बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। बांग्लादेश बेतार खुलना, सकाल 7:59। सुप्रिय श्रोता बंधुरा, आज रविवार 31 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 27 জিলহজ 1447 হিজরি, 14 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে মৌমিতা সাহা, চন্দ্রদেবনাথ এবং কিশোর বারুই। অধিবেশন তত্ত্বাবধান রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধান রয়েছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আয়োজনের শুরুতেই ঢাকা কেন্দ্র থেকে সকাল 8টার ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে, পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Sunday, the 31st of Joishto, the 27th of Jilhaz, and June the 14th. The news read by Taslima Omar. First, the headlines. Prices of essential commodities are increased after announcing budget every year, but this time it has not increased, says Prime Minister at a rally after opening of Patli Canal re-excavation program in Cox's Bazar. Tariq Rahman opens nationwide 25 crore tree plantation program by planting saplings at Malumghat Reserved Forest in Cox's Bazar, urges to ensure pollution-free environment. ICUs are being opened in 10 district headquarters hospitals of country today. Bangladeshi nationalism is foundation of country's cultural identity, comments Information and Broadcasting Minister. Donald Trump says US-Iran deal to be signed today. In FIFA World Cup football, matches between Brazil and Morocco and Qatar and Switzerland ended with 1-1 draw. And Bangladesh will face Australia in final ODI cricket match with aim of whitewashing. Now, on to the details. Prime Minister and BNP Chairman Tariq Rahman has said his party will continue working for the country and its people as long as its leaders remain alive. He said this while addressing a brief rally after inaugurating the re-excavation work of the Patli Canal at PM Khali Union in Cox's Bazar yesterday. The Prime Minister said, "The country's people are the source of all power for BNP." He said the BNP government wants to change the fate of this country and its people, as Bangladesh is the BNP's first and last destination. Tariq Rahman said, "No prices of essential commodities have increased so far after the announcement of budget this year." He said the government removed taxes on 60 essential products to ensure that people can live well. The Prime Minister said the opposition party is opposing the proposed budget in an attempt to create instability in the country and mislead the public. Later, the Prime Minister formally launched the nationwide tree plantation program yesterday by planting a Garzan sapling at the Malumghat Reserved Forest at Dula Hazara Safari Park of Cox's Bazar as part of the government's plan to plant 25 crore trees over the next 5 years across the country. At that time, the Prime Minister urged every citizen of the country to plant at least one sapling to build a clean and pollution-free environment for the next generation. As part of the day-long program in Cox's Bazar, Tariq Rahman also visited the grave of Muhammad Wasim Akram, who embraced martyrdom during the anti-discrimination student movement in July 2024. He visited Wasim Akram's grave in the Mehirnama Bazarpara area of Pekua Upazila. Tariq Rahman recited the Fatiha and offered prayers seeking eternal peace for the departed soul of Wasim Akram. Besides, the Prime Minister met members of Wasim Akram's family and inquired about their well-being. He handed over a savings certificate worth 20 lakh taka to Shahid Wasim's mother, Jyotsna Begum. Besides, the Prime Minister laid the foundation stone of the newly formed Pekua municipality in Cox's Bazar yesterday. A special prayer was offered following the ceremonies. Meanwhile, the Prime Minister, while addressing a public gathering organized by the district BNP in the Chakuria municipal bus terminal area of Cox's Bazar district, said the Chattogram Cox's Bazar highway will be upgraded from 4 to 6 lanes. Intensive care units, ICUs, are being officially launched in 10 district headquarters hospitals of the country. These ICUs will be set up under the Emergency Response and Epidemic Preparedness Project. Health and Family Welfare Minister Shardar Mohammad Shekhawat Hussain will inaugurate the ICU activities of these hospitals today. The main inaugural ceremony will be held at Narayanganj General Hospital today morning. The remaining 9 hospitals will be virtually involved in the ceremony. This is Bangladesh Betar giving you the news. Information and Broadcasting Minister Zahiruddin Shapun has said Bangladeshi nationalism is the fundamental basis of the country's cultural and historical identity. He made the remark while addressing a discussion held at the Institution of Diploma Engineers at Kakrail in the capital yesterday. The Information and Broadcasting Minister said, though many people outside the geographical boundary of 56,000 square miles may speak Bangla, yet there is a fundamental historical difference in country's collective mindset and culture. Those who seek to conceal this difference are either ignorant or are working with some far-reaching ulterior motive. He said, Shahid President Zia Rahman, the proclaimer of independence, had laid the foundation of Bangladeshi nationalism, which clearly defines the country's linguistic and cultural heritage. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said, BNP government wants to transform Bangladesh into a self-reliant, stable and industrially developed country where every citizen would enjoy the rightful benefits of prosperity and dignity. He made the remarks while speaking at a conference at a hotel in the capital yesterday. The minister said the government is ready to take any step to unlock new opportunities. United States President Donald Trump has said a deal with Iran will be signed today and the Strait of Hormuz will be opened to all immediately after the signing. Trump's comments appear to contradict Iranian Foreign Ministry spokesperson Ismaili Baghai, who earlier said the document will not be signed today but could be in the coming days. Key mediators and countries in the region express hope an agreement will lead to lasting peace and stability, with Pakistan saying the deal is ready for signatures and could be finalized very shortly. Despite progress in Iran-US diplomacy, Israel has continued to carry out attacks across southern Lebanon, killing at least 5 people. North Korea has condemned a U.S. decision to approve the sale of advanced air-to-air missiles and related military equipment to South Korea. North Korea's foreign ministry warned that the move could increase tensions on the Korean Peninsula. The statement was carried by state media KCNA yesterday. Football and Scotland are now facing Haiti in the FIFA World Cup 2026 at Massachusetts in the USA. Earlier today, the two matches of the tournament between Brazil and Morocco and Qatar and Switzerland ended in a 1-1 draw. Cricket, and aiming to whitewash, Bangladesh will take on visiting Australia in the third and last ODI match at Mirpur Sher-e Bangla National Cricket Stadium today. The match is scheduled to start at 11 a.m. Bangladesh Betar will air the running commentary of the match. Bangladesh has already won the 3-match series, leading by 2-0. Meanwhile, Bangladesh women team will face Netherlands in their first match of the ICC Women's T20 World Cup in England today. The match is scheduled to start at 3:30 p.m. Bangladesh time. Finally, weather and focused valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary east-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Tangail, Mamensing, Khulna, Borishal, Potuakhali, Kumilla, Nuakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prices of essential commodities are increased after announcing budget every year, but this time it has not increased, says Prime Minister at a rally after opening of Patli Canal re-excavation program in Cox's Bazar. Tariq Rahman opens nationwide 25 crore tree plantation programs by planting saplings at Malunghat Reserved Forest in Cox's Bazar, urges to ensure pollution-free environment. ICUs are being opened in 10 district headquarters hospitals of country today. Bangladeshi nationalism is foundation of country's cultural identity, Commons Information and Broadcasting Minister. Donald Trump says US-Iran deal to be signed today. In FIFA World Cup football, matches between Brazil and Morocco and Qatar and Switzerland ended with 1-1 draw. And Bangladesh will face Australia in final ODI cricket match with aim of whitewashing. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna Khobor Porchi Shahid Akhtar. প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল খুলনা মহানগরীর খালিশপুর রোটারি স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই, তাই শুধু চারারোপণ করলেই হবে না, সেটিকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে। হুইপ খুলনাকে একটি পরিবেশ বান্ধব গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে সবুজ বিপ্লব গড়ে তোলার আহ্বান জানান। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেডিএ নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনা এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। এদিকে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে একটি গাছে চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইস্তেহারে দেশবাসীকে যে সকল প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সরকার গঠনের পর থেকে ধাপে ধাপে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ সহ শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার যে ঘোষণা তিনি দিয়েছিলেন, আগামী বাজেটে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিক নির্দেশনায় প্রতিফলিত হয়েছে। কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুরসার সভাপতিতে কেসিসির সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সর্দার শরীফুল ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খুলনা মহানগরীতে ১৮০ দিনে ৬০,০০০ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরায় এ উপলক্ষে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এবার এর উপর শুনুন আমাদের সাতক্ষীরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শহরের পাকাফুল সংলগ্ন প্রাণসায়ের খালের অকোয়েতে গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস কাউসার আজিজ।
3: আসলে আমাদের এ বছরের টার্গেটটা একটু লক্ষ্য করবেন যে সরকার শুধু কিন্তু বৃক্ষরোপণকেই গুরুত্ব দিচ্ছে তা না, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার যেটা এখন সরকারের অগ্রাধিকার কর্মপরিকল্পনা, সেখানে রয়েছে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং এর অংশ হিসেবে এবছর ১ কোটি বৃক্ষরোপণ করা হবে। এর পাশাপাশি এখানে বলা হয়েছে যে বৃক্ষগুলোকে কিভাবে যত্ন করে লালন পালন করা হবে সেই যত্নের ব্যবস্থাটাও এবার আমরা করব, নিশ্চিত করব। প্রত্যেক উপজেলায় ২ একর করে আমরা বনায়ন করব এবছর এবং সেই বনায়নটা হবে একেবারে পরিকল্পিতভাবে এই উপকূলীয় জেলার উপযোগী।
2: এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার খুলনা।
1: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, কৃষক সংগঠন করা খুবই জরুরি। আমাদের অর্থনৈতিক মূল ভিত্তি হল কৃষিকাজ, কিন্তু যারা এর সাথে জড়িত তারা চিরকালই অবহেলিত হয়ে থাকে। এই কৃষকের জন্য অনেক কিছু বলা হয়, তবে তাদের ভাগ্যের কখনো উন্নয়ন হয় না। তিনি গতকাল যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী স্কুল মাঠে সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল গঠন করার পাশাপাশি আলাদা সংগঠন হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল গঠন করেছিলেন। তিনি মনে করেছিলেন দেশের প্রয়োজনে এই সংগঠনগুলোর প্রয়োজন আছে। উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়কের সভাপতিতে কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ও দর্শন দর্শনা থানার 300 অসহায় ও দুস্থ মানুষের মধ্যে গতকাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা বিতরণ করেন। উপজেলার নির্বাহী কর্মকর্তার সভাপতিতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল ব্যতিক্রমী এক ফল উৎসব অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত প্রধান অতিথি হিসেবে এই ফল উৎসবের উদ্বোধন করেন। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ সুনু সভাপতিতে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিন এবং পুলিশ সুপার হাসান নাসির রিকাবদার সহ প্রেস ক্লাবের সকল সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা ও আনার সহ 25 প্রকারের ফল পরিবেশন করা হয়। বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলরা সীমান্তের বিভিন্ন এলাকায় চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে 10,32,000 টাকা মূল্যের ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ ও চিংড়ি রেণু সহ ঔষধ জব্দ করেছে। জব্দকৃত পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে বিজিবির অন্য একটি দল গতকাল বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 3,59,000 টাকা মূল্যের শাড়ি, কম্বল, জিরা ও কসমেটিক্স সহ বিপুল পরিমাণ চোরা চালানি পণ্য জব্দ করেছে। খেলার খবর ফুটবল। ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব 14 নারী ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় খুলনা জেলা নারী ফুটবল দল 3-0 গোলে কুষ্টিয়া জেলা নারী ফুটবল দলকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
4: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানের কথা লিখেছেন সৈয়দ হায়দার।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারে শুনবেন মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ মোজাক্কের।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা।
2: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
3: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। বর্ণালীর প্রথম শিল্পী নাহিদ সুলতানা, গীতিকার দীপঙ্কর ঘোষ, গানটিতে সুর করেছেন প্রদীপ রাহা।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়। এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালী অনুষ্ঠানে। অনুষ্ঠানের এবারের শিল্পী পূর্ণতা ফিরোজ, গীতিকার ফিরোজ খান নুন। গানটিকে সুর করেছেন অপূর্ব।

এবারের শিল্পী সুব্রত কুমার শুভ, গীতিকার ননী গোপাল বিশ্বাস, গানটিতে সুর করেছেন চিত্রা বিশ্বাস।

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত সোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন, চলতি মাসের ৫ তারিখে বাংলাদেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে এক ডোজ টিকাদান অর্থাৎ হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হন।
1: বর্ণালী অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন শামিমা পারভিনের কণ্ঠে। কথা সাজিয়েছেন পঙ্কজ কুমার রায়, গানটিতে সুর করেছেন শেখ আব্দুস সালাম।

0: এই গানটির সাথে শেষ হল বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিঙ্গাপুর কানাডা নয়, তাঁর সরকার বেটার বাংলাদেশ করতে চায়, এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতরাতে কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে এক সুধীর সমাবেশে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন নগরী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা ও কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে ভালো রাখার জন্য সরকার 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তিনি গতকাল কক্সবাজারে দিনব্যাপী সফরের অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন। পরে প্রধানমন্ত্রী কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া কক্সবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় মেহেরনামা বাজারপাড়া এলাকায় 24 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে প্রধানমন্ত্রী ওয়াসিম আকরামের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে নবগঠিত পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামোহরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চায় তার সরকার। এ সময় তারেক রহমান চকরিয়া কক্সবাজার সড়ক 4 থেকে 6 লেন করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে চাষিরা যেন ন্যায্য মূল্য পান সেজন্য সিকিরি লবণের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানান। দেশে 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হচ্ছে। আজ এসব হাসপাতালের আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বাকি 9টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির কৃত্রিম মেরুকরণকে ভেঙে দিয়ে যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে সেভাবেই যেকোনো কৃত্রিম বয়ানকে রুখে দেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের সত্যকে উন্মোচিত করে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তুলেছিলেন, যা দেশের মানুষের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বৈঠক আজ বিকেল 3টায় আবার বসছে। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ব্রাজিল মরক্কোর মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। খেলাটি বেলা 11টায় শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3 ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিকে ইংল্যান্ডে আইসিসি নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। স্টুডিওঘরিতে এই মুহূর্তে সময় ঠিক সকাল 9টা বেজে 5 মিনিট হয়ে 30 সেকেন্ড। বাংলাদেশ বেতার খুলনা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জ্যৈষ্ঠের শেষ মিষ্টি সকাল বলা যায়। হ্যাঁ, সেই মিষ্টি সকালটিতে আপনি আমাদের সাথে রয়েছেন এবং আমরা রয়েছি আপনারই সাথে। গ্রীষ্মকাল যাই যাই করছে, তাই না? যেহেতু আগামীকাল পহেলা আষাঢ়, সবকিছু মিলিয়ে আপনার সময়টা নিশ্চয় অনেক বেশি ভালো কাটবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের এই সকালটি থেকে আপনাকে জানাচ্ছি স্বাগত। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সবচেয়ে ছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালীর ভুবনে। আর হ্যাঁ, রূপালীর আয়োজনে আজকে আপনার সাথে রয়েছি আমরা কজন রয়েছেন,
1: চন্দ্রা দেবনাথ
0: এবং আমি কিশোর বাড়ুই। প্রকৌশল দায়িত্বে রয়েছেন অভিজিৎ মণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধান রয়েছেন খান আল আমিন এবং অধিবেশন তত্ত্বাবধান করছেন নূরজাহান আক্তার। তো কথাখান আড্ডায় কেটে যাবে পুরোটা সময়, আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাবো যে মাধ্যমগুলোতে, সেই মাধ্যমগুলোর কথা একটু জানিয়ে দাও।
1: কথা বলতে হলে আপনারা ফোন করবেন 01974121970 এই নম্বরে।
0: আর হ্যাঁ, অবশ্যই যদি আপনি চিঠি লিখতে চান, যদি আপনি আমাদেরকে আপনার কথাগুলো কলমের আঁচড়ে, কাগজের বুকে আঁচড় কেটে জানাতে চান, তাহলে অবশ্যই আপনাকে লিখতে হবে রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। তো আমরা প্রথমে কোন গান শোনাবো বন্ধুদের?
1: আমরা আজকে প্রথমে যে গানটি শুনবো, গানটি নেওয়া হয়েছে রং বাচ্চা ছবি থেকে। গানটি শুনবো সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মিলনবাবু, বয়রাবাজার খুলনার আমাদের নিয়মিত বন্ধু, নিয়মিত শ্রোতা। আশা করছি আজকেও আপনি সাথে আছেন এবং শুনতে পাচ্ছেন আপনার পছন্দের গান।
0: সে যে কেন এলো না,
2: আচ্ছা করে মজা দেখাবো।

0: রুবালি আজন রয়েছেন, আপনি আর শুনছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। এবারে কোন গান শোনাবে?
1: আপন ভাই ছায়াছবি থেকে এবারে গান শোনাবো রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন নিখিল বিশ্বাস, বীর পাবলা, খুলনা থেকে।

প্রশ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান। এবারে শোনাবো মাটির ফুল ছায়াছবি থেকে গান আলোমারা মিনুর কণ্ঠে। আর গানটি শুনতে অনুরোধ করেছিলেন মোহাম্মদ ইসলাম শাহবাজপুর থেকে।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব স্বপ্নের বাসর ছায়াছবি থেকে গান কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন ইসলাম উদ্দিন শৈলকুপা, ঝিনাইদহের বন্ধু।
1: আর এই গানের ওপরেই আমরা আপনাদের সাথে কথা বলতে ফিরে আসবো। 01974 1219 70 নম্বরটিতে প্রস্তুতি নিয়েই রাখুন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, কথা দিয়েছিলাম যে আপনার সাথে ফোন ইন নিয়ে ফিরে আসবো, ঠিক এই মুহূর্তে সেই ফিরে আসা আপনার সাথে। আপনি কে, কোথা থেকে বলছেন আমাদেরকে জানালে অবশ্যই আপনার সাথে আমরা যুক্ত হয়ে যাব।
3: নাম্বারটা কি আরেকবার জানিয়ে দিব? 0974-121-970 এবং কলও চলে এসেছে, দেখে নেব প্রথমে কে রয়েছেন আমাদের সাথে।
4: নমস্কার দিদি।
3: নমস্কার,
4: কথা বলছি মোল্লা তোমার বৃদ্ধির কাছ থেকে, মিষ্টির দোকানদার সুনীল।
3: আচ্ছা সুনীল, বলুন
4: কিশোরদা কেমন আছে?
2: হ্যাঁ দাদা ভালো আছে, আপনি ভালো আছেন?
4: হ্যাঁ দাদা, আমাকে গান শোনাবেন চন্দ্রকথা ছায়াছবি থেকে সুবীর নন্দীর কণ্ঠে, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়ে যা।
2: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন সুনীল দা, অবশ্যই আপনার পছন্দ করা গান নিয়ে আমরা ফিরে আসবো।
3: হ্যালো
5: দাদা, ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি দাদা, আপনি কেমন আছেন?
5: আমি ভালো আছি দাদা, শুনতে পারছেন?
2: দিদিরা কেমন আছেন?
3: হ্যাঁ আমরা দিদিরাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। হ্যাঁ বলুন,
5: আমাকে শোনাবেন সবিনা মাস্টার।

0: কে রয়েছেন?
1: হ্যালো,
2: সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
2: আব্দুর রহমান, পাংশা রাজবাড়ি।
1: জি বলুন।
2: আপনার খোকন ভাই যে পছন্দ, আমার একই পছন্দ।
1: আচ্ছা ঠিক আছে,
0: দুজনেই পাংশা থেকে ফোন করেছিলেন আর দুজনের পছন্দ এক। বাহ সুন্দর, সাথে থাকবেন ভাই।
1: হ্যালো
2: দাদা দিদি, নমস্কার।
1: নমস্কার
2: দাদা, কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
1: হ্যাঁ বলুন।
2: সুন্দরের মিষ্টি সকালে আপনাদের সাথে আসি দাদা, থাকবো। আর আমাকে গান শোনাবেন তুলনা মায় সায়াসুর থেকে, একদিকে পৃথিবী একদিকে তুমি যে থাকো, এই শিরোনামে গানটি শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে দীপঙ্কর, সাথে থাকবেন, আপনার অবশ্যই আপনার পছন্দ করা গান নিয়ে হাজির হব।
1: হ্যালো,
3: আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম, সকলেই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
3: ভালো আছেন। রাজু আহমেদ বলছিলাম, কুটিপাড়া মোড় চৌকাছাবাজার দশক থেকে। আপু
1: জি বলুন,
3: আমাকে গান শোনাবেন মনের মাঝে তুমি সিনেমা থেকে, যেকোনো একটি গান শোনাবেন।
1: যেকোনো একটি গান। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শ্রোতা বন্ধু গান শোনানোর চেষ্টা থাকবে। হ্যালো,
0: হ্যাঁ দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? মানিক ভাই, অবশ্যই অবশ্যই, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, দ্রুত আমাদের
3: ছবির গান শোনাবেন, সুহাগ ছবির গান শোনাবেন, আকাশকে সাথী রেখে বাতাসকে সাথী রেখে।
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের শ্রোতা বন্ধু যিনি অসুস্থ রয়েছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন সেই প্রত্যাশা থাকবে। শুভ সকাল।
4: রায়ের মহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম।
0: হ্যাঁ দাদা বলুন।
4: আমাকে গান শোনাবেন বাল্য শিক্ষা ছায়াছবি থেকে, এন্ডু কিশোর সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আমার এই গানখানি, যদি ভালো লাগে এই শোনাবেন গান।
0: ঠিক আছে ঠিক আছে। ফোন করতে হয় 01974121970 নম্বরটিতে আর জানাতে হয় পছন্দের কথাটি। অবশ্যই আপনি ফোন করে অনুরোধ করবেন, সাথে সাথে আরেকটি কথা আপনার জন্য, এই মুহূর্তে যদি আমাদেরকে শুনতে শুনতে রাস্তা পার হতে থাকুন তাহলে আপনাকে বলবো অবশ্যই আমাদেরকে শোনা বন্ধ রেখে আগে রাস্তা পার হন, প্রথমে ডাইনে এরপর বাইরে, আবার ডাইনে দেখে তারপর, আর অবশ্যই রাস্তা পার হয়ে আবার নতুন করে আমাদেরকে শুনতে শুরু করবেন, কেমন?
1: হ্যালো, জি আপনি অনুরোধের কথা বলুন।
5: জি অবশ্যই আছে, আমাকে শোনাবেন, আমাকে শোনাবেন নয়ন ভরা জল।
0: ইসলাম ভাই আপনার পছন্দের গান আজকে একটি শোনানো হয়েছে, নিশ্চয়ই আপনি সাথে ছিলেন এবং আজ আবারও আগামীতে যখন শোনানো হবে সাথেই থাকবেন। কে রয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম, কপিলমুনি থেকে বলছেন, কে বলছেন?
5: কপিলমুনি রাজীব।
1: রাজীব আচ্ছা বলুন।
5: গান আছে, আমি তো বন্ধু মাতাল নই।
1: আচ্ছা,
5: আমি তো বন্ধু মাতাল নই, বেঈমান ছবি থেকে, মোহাম্মদ
1: আব্দুল, বেঈমান ছবি থেকে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, আশা করছি সাথে থাকবেন আমাদের। আমরা একদম শেষ ফোনটি নিয়ে ফিরে যাব আবার গানের ভুবনে।
0: ঠিক আছে, কে রয়েছেন?
6: দাদা নমস্কার।
0: ও নমস্কার।
6: হ্যাঁ
0: দাদা বলুন। ঠিক আছে, স্বামী কেন আসামি বাণীচিত্রের গান অবশ্যই শোনানোর চেষ্টা থাকবে। আর এই ফোন কলটির মধ্যে দিয়ে এখনকার মতো ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, তবে অবশ্যই আবারও সময় সুযোগ হলে আপনার সাথে কথা হয়ে যাবে। আজকেই যাদের সাথে কথা হয়নি মন খারাপ হবারই কথা, কিন্তু বলছি খারাপ করবেন না মন, কারণ পরবর্তী আয়োজনে বা যে কোনো সময় কথা হচ্ছে, সাথে থাকুন। আর এই মুহূর্তে আপনার জন্য তো আপনারই পছন্দ করা গান রয়েছে, তাই না?
1: অবশ্যই, এবারে শোনাবো প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবি থেকে গান, কনক চাপা ও খালিদ হাসান মিলুর কণ্ঠে। গানটি শুনতে চেয়ে বোয়ালমারি ফরিদপুরের বন্ধু হাসান আপনি অনুরোধ করেছিলেন, আশা করছি সাথেই আছেন, শুনতে পাচ্ছেন আপনার পছন্দের গান।

স্বপ্নের নায়ক ছায়াছবি থেকে এবারে গান শোনাবো সালমা জাহানের কণ্ঠে। এটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন কুমারখালী কুষ্টিয়া থেকে প্রবীর।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎস।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যায় ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, আর শুনছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালি। এবারে আপনাকে গান শোনাব দুই দুয়ারি বাণীচিত্র থেকে আগুনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন দেওয়াতলা বটিয়াঘাটা থেকে আফজাল মোল্লা ভাই। নিশ্চয়ই সাথে রয়েছে।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এ পালের অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম চন্দ্র দেবনাথ, মৌমিতা সাহা এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সকাল 10:39। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এ পালের অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম চন্দ্রা দেবনাথ, মৌমিতা সাহা এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সকাল 10:39। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

0: বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 10:39। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে কিশোর বাড়ই, মৌমিতা সাহা ও চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান ও অভিজিৎ মণ্ডল।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতাবন্ধু, আজ সকাল 11:00 বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টসে, এবং একই সাথে FM 88.8 মেগাহার্টসে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। বন্ধুরা, খেলা শুরু হওয়া মাত্রই আমরা আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশের গান।

0: বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হবে। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ এবং এফএম 104 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর এফএম 88.8 মেগাহার্টজ, কক্সবাজার এফএম 100.8 মেগাহার্টজ, বরিশাল এফএম 105.2 মেগাহার্টজ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম 92.0 মেগাহার্টজ, কুমিল্লা এফএম 103.6 মেগাহার্টজ এবং রাঙ্গামাটি এফএম 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে।
1: আসসালামু আলাইকুম। ঢাকার মিরপুর শেরবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত বলছি, এবং সঙ্গে সঙ্গে এখনকার ক্রিকেটের ধারা বিবরণী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা চারজন আপনাদের সাথে ধারাভাষ্যে থাকব। মোহাম্মদ কামরুজ্জামান, প্রান্তর দাস অনয়, আহমেদ বিন পারভেজ এবং চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই খেলায় একে অপরের বিপক্ষে যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, একটি হল ওয়ানডে ক্রিকেটের ছবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অপর দলটি হল নিজেদের মাটিতে অত্যন্ত ভয়ঙ্কর শক্তিশালী বাংলাদেশ। পরপর দুটি ওয়ানডেতে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে অলরেডি বাংলাদেশ তারা সিরিজ জয়লাভ করতে সমর্থ হয়। আজ অবশ্য আরাক ইতিহাস গড়ার দিন, নতুন অধ্যায় রচিত করার দিন, নতুন ইতিহাস রচনা করার দিন, যদি বাংলাদেশ এই খেলায় অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে অবল ধোলাই, ক্লিন সুইপ, চুনকাম, বাংলা ওয়াশ বা হোয়াইটস যাই বলি না কেন সেটি করতে সমর্থ হবে। এবং সেজন্য ক্রিকেটের এই মহারণে, এই মহারথে বাংলাদেশ জান প্রাণ দিয়ে তারা নিঃসন্দেহ চেষ্টা করবে এই খেলায় জয়লাভ করার ক্ষেত্রে। আমাদের হাতে উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা এসছে। বাংলাদেশ দলের হয়ে যারা খেলবেন তারা হলেন সঞ্জিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। দুটি পরিবর্তন বাংলাদেশ দলে। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, আপনারা জানেন যে তিনি এর আগের খেলায় একটা বাউন্সারে আঘাত প্রাপ্ত হয়ে তিনি হাসপাতালে যান, পরবর্তীতে তিনি ফিরে এসেছেন কিন্তু সম্পূর্ণ সুস্থ না হয় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। তার জায়গায় অপর মেহেদি হাসান অর্থাৎ শেখ মেহেদি হাসান তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। এবং নাহিদ রানা, যিনি বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টের নতুন সেন্সেশন এবং তার আবির্ভাব বা অভিষেক লগ্নটা তিনি অত্যন্ত স্মরণীয় করে রাখতে সমর্থ হন, সেই নাহিদ রানা। তিনি প্রথম ওয়ানডেতে চারটি উইকেট লাভ করেন, তাকে বিশ্রামে পাঠিয়ে দিয়ে এর আগের দুটি খেলায় যিনি অংশগ্রহণ করতে পারেনি শরীফুল ইসলাম তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। অস্ট্রেলিয়া দলেও দুটি পরিবর্তন, একটি হল অলিভার পিক, তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়, আর একজন হলেন বেন ডরসাফ, তাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ এর আগের দুটি ওয়ানডেতে তারা ধ্বংসাত্মক বিস্ফোরক এবং উত্তেজনাপূর্ণ ব্যাটিং বোলিং ফিল্ডিং তারা গড়ে দেখাতে সক্ষম হন এবং আজও তাদের সেই ধুন্ধুমার লড়াই, তাদের ধ্বংসাত্মক এবং বিস্ফোরক বোলিং ব্যাটিং ফিল্ডিং এর মাধ্যমে বাংলাদেশ নতুন ইতিহাস গড়ে তুলতে সমর্থ হবে সেটি দর্শক সমর্থকদের আশা এবং প্রত্যাশা। কেনিয়া, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে বাংলাদেশের নিকট ধবল ধোলাই হওয়া দলের সংখ্যাটা খুব বেশি নয়, তবে আজ তালিকায় এমন একটা নাম সেখানে যোগ হয়ে যেতে পারে যা কিছুদিন আগেও কল্পনা বা অভাবনীয় কল্পনা বলা যেতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ওয়ানডে জয়ের জন্যই 21 বছর অপেক্ষা করতে হয় বাংলাদেশকে, তাদের ধবল ধোলাইয়ের সুযোগ পাওয়াটাই তাই অভাবনীয় ছিল। 3 খেলার সিরিজের প্রথম দুটিতে দাপট দেখানো জয়ের পর আজ সে অর্জনই তার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের, কিন্তু অস্ট্রেলিয়াকে সত্যি সত্যি ধবল ধোলাই করতে পারলে সেটা আসলে কত বড় ঘটনা হবে আপনারা সহজেই অনুমান করতে পারেন। তবে অস্ট্রেলিয়ার জন্য ধবল ধোলাই তো পরে বাংলাদেশের নিকট সিরিজ হার মেনে নেওয়াটাই কঠিন তাদের জন্য, এই হতাশা মাঠেও গোপন করতে পারেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। দলে হয়তো মূল কয়েকজন ক্রিকেটার নেই, কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই, 51 বৎসরের ওয়ানডে ইতিহাসে কমপক্ষে 3 খেলার সিরিজে অস্ট্রেলিয়াকে ধবল ধোলাইয়ের স্বাদ দিতে পেরেছে কেবল দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সব মিলিয়ে ওয়ানডেতে ধবল ধোলাই হওয়ার অভিজ্ঞতাই তাদের মাত্র 9 বার। মিরপুর বাংলাদেশ যদি আজ সংখ্যাটা 10 করেই ফেলে মিরপুরে, অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য তা বড় একটা ধাক্কা হবে তাতে কোনো সন্দেহ নেই। সিরিজের প্রথম 2 ওয়ানডেও বাংলাদেশ জিতেছে বৃষ্টির বাধা পেরিয়েই, বাংলাদেশের পেসারদের তোপের মুখে তেমন সুবিধে করতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। দ্বিতীয় ওয়ানডেতে 0 রানেই হারাতে হয় তাদের 3 উইকেট, 3 ওভারে 3 উইকেট, কোন রান নেই, এমন একটা পরিবেশ তৈরি হয়। শেষ খেলার আগে বাংলাদেশের ড্রেসিং রুমে যে দুশ্চিন্তা, মেহেদী হাসান অধিনায়ককে নিয়ে শেষ পর্যন্ত তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি, শেখ মেহেদী হাসান তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। ঘরের মাঠে টানা 5টি সিরিজ জেতা বাংলাদেশ শেষ খেলায়ও জিতে অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশ বা ধবল ধোলাই করবে এটাই যে এখন প্রত্যাশা। বাংলাদেশ টসে জিতে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং 2 প্রারম্ভিক ব্যাটার, একজন হলেন সৌম্য সরকার, তিনি মাঠে প্রবেশ করলেন, অপর প্রারম্ভিক ব্যাটার তিনিও মাঠে প্রবেশ করলেন। অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। অনফিল্ড আম্পায়ার, তাকে লক্ষ্য করলাম, সৌম্য সরকার এবং তানজিদ হাসান 2 প্রারম্ভিক ব্যাটার তারা মাঠে প্রবেশ করলেন। বল করবেন বার্টলেট, বার্টলেট তিনি মিডিয়া প্রান্ত থেকে বল করবেন, আর আপাতত নানা প্রান্তে যিনি মোকাবেলা করবেন তিনি হলেন সৌম্য সরকার। দ্বিতীয় ওয়ানডেতে তিনি করেন 42 রান, বল করলেন ফার্স্ট বল অফ দ্য ইনিংস, একেবারে উইকেটের লাইনে রক্ষণাত্মক ভাবে মোকাবেলা করলেন, আউটার পার্টে লেগে বল চলে গেল শর্ট পয়েন্ট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন সতীর্থ ফিল্ডসম্যানদের হাত মারফত, বল চলে যাবে বোলার পার্ট লেটের উদ্দেশ্যে। পরবর্তী বলটি করার জন্য আস্তে আস্তে তিনি তার বোলিং প্রান্তে ফিরে গেলেন, এই মাত্র ঘুরলেন সামনে আম্পায়ার তাকে অতিক্রম করলেন, বল করলেন এবার অফ স্টাম্পের বাইরে আউটার পার্টে লেগে বল চলে গেল ডিপ রেকর্ড পয়েন্ট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন ব্যাটার দয়ে, তারা দুবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, ফলে দুটি রান সংগৃহীত হল। এই দুটি রান এসছে সৌম্য সরকারের ব্যাট থেকে। এখন তিনি মোকাবেলা করবেন গত ওয়ানডেতে যেখানে তিনি শেষ করেন সেখান থেকেই তিনি শুরু করলেন। গত ওয়ানডেতে বা দ্বিতীয় ওয়ানডেতে তিনি করেন 42 রান, 41 রান করেন বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন, আরো একটি বল হয়ে গেল আউট সুইঙ্গার, বলে ব্যাটে করতে পারেনি উইকেট রক্ষক, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন সতীর্থ ফিল্ডসম্যানদের হাত মারফত, বল চলে যাবে বোলার পার্ট লেটের উদ্দেশ্যে। পরবর্তী বলটি করার জন্য তিনি তার বোলিং মার্কে তিনি ফিরে এসছেন, ওদিকে প্রস্তুত ব্যাটার সৌম্য সরকার, দৌড় শুরু করলেন আম্পায়ারকে অতিক্রম বল সৌম্য সরকার মাত্র দুটি রান করে ইয়র্কার লেন্থের একটি বল, বলে ব্যাটে তিনি করতে পারেনি একেবারে, রীতিমতো উইকেট ভূপাতিত করে দিলেন বার্টলেট এবং সৌম্য সরকার চার বল মোকাবেলা করে দু রান করে তিনি বার্টলেটের বলে পরিষ্কার বোল্ড আউট হয়ে মাথা নিচু করে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরলেন। নতুন ব্যাটার মাঠে প্রবেশ করলেন, শুরুতেই অ্যাটাক, এবং শুরুতেই অ্যাটাক মানে বাংলাদেশ দলের যে গেম প্ল্যান সেটিকে বিনষ্ট করে দেওয়া, সেটি করে দিতে সমর্থ হলেন বার্টলেট। নতুন ব্যাটার নাজমুল হোসেন যিনি ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান, একটা বাউন্সারে তিনি আঘাতপ্রাপ্ত হন দ্বিতীয় ওয়ানডেতে, তারপর হাসপাতাল হয়ে তিনি ফিরে এসছেন, কিন্তু সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি, সে কারণে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন তিনি দায়িত্ব পালন করবেন। দুটি স্লিপ উইকেট রক্ষক তো বটেই, রেকর্ড পয়েন্ট ডিপ থার্ড ব্যান কভার মিড অফ মিড অন মিড উইকেট এবং লং লেগ, এই হল ফিল্ডিং এর অবস্থা। বল করলেন এবারে ড্রাইভ করলেন কভার ড্রাইভ, বল চলে গেল এক্সট্রা কভার অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এ বলে কোন রান পেলেন না। মোসাদ্দেক হোসেন চার বছর পরে তিনি জাতীয় দলে ফিরে এসছেন এবং প্রথম ওয়ানডেতে তিনি করেন 86 এবং সেটি আবার করেন তিনি অপরাজিত থেকে, 70 বল মোকাবেলা করে তিনি করেন 86 রান। পরবর্তী বলটি করার জন্য দৌড় শুরু করলেন, বল করলেন এবারে অফ স্টাম্পের বাইরে হেড ডাউন ক্লোজ ডাউন করে মোকাবেলা করলেন। বল চলে গেল পয়েন্ট অঞ্চলে, এটি অবশ্য ডট বল। প্রথম ওভারের খেলা শেষ। বার্টলেট এক ওভারে মেডেন নেই, দুই রান এক উইকেট। এই হল তার বোলিং বিশ্লেষণ। নানা প্রান্ত থেকে বল করবেন, যিনি বল করবেন দেখা মাত্রই তার নামটি আপনাদেরকে জানিয়ে দেব। বাংলাদেশ প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে তারা করে 284, আট উইকেটে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ রান সংগ্রাহক, 86 তিনি করেন। নাজমুল হোসেন তিনি করেন 67, এলিস 38 রানে তিনটি উইকেট এবং রেনশ 35 রানে তিনি দুটি উইকেট লাভ করেন। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভালো জুটি করেন নাজমুল হোসেন এবং সৌম্য সরকার। নাজমুল হোসেন তিনি করেন 41 এবং সৌম্য সরকার তিনি করেন 42। নানা প্রান্ত থেকে বল করলেন, এবারে হেড ডাউন ক্লোজ ডাউন করে মোকাবেলা করলেন। রক সলিড ডিফেন্স যাকে বলে। বল চলে গেল আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে মিড অফ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। নানা প্রান্ত থেকে দ্বিতীয় বলটি করবেন রাইলি মেরিডিথ। রাইলি মেরিডিথ তিনি বল করবেন এবং তার বলের বিপক্ষে যিনি মোকাবেলা করবেন তিনি হলেন তানজিদ হাসান। এখন তিনি মোকাবেলা করবেন, তার জন্য স্লিপে দুজন ফিল্ডার এবারে গ্লান্স করে দিলেন। বল চলে গেল ডিপ ফাইন লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। বার্টলেট ততক্ষণে ব্যাটার দয়ে তারা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। রাইলি মেরিডিথ তার পরবর্তী বলটি করার জন্য আস্তে আস্তে তার বোলিং প্রান্তে তিনি ফিরে গেলেন। লম্বা রান আপ এই মাত্র ঘুরলেন। টানা প্রান্ত থেকে তিনি বল করবেন। দর্শক সমাগম মোটামুটি ওয়ার্কিং ডে, তবে বিকেলের দিকে দর্শক সমাগম অনেক বাড়বে, এবারে লেগ স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ার সঙ্গে সঙ্গে ওয়াইডের ইঙ্গিত করলেন, ফলে আরো একটি রান বাড়ল, আরো একটি বলও বাড়ল। এখনো পর্যন্ত মিডল অফ দ্য পার্টে যে বল নেওয়া সেটি বাংলাদেশের ব্যাটাররা খুব একটা নিতে পারেনি। সৌম্য সরকার আউট হওয়ার আগে তিনি দুটি রান করেন, চার বল মোকাবেলা দুই রান করে তিনি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। মেরিডিথ বল করলেন পরে অফ স্টাম্পের বাইরে, নিচু বল গড়িয়ে গড়িয়ে চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। জস ইংলিশ অধিনায়ক উইকেট রক্ষক, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। রাইলি মেরিডিথ তার পরবর্তী বলটি করার জন্য প্রস্তুত। এদিকে প্রস্তুত ব্যাটার নাজমুল হোসেন বল করলেন, এবারে কিন্তু লাফিয়ে ওঠে, বলে ব্যাটে করতে পারেনি। পরবর্তীতে ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার মতো কোনো সুযোগ নেই। নন্দিত নায়ক হিসেবে বিচরণ করেন নাজমুল হোসেন দ্বিতীয় ওয়ানডেতে এবং সৌম্য সরকার, দুজনে একটা ভালো জুটি গড়তে সমর্থ হন। এখন যেটি করণীয় ইনিংসটাকে রিভিল করা, নতুনভাবে যাত্রা শুরু করা, সেটি বাংলাদেশ দলের জন্য করণীয়। বল করলেন এবারে কিন্তু বলে ব্যাটে করতে পারেনি, অল্পের জন্য রক্ষা পেয়ে গেলেন, ওখানে নাজমুল হোসেন একেবারে ব্যাট ব্যাট তার ঠিক ভেতর দিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের লাফে। খুবই ভালো বল এবং সম্ভ্রম জাগানো বল যেটিকে বলে, অত্যন্ত বিপজ্জনক বল। নাহিদ রানা অবশ্য আজ দলে নেই, তার বলও কিন্তু উইকেটে পড়ে যথেষ্ট গতি সঞ্চারিত হয়। বল করলেন, এবারে কবজির মোচড়ে ঘুরিয়ে দিলেন, বল চলে গেল লং লেগ অঞ্চলের দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। দ্বিতীয় ওভারের খেলা শেষ, তিন নম্বর ওভারের খেলা শুরু হবে। 5-1 উইকেট বাংলাদেশ, 2 অপরাজিত ব্যাটার একজন হলেন রঞ্জিত হাসান, অপর অপরাজিত ব্যাটার হলেন নাজমুল হোসেন। বোলিং বিশ্লেষণ মেরিডিত, 1 ওভার মেডেন নেই, 3 রান উইকেট নেই, এই হল তার বোলিং বিশ্লেষণ। বার্টলেট বল করলেন, এবারে ডাম্পিং ডাউন দ্য উইকেট লফট এট ওয়ান ড্রাইভ, বল চলে গেল লং অন অঞ্চলের দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন ব্যাটার দয়। তারা দুবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, বল মাটিতে পড়ে থেমে যায়, গতিমন্থরতার একটা আবেশ আমরা লক্ষ্য করলাম। নাজমুল হোসেন ব্যাটিং করা মানে প্রত্যাশার জন্ম দেওয়া, প্রত্যাশার জন্ম নেওয়া, উর্বর ব্যাটিং তিনি করে থাকেন। বল করলেন, এবারে অফ স্টাম্পের উপরে ফ্রন্ট ফুটে এসে সফট হ্যান্ডে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ বল চলে গেল মিড অফ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এ বলে কোন রান পেলেন না। তানভীর ইসলাম বাংলাদেশ দলের অন্যতম সেরা বোলার, তানভীর ইসলাম লেগ স্পিনার, লেগ স্পিনার হল জাতীয় সম্পদ। বল করলেন, এবারে নিচু বল, সঙ্গে সঙ্গে হেড ডাউন ক্লোজ ডাউন করে মোকাবেলা করলেন, কবজির মোচড়ে বল পাঠিয়ে দিলেন স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। সার্জেন্টের ভূমিকায় আসলে অবতীর্ণ হতে হবে, সার্জেন্টরা যেমন বাইপাস করে তেমন করে বলকে বাইপাস করে দিতে হবে, ফিল্ডারের অবস্থান দেখে, গ্যাপ দেখে বলকে সীমানার বাইরে পাঠাতে হবে, তাহলেই বাংলাদেশ একটা ভালো অবস্থানে যাবে। ক্রিকেটের মনোভাব, শিল্পকর্ম, রোমাঞ্চ সবই কিন্তু খেলার মধ্যে লক্ষ্য করলাম। আরও একটি বল হয়ে গেল, হঠাৎ করে লাফিয়ে ওঠে বলটি, বলে ব্যাটে ঠিক মতো করতে পারেনি। ওখানে নাজমুল হোসেন যার সংগ্রহ হল 3-10 বল মোকাবেলা করে, 2 বল মোকাবেলা করে তানজিদ হাসান, তিনি করেন 1। স্লিপে দুজন ফিল্ডার, অস্ট্রেলিয়ানরা সাধারণত যখন বোলিং করে ফিল্ডার বেশি দেখা যায়, আজ অবশ্য দুজনের বেশি লক্ষ্য করে। আরো একটি বল হয়ে গেল আউটসাইড এজ, যে বল চলে গেল ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান, এক্সেলেন্ট ফিনিশ যাকে বলে। এই বলটিকে যিনি তারে পরিণত করলেন তিনি হলেন নাজমুল হোসেন। পরবর্তী বলটি মোকাবেলা করার জন্য তিনি প্রস্তুত, এদিকে প্রস্তুত বার্টলেট, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবারে নিচু বল, একেবারে উইকেট টু উইকেট ফ্রন্ট ফুটে গিয়ে মোকাবেলা করলেন, আউটার পার্টে লেগে চলে গেল রেকর্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। এটি অবশ্য ডট বল। 11-1 উইকেটে বাংলাদেশ। 4 নম্বর ওভারের খেলা শুরু হবে এবং থানা প্রান্ত থেকে বল করবেন, যিনি বল করবেন তিনি হলেন রাইলি মেরিডিথ। এর আগে পর্যন্ত তার বোলিং বিশ্লেষণ, 1 ওভার মেডেন নেই, 3 রান উইকেট নেই, এই হল তার বোলিং বিশ্লেষণ। 11-1 উইকেট বাংলাদেশ। 4 নম্বর ওভারের খেলা শুরু হল। বল করলেন এবার অফ স্টাম্পের বাইরে, ব্যাটের বাইরের অংশে লেগে চলে গেল স্লিপ কর্ডনে, ফিল্ডিং হয়ে গেল, এ বলে রান নেওয়ার মতো কোন সুযোগ নেই। পরবর্তী বলটি করার জন্য রাইলি, তিনি তার বোলিং মার্কে তিনি ফিরে গেলেন, এই মাত্র ঘুরলেন। এদিকে আপাতত মিডিয়া প্রান্তে যিনি মোকাবেলা করবেন তিনি হলেন তানজিদ হাসান। এখন তিনি মোকাবেলা করবেন। বল করলেন ভালো বল, অফ স্টাম্পের উপরে মাথা নিচু করে মোকাবেলা করলেন। ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলা, বল চলে গেল শর্ট কভারের দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। ভীতিশ্রদ্ধ একটা পরিবেশ অন্তত এই শেষ ওয়ানডেতে শুরুতে তৈরি করতে সমর্থ হয় অস্ট্রেলিয়া দলের বোলাররা। শুরুতেই তারা অ্যাটাক করে এবং শুরুতে অ্যাটাক করে সৌম্য সরকারকে বোল্ড আউট করে প্যাভিলিয়নের পথ ধরন। রাইলি মেরিডিথ বল করলেন, এবারে মিস ফিল্ডিং যেখানে কোন রান হওয়ার কথা নয়, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে মিস ফিল্ডিং হয়ে গেল। ব্যাটারদ্বয় তারা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে জায়গা পরিবর্তন করলেন, ফলে আরো একটি রান বাড়ল। সেন্টার অব দ্য পার্টে নিয়ে যে শর্ট খেলা, এখনো পর্যন্ত সেরকম খুব একটা লক্ষ্য করিনি বাংলাদেশের বা বাংলাদেশ দলের ব্যাটারদের ক্ষেত্রে। মিডল অব দ্য পার্টেও তারা খুব একটা নিতে পারেনি। বল করলেন স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে ওয়ান সাইডে ঠেলে দিলেন, ফিল্ডার বলের লাইনে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এ বলে কোন রান হল না। দিস ইজ দ্য লেন্থ, এই লেন্থে বল করতে পারলে ব্যাটারদেরকে বিভ্রান্ত করা সম্ভব। গ্যালারিতে অনাবিল আনন্দের জোয়ার এখনো লক্ষ্য করিনি, তবে আগের দুটি ওয়ানডেতে কিন্তু জনগর্জনে প্রকম্পিত, জনগর্জনে আন্দোলিত, জনজোয়ারের একটা হিমাচল গ্যালারিতে লক্ষ্য করি। আরো একটি বল হয়ে গেল, এবারে সফট হ্যান্ডে মোকাবেলা করলেন বা রক্ষণাত্মক ভাবে মোকাবেলা করলেন, এটিও কিন্তু ডট বল। আনন্দের হিল্লোল, ক্রিকেটের পল্লব, এক কথায় যদি বলি ক্রিকেটের যা যা উপকরণ থাকে সবগুলো কিন্তু দর্শকরা আগের দুটি ওয়ানডেতে গ্যালারিতে দেখাতে সক্ষম হন। স্লিপে দুজন ফিল্ডার, উইকেট রক্ষক তো বটেই। বল করলেন, এবারে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, ব্যাটারদ্বয় তারা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে জায়গা পরিবর্তন করলেন। মিড অফ এ ফিল্ডার বলটি গ্যাদার করতে তিনি ব্যর্থ হলেন, যে কারণে রান নেওয়াও সম্ভবপর হল, আরো একটি রান বাড়ল। 13-1 উইকেট বাংলাদেশ। 5 ওভারের খেলা এগিয়ে, 2 অপরাজিত ব্যাটার বা ব্যাটসম্যান একজন হলেন তানজিদ হাসান, যার সংগ্রহ হল 2 অপরাজিত ব্যাটার হলেন নাজবুল হোসেন, যার সংগ্রহ হল 4-15 বল মোকাবেলা করে। তানজিদ 2-5 বল মোকাবেলা করে। বার্টলেট তার 3 নম্বর ওভারের প্রথম বলটি করলেন, এবার অফ স্টাম্পের উপরে নিচু বল, শর্ট পয়েন্ট অঞ্চলের দিকে ঠেলে দিলেন। ফিল্ডার বলের লাইনে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এ বলে কোন রান পেলেন না। ফুল ফ্লো অফ দ্য ব্যাট যেটিকে বলে, সেরকম ব্যাটিং কিন্তু এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। খেলাটি রাজায় রাজায় যুদ্ধ বলা যেতে পারে। বাংলাদেশ নতুন ইতিহাস রচনা করতে পারে কিনা, নতুন অধ্যায় রচিত হয় কিনা, অর্থাৎ বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ করতে পারে কিনা, সেটি কিন্তু অনেক বড় ব্যাপার। আরো একটি বল হয়ে গেল অফ স্টাম্পের সামান্য বাইরে, অর্থাৎ একেবারে পাশ দিয়ে চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, ব্যাটের পাশ দিয়ে চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, ব্যাটে লাগেনি, জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করার একটা প্রচেষ্টা, কোন ফুটওয়ার্ক কিন্তু লক্ষ্য করিনি। এটি কিন্তু যে কোনো সময় বিপজ্জনক হতে পারে। বলের লাইনে গিয়ে ব্যাট চালানো উচিত, যখন শট খেলবে মাথাটা স্টিল থাকতে হবে এবং শরীরকে মাথাকে সমর্থন করতে হবে, তাহলেই বলে ব্যাটে হবে। সেটি কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করেনি বার্টলেট। 3 নম্বর ওভারের পরবর্তী বলটি করার জন্য দৌড় শুরু করলেন, এবার ডাউন দ্য উইকেটে এসে অনসাইডে ড্রাইভ করলেন, বল চলে গেল লং অন এবং মিড উইকেট অঞ্চলের মাঝামাঝি জায়গা দিয়ে সীমানার বাইরে। 4 রান, ফটো ফিনিশ যাকে বলে, এই বলটিকে 4-এ পরিণত করলেন, একেবারে বিশ্বমানের আমি বলবো। বলে লাইনে গিয়ে এক্সেলেন্ট টাইমিং, অদ্ভুত ধরনের ফুটওয়ার্ক, এবং বল চলে গেল মুহূর্তের মধ্যে AK-47 বুলেটের গতিতে বা রকেট গতিতে সীমানার বাইরে। আরো একটি বল হয়ে গেল বাউন্সার, আম্পায়ার সঙ্গে সঙ্গে ওয়াইডের ইঙ্গিত করলেন, এটি ব্যাটসম্যানের অনেকখানি নাগালের বাইরে, আম্পায়ার ওয়াইড ডাকবেন এটি স্বাভাবিক, সেটি তিনি করলেন, ফলে আরো একটি রান বাড়ল। পরবর্তী বলটি করার জন্য বোলার তার বোলিং প্রান্তে তিনি ফিরে গেলেন, বোলার হলেন বার্টলেট, দৌড় শুরু করলেন, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, বল করলেন উইকেটের লাইনে অনসাইডে পুশব্যাক, বল চলে গেল মিড অন অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এ বলে কোন রান হল না। বাংলাদেশ দলের যারা অবিসংবাদিত নায়ক বা প্রবাদ প্রতিম ক্রিকেট তারকা, তার মধ্যে একজন হলেন নাজবুল হোসেন, একজন হলেন তানজিদ হাসান। এখনো পর্যন্ত নাজমুল হোসেন এবং তানজিদ হাসানের ব্যাটিং ধামাকা শুরু হয়নি। আরো একটি বল হয়ে গেল, একটি রান সংগৃহীত হল, একজন ফিল্ডার দৌড়ে এসে তিনি ফুটবল খেললেন, পা দিয়ে উইকেট ভাঙার একটা প্রচেষ্টা, ফুটবলে যে তিনি পরিপক্ক সেটি অনুমান করা গেল, উইকেটে লাগেনি, জিরো অ্যাঙ্গেল থেকে তিনি বলটিকে পা দিয়ে উইকেটে লাগানোর চেষ্টা করেন, তবে উইকেটের একেবারে পাশ দিয়ে চলে যায়, যে কারণে তার এই প্রচেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হল। এখন মোকাবেলা করবেন তানজিদ হাসান, প্রস্তুত, এদিকে প্রস্তুত বার্টলেট, এবারে ডান্সিং ডাউন দ্য উইকেট, লফটেড অফ ড্রাইভ, ওভার দ্য টপ, বল চলে গেল লং অফ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। হিউজ সুপার শট, এক্সেলেন্ট টাইমিং, অদ্ভুত ধরনের ফুটওয়ার্ক, ডাউন দ্য উইকেটে এসে সেন্টার অব দ্য পার্টে নিতে সক্ষম হন এবং বল মুহূর্তের মধ্যে চলে গেল লং অফ অঞ্চলের উপর দিয়ে সীমানার ওপারে। ইনিংসের প্রথম সিক্সের মার আমরা লক্ষ্য করলাম। পঞ্চম ওভারের খেলা শেষ, 25 বাংলাদেশ দলের আপাতত সংগ্রহ হল 25, এক উইকেটে দুই অপরাজিত ব্যাটার, একজন হলেন নাজমুল হোসেন যার সংগ্রহ হল 9, অপর অপরাজিত ব্যাটার হলেন তানজিদ হাসান, তার সংগ্রহ হল 8। খেলার অবস্থায় প্রথমবারের মতো ভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, আসছেন আহমেদ বিন পারভেজ এবং প্রান্তর দাস অনয়।
2: ধন্যবাদ সারফান ভাই, অনেকদিন পরে আপনার সাথে ধারাভাষ্য কক্ষে একসাথে মাইক শেয়ার করে আসলেই ভালো লাগলো। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ বেটার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কমেন্ট্রি। নাজমুল শান্ত এবং তানজিদ তামিম দুজন অপরাজিত ব্যাটার এই মুহূর্তে মেরিডিথ আসছেন পরবর্তী ওভারের প্রথম দ্বিতীয় বল নিয়ে। ইনফ্যাক্ট দুটো স্লিপ রেখে বোলিংটা করছেন মেরিডিথ। পেস পেস অ্যান্ড পেস অল অ্যালং অস্ট্রেলিয়া আজকে গতিতে ভরসা রেখে এই ম্যাচটা খেলতে নেমেছে। প্রশ্নটা আমি একটু করে পারভেজ আহমেদ বিন পারভেজ যিনি আছেন তার দিকেই করতে চাই, যে এখনো এই সিদ্ধান্তটা আমার কাছে কটকা লাগছে। ইনফ্যাক্ট এই যে ওভারকাস্ট কন্ডিশন, মেঘলা কন্ডিশন, এই কন্ডিশনে টসে জিতে ব্যাটিং করাটা, হয়তো আত্মবিশ্বাসটা তারা যোগাতে চাচ্ছে যে আমরা মেঘলা কন্ডিশনেও ব্যাটিং করতে পারি, বাট স্টিল এখান থেকে এটাকে তাদেরকে প্রুভ করতে হবে যে ইয়েস আমরাও পারি। ওয়েলকাম ব্যাক পারভেজ।
3: ধন্যবাদ প্রান্তর দাস অনয়। যুক্তিযুক্ত একটা প্রশ্ন এবং সেই প্রসঙ্গে আমরা যাব। ওভারের পরের বলটা অবশ্য করে ফেললেন মেরিডিথ, ফুলের লেন্থের বল ছিল, ওভার দ্য উইকেটে বল করছেন ডানহাতি এই পেসার, রক্ষণাত্মক ঢঙে খেললেন সেখানে নাজমুল হোসেন শান্ত। এই পার্টনারশিপে বেশিরভাগ বল তিনিই খেলেছেন, টফ কাটার ডেলিভারি ছিল, আঙুলের মোচড় ছিল বলের ওপর, দেখে শুনে রক্ষণাত্মক ঢঙে শান্ত খেললেন। এই জুটিটাকে নিরাপদে থাকতে হবে কারণ বিপদ কেটে যায়নি এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে আজকে সারাদিনই মেঘলা থাকতে পারে, সামনে বৃষ্টি নামতে পারে। সবকিছু মিলে বাংলাদেশ আমার মনে হয় একটা চ্যালেঞ্জই নিয়েছে। তবে এই সিরিজের আগেই কেই বা জানত যে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের একটা ওডিআই সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে যাবে। সুতরাং একটা আলাদা রকম আত্মবিশ্বাস দলটার মধ্যে আছে এবং তারা আজকে বোধহয় একটা কঠিন চ্যালেঞ্জ নিজেরাই নিয়ে দেখতে চাইছে যে সেই চ্যালেঞ্জে তারা উতরে যেতে পারে কিনা। রাউন্ড দ্য উইকেট এবারে আসছেন রাইলি মেরেডিথ, ওভার পিচ ডেলিভারি ছিল, স্ট্রেট ড্রাইভ খেলেছেন, মাটি কামড়ে বল যাচ্ছে, মিড অনের পাশ দিয়েই সীমানার বাইরে চলে গেল। ওই স্ট্রেটিশ অঞ্চলটা ব্যবহার করলেন নাজমুল হোসেন শান্ত, পায়ের কাজটা ছিল দারুণ, স্টেপ আউট করে এসেছেন মেরিডিথ, সুইং এর খোঁজে ওভার পিচ ডেলিভারিটা করলেন ঠিকই, তবে শান্ত একেবারেই ফুল পেস অব দ্য ব্যাট এবং সেখান থেকে একটা চার বের করে নিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন। আজকের দিনটায় মেহেদী হাসান মিরাজের অ্যাবসেন্সে শান্ত পৌঁছে গেলেন 13-তে, বাংলাদেশের সংগ্রহ 29, এক উইকেটে 5 ওভার 4 বল শেষে, এক্সট্রাস 6টি এসেছে এখনো পর্যন্ত।
2: সোজা দাঁড়িয়ে ঠিক সোজা ব্যাটে খেলা, দিস ইজ দ্য ওয়ে কিভাবে তারা এই পেসটাকে ট্যাকল করতে পারে। মেরিডিথ অ্যারাউন্ড দ্য উইকেটে এসছেন বোলিংটা করতে, অ্যাঙ্গেলটা কাজে লাগাতে, সেভাবেই বলটা করলেন, লেন্থের একটা বল এবং অফ স্টাম্প মিল স্টাম্পের ঠিক একটু ভেতরের দিকে ঢুকছিল বলটা। নাজমুল শান্ত আবারও সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছেন, রান পাননি, অফসাইডে গেছে বলটা। এখনো দুজন স্লিপ রেখেছে অস্ট্রেলিয়া, দিস শোজ হাউ মাচ অ্যাটাকিং দে আর পারভেজ, যে আক্রমণাত্মক খেলাটাই খেলতে হবে, হারানোর কিছু নেই। আপনারা দুই ম্যাচ ছেড়ে অলরেডি সিরিজ খুইয়ে ফেলেছেন, এখান থেকে আপনাদেরকে সব দিক দিয়েই অ্যাটাক করতে হবে, আক্রমণ করতে হবে এবং তাছাড়া গতি নেই এবং অস্ট্রেলিয়া জানে যে কিভাবে আক্রমণটা করতে হয়।
3: অবশ্যই তারা জানে, এই কারণেই এখনো দুটো স্লিপ রেখেছেন রাইলি মেরেডিথ। রাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেল তৈরি করে আবারও স্টাম্পের মধ্যে বল রেখেছেন, তবে শান্ত প্রস্তুত ছিলেন, লেন্সটা পড়লেন, কবজির একটা মোচড় দিয়ে স্কোয়ার লেগে ঘুরিয়ে দিয়েছেন। যতক্ষণে ফিল্ডার পেছন দিকে দৌড়ে গিয়ে বল কুড়িয়ে দেবেন অ্যাডাম জাম্পা, ততক্ষণে দুবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে। এই দুজনের রানিং বিটুইন দ্য উইকেট তো বেশ ভালো, বোঝাপড়াটা খুবই ভালো, সেই সুযোগটাই বাংলাদেশ নিল। আরও একটা ওভারের সমাপ্তি হয়েছে, ছয় ওভার শেষ, 31-1 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ, দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত 26 বল থেকে 15, তানজিদ হাসান তামিম মাত্র 6টা বল খেলেছেন, সেখান থেকেই তার ব্যাট থেকে এসেছে 8টি রান। সব মিলিয়ে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, এবং সত্যি কথা বলতে আজকের দিনটা অনেক দিক থেকেই বিশেষ, অনেক দিক থেকে ঐতিহাসিক হতে পারে। বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে আজকেও হারিয়ে দেয় তাহলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে একটা ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করার সুবাতাস বাংলাদেশ পেয়ে যাবে। তবে ইতিহাস রচিত হয় হঠাৎ করে হয়ে যায়, অনেক সময় কেউ বলতে পারেন না, ধারণা করতে পারেন না কি হচ্ছে কি হয়ে যাবে। আজকে যেমন সকালবেলা যখন আসছি বৃষ্টি পড়ছিল, এসে যখন ধারাভাষ্য কক্ষে পৌঁছালাম হোম অফ ক্রিকেটে, চৌধুরী জাফরুল্লাহ শারাফাত তিনি উপস্থিত ছিলেন, এবং তার কণ্ঠ বাংলাদেশ বেতারের অগণিত সমর্থক যারা শ্রোতারা রয়েছেন দেশ দেশের বাইরে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ বেতার যারা শুনছেন সকলেই নিশ্চয়ই আনন্দিত হয়েছেন, উদ্বেলিত হয়েছেন চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের কণ্ঠ শুনে। এতদিন পর আমরাও যেমন খানিকটা আপ্লুত হয়ে গিয়েছি। সপ্তম ওভার শুরু হচ্ছে, বেন ডর্সেস বাহাতি মিডিয়াম পেস বোলার, তিনি প্রথমবারের মতো বোলিং আক্রমণে এসেছেন, ফ্যাক্টের আগে একটা ওভার করেছেন, তার দ্বিতীয় ওভার এটি, প্রথম বল অফ স্টাম্পের বাইরে ছিল, পয়েন্টের দিকে ঠেলেছেন, এ বল থেকে রান পাবেন না তানজিদ হাসান তামিম। 31-1 উইকেটে বাংলাদেশ, সপ্তম ওভারের খেলা চলছে, বেন ডর্সেস ওভারের দ্বিতীয় বল নিয়ে ওভার দ্য উইকেটে যাচ্ছেন, মিডিয়া প্রান্ত থেকে এবার স্টেপ আউট করেছেন আউটসাইড এজ, ডিপ থার্ড এর ফিল্ডার অনেকটা স্কোয়ারিশ ছিলেন, যে কারণেই বলের নাগালটা পেলেন না শেষ পর্যন্ত, খানিকটা সৌভাগ্যের ছোঁয়া তানজিদ তামিমের জন্য, তবে তিনি পেয়ে গেলেন একটা বাউন্ডারি, বাংলাদেশ পৌঁছে গেল 35-এ, তানজিদ 8 বল থেকে 12।
4: স্টেপ আপ করে আসতেই হবে, সেই কাজটাই করেছেন তানজিদ তামিম, কিন্তু বলটা মেরিডিথের একটু ডোয়াশাসে, দুঃখিত, একটু বের হয়ে যাচ্ছিল বলটা, একদমই ফুলার লেন্থে পিচ করেছিলেন, যার কারণে বলের নাগালটাও পেয়েছিলেন তানজিদ তামিম, জাস্ট ওই হিন্ট অফ সুইং যেটা বলছিলাম, এখনো ওই পরিমাণ সুইংটা পাচ্ছেন বোলাররা, যার কারণেই তানজিদ তামিম ভাবলেন যে খোলস ছেড়ে বের হতে হবে, এবং সেই কাজটাই করেছেন তিনি। পরবর্তী বল নিয়ে আবার আসছেন, আবারও সেই হিন্ট অফ দ্য মুভমেন্ট, হিট দ্য ডেক হার্ড বোলার সবসময় ডোয়াশাস, পেস খুব ভালো জেনারেট করতে পারেন, এবং এই সুইংিং কন্ডিশনে খুব কার্যকর একজন বোলার, যার কারণে দুজন স্লিপ এখনও রেখেছে টিম অস্ট্রেলিয়া, নাজমুল শান্ত এবং তানজিদ তামিম দুজনের বিপক্ষেই খুব ভালো গতিতে বলটা করতে হবে, সুইং তো ডেফিনেটলি, বাট গতি রাখলে, গতির সাথে সুইংটা মিশলে আরো পরিমাণে বেশি তারা একটু অসুবিধায় পড়তে পারে এই কন্ডিশনে ব্যাটিংটা করতে। অফসাইড প্যাক ফিল্ডার, সেখানে তানজিদ তামিম দাঁড়িয়েছেন ব্যাটিংটা করতে, একটু ফুলার লেন ডেলিভারি, তবে লেগ স্টাম্পের বাইরে বল, গতিহীন দিশাহীন একটা বল, এবং সেটা পৌঁছে গেল খুব ভালো মতো এই ফাইনাল অঞ্চল দিয়ে সীমানার বাইরে, আরো 4টা গিফটেড রান বাংলাদেশের জন্য, একটা ওয়াইড এবং একটা বাউন্ডারি,
3: একটা ওয়াইড একটা বাউন্ডারি, ডর্সেস সিমটা আপরাইট রেখে বলটা করার চেষ্টা করছিলেন বাহাতি ব্যাটারের জন্য, তবে বলটা ল্যান্ড করেছে লেগ স্টাম্পের বাইরে, তারপর আরো অনেকটা বেরিয়ে গেল, ক্যাপ্টেন জস ইংলিশ যিনি উইকেট কিপারের দায়িত্বে রয়েছেন ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বলটাকে আটকাতে পারেননি, শেষ পর্যন্ত পেছন দিয়ে একটা বাউন্ডারি হয়ে গেছে। এক্সট্রাস 11টা, অস্ট্রেলিয়া সাধারণত এত বেশি এক্সট্রাস দেয় না, আজকে কিন্তু এক্সট্রাসের কলমে অনেকগুলো রান যুক্ত হয়ে গেছে। ওভারের পরের বলটা হাফ বলি লেন্থে ছিল, ফ্রন্ট ফুটে এসে দৃষ্টিনন্দন একটা কাভার ড্রাইভ তানজিদ তামিমের কাছ থেকে, তবে শর্ট কাভারেও অস্ট্রেলীয় ধরনের একটা ফিল্ডিং আমরা দেখলাম, অসাধারণ ওয়ান হ্যান্ডেড স্টপ রিফ্লেক্স অ্যাকশন রেনশর কাছ থেকে, নিশ্চিত একটা চার বাঁচিয়েছেন, তবে সিঙ্গেলটা আটকাতে পারেননি, রানটি এসে তানজিদ তামিমের ব্যাটে, তিনি পৌঁছে গেলেন 13-তে, নাজমুল হোসেন শান্ত 15-তে অপরাজিত, বাংলাদেশ 41-1 উইকেট হারিয়ে 6 ওভার 4 বল শেষে, ওভারের দুটো বল বাকি রয়েছে, এবং বাংলাদেশ দলের আজকের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন নাজমুল হোসেন তিনি স্ট্রাইকটা নিয়েছেন।
4: পরবর্তী বল নিয়ে আসছেন ডর্সেস, ওভার দ্য উইকেটেই থাকবেন, এবারে গতি খানিকটা কমিয়ে বলটা করেছেন ফুলার লেন্থে, অফ স্টাম্পের একটু বাইরেই ছিল বলটা, নাজমুল শান্ত তার চিরাচরিত সেই কাভার ড্রাইভটাই করেছেন, বাট মিড অফে ফিল্ডার বেশ ভালো মতোই বলের নাগালটা পেয়ে গেল। দুটো পরিবর্তন আজকে অস্ট্রেলিয়া একাদশে, নাথান এলিস এবং ম্যাট শর্ট তাদেরকে আজকে ড্রপ করেছে অস্ট্রেলিয়া, ম্যাট শর্টের জিনিসটা একদমই অনুমেয়, তারা তিনটা শূন্য রানে তিনি আউট ফিরেছেন সেই পাকিস্তান সিরিজে লাস্ট ওডিআইতে এবং তারপরে বাংলাদেশের সাথে প্রথম দুটো ওডিআইতে, সে কথায় পরে আসছি। পরবর্তী বল ক্লোজ বডি লাইনে বল ছিল নাজমুল শান্তর, ডোয়াশাস সেই গুড লেন্থের বল খুবই স্পেসিফাই করা যায় ডোয়াশাসের বলটাকে, নাজমুল শান্তর নামিয়ে খেলেছেন সেই পয়েন্টের দিকে, কোন রান পাবেন না। 41-1 উইকেটে বাংলাদেশ সাত ওভারের খেলা শেষে, যেটা বলছিলাম ম্যাচ শটের কথা, তারপর টানা তিনটা তিনি শূন্য রান ইনিংস উপহার দিয়েছেন এবং সেই কারণেই বাদ পড়ে গেছেন। এবং তার পরিবর্তে আরেকজন সেই ব্যাটিং অলরাউন্ডার অলিভার পিক তিনি এসেছেন, অলিভার পিক 2024-19 ব্যাচ অস্ট্রেলিয়ার, তো দুটো বিশ্বকাপও খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে, 24 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন অলিভার পিক, তো একটা ভালো প্রসপেক্ট, একদমই নতুন, 19 বছর বয়সী। এই জিনিসটা আরেকটা লক্ষণীয় যে অস্ট্রেলিয়া শেষ তিনটা বা চারটা বছরে খুব তাড়াতাড়ি তাদের ডোমেস্টিক সার্কিটে বা এইজ লেভেলের প্লেয়ারদেরকে অভিষেক করিয়ে দিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যেটা আগে অস্ট্রেলিয়া দলে আমরা দেখতাম যে মাইক হাসি মধ্য গগনে এসে নিজের তারপরে ডেবু করেছিলেন, এরকম অনেক উদাহরণ আপনি পাবেন অস্ট্রেলিয়ার ইতিহাস ঘাটলে। স্টুয়ার্ট ম্যাকগিল যিনি ওয়ার্নারের কারণে জায়গাই পেতেন না, এরকম ইতিহাস থেকে বের হয়ে এসে এই যে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম তাদেরকে খুব দ্রুত নিয়ে আসা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ট্রেন্ডটাই বোধহয় এমন যে আপনাকে খুব দ্রুত মানিয়ে নিতে হবে এবং শূন্য স্থান পূরণ করতে হবে, সেই কারণেই হয়তো অস্ট্রেলিয়ার মতো দলও আজকে এই পালা বদলের দিকে এসে আজকের এই দিনটাতে দাঁড়িয়েছে।
3: খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ইভলভ করতে হবে, সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে, সেই কাজটা অস্ট্রেলিয়াও করছে, পথটা অতটা মসৃণ নয়, তারা নিজেরাও হয়তো সেটা বুঝতে পারছে, কারণ পারফরমেন্স রেজাল্ট তাদের পক্ষে খুব একটা কথা বলছে না রিসেন্ট টাইমে, নতুন ওভার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ক্যামেরন গ্রিন প্রপার অলরাউন্ডার, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, ব্যাট হাতে মিডল অর্ডারে বেশ সফল, প্রথম দুটো ম্যাচে তার ব্যাট থেকেই সর্বোচ্চ রানগুলো এসেছিল অস্ট্রেলিয়ার, বল হাতেও বেশ ভালো, গতিতে বল করতে পারেন, ভ্যারিয়েশন রয়েছে, প্রথম বলটা অ্যারাউন্ড দ্য উইকেট এসে করলেন, সানজিদ হাসান তামিম রক্ষণাত্মক ঢঙে খেলেছেন, বোলার

0: আছেন 13 রানে অ্যারাউন্ড দ্য উইকেট। ক্যামেরন গ্রিন আসলেন থানা প্রান্ত থেকে, অফস্টাম্পের বাইরের বল, ব্যাকফুটে দাঁড়িয়ে কাভারে ড্রাইভ করেছেন তানজিদ তামিম, গ্যাপ পাবেন না, মাইনাস লাভুশানে তিনি দাঁড়িয়ে রয়েছেন সেখানে। গত ম্যাচে রান পেয়েছেন, তার আগের ম্যাচে ভালো করতে পারেননি, তবে এই অস্ট্রেলিয়া দলটার সিনিয়র প্রো বলতে যদি একজনই থাকেন তিনি মাইনাস লাভুশানে, এবং সেই সাথে অবভিয়াসলি জশ ইংলিশ আছেন, সাথে কেরি আছেন।
1: ক্যামেরন গ্রিনের সময়টা একটু ভালো যাচ্ছে না সেটা নিঃসন্দেহে বলাই যায়। বাংলাদেশের সাথে গত ম্যাচে 52 রানে অপরাজিত ছিলেন, তার আগে পাকিস্তান সিরিজে মাত্র একটা ম্যাচেই 50-এর কোটা পেরিয়েছেন। আসছেন ক্যামেরন গ্রিন, পরবর্তী বলটা নিয়ে দুর্দান্ত ডেলিভারি, দুর্দান্ত, জাস্ট একটা সফট লেন্থে তার কবজির জোরে জাস্ট গতি জেনারেট করেছেন, এবং সেটা এত দ্রুত গেছে, স্কিড করে গেছে নাজমুল শান্তর অফ স্টাম্পের ঠিক পাশ দিয়ে, যেটাকে করিডোর অফ আনসার্টেনটি আমরা বলি। এবং নাজমুল শান্ত ব্যাকফুটে এত বেশি পরিমাণে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন যে তিনি ভরটাকে ট্রান্সফার করে ভালো মতো ডিফেন্ড করতে পারেননি, বলের ব্যাটের ঠিক পাশ দিয়ে কিপারের কাছে গেছে। ড্রিম তানজিদ তামিম, দুঃখিত, একটা ড্রিম ডেলিভারি যে কোনো বোলারের জন্য, এবং ক্যামেরন গ্রিনের ড্রিম সেই সময়টা কাটছে না, সেটা আইপিএল হোক কিংবা অস্ট্রেলিয়ার হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক। যেটা বলছিলাম যে গত পাঁচটা ম্যাচে, আজকের ম্যাচ বাদ দিলে মাত্র 250 তার, একটা 25 রানের ইনিংস, এবং সেই একই ধারাবাহিকতা ছিল আইপিএলেও, খুব বেশি রান করতে পারেনি, তাকে আকাশচুম্বী মানে দাম দিয়ে দলে ফেরানো হয়েছিল। পরবর্তী বল ক্যামেরন গ্রিনের, অ্যারাউন্ড দ্য উইকেটে থাকছেন, লেগ স্টাম্পের উপরের বল তানজিদ তামিমের বিপক্ষে, বেশ ভালো মতো নামিয়ে খেলেছেন তানজিদ তামিম, কোন রান পাবেন না, ডট ডেলিভারি। এসি রুমে বসে কম বক্সে বেতারের পারভেজ বেশ ভালোই লাগছে, বাট আপনি যদি বাইরের আবহটা দেখেন, এবং দর্শকদের আমরা দেখতে পাচ্ছি অনেক এখান থেকে, তারা আইসক্রিম দিয়ে গলা একটু ঠান্ডা করে নিচ্ছেন, কোমল পানীয় খাচ্ছেন। তো হিউমিডিটা চেক করছিলাম আমি, আর্দ্রতাটা আজকে 79%, অনেক মানে হাত পাখা থেকে শুরু করে টুপি দিয়েও বাতাস করতে হচ্ছে, এতটাই গরম মাঠে, এবং সেই গরমে অস্ট্রেলিয়ানরা ঢুকবেন খুব স্বাভাবিক। সেটা আবারও অ্যারাউন্ড দ্য উইকেটে এসে ক্রমাগত বোলিংটা করে যাচ্ছেন, গতি দিয়ে 136 কিলোমিটার পার আওয়ারের বল অফ স্টাম্পের উপরে, তানজিদ তামিম বেশ ভালো মতো অফ সাইডে খেলেছেন, সেটা কাভারের দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে যাবে, ডট বল।
0: গুরুত্বপূর্ণ একটা কথা, আর্দ্রতার কারণেই মূলত সোয়েটিংটা হচ্ছে এবং সবাই একটা অস্বস্তিতে রয়েছেন, কারণ আপনি দেখবেন যে উপরে কিন্তু সরাসরি রোদটাও এসে পড়ছে না, পুরোটাই মেঘে ঢাকা, ফ্লাড লাইট জ্বলছে, একটা অদ্ভুত পরিবেশ বলতে হবে, অন্যরকম একটা পরিবেশ, দেখে মনে হয় না যে এই পরিস্থিতিতে এত গরম হওয়ার কথা, তবে গরম নয়, বেসিক্যালি আর্দ্রতার কারণে সোয়েটিংটা অনেক বেশি হচ্ছে, সেখান থেকেই অস্বস্তি সেটা হচ্ছে। তারপরও তাপমাত্রা দেখেছি 30 ডিগ্রি সেলসিয়াস। ওভারের পরের বলটা করলেন অ্যারাউন্ড দ্য উইকেটে এসে 139.5 কিলোমিটার প্রতি ঘন্টায় ক্যামেরন গ্রিন, জোরে বল করতে পারেন, করেছেন, ওভারটা মেইডেনই নিয়ে নিলেন শেষ পর্যন্ত, ডট বল 6টি, 8 ওভার শেষে বাংলাদেশ 41-এ আটকে আছে একটা উইকেট হারিয়ে। চারজন বোলার বল করেছেন, বার্টলেট 3 ওভারে 16 রান দিয়ে একটা উইকেট, একমাত্র সফল বোলার উইকেট টেকার, মেরেডিথ 3 ওভারে 11 রান দিয়ে কোন উইকেট পাননি, বেন ডর্সাস 1 ওভারে 10 রান দিয়েছেন কোন উইকেট পাননি, এবং ক্যামেরন গ্রিন তার প্রথম ওভারটাই নিয়েছেন মেইডেন। এখনো পর্যন্ত কোন স্পিনার নেই, 4-4টা পেস বোলিং অপশন অস্ট্রেলিয়া ব্যবহার করছে এই কন্ডিশনে বাংলাদেশকে ঘায়াল করার জন্য।
1: অ্যাবসলিউটলি, গুমন ভাবের কথা বলছিলেন, এবং গুমন ভাবটা আরেকটা দিক দিয়ে একটু অশ্লীল সংকেত দেয় যে এরপর হঠাৎ করে এই আর্দ্রতাটা কাটিয়ে তুলতে ঝড় চলে আসতে পারে, এবং ইউজুয়ালি আমরা আবহাওয়ার এই প্যাটার্নটাই লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে, এবং সেটা যাতে আজকে না হয় অনেক অনেক ক্রিকেট প্রেমীরা আজকে সেই দোয়াটাই করবেন। ডর্সাস আছেন, আসছেন পরবর্তী বলটা নিয়ে, একদমই উইকেট টু উইকেট বল, একদম টপ নচ একটা বোলিং করে চলেছেন বেন ডর্সাস, মূলত বিগ ব্যাশ ক্রিকেট লিগে তিনি বেশ খ্যাতি পেয়ে যান, এবং সেই ডর্সাস সেই বিগ ব্যাশে ক্রমাগত বেশ কয়েক সিজন ধরেই ধারাবাহিক পারফরমেন্স করে তারপর এসছেন, রিসেন্টলি সেখানে তিনি সিক্সার্সের হয়েও খেলেছেন তিনি, তারপরে অস্ট্রেলিয়ান স্কোয়াডে সেই 23 বছর বয়সেই টি টোয়েন্টি সিরিজে ডাক পান নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে 2017-18, এবং সেখান থেকেই ধাপে ধাপে পার হয়ে তারপরে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি। যখনই অস্ট্রেলিয়ার কোন রিপ্লেসমেন্ট বোলার দরকার হয় তখনই তারা ডর্সাসের কাছেই যান। ও বলতে না বলতে আরো একটা দুর্দান্ত ডেলিভারি, গতি খুব একটা নেই আমি বলবো, মানে মুস্তাফিজ যখন নতুন বলে বোলিং করেন সেই 132-31 সেরকম স্টাইলের বল, বাট দুর্দান্ত, গুড লেন্থের বল খুব বেশি কিন্তু ওঠেনি, এবং ব্যাটার সেভাবেই কিন্তু বিভ্রান্ত হয়েছেন, এবং সেভাবেই জাস্ট বলটা শান্ত খেলতে গিয়েও খেলতে পারেনি, ক্রমাগত বেশ কয়েকটা ওভার ধরে শান্ত সে অফ স্টাম্পের একটু বাইরের বলগুলোতে লেন্থে বারবার কিন্তু ডিসিভড হচ্ছেন, খেলতে পারছেন না, বলের লাইনে যেতে পারছেন না, একটা স্লিপ রেখেছেন এই মুহূর্তে ডর্সাস, তার জন্য একটা স্লিপ সরিয়ে সেই অফসাইড ব্যাক।

0: রেখেছেন তিনি। লেগ স্টাম্পের উপরে বল, ফিল্ডিং অনুযায়ী বলটা হল না যদিও, তারপরও সেই বলটা ফ্লিক করে স্কোয়ার লেগ অঞ্চল থেকে একটি রান। অফসাইড প্যাক ফিল্ড সেটা বলছিলাম, পয়েন্ট কাভার, পয়েন্ট কাভার, মিড অফ, সবগুলোই কিন্তু নাজমুল শান্তর জন্য একদম সেট করা আছে। বিশেষ করে কাভার ড্রাইভ কিংবা কাট শট খেলতে খুব পছন্দ করেন, তার পছন্দের শট শান্তর, এবং সেই কারণেই ওই যে একটা ক্যাচের জন্য যেই লেন্থে বারবার বলিংটা করছেন ডোয়ারশাস অফ স্টাম্পের একটু বাইরে, আপনি একটু আবেগপ্রবণ হয়ে গেলে বা একটু শর্ট খেলতে উদ্যত হলেই কিন্তু কাট করে বা ড্রাইভ করে ক্যাচ দিতে পারেন। সেই কারণেই সেম ফিল্ড সেট আপটা তানজিদ তামিমের জন্যও রাখা হয়েছে।
1: তানজিদ তামিম অনেকক্ষণ বাদে স্ট্রাইকে ফিরলেন, বাহাতি ব্যাটার, ওপেনার বাংলাদেশের প্রস্তুত। ওভারের পরের বলটা ডোয়ারশাস করেছেন, তবে স্টেপ আউট করেছেন তানজিদ হাসান তামিম, অন দ্য রাইজ, সোজাসুজি খেললেন, লং অফ লং অনের মাঝামাঝি অংশ দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, স্বস্তির চার বাংলাদেশের জন্য তানজিদ তামিমের ব্যাট থেকে, 17 বল থেকে 17 তিনি পৌঁছে গেলেন।
0: এটাকেই বলে স্টেটমেন্ট শট। আপনি আমার জন্য অবশ্যই অফসাইড প্যাক করে ফিল্ড রাখতে পারেন, কিন্তু এই যে তানজিদ তামিম স্টেপ আউট করে আসবেন, তারপরে বোলারের একদম মাথার উপর দিয়ে একটা স্ট্রেট ড্রাইভ হাওয়ায় ভাসিয়ে মারবেন, দিস ইজ সো মাচ তামিম, তামিম ইকবাল না, তানজিদ তামিম, আপনার এই নামটা মনে রাখতে হবে। যেভাবেই তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজের ছাপটা রাখছেন, উইকেটের চারদিকে শট খেলতে পারছেন, খুবই এক্সাইটমেন্ট। একজন ও মাই গড বলতে না বলতে এই টপ এজ পুল করতে গিয়েছিলেন, বাট একটু কঠিনই হবে ক্যাচটা, এবং সেটা হয়েছে। কিপার অনেকটুক দৌড়ে গিয়ে পেছনে, তারপরে সেই ডিপ ফাইন লেগের একটু আগ থেকে বলটা কালেক্ট করেছেন, বলটা ড্রপ করেছেন ওমান ল্যান্ডে, এবং প্রেস করছিলাম, প্রশংসা করছিলাম, করতে করতেই আউট হয়ে যান কিনা, ব্যাক অফ ল্যান্ড ডেলিভারি খুব একটা বেশি ওঠেনি যতটা আশা করেছিলেন তানজিদ তামিম, যার কারণে কিন্তু টপেজটা হয়েছিল, বিপদ হতে পারত, বাট স্টিল বেঁচে গেছেন।
1: এই ধাঁচেই খেলেন তিনি, ঝুঁকি নেন, ঝুঁকিটা অনেক সময় কাজে লাগে, অনেক সময় সেই ঝুঁকি নিতে গিয়েই আউট হয়ে যান, গতিতেই পরাস্ত হয়েছেন বলা যায়, ব্যাটের একেবারে উপরের ভাগে লেগেছে, দেরিতে শটটা খেলেছিলেন যে কারণে পুরোপুরি মিস টাইমড হয়েছে, তবে এই ধরনের শটের জন্যই কিন্তু স্কোয়ার লেগে ফিল্ডার রাখা আছে। ডোয়ারশাস ওভারের পরের বলটা করলেন,
2: স্পোর ডেলিভারি, প্যাডে লেগেছে বল, আবেদন হচ্ছে সেখানে, তবে প্যাডে যাওয়ার পথে কি ব্যাট হয়ে গিয়েছে কিনা, 114 কিলোমিটার প্রতি ঘন্টার একটা স্লোয়ার ডেলিভারি ডোয়ারশাসের কাছ থেকে, এবং এই ডটটা দিয়ে ওভারের খেলা শেষ হয়েছে। ঘটনাবহুল ওভার, 9 ওভার শেষে বাংলাদেশ 48-1 উইকেট হারিয়ে তানজিদ তামিম তিনি পৌঁছে গেলেন 19 রানে, নাজমুল হোসেন শান্ত রয়েছেন 16 রানে, 2 রানের প্রথম উইকেট পতন ঘটে যাওয়ার পর 46 রানের একটা জুটি নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম এই দুজনের মধ্যে। কারেন্ট রান রেট বাংলাদেশের 5.33, টসে জিতেছে বাংলাদেশ প্রথমবারের মতো এই ওডিআই সিরিজে, আগের দুটোবার টস জিতেছিল অস্ট্রেলিয়া, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া টস জিতে নিল ব্যাটিং, ইনফ্যাক্ট ফিল্ডিং করার সিদ্ধান্ত তারা নিয়েছিল এবং সেই ম্যাচ তাদের হারতে হয়। দ্বিতীয় যে ম্যাচ সেখানেও অস্ট্রেলিয়া টস জিতে সেবার তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং সেই রানটাও বাংলাদেশ চেজ করে ফেলে। আজকে অবশ্য বাংলাদেশের দিন, মেহেদী হাসান মিরাজ গত ম্যাচটায় কনকাশন এর একটা ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি, যেটার পর এখনো পর্যন্ত ঠিকঠাক রিকভারি করতে পারেননি, যে কারণে আজকে একাদশেই তিনি নেই, বাংলাদেশের রেগুলার ক্যাপ্টেন, তার জায়গায় নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি করছেন এবং মেহেদী হাসান মিরাজের জায়গায় শেখ মেহেদীকে শুধুমাত্র স্কোয়াডে না একাদশেও আজকে অন্তর্ভুক্ত হতে দেখছি। প্রথমবারের মতো স্পিন আক্রমণ, রেনশ তাকে নিয়ে আসা হয়েছে, ডানহাতি অফ স্পিনার, থানা প্রান্ত থেকে প্রথম বলটা করলেন, লেগ স্টাম্পের ওপর বল, ব্যাকফুটে ছিলেন নাজমুল হোসেন শান্ত, ফ্লিক করতে চাইলেন বলে ব্যাটে হলেও গ্যাপটা খুঁজে পাননি, ডট দিয়ে শুরু করলেন রেনশ। বাংলাদেশের ব্যাটারদের বেশ সমস্যায় ফেলেছেন আগের দুটো ম্যাচে, বিশেষ করে প্রথম ম্যাচে তার বোলিংটা অসাধারণ ছিল। ওভারের দ্বিতীয় বল সুইপ করেছেন, খানিকটা ঝুঁকি ছিল, তারপরও ইনার সার্কেলের উপর দিয়ে শটটা খেলতে সমর্থ হলেন নাজমুল হোসেন শান্ত, স্কোয়ার লেগের পেছন দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে 4 রানের জন্য, শান্ত পৌঁছে যাবেন 20 রানে এবং রেনশ তাকে কিন্তু লাইন লেন্থে সেটেল হতে দিচ্ছেন না। শর্টিশ একটা বল সুইপ করবেন, প্রিমেডিটেট করেছেন, পরবর্তীতে হাফ ফুল ধরনেরই একটা শট খেললেন মনে হলো।
0: ইয়েস, অফ স্পিন যে আসবে, ডানহাতে অফ স্পিন একটা মনুমেও ছিল, দুজন বাহাতি ব্যাটার থিতু হয়ে যাচ্ছেন উইকেটে, এই কারণেই কিন্তু নিয়ে আসা, এবারও কিন্তু ক্লক সুইপ করতে গিয়েছিলেন যদিও ব্যাটে বলা হয়নি, একটু লুপি ডেলিভারি, ফ্লাইটের ডেলিভারি রেনশর কাছ থেকে, যেহেতু অ্যারাউন্ড উইকেটে এসে সেই অ্যাঙ্গেলটা কাজে লাগিয়ে শান্তর একটু স্টাম্পের ভেতরের দিকেই বলটা রাখতে চাইছেন, একটা স্লিপও কিন্তু আছে মাইন্ড ইট, তো অফ স্টাম্পের বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি বলটা একটু করে টার্ন খাচ্ছে, কিন্তু যদি একটা আর্মার ডেলিভারি করে বসেন রেনশ হঠাৎ করে, তাহলে টাইমিং ঠিকঠাক না হলে ক্যাচও হতে পারে। গুড লেন্থের বল আবার অফ স্টাম্পের একটু বাইরে ব্যাকফুটে গিয়ে কাট করেছেন, পয়েন্ট অঞ্চলে ফিল্ডার করা আছে, কোন রান পাবেন না এক্ষেত্রে নাজমুল শান্ত। আরও একটা ডট ডেলিভারি, ডট একটা বাউন্ডারি, তারপর দুটো ডট, একটু সময় নিয়ে খেলতে চাইছেন ব্যাকফুটে গিয়ে। এবারে সেই গুড লেন্থের বলটাকে পাঠিয়েছেন সেই অফ ড্রাইভ করে লং অফের দিকে, আরও একটা রান। খুবই ইন্টারেস্টিং থিং যে বারবার বলের লেন্থটাকে রেনশো খুব বেশি সামনে না নিয়ে একটু পেছনের দিকে রাখছেন, একটু টিজ করছেন বারবার শান্তকে যে আসেন আপনি কাট খেলেন। 50 রানের পার্টনারশিপ হয়ে গেছে এই দুজনের মধ্যে, 58 বল থেকে 51 রানের পার্টনারশিপ নাজমুল শান্ত এবং তানজিদ তামিমের, তামিম অন স্ট্রাইক।
1: ওভারের শেষ বলটি খেলার জন্য প্রস্তুত তানজিদ হাসান তামিম, রেনশো আসলেন পরের বলটা নিয়ে, লফটে শট খেলার চেষ্টা, মিস কিউট হয়েছে,
2: ফিল্ডার রয়েছেন মিডনে দাঁড়িয়ে, বল অনেকক্ষণ আকাশে ভাসছিল, তারপর যখন নেমে আসলো ওই ফিল্ডারের হাতে ধরা পড়লেন এবং ম্যাট রেনশ এলেন এবং জয় করলেন। প্রথম ওভারের শেষ বলে পেলেন উইকেটটা এবং সেই উইকেটটা তানজিদ হাসান তামিমের, 19 রানে অপরাজিত ছিলেন তিনি। ফ্ল্যাট একটা ডেলিভারি ছিল, এক্সট্রা টার্ন আমরা দেখেছি, টার্নের বিরুদ্ধে একটা স্লগ করার চেষ্টা করেছেন তানজিদ তামিম
1: এবং নিজের বিপদ নিজেই ডেকে আনা যাকে বলে সেই কাজটাই কিন্তু ঘটিয়েছেন। 20 বল থেকে 19 রান করে ফিরতে হবে তানজিদ তামিমকে, কট মেরেডিথ বল বাই রেনশ, 50 রানের পার্টনারশিপটা এখানেই এভাবেই শেষ হয়ে গেল, 53-2 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ।
0: যেটা বলছিলাম পারভেজ, যে ম্যাট রেনশ খুব একটা সামনে বল দিচ্ছেন না, বারবার একটু লেন্থটা টেনে ধরছেন, তারপর টেনে ধরে ব্যাটারদেরকে টিজ করছেন সেভাবে, এবং তিনি জানতেন যে তানজিদ তামিম খুব একটা বেশি স্টেপ আউট করতে সাহস করবেন না, কারণ একটা স্লিপ আছে, কিপার যেহেতু আছে মিস করলে আউট হতে পারেন, এবং তার যেই প্রিয় শট যেই স্পিনারদের বিপক্ষে একটু সুইপ করে খেলতে পছন্দ করেন, একটু সামনের পায়ে ভর করে এগিয়ে এসে পিক আপ শট খেলতে পছন্দ করেন, সেভাবেই কিন্তু একটু দোমনা হয়ে গিয়েছিলেন। যখনই রেনশ বলটাকে আরেকটু খাটো করে রাখলেন, একটু ঝুলিয়ে দিলেন, লুপি ডেলিভারি ব্যাটারদের জন্য সবসময় একটু লোভ জাগায় এবং সেই লোভেই পাটা দিয়েছেন তানজিদ তামিম, মাটিতে একদম বসেই সেই স্লগ থ্রিটা করতে গিয়েছিলেন এবং ব্যাটে বলে করতে পারেননি। মেরিটের জন্য একদমই মিড অনে একটা ক্যাচিং প্র্যাকটিস ছিল, এরকম এর চাইতেও বেশি বেশি ক্যাচ, কঠিন ক্যাচ অস্ট্রেলিয়া ধরতে অভ্যস্ত। 102 ম্যাচে 2,811 রান, 30 এভারেজ, যার ওয়ান অব দ্য স্টাইলিশ ব্যাটার্স অফ বাংলাদেশ সেটা বলতেই হয়, এবং সেটা আপনি জেনেই ফেলেছেন, বুঝেই ফেলেছেন কার কথা বলছি, লিটন কুমার দাস তিনি নেমেছেন। এবং তানজিদ তামিমের যে কথাটা বলছিলাম, ওই যে স্পিনটাকে রিড করতে বারবার তিনি একটু ধাতস্থতে সময় নেন, বলটা একটু টার্নও করেছিল, টার্ন করে বের হয়েও যাচ্ছিল বলটা, এবং সেখানেই আগেই প্রিমেডিটেটেড ভাবে বসে পড়েছিলেন, আগেই দেখিয়ে দিয়েছিলেন রেনশকে যে তিনি স্লগ সুইপেই যাবেন। লেফট রাইট কম্বিনেশনটা হবে এখন আমাদের বাংলাদেশের কোচিং সার্কিট বলি কিংবা প্লেয়ার চয়েসে বলি, সবসময় আমাদের একটা পছন্দের একটা জুটি থাকে যে লেফট রাইট কম্বিনেশন, এবং সেই কম্বিনেশনটা ফাইনালি হয়ে যাচ্ছে এবার 22 গজে, কারণ লিটন কুমার দাস একদিকে নেমেছেন, নাজমুল শান্ত একদিকে আছেন। অতীতে অনেকবার তারা ODI-তে বাংলাদেশকে কিছু স্পেশাল পার্টনারশিপ উপহার দিয়েছেন এবং সেরকম একটা পার্টনারশিপ আজকে তাদের কাছ থেকে প্রত্যাশিত। রোদ উঠছে, কেন স্পেসিফিক্যালি বলছে বলছি, কারণ রোদ উঠলে মশারটা একটু একটু করে কমতে শুরু করবে, পিচের ওপরে পড়বে, ব্যাটিং করাটা একটু ইজিয়ার হবে, এবং এই সময়টায় অপেক্ষা করতে হবে বাংলাদেশকে থিতু হতে এবং নাজমুল শান্ত লিটন কুমার দাসকে থিতু হতে। পরবর্তী বল অফ স্টাম্প মিড এবং লেগ স্টাম্পের ঠিক ওপরে বলটা নামিয়ে খেলেছেন ডোয়াশ্রাস, লেন্থ বল দিয়েছেন আবার নাজমুল শান্তকে, গুড টেকনিক টু ডিফেন্ড, একদম বলের লাইনে গিয়ে মাথা রেখে বলের লাইনে তারপরে খেলেছেন ডট।
1: নাজমুল হোসেন শান্ত ভালো ফর্মে আছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে এই সিরিজের প্রথম ম্যাচে 67, দ্বিতীয় ম্যাচে 41, আজকেও একটা শুরু পেয়ে গেছেন 21 রানে অপরাজিত, নিয়মিত রান করছেন নাজমুল হোসেন শান্ত। ডোয়াশ্রাসের পরের বল অফ স্টাম্পের বাইরে, পিচ করে এই বলটা বেরিয়ে গেল বাঁহাতি ব্যাটারের জন্য, বলের লাইনেই খেলেছেন সোজাসুজি, তবে বল যেহেতু আউটসুইং করে গেছে ব্যাটের বাইরের কানার ঠিক কাছ দিয়ে ছুঁই ছুঁই করতে করতে বল চলে গেছে উইকেট রক্ষক জস ইংলিশের হাতে। ভাগ্যটা ভালো নাজমুল হোসেন শান্তর, বলটা চেজ করেননি, ভালো বোলিং হচ্ছে দু প্রান্তেই, রেনশ ভালো বল করছেন, দর্শিত আজকেই সুযোগ পেলেন এবং সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন। দুই ওভারে খানিকটা খরুচে ছিলেন, সব মিলে 2 ওভার 2 বল 17 রান, কোন উইকেট নেই। ওভারের পরের বল ডোয়াশ্রাসের লোয়ার ধরনের ডেলিভারি কাটার দিয়েছেন, রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন শান্ত। আগের ওভারে উইকেট হারানোর পর বাংলাদেশ একটু সাবধানী, প্রথম পাওয়ার প্লে খেলাটাও শেষ হয়ে গেছে এবং ফিল্ডাররা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন এই মুহূর্তে। 11তম ওভারে খেলা চলছে, 10 ওভার 3 বল শেষে 53-2 উইকেট হারিয়ে মিড অফ কভার পয়েন্ট শর্ট ফাইন লেগ এবং মিড উইকেট, এই হচ্ছে ইনার সার্কেলের ফিল্ড সেট আপ। এবং বাইরে লং অনে ফিল্ডার আছেন, সুইপার কাভারের ফিল্ডার আছেন, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার আছেন।
0: পরবর্তী বল নিয়ে আসছেন রশাস, প্রস্তুত নাজমুল শান্ত লেগ স্টাম্পের উপরে, একটা ব্যাক অফ লেন ডেলিভারি বেশ ভালো মতোই সামলেছেন নামিয়ে খেলতে বলটাকে। এবং প্রথমবারের মতো লিটন কুমার দাস উইল বি অন স্ট্রাইক। লিটন কুমার দাসের জন্য ওই যে বলেন একটা সুন্দর সময় যাচ্ছে, সেটা ওডিআই ক্রিকেটে হোক কিংবা টি টোয়েন্টি ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে হোক, সবকিছু মিলিয়ে এই সিরিজে একটু আপস অ্যান্ড ডাউনসে গেছেন, বাট তার আগের সিরিজগুলোতে বেশ ভালো সামলেছেন। ডিপিএলটাতে যে দুটো ম্যাচ খেলেছেন সেই দুটো ম্যাচের মধ্যে রিসেন্টলি সেখানে একটা 43 রানের ইনিংস তার আছে। সো সব মিলিয়ে টেস্ট সিরিজে তার বেশ ভালো সময় যাচ্ছে, একটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি, তারপর পাকিস্তানের সাথে একটা ইনিংস, দুটো ইনিংস মিলিয়ে বেশ ভালো ডাবল ডিজিটের রান করেছেন। বাট কিপিং এ তাকে আলাদা করে আমাদেরকে চোখে রাখতেই হচ্ছে। প্রথম বলটা ফেস করবেন ডোয়ারশাসের, অফ স্টাম্পের একটু বাইরে, বেশ ভালো মতো গাইড করে দিয়েছেন, জানেন যে অফ স্টাম্পের বাইরে গাইড কিভাবে করতে হয়, কারণ একটা স্লিপ ফিল্ডার আছে তার জন্য, ছিল তার জন্য ইম্প্যাক্ট। এবং সেখান থেকে বলটাকে মাটিতে নামিয়ে বেশ ভালো মতোই রিস্ক ফ্রি জোনে পাঠিয়ে একটা সিঙ্গেল নিয়ে শুরু করলেন তার ইনিংসটা। কিপিং এর কথা বলছিলাম পারভেজ, দুর্দান্ত কিছু মুহূর্ত কিপিং এ উপহার দিয়েছেন লিটন কুমার দাস, পিক মোমেন্টের মুশফিকুর রহিমকে অনেকটাই মনে করিয়ে দিয়েছেন।
1: এবং আমার মনে হয় এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটেই যদি বলা হয় টপ ফোর উইকেট কিপার, আমার মনে হয় লিটনের নামটা সেই জায়গায় চলে আসলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। নাজমুল হোসেন শান্ত স্ট্রাইকে আছেন, দেন ডর্শাস ওভারের শেষ বলটা করতে আসবেন, 11 ওভারের শেষ বল, ওভার দ্য উইকেটে গেলেন ডর্শাস, বাহাতি পেসার, ফুলার লেন্থে বল করেছেন, স্টাম্প টু স্টাম্প রক্ষণাত্মক ঢঙে ছিলেন নাজমুল হোসেন শান্ত, ফ্রন্ট ফুটে এসে ডট বল দিয়ে শেষ হল 11 ওভার, কাটায় কাটায় পাঁচ করে রান তুলছে বাংলাদেশ 55-2 উইকেট হারিয়ে। নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস তারা জুটিবদ্ধ, 41 বল থেকে 22, শান্তর সংগ্রহ খানিকটা ধীরগতিতে শুরুটা পেয়েছেন, লিটন দাস 1 বল থেকে 1, অতিরিক্ত থেকে 11 রান এসছে এবং সে কারণেই বাংলাদেশের যেই রানটা খানিকটা স্বাস্থ্যবান দেখাচ্ছে। তবে ব্যাটাররা কিন্তু স্ট্রাগল করেছেন আজকে, কন্ডিশন একেবারেই ব্যাটিং এর জন্য খুব সুখকর তেমনটা নয়, এবং আমার কাছে মনে হয় পুরো সিরিজ যত এগিয়ে যাচ্ছে উইকেটটা কিন্তু আস্তে আস্তে ব্যাটিং এর জন্য একটু একটু করে কঠিন হওয়া শুরু করেছে। প্রথম ম্যাচে যে ধরনের উইকেট আমরা দেখলাম, যেখানে বাংলাদেশ প্রায় 300 করে ফেলছে বা এরকম একটা সিচুয়েশন তারা তৈরি করল, সেই রানটা অস্ট্রেলিয়া চেজ করতে গিয়ে ব্যর্থ হল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ানরা ব্যাট করতে নেমেছিল, স্ট্রাগল করেছে তারা, আজকেও কিন্তু একটু কঠিন মনে হচ্ছে ব্যাটিং এর জন্য, উইকেটটা একেবারে যে খুব সহজ সেরকম নয়। অ্যাডাম জাম্পা ডানাতি লেগ স্পিনার একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন, ওয়ান ডে ইন্টারন্যাশনাল 198 উইকেট, দুটো উইকেট পেলেই 200 উইকেটের মাইল ফলক ছুঁয়ে ফেলবেন ডানাতি লেগ স্পিনার। নতুন ওভারের প্রথম বলটা করলেন থানা প্রান্ত থেকে লিটন দাসের জন্য, দেখে শুনে ছেড়ে দিয়েছেন লিটন।
0: একটু আগেই বলতে গিয়েছিলাম যে জাম্পাকে যে কোনো সময় নিয়ে আসা হবে লিটনের বিপক্ষে, স্পেশালি লেগ স্পিনারের বিপক্ষে লিটনের স্ট্রাইক রেটটা একটু পুয়ার, সে কথায় পরেই আসছে। একটা স্লিপ রেখে বোলিংটা করলেন, প্রথম বলটায় যেভাবে দুর্দান্ত একটা লেগ ব্রেক করেছেন, পরবর্তী বলটায় আবার গুগলি নামিয়ে খেলেছেন লিটন কুমার দাস। আমি স্ট্রাইক রেট নিয়ে কথা বলছিলাম, ব্যাটিং এর স্ট্রাইক রেটটা লেগ স্পিনারদের বিপক্ষে লিটন কুমার দাসের মাত্র মাত্র সেখানে 50-এর একটু বেশি, এবং ডিসমিসও হয়েছেন বেশ অনেকবার বিভিন্ন লেগ স্পিনারদের বিপক্ষে। সো সেই কথাটা মনে রেখেই সাথে সাথে লিটনকে দেখেই কিন্তু একজন লেগ স্পিনার নিয়ে আসা হল, অফ স্টাম্পের বাইরে কাট করেছেন লিড কাট লিটন কুমার দাস, যদিও সেই গালি অঞ্চলে ফিল্ডার আছে তার জন্য। অ্যাডাম জাম্পার ট্র্যাক রেকর্ডটাও কিন্তু ডানহাতি ব্যাটারদের এগেনস্টে বেশ ভালো, বেশ ভুগিয়েছেন ডানহাতি ব্যাটারদের বিপক্ষে, তার উইকেট পার্সেন্টেজ যদি আমি বলি প্রায় সেখানে 60%-এর কাছাকাছি। তো সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা সেট আপ সেই জাম্পাকে নিয়ে আসার জন্যই, একটু লো ফুল টস অফ স্টাম্পের ওপরে বেশ সফট হ্যান্ডে খেলেছেন লিটন কুমার দাস, এবং এই কাজটাই করতে হবে, একটু সফট হ্যান্ডে বলের লাইনে গিয়ে লিটন কুমার দাস যদি জাম্পাকে খেলতে পারেন তাহলে জাম্পাকেও যে নিষ্ক্রিয় করে রাখা যায় এই উদাহরণ অনেকেই দেখিয়েছে, স্পেশালি ইংল্যান্ড এবং ইন্ডিয়ার ব্যাটাররা প্রায় কিন্তু দেখিয়েছে যে এভাবেই জাম্পাকে খেলতে হয়। ব্যাকফুটে গিয়ে আবারও কাট করেছিলেন সেখানে, বাট জায়গা মতো বের করতে পারেনি গালি অঞ্চলের ফিল্ডারটাকে পার করে, টানা ডট বল, প্রথম বলটা ওয়াইডের পরে 4 ডট বল, প্রেশারের কিছু নেই। দেখুন মাত্র 12 ওভারের খেলা চলছে, আপনি সময় নিতে পারবেন বেশ ভালো মতো সেট হওয়ার জন্য, 1-2 করে নিয়ে প্রেশারটাকে রিলিজও করতে পারবেন। সো এমন না যে তেরে ফুরে আপনাকে জাম্পাকে মারতেই হবে। পরবর্তী বল নিয়ে আসছেন জাম্পা, বেশ ভালো লিপ, টেস্ট ম্যাচ দেখছিলাম মনে হচ্ছে রঙিন পোশাকে, অ্যাটলিস্ট এই বলের জন্য একদম টেস্ট সুলভ ভঙ্গিতে ছেড়ে দিয়েছেন লিটন কুমার দাস বলটাকে শেষ পর্যন্ত দেখে। কিপারের কাছে গেছে সেই গুরুলেন্দ্রের বলটা, কোন রান নয়, ডট, পাঁচটা ডট বল
1: সব মিলে পাঁচটা ডট। এর আগে একটা মেডেন ওভার আমরা দেখেছিলাম, তবে এই ওভারটা মেডেন হবে না, কারণ একটা রান এসছে। প্রথম বলটাই ওয়াইড হয়েছিল, তারপর টানা পাঁচটা ডট বল। জ্যাম্পা ঝুলিয়ে দিয়েছেন, আবারও লো ফুল টস। এবারে লিটন স্ট্রেট ড্রাইভ খেলার সুযোগ পাচ্ছেন, ইনফ্যাক্ট অন সাইডেই খেললেন, অন ড্রাইভ খেললেন, বল চলে গেছে লং অন অঞ্চলে, সেখান থেকে একটি রান পেয়ে যাবেন লিটন। তার দ্বিতীয় রান এটি, ওভার থেকে আসলো দুটো রান, বারো ওভার শেষে 57 উইকেট হারিয়ে বাংলাদেশ, এক্সট্রা 12 রান অস্ট্রেলিয়ানরা খরচ করেছেন। দুটো উইকেট পড়েছে, 2 রানের মাথায় প্রথম উইকেটের পতন, 53 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন। প্রথমে আউট হয়েছিলেন সৌম্য সরকার, গত ম্যাচে একটা ভালো স্টার্ট পেয়েছিলেন তিনি, তবে আজকে খুব বেশি লম্বা করতে পারেনি ইনিংসটা, 2 রানে আউট হয়ে গিয়েছিলেন। বার্টলেটের বলে আউট হয়ে গিয়েছিলেন, ভালো একটা ডেলিভারি ছিল, পরিষ্কার বোল্ড হয়ে ফিরে গিয়েছিলেন সৌম্য সরকার। আর দ্বিতীয় উইকেটের পতন ঘটে, 19 রান করে আউট হয়েছেন। অপর ওপেনার তানজিদ হাসান তামিম 20 বল থেকে 19 রান তিনি করেছিলেন, এবং রেনশর বিরুদ্ধে একটা স্লগ সুইপ টার্নের এগেনস্টে খেলতে গিয়ে বলটা হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন এবং মিডনে থাকা ফিল্ডার মেরেডিথ ক্যাচটা ধরতে পেরেছেন। আরও একটা ওভার শুরু হবে, 13 ওভার শুরু হতে চলেছে। কারেন্ট রানরেটটা একটু কমেছে বাংলাদেশের, 4.75। লিটন কুমার দাস নতুন ওভারের প্রথম বলটা খেলার প্রস্তুতি নিচ্ছেন।
0: রেনশ অপর প্রান্তে রিপ্লেস করেছেন সেখানে ডুয়াশাসকে, অফ স্পিন নিয়ে আসবেন লিটন কুমার দাস, একদম সফট হ্যান্ডে সামনের পায়ে ভর করে আলতো করে একটা অন ড্রাইভ খেললেন, সেখানে ফিল্ডার আছে তার জন্য, শর্ট মিড উইকেট থেকে দৌড়ে এসে ফিল্ডিংটা হয়ে গেল, কোন রান পাবেন না। স্লিপ সরিয়ে নেওয়া হয়েছে, কোন স্লিপ নেই তার জন্য, ফ্ল্যাট লেন্থের বল। এবারে অবশ্য দৌড় দিতে চেয়েছিলেন একটু পাঞ্চ করে অফ সাইডে, বাট কিপার সেখানে বেশ ভালো ফিল্ডিংটা করেছেন। কুপার কনলিকে যদি হঠাৎ করে দেখি বল নিয়ে চলে আসতে খুব একটা অবাক হব না, লেফট আর্ম অর্থোডক্স বোলার, তাকে খুব একটা ভালো মতো ব্যবহার করা হয়নি রিসেন্টলি কনক্লুডেড আইপিএল এ, পাঞ্জাব কিংস এর হয়ে তিনি খেলেছিলেন, বাট বিগ ব্যাশে পার্থ কোচার্সের হয়ে যে 14 ম্যাচ খেলেছেন তিনি 15 উইকেট বের করে দিয়েছিলেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাত্র 6.4 স্ট্রাইক রেটে সেখানে, অর্থাৎ তার স্ট্রাইক রেটটাও বেশ ভালো, 6.4 ইকোনমিতে স্ট্রাইক রেটটা মাত্র 14 T20 ছাড়া বলের ক্রিকেটে, এবং ওডিআই তো প্রায় বল করতে দেখা যায় তাকে। ফ্ল্যাট লেন্থে বল, আবারও অফ স্টাম্পের বাইরের বল, ব্যাক ফুটে গিয়ে কাট করেছেন, সুপার কাভারে ফিল্ডার আছে যদিও, 1 রানের বেশি লিটন কুমার দাস পাবেন না সেক্ষেত্রে, আরও একটা রান নিয়ে জায়গাটা বদল হল। বাংলাদেশের স্কোর 58 উইকেটে 12.4 ওভারে। আপনারা খেলার ধারা বিবরণী শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার থেকে, এবং ঢাকার কথা যদি বলি তাহলে বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ এবং FM 104 মেগাহার্টজ, সেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন। এছাড়া বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় বাংলাদেশ বেতার থেকে আমাদের ধারাভাষ্য শুনবেন আশা করা যায়। শ্রদ্ধে চৌধুরী, জাফরুল্লাহ সারাফত, মোহাম্মদ কামরুজ্জামান, আহমেদিন পারভেজ এবং আমি প্রান্তর আপনাদের সাথে থাকবো আজকে পুরো দিন ধরেই। পঞ্চম বল নিয়ে আসছেন রেনশ অ্যারাউন্ড দ্য উইকেটের সাথে সাথে নাজমুল শান্তর জন্য বাহাতি ব্যাটার, বেশ ভালো মতোই ফ্রন্ট ফুটে ব্লকটা করলেন নাজমুল শান্ত, একটা স্লিপ সাথে সাথে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ শান্তকে বারবার আক্রমণ করা হচ্ছে স্লিপ নিয়ে যখনই রেনশ আসছেন বোলিং এ অফ স্পিনটা নিয়ে, একটু ফ্লাইটের ডেলিভারি অফ স্টাম্পের একটু বাইরে, নাজমুল শান্তর জন্য খুবই আরামদায়ক একটা জোন সেখান থেকে স্লগ সুইপ করার জন্য, সেভাবেই স্লগ সুইপ করে ফুল লেন্থের বলটাকে পাঠিয়েছেন ডিপ মিড উইকেটে, আরও একটা রান, 59 উইকেটে বাংলাদেশের সংগ্রহ 13 ওভার শেষে।
1: লম্বা সময় আরো বাকি রয়েছে এবং সেটার জন্য লাগবে পার্টনারশিপ, একটা ভালো পার্টনারশিপ গড়ে উঠেছিল প্রথম উইকেট পতনের পর, তবে সেটা ভেঙে যাওয়ায় এখন লিটন দাস নাজমুল হোসেন শান্ত জুটিবদ্ধ হয়েছেন। অলরাউন্ডারের ঠাসাই অস্ট্রেলিয়া দলটা, 6 বোলার ইতিমধ্যেই বল করেছেন, 13 ওভারের মধ্যে 6 ডিফারেন্ট বোলার বল করেছেন, সে ব্যাপারটা থেকে বোঝা যায় কতগুলো অলরাউন্ডার তাদের দলে রয়েছেন, রেনশ, গ্রিন এবং পিক, তার বোলিং তো এখনো দেখলাম না, তিনি আসেননি, সুতরাং 7-8 বোলিং অপশন এই দলটার আছে। তবে এক্স ফ্যাক্টর বলে যে বিষয়টা থাকে, যেটা অস্ট্রেলিয়ার সঙ্গে সাধারণত আমরা অ্যাসোসিয়েট করি, সেই এক্স ফ্যাক্টরটা খুব একটা বেশি নেই এই এই লাইন আপটা দেখলে মনে হয়। জ্যাম্পাই একমাত্র একজন বোলার যার মধ্যে সেই ফ্যাক্টরটা রয়েছে, বাদ বাকি যারা আছেন তারা এখনো চেষ্টা করছেন, তাদের ফুটিংটা তৈরি করার চেষ্টা করছেন, এখনো সেই পর্যায়ে যেতে পারেনি। নতুন ওভারটা শুরু হবে সেই অ্যাডাম জ্যাম্পা, ডানহাতি লেগ স্পিনার, ওভার দ্য উইকেটে বল করলেন স্টাম্পের মধ্যে ফ্রন্ট ফুটে এসে নাজমুল হোসেন শান্ত রক্ষণাত্মক একটা শট, তিনি আসলে তার উইকেটের মূল্যটা বুঝতে পারছেন এই মুহূর্তে, 44 বল থেকে 23, কঠিন কাজটা সামলে নিয়েছেন, এবারে যে দায়িত্ব সেটা হচ্ছে ইনিংসটাকে যতটা সম্ভব লম্বা করা। একটু ধীরগতিতে ব্যাটিং করলেও সমস্যা নেই, যত ডিপে নিয়ে যেতে পারবেন ইনিংসটা আমার মনে হয় ততই বাংলাদেশের উপকার, পরবর্তীতে হয়তো পুষিয়ে দিতে পারবেন। ওভার দ্বিতীয় বলটা করলেন ডাউন দ্য লেগ, গুগলি দেওয়ার চেষ্টা, পিচিং পয়েন্টটাই আউটসাইড লেগ ছিল, বলটা বেরিয়ে গেছে, কিপার ধরলেন, আম্পায়ারও সংকেত দিলেন ওয়াইডের। ১৩টা এক্সট্রা দিয়েছে অস্ট্রেলিয়া, ৬২ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৩ ওভার ১ বলে।
0: পরবর্তী বল নিয়ে আসছেন বাহাতি ব্যাটার নাজমুল শান্ত, ওপেন স্টান্সে দাঁড়িয়েছেন, উদ্দেশ্যটা একদম স্পষ্ট, সুইপ করবেন, সুইপ করেছেন, একটু স্কিপ করে বলটা গেছে অফ স্টাম্পের একটু ওপরে, সেখানে একটু গতি কমিয়ে দিয়েছেন বলটা, বাট স্কিপ করার কারণে মনে হচ্ছিল একটু ফাস্ট গেছে, হিউজ আপিল, স্লগ সুইপ করতে গিয়ে ব্যাটে বলে করতে পারেনি শান্ত। রিভিউ নেবেন কিনা ৫ ৪ ডিআর সাইমার ৩ ২ ১, এবং ঠিক তখন ঠিক ওই মোমেন্টে ইংলিশ বললেন যে না আমরা রিভিউতে যাব, খুবই ক্রুশাল উইকেট, ভাইটাল একটা উইকেটের জন্যই তারা কিন্তু রিভিউতে গেছে, যদি অনফিল্ড ডিসিশন কিন্তু নট আউট, এটা মাথায় রাখতে হবে। একটু ফ্লাইট দিয়েছিলেন বলটা গতি কমিয়ে, জাস্ট স্কিড করার কারণে নাজমুল শান্ত শেষ মোমেন্টে ব্যাটে বলে করতে পারেননি ঠিকঠাক মতো, যার কারণে স্লগ সুইপটাও আই গেস মিস করে গেছেন। রিভিউটা দেখে নেওয়া হচ্ছে, ফ্লাইট স্কিড অফ স্টাম্পের আই গেস বাইরে থাকবে পিচিংটা, ইয়েস দেখেই বলে দেওয়া যাচ্ছে, আমরা দেখে আপনাদেরকে আশ্বস্ত করছি যে পিচিং আউটসাইড অফ, তারপরে বলের ট্রাজেক্টরিটাও অফ ছিল, যার কারণে ইম্প্যাক্টটাও থাকবে অফ স্টাম্পের বাইরে। তো ইংলিশ একটু আবেগতাড়িত হয়ে জাম্পার পড়োশোনাই সেই রিভিউটা নিয়ে রিভিউটা নষ্ট করতে যাচ্ছেন।
1: আলট্রাএজ মনিটর এসছে একটা প্রসিডিউর মেনটেন করে, প্রথমে আলট্রাএজে দেখতে হয় ব্যাটের সংযোগ আছে কিনা, নেই সরাসরি পেছনের পায়ে লেগেছে, তবে যখন বল ট্র্যাকার আসবে তখন নিশ্চিত হতে পারবো। ইনিশিয়াল ডিসিশন নট আউট ছিল, পিচিং আউটসাইড অফ, ইম্প্যাক্ট আউটসাইড অফ, খুব সহজ সিদ্ধান্তই ছিল আম্পায়ারের কাছ থেকে, এবং তিনিও হয়তো একটু অবাক হয়ে গেছেন যে অস্ট্রেলিয়া কেন এখান থেকে রিভিউটা নিয়েছে। অনফিল্ড আম্পায়ার তার সিদ্ধান্তই সঠিক, নাজমুল শান্ত বেঁচে গেলেন, অস্ট্রেলিয়া হারালো দুটো রিভিউর মধ্যে একটি, অর্থাৎ আর একটা মাত্র রিভিউ তাদের রয়েছে। এই রিভিউ নেওয়াটা থেকে কিন্তু প্রান্তর বোঝা যায় বাংলাদেশকে বা নাজমুল হোসেন শান্তকে পার্টিকুলারলি কতটুকু সমীহ করছে অস্ট্রেলিয়া, তারা জানে তার উইকেটটা কতটুকু মূল্যবান।
0: গত দুই ইনিংসে এক ইনিংসে ৪১ ১ ইনিংসে ৬৭, ডিপিএল এ বেশ ভালো রানে ছিলেন, আবাহনীর হয়ে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলেছিলেন, তার আগে পাকিস্তানের বিপক্ষে টেস্টে একটা ৫০ একটা সেঞ্চুরি, এবং তার আগে নিউজিল্যান্ডের সাথে ওডিআইতে
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা, সঞ্চালনায় সোহানা সিরাজ।
4: ¿Qué pasa?

0: সোহনা সিরাজ রয়েছে আপনার সঙ্গে। এবং আজকে অস্ট্রেলিয়ার দুই দিকে লড়াই চলছিল, একটা হচ্ছিল মিরপুরের মাঠে, অন্যদিকে আরেকটা হচ্ছিল ক্যানাডাতে। হ্যাঁ, ফিফার যে ম্যাচটা অস্ট্রেলিয়া খেললো টার্কির এগেনস্টে, 2-0 ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে। একদম রিসেন্টলি ম্যাচটা শেষ হয়েছে, তো গরম গরম খবরটা দিয়েই শুরুটা করলাম আজকে। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সাথে পরিচয় করাবো এবং অনেকগুলো ম্যাচ নিয়ে কথা রয়েছে। স্পেশালি ব্রাজিলের ম্যাচ নিয়ে শোনার জন্য তো সবাই নিশ্চয়ই অপেক্ষা করছেন। তবে তার আগে একটু বলে দিই যে আপনারা আমাদেরকে কোন কোন জায়গাটাতে আজকে শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। আমরা আজ আপনাদের সঙ্গে রয়েছি বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকে, এবং বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকেও রয়েছি সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশ বেতারের অ্যাপেও শুনতে পাচ্ছেন। এবং এর বাইরে বাংলাদেশ বেতার ঢাকা FM 90 মেগাহার্জ এবং সেই সাথে FM 104 মেগাহার্জেও আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। এবং নিশ্চয়ই নিজের মতামতটা শেয়ার করবার জন্য ফোন কলের অপশনটাও আজকে কিন্তু একইভাবে রয়েছে, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কল করতে পাচ্ছেন। এবং আমাদের আজকে যারা অতিথি রয়েছেন সেদিকে একটু চোখটা আটকেই যেতে পারে আপনার, চলুন একটু পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সাথে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ রয়েছেন আমাদের সাথে। কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর বাংলাদেশ বেতারে আপনাকে দেখছি এবং এই প্রথম দেখার সুযোগটা হচ্ছে বেতারের একটা ফুটবলের আয়োজনে, সেটা আসলে ভালো লাগছে। আপনার কেমন লাগছে?
1: আলহামদুলিল্লাহ ভালো লাগছে।
0: এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আরো একজন অতিথি রয়েছেন, সেদিকেও নিশ্চয়ই আপনার নজরটা আটকে যাবে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ফুটবল দলের একেবারে বর্তমানের একজন খেলোয়াড় এবং যার দিকে, যার পারফরমেন্সের দিকে আলাদা করে নজর রাখেন সকলেই, তপু বর্মন রয়েছেন আমাদের সাথে। কেমন আছেন?
2: জি ভালো, ভালো আছি।
0: ফিফা কেমন উপভোগ করছেন?
2: ও অনেক অনেক ভালো, অনেক ভালো। কারণ এই যে সময়টা আসলে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, এই সময়টা আমাদের সিজন শেষ, তো ফ্রি সময়, এখন ওয়ার্ল্ড কাপ দেখে আর কি সময় কাটছে।
0: ব্যস্ততা কাটিয়ে বিশ্বের বড় একটা আয়োজন যেটা আসলে ক্ষণে ক্ষণে আসে না, 4 বছর পর পর আসে, তো আলাদা করে একটা ভালো লাগা তো কাজ করেই।
2: হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা তো আসলে মানে ওয়ার্ল্ড ফুটবল আসলে কিভাবে আগাচ্ছেন এবং আসলে এটার জন্য সবাই ওয়েট করে, এবং ওয়ার্ল্ড কাপ যার যার একটা পছন্দের দেশ আছে, তার টিম আছে, আসলে সেই টিমের খেলা দেখার জন্য ওয়েট করে, কোন দিন খেলা, কোন সময় খেলা, তো সেগুলো নিয়ে একটা কিন্তু একটা ভালো আমেজ তৈরি হয় আমাদের দেশে, স্পেশালি আমরা সবসময় দেখি আর কি। সেই ক্ষেত্রে বলবো যে আসলে এই সময়টা আমার মনে হয় খুব এনজয় করতে পারবো।
0: আমাদের অনেকেরই আসলে মনে হয় যে না, খেলোয়াড়দের বোধ হয় আলাদা করে কোনো দেশ পছন্দ করতে নেই, কিন্তু আসলে ওই খেলোয়াড় ব্যক্তির বাইরে গিয়ে ব্যক্তি যিনি তার তো আলাদা পছন্দের একটা দল থাকে। আমি শিওর যে আপনাদের দুজনেরও আছে, সে প্রসঙ্গে আমি যাব না, দর্শকরা আবার মন খারাপ করতে পারে পছন্দের সাথে ম্যাচ না করলে। আমি একটু কায়সার ভাইয়ের কাছে চলে যেতে চাই। ব্রাজিলের ম্যাচটা শেষ হলো এবং ব্রাজিলের ম্যাচটা নিয়ে শুরুতে একটু কথা বলবো। ব্রাজিলের ফার্স্ট হাফের যে খেলাটা, সেখানে আসলে অনেকেই অসন্তোষ প্রকাশ করছে, ভক্তরা দর্শকরা তো আছেনই, খেলোয়াড়রাও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন এবং স্বয়ং ব্রাজিলিয়ান খেলোয়াড় ক্যাসিমিরো কিন্তু তার অসন্তোষ জানিয়েছেন যে ফার্স্ট হাফে আমরা এত অগোছালো খেলা খেলেছি, ভাগ্য ভালো আরো গোল হজম করতে হয়নি। কোচের অ্যাসপেক্ট থেকেও একই ধরনের অবজারভেশন এসছে, আপনি কিভাবে দেখছিলেন এই ব্রাজিলের পারফরমেন্সটাকে?
1: ধন্যবাদ আপনাকে। আসলে ডেফিনেটলি আমি মনে করি যে কোচ যে কথা বলেছে তার সাথে আমি একমত, কারণ ব্রাজিলের এরকম অগোছালো খেলা মানে আমি আশা করিনি। এবার বিশ্বকাপে ভাবছিলাম যে একটা গোছানো একটা ফুটবল, তবে বরাবরই তাদের ডিফেন্সে সবসময় একটা ল্যাকিংস থাকে, তো কালকে এটাই দেখা গেছে যে খুবই স্ক্যাডার্ড ডিফেন্স এবং ডিফেন্স থেকে মিডফিল্ডে যে সমঝোতা নাই এবং মিসপাস যেটা দেখা গেছে, কারণ ব্রাজিলিয়ান ফুটবলাররা কোন সময় হারুক আর জিতুক তারা সবসময় পাসিং এর দিক দিয়ে সবসময় প্রপার পাসিং এ খেলে, কিন্তু কালকে শুধু একটা দুইটা হইলে হইত, মানে ওরা পরপর অনেকগুলি আপনার খেয়াল করবেন যে খালি মিসপাস দিয়েছে এবং তারা অপর।
3: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে আপনাদেরকে শোনানো হচ্ছে। এই মুহূর্তে শুনতে পাবেন স্থানীয় খবর বাংলায়, এর পরপরই আপনাদেরকে আবারও আমরা নিয়ে যাব ঢাকা কেন্দ্রে।
4: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিউর রহমান মতি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে এবারের বাজেটে দেশের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগ করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সার্বজনীন স্বাস্থ্যসেবা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, অন্যান্য সামাজিক কর্মসূচিতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। এর উদ্দেশ্য দরিদ্রতা, আয় বৈষম্য কমানো এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নত করা। তিনি গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলা কৃষি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, 2026-27 অর্থবছরের বাজেট কোন রাজনৈতিক দল, গোষ্ঠী বা বিশেষ শ্রেণীর জন্য নয়, বরং দেশের সব মানুষের প্রয়োজন, সম্ভাবনা ও জীবনমানের উন্নয়নকে সামনে রেখেই এটি প্রণয়ন করা হয়েছে। তিনি আরো বলেন, কৃষক, নারী, শিল্পী, থিয়েটার কর্মী, কামার, কুমার, তাঁতি ও ক্ষুদ্র উদ্যোক্তা সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কথা বিবেচনায় এবারে বাজেট করা হয়েছে। বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থের দিকে গণতান্ত্রিক করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার, ভূমি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপকারভোগী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ও রাজাপুর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের 100 জন সুবাদপতির মধ্যে 1,60,00,000 টাকা ঋণের চেক বিতরণ করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তন জনিত কারণে উপকূলীয় অঞ্চলে মানুষের জীবনে প্রতিনিয়ত নানা সংকট তৈরি হচ্ছে। বিশেষ করে আইলা, সিডর, আফফান সহ প্রাকৃতিক দুর্যোগে পরবর্তী সময় উপকূলীয় অঞ্চলের মানুষ এক প্রকার প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে। মানুষের বাসস্থল জৈব বৈচিত্র্যে যে ক্ষতি হয়েছে তা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তিনি গতকাল খুলনা মহানগরী শহীদ হাদিস পার্কে আয়োজিত উপকূলের কণ্ঠ জলবায়ু সহনশীলতা অভিযাত্রা শীর্ষক ফটো প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, চিত্রগুলোতে মানুষের যে দুর্ভোগ তুলে ধরা হয়েছে, প্রধানমন্ত্রী এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হিসেবে সর্বত্র পরিচ্ছন্নতা সুবজায়নের আহ্বান জানিয়েছেন। জলবায়ু প্রতিকূলতা কাটিয়ে উঠতে পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি সবুজায়নের জন্য সকলকে বৃক্ষরোপণ করতে হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, খুলনার নির্বাহী প্রকৌশলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, UNDP ঢাকাস্থ হেড অব কমিউনিকেশন প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার সময় উপস্থিত ছিলেন। গ্রিন ক্লাইমেট ফান্ড GPS প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা এই ফটো প্রদর্শনী আয়োজন করে। বাগেরহাটের জেলা পর্যায়ে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম আজ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শেখ মজুল হক রাহাদেতে প্রধানমন্ত্রী ছিলেন। এই শোকেসিং প্রোগ্রামে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় সহ 10টি বিদ্যালয়ে শিক্ষার্থীরা অটোমেটিক সোলার সিস্টেম ও লাইটিং সহ বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক অভিনব আইডিয়া প্রদর্শন করেন। এছাড়া এই কর্মসূচির ফলে শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে সুনারী হিসেবে গড়ে তোলা এবং মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, বিশ্লেষণ ধর্মী চিন্তা উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটবে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতানের সভাপতিতে পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করেন। বিভাগীয় পর্যায়ে জেলা তথ্য কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত বিষয়ক এক মত বিনিময় সভা গতকাল খুলনা মহানগরে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আক্তার জাহানেতে প্রধান অতিথি ছিলেন। গণসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জাতীয় সমন্বয়কারী বিভাস চক্রবর্তী, গণসংযোগ অধিদপ্তরের পরিচালক কারিগরি প্রশিক্ষক মীর মোহাম্মদ আসলামউদ্দিন ও পিরোজপুর জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিত চৌধুরী সহ খুলনা বরিশাল বিভাগের জেলা তথ্য কর্মকর্তাগণ সময় উপস্থিত ছিলেন। গণসংযোগ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আয়োজন করে। খেলা খবর ফুটবল। ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে JF অনূর্ধ্ব-14 নারী ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় খুলনা জেলা নারী ফুটবল দল 3-0 গোলে কুষ্টিয়া জেলা নারী ফুটবল দলকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে ইংরেজিতে।
2: রাখে আসলে পাকে তা সেই কাজটা করতে পারছে না, এর জন্য আপনার বলগুলো দেখা যাচ্ছে যে মরক্কোর হাতে যে বলগুলো তারা রাখতে পারছিল না। আপনার যদি আপনার ইগোর তিয়োগো, যেটা আপনার নাম্বার 9 পজিশনে গেছে, সে কিন্তু একটা হেড ইজি গোল মিস করেছে বিনির ক্রসে, আসলে ওই গোলটা হলে কিন্তু অন্যরকম হতে পারত রেজাল্ট।
0: হ্যাঁ,
2: তো সেই ক্ষেত্রে আপনার একটু প্রবলেম করতেছিল উপরের দিকে আর কি, বলগুলা যদি আপনি দিবেন নাম্বার 9 কে বা নাম্বার 10 কে, তারা যদি বলগুলো কন্ট্রোল না করতে পারে সেই ক্ষেত্রে আপনার,
1: হ্যাঁ একটা বিগ ম্যাচে বল পজিশন যদি নিজেদের না থাকে প্রথম থেকে তারা মানে ইয়েতে করে।
0: এবং এই ম্যাচেও কিন্তু আমরা এরকম দেখেছি যে একেবারে মরক্কোর শুরু থেকে যে হাই প্রেসিং এটাই কিন্তু ব্রাজিলকে চাপে ফেলে দিল। মানে
1: মোর দ্যান 60% বল পজিশন মরক্কোর ছিল
2: না, বল পজিশন মানে ইকুয়াল
1: ইকুয়াল আমি ফার্স্ট হাফের কথা,
2: হ্যাঁ ফার্স্ট হাফে
1: স্টার্টিংটা যদি আমি ধরে রাখতে না পারি একটা বিগ ম্যাচ,
0: সেকেন্ড হাফে আসলে ব্রাজিল কামব্যাকটা ভালোই করেছে কম্পারেটিভলি।
2: আপনার ফার্স্ট 15 মিনিটে গোলমাউথ এরিয়াতে 6টা মরক্কো অ্যাটাক ছিল, 6টা ছিল, মানে এটা
0: ওইখানেই বোঝা গেছে যে আসলে ব্রাজিলকে ওরা কতটা প্রেসার দিচ্ছে বা দিতে পারছে ব্রাজিলের মতো একটা দলকে।
1: আমাদের 6টার মধ্যে দেখা গেছে এই যে ফাম্বল হয়েছে ডিফেন্স এবং মিডফিল্ডে, এই 5টাই তাদের দোষ, মানে ওরা গিফট দিতেছে আর কি যে তোমরা খেলো এবং গোল দাও,
2: কনফিডেন্সটা বিল্ড হয়ে গেছে।
0: একদিকে তো বিশ্বকাপের শুরুর ম্যাচে হারার একটা রেকর্ড আসলে ওরকম ভাবে ব্রাজিলের নেই, কিন্তু মরক্কোর জেতারও রেকর্ড ছিল না, মরক্কো কিন্তু হয় ড্র না হলে হেরেছে, আবারও একটা ড্র। সো আমার মনে হয় যে তাদেরও টার্গেট ছিল যে অ্যাটলিস্ট আমাদেরকে ড্র করে আসতে হবে, ব্রাজিলকে চাপে রাখতে হবে শুরু থেকেই। সো স্ট্র্যাটেজি বা
1: কৌশল সত্যি দেখো
0: 7-6
1: কাজে দুইটা সমমানের টিম, এটা তো মানে প্রেডিক্ট করা খুব মুশকিল, যে কোনো একজন হয়তো হাফ জিত হইল 1-0 বা 2-1 এরকম জিততে পারত, এরকমই রেজাল্ট হইতে পারত। আমি যে প্রথমে যে ধারণা ছিল যে ব্রাজিল হয়তো মনে হয় মানে আমি আশাই করি নেই যে ড্র হবে, তবে
2: হেরে যাবে না
1: জিতবে না, হারবে তার খেলা দেখে আমার মনে হয়েছে মানে অন্তত ফার্স্ট হাফে ইভেন সেকেন্ড হাফেও গিয়ে তারা 10-15 মিনিট পরে আস্তে আস্তে গিয়ে গুছাইছে
2: না, পরে আনচেলোতি আপনার ফরমেশন চেঞ্জ করছে,
1: হ্যাঁ একটু ফরমেশন চেঞ্জ করছে,
2: প্রথম ছিল 4-2-3-1 তারপরে 4-4-2
1: করছে,
2: বিনি এবং রাফিনা নাম্বার 9 পজিশনে চলে যায় এবং সেইখানে আপনার ওই কোনিয়াকে নামাইছে যে ম্যানচেস্টারে খেলে, ওকে নাম্বার 8 হিসাবে নামানো হয়েছিল।
1: এরা তো সবাই টপ প্লেয়ার, এত ওয়ার্ল্ডের টপ প্লেয়ার, আমি যদি পাসটা যদি কারেক্ট না দিই, এটা মিস পাস যদি করি, তো এখানে টপ প্লেয়ার
2: প্রেশার ছিল কিনা জানি না,
0: তাদের কাছ থেকে যে এক্সিকিউশনটা চাচ্ছি যে পারফরমেন্সটা চাচ্ছি সেটা করতে গেলে আমার যে সেই পজিশনে নিয়ে যেতে হবে সেটাই আসছিল না, সো তাদের কাছ থেকে কিন্তু আমি ওই টিম আউটপুট যেটা দরকার ছিল সেটাও আর আমরা পাচ্ছি না। সো হোপফুলি ব্রাজিল আসলে ফিরবে,
2: অবশ্যই
0: নেইমারের না থাকাটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাবে। আমি একটুখানি ক্যাসার ভাই বলছিলেন যে ভিনির যে গোলটা জাস্ট অসাধারণ একটা গোল আমরা দেখেছি, ওই জায়গা থেকে আপনার কি মনে হয় যে নেইমারের জায়গাটাতে আসলেই কি আমরা অভাব দেখছি পারফরমেন্সে, নাম বা ওই ইম্প্যাক্টের বাইরে গিয়ে পারফরমেন্সে কি আমরা খুব গ্যাপ দেখতে পাচ্ছি কিনা?
1: মানে ঘটনা হলো নেইমার তো আসলে একটা ব্র্যান্ড, মানে ও মাঠে থাকা মানে খাইছে নেইমার নামটা, এটা অপোনেন্টের অপোনেন্ট যারা আছে তার উপরে বিশাল একটা ইয়ে থাকে, মেন্টালি একটা ইয়ে থাকে, প্রেশার থাকে, বাপরে বাপ নেইমার নামছে, এমন ও ইঞ্জুরি থাকুক আর যাই থাকুক না কেন মাঠে নেইমার থাকা মানে অনেক কিছু। এবং নেইমারের একটা জিনিস কি, তার কিন্তু ওই মিস পাস এগুলি খুব কম হয়, যেখানে তো অ্যাকুরেসি পাস দেয় টুকটাক যেটা পাস দেয়, কিন্তু কালকে সবচেয়ে আশ্চর্য ছিল যে এতগুলি মিস পাস, মানে এটা আমি ব্রাজিল টিমে এরকম আমি দেখি নাই যে ডিফেন্সের সামনে যে মিডফিল্ডে এই জায়গাটার মধ্যে মানে মিনিমাম 5-6টা মিস পাস হয়েছে, ডেঞ্জার মানে মিস পাস হওয়ার সাথে সাথে ডেঞ্জার হয়ে গেছে।
0: অ্যাবসলুটলি অনেকগুলো ম্যাচ রয়েছে দর্শক, ব্রাজিলের এই ম্যাচটা নিয়ে যদি আপনার আর কোনো কিছু জানবার থাকে আমাদের লাইভের কমেন্ট সেকশনেও লিখতে পারছেন, কলও করতে পারছেন। আমরা একটুখানি গ্রুপ বি এর দিকে যদি চলে যাই তপু ভাই, যে সেখানে সেই ম্যাচটাতেই যাচ্ছি, গ্রুপ বিতে এখন মোটামুটি সবার এক করে পয়েন্ট হয়ে গেছে এবং সেই গ্রুপেরই একটা ম্যাচ ছিল কাতার সুইজারল্যান্ডের। সো ওই ম্যাচটাতে আসলে একটা বিষয় খুব চোখে পড়লো যে প্রথম পেনাল্টি আমরা দেখলাম এবং সবকিছু মিলিয়ে সুইজারল্যান্ডের এই গোলটা পেতেও বেশ খানিকটা কাটখড় পোড়াতে হয়েছে মনে হয়েছে, কাতার এতটা ভালো করবে এটা ভেবেছিলেন কিনা?
1: আসলে প্রথমে যে স্টার্টিং এ সত্যি কথা কি সুইজারল্যান্ডের প্রথম জিনিসটা হল বডি অ্যাডভান্টেজ, তাদের ফিজিক্যাল অ্যাডভান্টেজ, তারা তো অনেক অভিজ্ঞ দল, তারা তো খেলছে, এখন কাতার এই মানে দ্বিতীয় বিশ্বকাপ, হ্যাঁ দ্বিতীয় বিশ্বকাপ, আর গতবার যে খেলছে অনেকে মনে হচ্ছে স্বাগতিক হিসেবে কাতার খেলছে, কাতারের টিম এত ভালো না, কিন্তু তারা যোগ্যতা দল হিসেবে তারা সুযোগ করে নিয়েছে, কিন্তু আমি বলবো যে মানে কাতার যখন স্টার্টিং এ আমার মনে হয়েছিল কাতার হয়তো দুই তিনটা গোল খাবে,
0: কারণ
1: এক সাইডে লেফট সাইড দিয়ে বোগাস আর এই সাইড দিয়ে হইল কি জাকারিয়া, যেভাবে যে অ্যাটাক করতেছিল যেভাবে তাদের ক্রস, মানে ওরা যে কোনো মুহূর্তে গোল খাবে আমার মনে হইতেছিল, মানে যে কোনো মুহূর্তে তারা একাধিক গোল হয়ে যাবে।
0: কিন্তু আরো কিছু জানবো ভাইয়া, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি আমরা, বিরতির পরেই ফিরছি। প্রিয় দর্শক এবং শ্রোতা সাথেই থাকুন।
5: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
6: দোস্ত এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
5: তাই নাকি?
6: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
5: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
6: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
5: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
6: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
5: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
6: বসুন্ধরা কিংস, বর্ন টু বি।
0: প্রিয় দর্শক, সবাইকে আরো একবার বিরতির পর স্বাগত জানাতে চাই। বিশ্বকাপ দামামায় আজ চতুর্থ পর্ব চলছে এবং অনেকগুলো ম্যাচ নিয়ে কিন্তু আমরা কথা বলবো। যে ম্যাচগুলো সবে শেষ হয়েছে তার পাশাপাশি সামনে যে ম্যাচগুলো আসছে, অনেকগুলো ম্যাচ কিন্তু রয়েছে। আমরা মাত্র ব্রাজিলের ম্যাচটা নিয়ে কনভারসেশন করছিলাম এবং সেখান থেকে শেষ করে আমরা কাতার ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে একটু কথা বলবার চেষ্টা করছি মাত্র, যেখানে আসলে সুইজারল্যান্ডের কথা বলছিলেন কাইসার ভাই, যে তিনি এক্সপেক্ট করছিলেন যে হয়তোবা কাতার আরো অনেকগুলো গোল হজম করবে, বাট তেমনটা হয়নি। কাতার ড্র করেছে, সেই ড্র করতেও তাদেরকে 94 মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়েছিল। তো আমি এবার একটু তপু ভাইয়ের কাছে যাই, যে বুয়ালেম যেভাবে ম্যাচে সমতা ফেরালেন কাতারের, ওই মোমেন্টটা কাতারের জন্য তো স্বস্তির, পুরো ম্যাচটা দেখবার পরে আপনার কাছে কতটা স্বস্তি লেগেছে যে না, কাতার এটা ডিজার্ভ করে ম্যাচে যতটা ভালো খেলেছে তারা?
2: না, সবচেয়ে ভালো খেলেছেন হলো কাতারের গোলকিপার, সে আউটস্ট্যান্ডিং কিছু সেভ করেছেন।
1: হ্যাঁ, সে যখন বলটা পেনাল্টি যেটা হইল, সে কিন্তু ওর ধাক্কা মারা দরকারই ছিল না, কারণ অলরেডি কিন্তু সে বল যেহেতু রিচ করতে পারে নাই, মানে এটাও একটাই মিস্টেক
0: করে দিয়েছেন তার রেস্ট অব দ্য ম্যাচের পারফরম্যান্স দিয়ে।
2: আপনার কর্নার কিক গুলোতে সে যে যে ফিক্সড করছিল, যেগুলো আর কি অনেক জরুরি ছিল, কারণ সুইজারল্যান্ড অনেক টল প্লেয়ার, তার সাথে আসলে টিম ডিফেন্ডিংটা খুব ভালো ছিল কাতারের। টিম ডিফেন্ডিং যখন তারা বল লুজ করেছে, দেখা গেছে যে 11 জনে গোলকিপার সহ তো 10 জনে একদম তাদের হাফে ছিল আসলে, যেটার জন্য সুইজারল্যান্ড ক্রিয়েট করেছে, চান্স ক্রিয়েট করেছে, কিন্তু সেই ক্ষেত্রে একদম ওপেন চান্স পেয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে যে গোলকিপার যে ছিল, যিনি ছিল, সে সেভ দিয়ে দিয়েছে। এবং তাদের একটাই প্ল্যান ছিল যে আসলে এত বড় টিমের সাথে কিভাবে কি প্ল্যান করবে, সেটা ছিল কাউন্টার অ্যাটাক। যখন বল আপনার ওদের হাফে উইন করবে, তখনই উইং ফ্ল্যাঙ্কে দেখা যাবে যে আকরাম হাফিফ, যে প্লেয়ারটা সবচেয়ে বেশি টার্গেটিং প্লেয়ার আমাদের এশিয়ার জন্য, সবচেয়ে দামি প্লেয়ার, তাকেই টার্গেট করে সবসময় কাতার, এবং সেই আপনার ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। লাস্ট দুইটা এশিয়া কাপ তারা এভাবেই জিতেছেন প্রত্যেকটি টিমের সাথে খেলে। তো আসলে কাতারকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আসলে এশিয়ান টিম, কোরিয়াও জিতেছেন এবং কাতার ড্র করেছেন, এটা আসলে খুব ভালো লাগে।
1: খেলার স্টার্টিং এ তো মনে দেখেন, স্টার্টিং এ কিন্তু কাতার প্রথম সুযোগটা পাইছে, একদম ফার্স্ট মিনিটে, মানে 1 মিনিট যাইতে, ওই গোলটা যদি হয়ে যেত তো খেলার ধারাটা অন্যরকম হইত, সে প্রথমেই চান্স পাইছিল, পরে আর সুযোগ হয় নাই।
0: এবং গোলকিপারের জায়গাটাতে আমি পুরোপুরি একমত, কারণ 27টা অ্যাটাক ছিল, তারপরেও মাত্র একটা গোল সুইজারল্যান্ডের, তো ওখানে খুব স্পষ্ট যে কাতারের গোলকিপারটা কত ভালো পারফর্ম করেছেন, আর বলার কোনো জায়গা থাকে না। দেখি আমাদের দর্শকরা কি বলছেন, অনেকেই ফেসবুকে লাইভ সেকশনে কমেন্টস করছেন, আমি একটু কিছু নাম বা কমেন্টস পড়ে আসতে চাই। সবুজ মাহমুদ আছেন সাথে, বলছেন ব্রাজিল যে পরাজয় ঠেকিয়েছে এজন্য তাদেরকে অভিনন্দন। আমরা বুঝতে পারছি দর্শক আপনি কোন দলের সাপোর্ট করছেন। আর সেই সাথে সাথে তিনি মেহেদী হাসান মামুন বলছেন, ব্রাজিল তার সাপোর্টারদের এরকম হতাশায় ফেলে দিয়েছে, এরপরও কি ফুটবল বোদ্ধাদের এরকম দল সাপোর্ট করা উচিত? আসলে একজন ভক্ত তো অন্ধ হয়ে যান মাঝে মাঝে, তাই না? সো ব্রাজিলের সাপোর্টাররাও আসলে একটা ম্যাচে ব্রাজিলের ড্র দেখে কখনোই নিশ্চয়ই ব্রাজিলের সঙ্গ ছাড়বে না। আর সেই সাথে সাথে মামুন বলছেন, ফোন কলে যুক্ত হয়ে ভালো লাগলো, এবং শান্ত বলছেন আর্জেন্টিনা মানেই জয়। আর্জেন্টিনা মানে জয়। আচ্ছা, আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রোগ্রামটা অবশ্যই দেখবেন আমাদের, সেই দিন যারা অতিথি থাকবেন তারা আসলে কতটুকু সম্ভাবনা দেখছেন সেটা আসলে আমরা একটু শুনবো সেই দিনটাতে। আজকে যেহেতু আর্জেন্টিনার ম্যাচ নেই তাই আমি কিছু বলবো না। লিমন বলছেন ডিজিটাল বাজার থেকে দিনাজপুরের, আচ্ছা। সেই সাথে ওয়াহাব প্রধান বলছেন ব্রাজিলকে সমর্থন করছেন। করতে থাকুন পছন্দের দলের নাম, এখানে কমেন্ট সেকশনে লিখতে থাকুন, পড়বো আপনাদের আরো কিছু কথা। তবে তার আগে আবারও একটুখানি ম্যাচে ফেরত যেতে চাই, যে আরো একটি ম্যাচ আমরা দেখলাম, হাইতি এবং স্কটল্যান্ডের ম্যাচটা। সেখানে স্কোর ছিল স্কটল্যান্ড 1-0 জিতেছে। তবে হাইতির মতো একটা দল যারা আসলে শক্তির বা অভিজ্ঞতার জায়গায় স্কটল্যান্ডের থেকে অনেকটা পিছিয়ে, সেই জায়গায় স্কটল্যান্ডের এই স্কোরটা নিয়ে আপনি কতটুকু খুশি হতে পারছেন?
1: স্কটল্যান্ড তো আগেও বিশ্বকাপ খেলেছে, ডেফিনেটলি স্কটল্যান্ড আমি বলবো যে তারা অভিজ্ঞ দল।
0: তবে এটা তাদের প্রথম জয় বিশ্বকাপে,
1: বিশ্বকাপে প্রথম জয় হইল। স্কটল্যান্ড আগেও মোটামুটি খেলেছে, বেশ কয়েকটি বিশ্বকাপ খেলেছে। হাইতি তো মনে হয় দিস ফার্স্ট টাইম, নাকি হাইতি তো এই প্রথমবার আসলো। এবং হাইতির লোকসংখ্যা মনে হয় কত, 3 লাখ না 5 লাখ এরকম হবে, মানে একটা আমাদের এক জেলা থেকেও কম। তো তারা মানে ওয়ার্ল্ড মানের স্ট্যান্ডার্ড প্লেয়ার প্রডিউস করতে পারছে, এটা তাকে অভিনন্দন জানাই প্রথমে, যে এরকম একটা ছোট একটা দেশ। এবং বিশ্বকাপে এমন অনেক দেশ আসে যে এরা, আরো কয়েকটা যে দেশ আসছে নতুন নতুন, এরা আসলে সারা বিশ্বে তাদেরকে পরিচয় করা দেয় একটা দেশ। দেখেন তার লোকসংখ্যা কত কম, আমাদের বাংলাদেশে এত ইয়ে থাকতে আমরা এখানে ভালো মানের প্লেয়ার প্রডিউস করতে পারতেছি না। তো ইচ্ছা করলে মানে আমরা বাংলাদেশে পারবে ওয়ার্ল্ড কাপ খেলতে, যদি আমরা ঠিকমতো যদি নার্সিং করা হয়, বিশেষ করে আপনার গ্রাসরুট লেভেল থেকে। আপনার টপ প্লেয়ারদের আপনি ইতিহাসগুলি ঘাটেন, সবাই পিকড আপ হয় কি আন্ডার 6 আন্ডার 8 বা আন্ডার 10 থেকে তারা কিন্তু কোচের আন্ডারে চলে যায়, পিকড হয়। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা খুব অভাব, এবং এটা ধরেন একদম বিকেসির মতো এরকম প্রতিষ্ঠান যদি সারা বাংলাদেশে প্রতিটা থানায় জেলায় থাকত বিকেসির মতো, তাহলে ডেফিনেটলি নট অনলি ফুটবল, আপনার ফুটবল ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলা কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে চলে যাওয়া অসম্ভব।
0: তবে কিছু কনসিস্টেন্সি আমরা এখন দেখছি সাম্প্রতিক সময়টাতে এসে বাংলাদেশ ফুটবল দলের। অবশ্যই,
1: যে আপনি তো মনে করেন এই 16-17 বছর তো ফুটবল শেষ ছিল, এই যে হামজা আসার পর এবং আরো ওই যে কে কে ফাহিমুদ্দিন আছে, আরো কয়েকজন প্লেয়ার আসার পরে যে একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশ টিমের, রেটিংটাও হাই হয়েছে এবং খেলার পরিবর্তন। আপনি দেখেন স্টেডিয়ামে দর্শক হইত না, আমরা যখন রিটায়ার করার পরে, আপনি 90s শেষের দিকে আমরা যখন রিটায়ার করি, আমি সাব্বির বলেন, আসলাম, মুন্না ভাই, তারপরে আরো অনেক ভালো ভালো প্লেয়ার যখন রিটায়ার করলাম, পাইপলাইন থেকে কিন্তু খেলোয়াড় উঠে আসে নাই। তো এই ফুটবল বিরাট একটা গ্যাপ, স্টেডিয়ামে কোনো লোক হইত না। মহামডান আবহানি খেলা স্টেডিয়ামে লোক নাই, 5,000 লোক, ওয়েরাজ আমাদের প্র্যাকটিস দেখার জন্য মাঠে, ইউনিভার্সিটির মাঠে 8-10 হাজার লোক সবাই প্র্যাকটিস দেখতে আসতো এই খেলা। এরকম এই যে দর্শকরা আবার যে ফিরে আসছে মাঠে, এবং দর্শকের যে বাংলাদেশের মানুষ যে ফুটবলকে ভালোবাসে, প্রিয় খেলা যে ফুটবল আবার ফিরে আসছে, মানে এখন যে টিকিট কি 10 মিনিটের মধ্যে বলে পুরো টিকিট
0: ফুটবলে শুনিয়ে তো আমার ভালো লাগছে। মাঝখানে ক্রিকেটের জোয়ারটা অনেক বেড়েছিল, কিন্তু এখন আবার ফুটবলের প্রতি মানুষের সেই আবেগ উন্মাদনা পুরো দস্তুর ব্যাক করেছে, এটা দেখতে আসলেই ভালো লাগছে। আমাদের আরো অনেকগুলো ম্যাচ রয়েছে, তবে সেই জায়গায় যাওয়ার আগে, আপকামিং ম্যাচে যাওয়ার আগে, হাইতির এই জায়গাটা নিয়ে আমি একটু তপু ভাইয়ের কাছ থেকেও জানতে চাই, যে হাইতি মাত্র 1টা গোল হজম করে ম্যাচটা হেরেছে, এখানে আসলে তাদেরকে আপনি একটা স্ট্রং রক্ষণাত্মক যে কৌশল সেটা দেখছেন নাকি আক্রমণের অভাবও দেখছেন?
2: না না না না, অবশ্যই আক্রমণের অভাব তো অবশ্যই ছিল, তার সাথে কারণ ওই লেভেলের টিমগুলো আসলে আপনার ওয়ার্ল্ড কাপের স্টেজে, ধরেন একটা, এই যে ভাইয়া যেটা বললো যে প্রথমবার তারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, আসলে একটা নার্ভাসনেস কাজ অবশ্যই করে এবং এক্সাইটেডও কাজ করবে, কারণ নিজেরা চাবে যে বেশি শো করার জন্য এবং বেশি ভালো খেলতে যেয়ে কিন্তু অনেক ধরনের হিতে বিপরীত হয়। আর স্কটল্যান্ডের টিমটা অনেক পরিপক্ত, কারণ তারা স্পেশালি সব ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, যে গোল করেছে সে খেলে অ্যাস্টন ভিলাতে এবং তারা ইউরোপিয়া কাপ জিতেছেন মার্টিনেজ, যেটা হয়তো আপনার মনে আছে, ফর দ্য ফার্স্ট টাইম অ্যাস্টন ভিলা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডিজার্ভিং উইং স্কটল্যান্ডের জন্য, কিন্তু হয়তোবা গোলের মার্জিনটা আরেকটু বাড়তে পারত। যাক, যেটা হোক, প্রথম শুরুটা ভালো হয়েছে, এটা আর কি দলের জন্য খুব একটা পজিটিভ সাইড।
0: প্রিয় দর্শক, যারা যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে, যারা শুধু শুনছেন তারা আমাদেরকে পাচ্ছেন না, আমাদেরকে দেখতে হলে জয়েন করতে হচ্ছে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে। সেখানে আমরা কিন্তু অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে আরো বেশ কিছুটা সময় আপনাদের সঙ্গে আছি। আমি সোহান আছি এবং আমার সঙ্গে কায়সার ভাই আছেন, তপু ভাই আছেন। তো এই কনভারসেশনে কানেক্টেড থাকতেই হচ্ছে আপনাকে, সেই সুযোগটা কিন্তু এখনো রয়েছে, ফোন কলের অপশনটাও এখনো। সো থাকুন সাথে, চলে যাই একটুখানি কায়সার ভাইয়ের কাছে।
7: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা। সঞ্চালনায় ছিলেন সোহানা শ্রীরাজ, প্রকৌশল সহযোগিতায় তাহিদা আফরোজ, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল।

0: ব্যাটার হলেন বাংলাদেশ দলের তাওহিদ হৃদয়। খেলার অবস্থায় আবারও ভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, আসছেন আমাদের অন্যতম ধারা ভাষ্যকার আহমেদ বিন পারভেজ।
1: অসংখ্য ধন্যবাদ চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। এবং যেভাবে বাংলাদেশের ধারাভাষ্যের ইতিহাসে একটা প্রান্ত আগলে রেখে ধারাভাষ্যের যে কালচারটা রয়েছে, যে ঐতিহ্যটা রয়েছে, সেটা আপনি এগিয়ে নিয়ে গেছেন, ঠিক একইভাবে এই পাঁচ ওভারেও কিন্তু আপনার কণ্ঠ দিয়ে এই বাংলাদেশের এই দুই ব্যাটারের প্রতিরোধের গল্পটা আপনি বাংলাদেশ বেতারের শ্রোতাদের সামনে তুলে ধরলেন। দুই ব্যাটার অপরাজিত রয়েছেন, গত পাঁচ ওভারে একটা পার্টনারশিপ করার চেষ্টা করছেন লিটন এবং তাওহিদ হৃদয়। নতুন ওভারের শুরুটা হয়েছে বার্টলেট, তাকে ফিরিয়ে আনা হয়েছে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। মিডিয়া প্রান্ত থেকে করলেন প্রথম বল অফস্টাম্পের বাইরে, রক্ষণাত্মক ঢঙে খেললেন লিটন কুমার দাস, এই বল থেকে কোন রান নেই। 32 বল থেকে 15 রানে রয়েছেন লিটন দাস। নতুন একটা রোলে ব্যাট করছেন বাংলাদেশের এই ওডিআই সেট আপে, ক্যারিয়ারটা শুরু করেছেন ওপেনিং ব্যাটার হিসেবে, আস্তে আস্তে তার অভিজ্ঞতার ঝুলি যতই বেড়েছে তিনি নিজেকে অন্যান্য রোলেও প্রস্তুত করছেন। এবং এই মুহূর্তে তাকে বাংলাদেশের মিডল অর্ডারেই দরকার, সেই দরকারি কাজটাই তিনি করছেন। কমফোর্ট জোনের বাইরে গিয়ে অনেক সময় করতে হয় দলের স্বার্থে, সেই কাজটাই তিনি করছেন এই মুহূর্তে। 32 বল থেকে 15 লিটন প্রস্তুত, যাচ্ছেন বার্টলেট, ওভারের পরের বলটা ফুল শট খেলেছেন, দারুণ গ্যাপ বের করে নিতে পারলেন লিটন কুমার দাস। স্কোয়ার লেগ এবং ফাইন লেগের ফিল্ডারদের মাঝখান দিয়ে বলটাকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, শর্ট অফ লেন্থ ডেলিভারি ছিল, ফুল শটে গিয়েছিলেন লিটন, পুরোপুরি শটের নিয়ন্ত্রণ নিচ্ছিলেন এবং প্লেসমেন্টটা ছিল দারুণ। একটা বাউন্ডারি স্বস্তির খবর বাংলাদেশের জন্য, 90 রানে পৌঁছে গেছে তারা 3 উইকেট হারিয়ে। 21তম ওভারের খেলা চলছে, ধারাভাষ্য কক্ষে আমার পাশে আমন্ত্রণ জানাচ্ছি প্রান্তর দাস অনয়কে।
2: ধন্যবাদ আহমেদ বিন পারভেজ, খুব সুন্দর একটা অভ্যর্থনা পেলাম লিটন কুমার দাস থেকে। পরবর্তী বল নিয়ে আসেন আবারও সেই পুল, যদিও এবার সেই স্কোয়ার লেগে ফিল্ডারের কাছে যাবে ডিপ পজিশনে, তো আরো একটা রান নিয়ে জায়গাটা বদল হল। ঘুরিয়ে ফিরিয়ে 6 জন বোলারকে আজকে সারাদিন ব্যবহার করেছে টিম অস্ট্রেলিয়া। বার্টলেট বোলিংটা করছেন এখন, একটা উইকেট পেয়েছেন তিনি, রেনশো 2 পেয়েছেন এবং তার পাশাপাশি রায়লি মেরিডিথ, বেন ডোরসাস, ক্যামেরন গ্রিন এবং অ্যাডাম জাম্পা বোলিং করে যাচ্ছেন। বাট আমি খুবই ইমপ্রেসড হয়েছি এই দুজন ব্যাটারকে, অ্যাডাম জাম্পাকে যেভাবে তারা সামলেছেন, এটা খুবই ক্রুশিয়াল ছিল, তাকে উইকেট দেননি তিনি, তাকে বেশ ভালো দেখে শুনে খেলেছেন, তার বিপরীতে যেমনটা খেলার দরকার এবং তার পাশাপাশি বাকি বোলারদেরকে টার্গেট করছেন এই দুই ব্যাটার। তাওহিদ হৃদয় অন স্ট্রাইক, হাই ব্যাক লিফট এবং সেই অফ স্টাম্পের বাইরের বলটাকে বার্টলেটের একটু ব্যাক অফ লেন ডেলিভারিটাকে বেশ ভালো মতোই ব্যাক ফুটে স্ট্রং একটা বেজে দাঁড়িয়ে ড্রাইভটা করে একটা রান আদায় করে নিলেন সেই ডিপ সুপার কভার অঞ্চল থেকে। এবং তাওহিদ হৃদয়ের ব্যাটিংটাতে উন্নতির ছাপ একদমই স্পষ্ট, সেটা হালের ডিপিএল থেকে শুরু করে তার আগের যে ইনিংসগুলো, ডিপিএলটা তো একদম মাঝখানে পুরো একটা কেকের মতো বা বার্গারের মতো পড়ে গেছে। তো তার আগে পরে এই অস্ট্রেলিয়া সিরিজ এবং নিউজিল্যান্ড সিরিজ প্লাস পাকিস্তান সিরিজে তার ব্যাটিংয়ের যে উন্নতির গ্রাফটা সেটা চোখে পড়ার মতো। সবচাইতে ইমপ্রেসিভ জায়গাটা হচ্ছে উইকেটের চারদিকে তার শর্ট খেলার রেঞ্জ বাড়ছে, দক্ষতা বেড়েছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ করে ওডিআই ফরম্যাটে একটা স্বস্তির জায়গা। লিটন কুমার দাস অফ স্টাম্পে ঠিক ওপর থেকে বলটাকে নামিয়ে খেলেছেন লেগ সাইডে, একটা ফ্লিক অফ দ্য রিস্টে, এলিগেন্ট লুকিং ফ্লিক অফ দ্য রিস্ট। লিটন কুমার দাসের এই ফ্লিক অফ দ্য রিস্টটাও মানে বর্ণনা করার মতো, একদমই সফট হ্যান্ডে তিনি জাস্ট টাচ অফ দ্য জোনে বলটা খেলেন। আরো একটা রান দলীয় সংগ্রহ, 93 উইকেটে 21তম ওভারের শেষ বলটা নিয়ে আসবেন বার্টলেট।
1: ভালো ওভার বাংলাদেশের জন্য, 7 রান এসছে 5 বল থেকে, পার্টনারশিপটাও এগিয়ে যাচ্ছে, 40 বল থেকে 32 রানের পার্টনারশিপ। 20 ওভার 5 বল শেষে 93 উইকেট হারিয়ে বাংলাদেশ। ওভারের শেষ বলটা খেলবেন তাওহিদ হৃদয়, 16 বল থেকে 14 রানে আছেন বার্টলেট। বল করলেন সফট হ্যান্ডে, ঠেলে দিয়ে একটা রান, অনেকটা ফিল্ডারের হাতে বলটা রেখেই একটা রান নিয়ে ফেললেন খুব জলদি তাওহিদ হৃদয় এবং স্ট্রাইকটা নিজের কাছে রাখবেন। 8 রানের একটা ওভার, 21 ওভারের খেলা শেষ, 94 উইকেটে বাংলাদেশ, যারা টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ বেতারে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্য অবশ্যই জানিয়ে দিতে চাই আমাদের শ্রোতাদেরকে, যে বাংলাদেশ টসে জিতেছিল আগে ব্যাট করছে, 2 পরিবর্তন বাংলাদেশ দলটায় রয়েছে, রেগুলার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন ব্যাটিং করার সময় এবং সেখান থেকে রিকভার করতে সময় নিচ্ছেন, যে কারণে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তিনি আছেন। আজকের ম্যাচে প্রথম একাদশে তিনি অন্তর্ভুক্ত নন, তার জায়গায় শেখ মেহেদি এসেছেন এবং বোলিংয়েও একটা পরিবর্তন এসেছে। নাহিদ রানা প্রথম দুটো ম্যাচ খেলেছেন, আজকের ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং বাঁহাতি পেস বোলার শরীফুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ একাদশটায়। 94-3 হারিয়ে বাংলাদেশ, 21 ওভারের খেলা শেষ। 22 ওভার নিয়ে থানা প্রান্ত থেকে দৌড় শুরু করবেন মেরেডিথ, অর্থাৎ ওই যে ওপেনিং বোলিং পার্টনারশিপ, তাদেরকে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে। জস ইংলিশ তিনি দেখছেন, স্পিনারদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে ব্যাট করা শুরু করে দিয়েছেন। হৃদয় এবং লিটন, সে কারণে একটা পরিবর্তন আনতে হয়েছে। মেরেডিথ আসছেন ওভার দ্য উইকেটে, ওভারের প্রথম বল ব্যাক অফ লেন্থ ডেলিভারি, ব্যাকফুটে দাঁড়িয়ে অফ ড্রাইভটা খেললেন তাওহিদ হৃদয়। কাভারে ফিল্ডিং হবে, এ বল থেকে কোন রান নয়। 21 ওভারে এক বল শেষ, 94-3 হারিয়ে বাংলাদেশের সংগ্রহ।
2: গতকাল বৃষ্টি থেমে যাওয়ার পরে তারপরেই কিন্তু টনি হেমিং প্লাস হচ্ছে যে মাঠকর্মীরা আছেন সবাই মিলে উইকেটটা একটু খুলে রেখেছিলেন।

0: কাজে গতকালকে একটু রোদের ছিটে ফোটা ছিল, সেই রোদটাও কিন্তু পেয়েছে উইকেটটা, এবং আজকেও মেঘলা কন্ডিশনের আগে পরে উইকেটটা বেশ ভালো টাইম পাচ্ছে, বেশ ভালো সানি টাইম পাচ্ছে বলতে হচ্ছে, এবং যার কারণে এখন পর্যন্ত উইকেটে বাউন্স ক্যারি সবই বেশ ভালো মতো আছে, যার কারণে অস্ট্রেলিয়ান টিম বারবারে কিন্তু পেসারদেরকে আনছেন। ব্যাক অফ লেন বল বেশ ভালো মতোই গাইড করে দিয়েছেন একটা অফ ড্রাইভে, সেটা উইকেটের পেছনে দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে গেছে, আরো একটা রান নিয়ে জায়গাটা বদল হবে সেখানে ব্যাটারের, তো আরো একটা রান। শেষ বিশ বল থেকে ২২ অর্থাৎ নাজমুল শান্তর সাথে লিরন কুমার দাসের যে একটু ধুকধুকে অবস্থা ছিল, ২৫ বল থেকে তারা ২৬-২৫ বল থেকে এরকম ৮টা বা ৯টা রান নিয়েছিলেন, তাদের জুড়ে আসার পরে যে কাজটা হয়েছে সেই কুইক রানিং বিটুইন দ্য উইকেটটা বেড়ে গেছে, ১-২, ১-২ এর মাত্রাটা বেড়ে গেছে এবং বাউন্ডারিও তারা বের করতে পারছেন, ইটস এ গুড সাইন। এবং উইকেটটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয়, যেটা বলছিলাম যে রোদ পাওয়ার ফলে উইকেটটাতে বাউন্স ক্যারি বেশ ভালো মতো আছে, যার কারণেই পেসারদেরকে কিন্তু বাধ্য হয়ে ফিরিয়ে আনতে হচ্ছে এক্ষেত্রে জস ইংলিশকে। আরো একটা রান বেশ স্বাচ্ছন্দ্যে সেই ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে একটা রান বের করে জায়গাটা বদল করলেন দুই ব্যাটার, ৯৭-৩ উইকেটে এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ। তো খুব একটা বেশি ক্র্যাক দেখা যাচ্ছে না, এটা একদমই অনুমেয়, উইকেটটা ম্যাক্সিমাম টাইম একটু ঢাকা অবস্থায় ছিল এবং যে হোভার কভারটা বাংলাদেশে এই মিরপুরে অনেকদিন ধরে পড়েছিল সেটাকে টনি হেনিং ব্যবহার করেছেন, দুর্দান্ত হচ্ছে। অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট দেখেও একটু থতমত খেয়ে গেছেন যে কিভাবে এই উইকেটটা এখনো ফ্রেশ এতটা বৃষ্টির পরেও। তো দুর্দান্ত ড্রেনেজ সিস্টেম, টনি হেনিং এর তত্ত্বাবধান, সবকিছু মিলিয়ে একটা সুফল কিন্তু পাচ্ছে বাংলাদেশ দল। দুর্দান্ত লিরন কুমার দাস পুল করেছেন ব্যাক অফ লেন ডেলিভারিটাকে এবং সেখানে ভালো ফিল্ডিং হয়ে গেল দুটো রানের মাঝখানে, সেই ভালো ফিল্ডিংটার কারণে কিন্তু বাউন্ডারি বের করতে পারেননি লিরন কুমার দাস, বাট কোন দরকার নেই, আপনি সময় পাবেন বাউন্ডারি হাঁকানোর, উইকেটে থিতু হয়ে গেলে বেশ ভালো মতো, এবং একদম সীমানা দড়ির ঠিক আগে ম্যাচ যেভাবে ভালো মতো ফিল্ডিংটা করেছেন সেখানে জাস্ট দুটো রান নিয়ে জায়গাটা পরিবর্তন হয়েছে। পরবর্তী বলটা নিয়ে আসছেন রাইলি মেরিডিথ, কারেন্ট রান রেটটা ৫.৬৬, ৪.৫৫, তো এখান থেকে বেশ ভালো একটা বিল্ড আপে আছে বাংলাদেশ দল, উইকেট না হারালে অ্যাটলিস্ট ২.৮০ তো এখান থেকে করতেই পারে তারা। মেরিডিথ আসছেন জায়গায় দাঁড়িয়েই কিন্তু এবার একটা স্ল্যাপ শট খেলতে গিয়েছিলেন, তা সেই ট্রেডমার্ক একটা শট লিরন কুমার দাসের, উইকেটে দাঁড়িয়ে পাটা একটু ভাঁজ করে তারপরে উইকেটটাতে খেলেন ঝাড়ু একটা শট সেই ব্যাটটা পেতে, বাট মিস করে গেছেন মেরিডিথের পেসের কাছে, খানিকটা বিট হয়েছেন অ্যাক্রস দ্য সিম বল, স্টাম্বল সিমে বলটা, সেটাও এত জোরে গিয়েছে, এবং অস্ট্রেলিয়ানদের এটাই কিন্তু একটা পরিস্থিতি যে রিস্ট পাওয়ারটা এত বড়, স্টাম্বল সিমে বল ডেলিভারি করলেও উইকেট থেকে এক্সট্রা বিট অফ একটা জুস তারা বের করতে পারেন, একটা বাউন্স ক্যারি করতে পারেন, যার কারণে শটটা টাইমিং করতে মাঝে মধ্যেই বাঘা বাঘা প্লেয়ারদের কিন্তু থতমত খেতে হয়।
1: ১০০ রান থেকে ১ রান দূরে বাংলাদেশ ৯৯-৩ উইকেটে। মেরিডিথের পরের বল অনেক বেশি শর্ট, স্কোয়ার লেগ আম্পায়ার জানিয়ে দিয়েছেন ওয়াইড হবে, ওয়াইডের সংকেত দিয়েছেন এবং সেই সাথে বাংলাদেশের দলীয় শতরানটা পূর্ণ হল, ২১ ওভার ৫ বলের মাথায় বাংলাদেশ তাদের দলীয় শতরান পূর্ণ করেছে ৩টা উইকেট হারিয়ে। দুই অপরাজিত ব্যাটার্স লিটন দাস এবং তাওহিদ হৃদয় তারা রয়েছেন মুখ্য ভূমিকায় এই মুহূর্তে, একটা পার্টনারশিপ, প্রথম ৫০ এসেছিল ৫৬ বলে, দ্বিতীয় ৫০ করতে ৭৫টা বল খরচ করতে হয়েছে, অর্থাৎ বাংলাদেশ তারা খানিকটা ধুকছিল স্পিনারদের বিরুদ্ধে, রান তুলতে সমস্যা হচ্ছিল, তবে এখন রানের ধারাটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, গত ওভারেও একটা বাউন্ডারি এসেছিল, এই ওভারেও ৫টা রান চলে এসেছে, ৬টা রান এসেছে সব মিলিয়ে সেই ওয়াইড সহ, সুতরাং বাংলাদেশের রানের যে রেটটা, যে গতিটা রয়েছে সেটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন এই দুই ডানহাতি ব্যাটার লিটন এবং তাওহিদ হৃদয়। লিটন স্ট্রাইকে আছেন, ওভারের পরের বল ডাউন দ্য লেগ, আস্তে করে প্যাডেল করে দিয়েছিলেন বলটা ডিপ ফাইন লেগের দিকে লিটন কুমার দাস, একটা রান পেয়ে যাবেন, স্ট্রাইক রাখবেন নিজের কাছে, লিটনের সংগ্রহ ২৪, হৃদয় রয়েছেন ১৮ রানে, বাংলাদেশ ১০১-৩ উইকেট হারিয়ে ২২ ওভারের খেলা শেষে। মেরিডিথ ৪ ওভার বল করেছেন, ১৮ রান দিয়ে কোন উইকেটের দেখা এখনো পাননি, সূর্য আর মেঘের মধ্যে একটা লুকোচুরি খেলা আমরা সেই সকাল থেকে দেখছি, মাঠে প্রবেশ করার সময়টাতেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল কিন্তু টসের আগ মুহূর্তে কোনো বৃষ্টি না থাকায় খেলাটা কিন্তু সময় মতো শুরু হয়েছে এবং বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নামার পর থেকে এখনো পর্যন্ত ইন্টারাপশন হয়নি আবহাওয়ার কারণে বা বৃষ্টির কারণে, কোনো ধরনের খেলায় ব্যাঘাত ঘটেনি, তবে এই সিরিজে আমরা যা দেখেছি প্রথম দুটো ম্যাচেই কিন্তু বৃষ্টির একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছিলাম, সুতরাং সেই জায়গায় আজকের দিনটাও ব্যতিক্রম নয়।

0: আবহাওয়ার পূর্বাভাস বলছে সামনে বৃষ্টি আসতে পারে এবং ঢাকা শহরটা এত বড়, দেখা যায় একটা এলাকায় বৃষ্টি হচ্ছে, অন্য এলাকায় কিন্তু তখনও হয়নি দেখে অন্তত মনে হচ্ছে অন্য কোথাও হয়তো হচ্ছে বৃষ্টিটা, যেটা এখনো মিরপুর হোম অফ ক্রিকেট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছয়নি। দুই ব্যাটার্স তারা কিছু একটা চাইছিলেন এবং যারা বদলি খেলোয়াড়রা রয়েছেন আজকে একাদশে জায়গা পাননি, দৌড়ে গিয়ে খানিকটা সাহায্য করলেন। লিটন দাস স্ট্রাইক নেবেন 38 বলে 24 রানে, তিনি অপরাজিত রয়েছেন এই পুরো সিরিজে, এটাই তার সর্বোচ্চ রান, তার কাছ থেকে নিশ্চয়ই এক্সপেকটেশন আরো বেশি থাকে। প্রথম ম্যাচটার কথা নিশ্চয়ই মনে আছে, প্রান্তর দাস ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, মোসাদ্দেক হোসেন সৈকত অতি মানবীয় একটা ইনিংস খেলেছেন তিনি সেই দিনটায়, 86 রানে নট আউট ছিলেন এবং তার উপর চাপটা আসার আগেই যেন বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম পেয়ে যায় সেই আশাটাই কিন্তু বাংলাদেশ করবে, কারণ প্রত্যেক ম্যাচেই আপনার 6 নম্বর ব্যাটার এসে নিশ্চয়ই আপনাকে উদ্ধার করে দেবেন না। লিটন কুমার দাস আজকে যেহেতু সেট হয়েছেন, বাংলাদেশের যারা ক্রিকেট ভক্তরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা আশা করবেন লিটন এই ইনিংসটাকে লম্বা করবেন তাওহিদ হৃদয়কে সঙ্গী করে। নতুন ওভারে প্রথম বলটা করেছেন বার্টলেট, অফস্টাম্পের বাইরের একটা শর্ট অফ লেন্থ ডেলিভারি, দেখে শুনেই ব্যাকফুটে রক্ষণাত্মক ঢঙে খেললেন লিটন, এই বল থেকে কোন রান নেই। 101-3 উইকেটে বাংলাদেশ 22 ওভার 1 বলে।
1: বৃষ্টির কথা শুনে মনে পড়ল পারভেজ বাসার জানালা বন্ধ করে এসছেন তো,
0: সেটা তো খেয়াল করিনি।
1: ইয়েস, বাট বাংলাদেশি ব্যাটাররা খেয়াল করেই খেলছেন, কারণ তারাও জানেন যে এরপরে শেখ মাহেদি এবং মোসাদ্দেক সৈকত এই দুজনের পরে খানিকটা কিন্তু ব্যাটিং এ তারা ঘাটতি বোধ করতে পারেন, যার কারণে খুব দেখে শুনে খেয়াল করে তারপরে খেলছেন, স্পেশালি যখন পেসাররা এসেছেন এই কয়েকটা মাঝের ওভার বোলিংটা করতে, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, একটা অ্যাঙ্গেল সিমে বলটা করলেন একটু স্লোয়ার করে, খানিকটা অফ কাটারের মতো জেভিয়ার বার্টলেট, খুবই ক্রুশিয়াল এই জিনিসটা, সে কথায় পরে আসছি। পরবর্তী বলটার পরে অনেক লম্বা রান আপ নিয়ে আসছেন বার্টলেট, হিট দ্য ডেক বল, পরবর্তী বলটা তাওহিদ হৃদয় অফ স্টাম্পের বাইরে থেকে ড্র্যাগ করে তারপরে পুল করলেন, জানেন যে কাট করতে গেলে সেখানে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট কিংবা ডিপ সুপার কাভারে ফিল্ডার আছে, তো সেখান থেকে নামিয়ে খেলেছেন তিনি পুলটা এবং খেলেই একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন করেছেন। আর 10টা ওভার পরে একটা বল বেছে নিতে হবে, তখন কিন্তু বলটা একটা বল অনেক বেশি পুরনো থাকবে, গ্রিপ করে সেখান থেকে অফ কাটার পেতে আরো সুবিধা হবে এবং সেটারই কিন্তু একটা ট্রায়াল রান দিচ্ছেন বার্টলেট এবং বাকি পেসাররা, খুবই ক্রুশিয়াল জিনিস, কারণ এরপর যদি রিভার্সিং করাতে শুরু করেন তার পাশাপাশি যদি কুপার কনলিও বল হাতে আসেন, রান করাটা ডিফিকাল্ট হয়ে উঠতে পারে, তো রান এই ফেজটাতেই বের করে নিতে হবে, বলটা একটু তুলনামূলক নতুন থাকতে থাকতে। দীপন কুমার দাস অফ স্টাম্পের উপরের বল যে সাউথ করে একটা অফ ড্রাইভ করেছেন, ফিল্ডার আছে সেখানে মিড অফে, ফিল্ডিংটা হয়ে যাবে, কোন রান পাবেন না এক্ষেত্রে। 103-3 উইকেটে বাংলাদেশের সংগ্রহ, 30তম ওভারের খেলাটা চলছে, তাওহিদ হৃদয় 21 বল থেকে 19, লিটন কুমার দাস 41 বল থেকে 25।
0: বার্টলেট স্লোয়ার ডেলিভারি দেওয়ার চেষ্টা করছেন, আমরা মেরিডিথকেও দেখেছি তিনিও স্লোয়ার ডেলিভারি দিয়েছেন, ক্যামেরন গ্রিনের কাছ থেকেও সে ধরনের একটা কিছু আমরা এক্সপেক্ট করব, তবে যিনি স্লোয়ারে সবচেয়ে ভালো বল করেন এই অস্ট্রেলিয়া স্কোয়াডটাই, নেথান এলিস, তাকে কিন্তু আজকে বিশ্রাম দেওয়া হয়েছে, সে জায়গা থেকে বাংলাদেশ খানিকটা স্বস্তিতে থাকতেই পারে। ভোরে পরের বল বার্টলেটের আবারও স্টাম্প টু স্টাম্প, চ্যানেলটা খুবই ভালো, রক্ষণাত্মক ঢঙে খেলতে বাধ্য হলেন লিটন কুমার দাস, আরও একটা ডট চলে আসলো, 103 রানে আটকে আছে বাংলাদেশের সংগ্রহটা 3 উইকেট হারিয়ে। এই মুহূর্তে রানের গতির চেয়ে উইকেট বাঁচিয়ে একটা ফেজ পর্যন্ত খেলে যাওয়াটাই গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের, ছোট ছোট টার্গেট নিয়ে হয়তো তারা এগিয়ে যেতে চাইবেন, লিটন দাস তাওহিদ হৃদয় হয়তো ভাববেন 30 ওভার পর্যন্ত টিকে দেখি কত হয়, তারপর আস্তে আস্তে সেখান থেকে বিল্ড আপ করার চেষ্টা তারা করবেন, কারণ এরপর যে ব্যাটাররা বাকি রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং শেখ মেহেদি, তাদেরকে আসলে খুব বেশি ওভার দিতে গেলে হয়তো একটা ঝুঁকি থাকতে পারে। বার্টলেট ওভারটা শেষ করবেন, শেষ বলটা করলেন, সাফল করে এসেছিলেন অফ স্টাম্পের বাইরে লিটন দাস এবং লেগ সাইড দিয়ে শটটা খেলতে চাইলেন, তবে ডাউন দ্য লেগ আম্পায়ার ওয়াইডের সংকেত দিয়েছেন, এক্সট্রা সূত্রে আরও একটা রান যুক্ত হবে বাংলাদেশের জন্য, 15টা এক্সট্রা দিয়েছে অস্ট্রেলিয়া, যেটা তাদের নামের সঙ্গে খুব একটা মানানসই নয়, সাধারণত খুব ডিসিপ্লিন বোলিং তারা করতে পারে। 104-3 উইকেটে বাংলাদেশ, ওভারের একটা বল বাকি রয়েছে,
1: একটু ক্যারিড অ্যাওয়ে হয়ে গিয়েছিলেন লিটন কুমার দাস, জানেন যে শর্ট ফাইনালে ফিল্ডারটা আছে এবং বার্টলের যে গতিতে বোলিংটা করছেন, একটু তালগোল পাকিয়ে গেলেই কিন্তু বা শটটা ঠিকঠাক মতো টাইম করতে না পারলে সেদিকে কিন্তু বলটা পাঠিয়ে দিতে পারেন এবং ক্যাচও হয়ে যেতে পারে পরবর্তী বল। এবারে উইকেটের সামনে থেকে স্কোয়ার অফ দ্য উইকেটে খেলেছেন লিটন কুমার দাস, পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং হয়ে যাবে অফ স্টাম্পের বাইরের বলটা, যেটা গুড লেন্থে পড়েছিল, কোন রান পাবেন না এক্ষেত্রে ডট। 104-3 উইকেটে 23 ওভার শেষে টিম টাইগার্সের সংগ্রহ। বাংলাদেশ দল দেখে শুনে খেলতে চাইছেন এবং নাথান এলিসের ব্যাপারে বলছিলেন, আমরা অফেয়ারও কথা বলছিলাম যে অল থ্রু একটা পেস ফ্রেন্ডলি একটা স্কোয়াড বানিয়েছে বা বোলিং লাইন আপ বানিয়েছে অস্ট্রেলিয়া। বার্টলেট, মেরিডিথ, ডোয়াশাস এই তিনজন গতিময় বোলার এবং তার পাশাপাশি ক্যামেরন গ্রিনকেও তারা আজকে শুরু থেকে ব্যবহার করতে গিয়েছে এবং তিনি প্রথম ওভারটা মেইডেনও দিয়েছে এবং তাকে এখনো আনা হয়নি, স্পেশালি তাকে রেখে দেওয়া হয়েছে আই গেস সেই যে একটা বল বেছে নিতে হবে সেই পেসটার জন্য। এবং তখনও তো ক্যামেরন গ্রিন এবং ডোয়াশাস যারা কিনা স্লোয়ার বলে বেশ পারদর্শী তারা করবেন। নাথান এলিসকে আই গেস বাদ দেওয়ার আরেকটা কারণ হচ্ছে নাথান এলিসকে একদম শুরু থেকে ইনিংসের ব্যবহার করা যায় না খুব একটা। আমরা আইপিএলে দেখেছি এবার আইপিএলে পাঞ্জাব মিডল অব দ্য ফেজে বেশ ভালো ঢুকেছে এলিসের কারণে অনেকটা, বোলিং ম্যানের তাদের এমনিতেই খুব একটা ভালো ছিল না একটা ফর্মিডেবল দল হয়েও, সে কথায় পরে আসছি। বলতে না বলতেই ক্যামেরন গ্রিনকে নিয়ে আসা হয়েছে কয়েকটা ওভার দেওয়ার জন্য, একটা ওভারের পর তাকে একটু ব্রেক দেওয়া হয়েছিল। দ্বিতীয় স্পেলে ক্যামেরন গ্রিন এসে অফ স্টাম্পের উপরে বলটা করছেন, তাহিদ হৃদয় সামনের পায়ে ভর করেই দেখে শুনে ব্লক করলেন এবং এলিস সাধারণত একটু অফ কাটার লেগ কাটার এই টাইপের বল স্লোয়ার ডেলিভারি এই বলগুলোতে বেশি পারদর্শী, যেখানে তিনি শেষ দিকে খুব কার্যকরী কিন্তু শুরুর দিকে মারটা খেয়ে যান। এবং আইপিএলে ওই পাঞ্জাবের মিড ফেজে মার খেয়ে বড় ইনিংস ডিফেন্ড করতে না পারার খুব একটা বড় কারণ কিন্তু এই জায়গাটা ছিল, যার কারণে এলিস দল থেকে এরপরে বাদও হয়ে গিয়েছিলেন। তো নাথান এলিসকে এরপরে তার সেই স্কিলসেট নিয়ে কাজ করতে হবে, ইনিংসের শুরুর দিকে তিনি কিভাবে বোলিংটা করবেন। বলতে বলতে ক্যামগিন গ্রিন আরও একটা বল অফ স্টাম্পের উপরে তাহিদা দেখে শুনে লেগ স্টাম্প লেগ সাইডে নামিয়ে খেলেছেন, কোন রান হবে না ডট ডেলিভারি। বলতে না বলতেই আহমেদিন পারভেজ যে কথা বলছিলাম জানালা বন্ধ করে এসছেন কিনা, বৃষ্টি হতে পারে তখন কি হবে, ভিড়ে যাবে সবকিছু এবং সেই আশঙ্কাটা আবার মিরপুরের হোম অফ ক্রিকেটের ওপরে কালো মেঘ বেশ ভালো মতো জমাট বেঁধে গেছে, ফ্লাড লাইট কিন্তু জ্বলে গেছে। দিস ইজ ভেরি ক্রুশিয়াল সম্মানিত বিসিবি সভাপতি, যেই কারণে এগারোটা থেকে ম্যাচগুলো শুরু করছেন স্পেশালি সেই বিদ্যুতের সাশ্রয় সেই বিদ্যুতের সেই ব্যবহারটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার একটু সামনের পায়ে এগিয়ে এসে গ্লান্স করেছেন তাহিদ হৃদয়, বল ছুটতে দিয়ে পাইন লেগে রানটা পেয়ে যাবেন চারটা, দুর্দান্ত একটা গ্লান্স। ক্যামেরন গ্রিনকে তিনি ইনভাইট করেছিলেন যে আসেন লেগ স্টাম্পের ওপর একটা বল করেন, কেউ নেই সেখানে এবং আমি গ্লান্সটাও ভালো করতে শিখে গেছি সেটার যেন একদম প্রমাণ। স্টেপ আপ করে এসেছিলেন কিন্তু তার পরেও ক্যামেরন গ্রিন লেগ স্টাম্পের বাইরে বলটা রেখেছেন, তাকেও কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন বাট সেই চ্যালেঞ্জটা বেশ ভালো মতো উতরে গেছেন তাহিদ হৃদয়। একটা হাত ছুটে গিয়েছিল ব্যাট থেকে কিন্তু তার আগেই সেই পাওয়ারটা জেনারেট করছেন সেই জাস্ট বাউন্ডারিটা আদায় করতে, যদিও লেগ বাই সূত্রেই চারটা রান এসছে তাহিদ হৃদয়ের। এবার একদমই ইয়র্কার লেন্থে বল ফ্লিক অফ দ্য রিস্টে পাঠিয়েছেন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে, আরো একটা রান তাহিদ হৃদয়ের ব্যাটে এইবার গত লেগ বাইয়ের পরে।
0: বিশ রানে পৌঁছে গেছেন ২৫ বল থেকেই, রিয়েল টাইমে যখন দেখছিলাম দেখে তো মনে হয়েছে ব্যাটের ফেস থেকে বলটা বেরিয়েছে, সাধারণত প্যাডে লাগলে কিন্তু এত গতি নিয়ে বলটা পেছনে যায় না কিন্তু আম্পায়াররা সঙ্গে সঙ্গে যখন লেগ বাই সিগন্যালটা দিয়েছেন তখনই বুঝলাম যে ব্যাটটাকে মিস করে তার থাই প্যাড ব্রাশ করে তারপর বলটা বাউন্ডারি সীমানায় চলে গেছে। পার্টনারশিপ ৪৮ রানের, এক্সট্রাস বাড়ছে সব মিলে ১৯টা এক্সট্রা, ১০৯-৩ উইকেটে। লিটন দাস প্রস্তুত ২৪তম ওভারের পঞ্চম বল নিয়ে ওভার দ্য উইকেটে আসছেন ক্যামেরন গ্রিন, এবারে ব্যাটের ভেতরে কানায় লেগেছে ইনসাইড এজ, বল চলে গেছে ডিপ ফাইনে, সেখান থেকে লিটন পেয়ে যাবেন আরও একটি রান। খানিকটা সৌভাগ্যের ছোঁয়া ছিল সেই শটটার মধ্যে, বলটা যে ভেতরে ঢুকছে সেটা তিনি বুঝতে পারেননি, লিটন ব্যাট প্যাডের মধ্যে একটা বড় গ্যাপ ছিল এবং ভাগ্যটা তার ভালো ইনসাইড এজে লেগে তারপর বলটা কিন্তু স্টাম্পের দিকে ধেয়ে যায়নি, স্টাম্পটাকে মিস করে তারপর ফাইন লেগে গিয়েছে। লিটনের ব্যাট থেকে আরও একটি রান, ২৬ পৌঁছে গেছেন তিনি ৪৪ বল থেকে, হৃদয় রয়েছেন ২০ রানে ২৫ বল থেকে, ২৩ ওভার ৫ বলে ১১০ ৫ উইকেটে বাংলাদেশ।
1: স্টাম্পার হতে পারেন সেক্ষেত্রে মুসাদ্দিক সৈকত, যেটা বলছিলাম একটু আগে যে এই পার্টনারশিপের পরে বাকি দুজন ব্যাটারি আছেন সাপোর্টটা দেওয়ার জন্য, তাহিদ হৃদয় আবারও সেই লেগ সাইডের দিকে হালকা ফ্লিকে খেলেছেন এবং তারপরে সেখান থেকে সেই মিড উইকেট থেকে থ্রোটা হল, সেই থ্রোটা মিড অফের ফিল্ডার খানিকটা মিস করে গেছেন বাট তারপরেও প্যাকারটা রেডি আছে কাভার অঞ্চলে, কোন বিপদের সম্ভাবনা নেই। ডট বলের মাধ্যমে ওভারের সমাপ্তি, ২৪ ওভার শেষে ১১০ ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ। টসে জিতে প্রথমে ব্যাটিংটা নেওয়া এবং পার্টনারশিপের কথা যদি বলি, মাত্র একটা ৫০ অর্ধ পার্টনারশিপ তানজিদ তামিম এবং নাজমুল শান্তর মধ্যে এবং তারপরেই কিন্তু এই তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাস দুজন ডানহাতি ব্যাটার ৪৯ রানের একটা পার্টনারশিপে দাঁড়িয়ে আছেন ৬১ বল থেকে, সময় নিচ্ছেন কিন্তু তার পাশাপাশি বলতে হবে যে ভালো একটা স্ট্রাইক রেটে এই পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ সিঙ্গেলস ডাবলস বেশ ভালো মতো নিচ্ছেন, যেই জাম্পা এবং রেনশর একটা ফেজ ছিল সেটাকে কাটিয়ে উঠেছেন। এবার আরেকটা নতুন চ্যালেঞ্জ এই দুই পেসারকে সামলানো, স্পেশালি মেরিডিথ এবং তার পাশাপাশি সেখানে বার্টলেটকে। এরপরে ডোয়ারশাসও হয়তো চলে আসতে পারেন, এবং ইয়েস বলতে বলতেই ডোয়ারশাস চলে আসলেন, যেহেতু দুজন ডানহাতি ব্যাটার, অ্যাঙ্গেলটা কাজে লাগাতে পারবেন। অফ স্টাম্পের উপরের বল জাস্ট সামনের পায়ে ভর করে একটু সফল করে এসেছিলেন, পুল করে সেই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে দ্বীপের অঞ্চল থেকে একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন করলেন লিটন কুমার দাস। আরো একটা রান বাড়ল, নেলসন অন বোর্ড 111 অর্থাৎ 111 তিন উইকেটে বাংলাদেশ।
0: বেন ডরসেস প্রথম দুটো ম্যাচে ছিলেন না, এবং প্রান্তর দাস অনয় সঠিকভাবে বলেছেন যে তিনি সবসময় দলের সেই ফোর্থ পেসার হিসেবে স্কোয়াডে থাকেন, যখন একজন রেস্ট নিতে হয় তখন তিনি দলে জায়গা পান, দলের নিজের জায়গাটা সেভাবে থিতু করতে পারেননি, তবে বাহাতি পেসারদের মধ্যে এই মুহূর্তে তাকেই উপরের র্যাঙ্কসে দেখা যায়। বেন ডরসেস ওভারের পরের বলটা করলেন একটা অফ কাটার ধরনের বল, ডানহাতি ব্যাটারের জন্য পিচ করে বলটা বেরিয়ে যাচ্ছিল, তবে রক্ষণাত্মক ঢঙে খেললেন তাওহিদ হৃদয়, কোন ধরনের ঝুঁকি নিলেন না। 24 ওভার দুই বলে বাংলাদেশের সংগ্রহ 111 তিন উইকেট হারিয়ে মিরপুরের গ্যালারি পুরোপুরি পরিপূর্ণ হয়নি এখনো, দর্শকরা আসছেন। তবে এরই সাথে আরো একটা মজার বিষয় যেটা ঘটছে সেটা হচ্ছে প্রচুর দর্শক আমরা দেখছি যারা বিভিন্ন ধরনের বিশ্বকাপে খেলা যেসব ফুটবল দল রয়েছে তাদের জার্সি পরিধান করে আসছেন, কেউ কেউ পতাকাও নিয়ে এসেছেন অন্যান্য দলের। তো বিশ্বকাপের ফুটবলের যে আমেজটা সেটাও কিন্তু টের পাওয়া যাচ্ছে এই মৌসুমে। বেন ডরসেস ওভার দ্য উইকেটে, ওভারের পরের বলটা নিয়ে গেলেন ডাউন দ্য লেগ, তাওহিদ হৃদয় গ্লান্সটা করেছেন, বল চলে গেছে ওই ডিপ স্কোয়ার লেগ ডিপ ফাইন লেগের মাঝামাঝি অংশে, এবং সেই সুযোগে ব্যাটাররা দুইবারের জন্য সহজে জায়গার পরিবর্তন করেছেন হৃদয়, তিনি পৌঁছে যাবেন 22 রানে, বাংলাদেশ 113 তিন উইকেটে 24 ওভার তিন বল শেষে।
1: দুই হলুদ জার্সি পরিহিত দলই খানিকটা ধুকছে বলাই যায়। অস্ট্রেলিয়া দলও লাস্ট দুটো সিরিজ জিততে পারেনি, তারাও সেই পাঁচটা শিরোপা জিতে বসে আছে। ব্রাজিলের কথা বলছি, গতকালকে আজকে রাত্রে বেসিক্যালি খেলা ছিল ভোর রাত্রে মরক্কোর সাথে, সেখানেও যে খুব একটা ভালো প্রদর্শনী হয়েছে বলতে পারছি না।
2: প্রিয় শ্রোতা শুনছেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের খেলা চলতি ধারা বিবরণী, যা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে ফিরে এসেছি আমাদের নিজস্ব আয়োজনে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা এখন প্রচারিত হবে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া। প্রিয় শ্রোতা, এর পরপরই আপনাদের আবারও আমরা নিয়ে যাব বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা চলতি ধারা বিবরণী শোনার জন্য বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: নারী টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ আজকে নেদারল্যান্ডসের সঙ্গে তারা খেলবে। সুতরাং সেটা নিয়েও নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের একটা আগ্রহ রয়েছে, তারা দেখতে চান বাংলাদেশের নারী দল কেমন করে। হৃদয় এবং লিটনের পার্টনারশিপটা অবশ্য দারুণ জমেছে, 53 রানের পার্টনারশিপ 67 বল থেকে।
1: জিম্বাবুয়ের কথা বলছিলেন, ইয়েস, খুব ক্লোজলি ফলো করা হয়েছে গতকালকে আমার জিম্বাবুয়ে দলকে। জিম্বাবুয়ে এ দলটা সফর করছে, এর মধ্যে সেখানে তারা আনঅফিসিয়াল ওডিআই খেলেছে তিনটা, বগুড়া এবং রাজশাহীতে। বগুড়াতে দুটোর মধ্যে একটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল, গতকালকে রাজশাহীতে ছিল। এবং খুব ক্লোজলি যদি বলি কয়েকজন প্লেয়ারের নাম, ইনোসেন্ট কায়া, কায়া ব্রাদার্সের সবচেয়ে কনিষ্ঠতম, 103 রান করেছেন তিনি। ম্যাথিউ ক্যাম্বেল, সেই বিখ্যাত অ্যালিস্টার ক্যাম্বেল, তার সন্তান, তার কনিষ্ঠতম সন্তান। তার পাশাপাশি জোনাথন ক্যাম্বেলের কিন্তু অভিষেক ঘটে গেছে টি টোয়েন্টিতে এই বাংলাদেশের বিপক্ষে। এবং ম্যাথিউ ক্যাম্বেল, তাকেও ক্লোজলি দেখার সুযোগ হয়েছে গতকাল। দুর্দান্ত একজন ব্যাটার, আরও একজন প্রস্তুত হচ্ছেন জিম্বাবুয়ের ইন্টারন্যাশনাল সার্কিটে বলতেই হচ্ছে। সেখানে রায়ান বারলো খেলেছেন এই এসআই দলের হয়ে, এবং তাদের বিপরীতে খেলে বাংলাদেশ ইমার্জিং দল যেই 2-0 সিরিজটা জয় করেছে, সেখানেও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একটা জয় ইতোমধ্যে হয়ে গেছে যে এরকম ইন্টারন্যাশনাল রিকগনাইজড কিছু জিম্বাবুয়ান প্লেয়ারদের বিপক্ষেও বাংলাদেশ ইমার্জিং দল বা তরুণ দলটাও বেশ ভালো খেলেছে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলটা আস্তে আস্তে গুছিয়ে ওঠার পথে। রাইলি মেরেডিথ আসছেন পরবর্তী ওভারটা নিয়ে, একটু গতি কমিয়ে বলটা করেছেন মেরেডিথ প্রথম বলটাই, তাও ওই যে রিস্ট পাওয়ারের কারণে বলটা 135 কিলোমিটার পর্যন্ত উঠে গেছে মেরেডিথের। একটা গুড লেন্থের বল অফ স্টাম্পের ওপরে, তাহির হৃদয় নামিয়ে খেলেছেন সেটা লেগ সাইডে, আরও একটা রান যুক্ত হয়েছে বাংলাদেশের ট্যালিতে 115-3 26 ওভারের প্রথম বলটা হয়ে যাওয়ার পরে। তাহির হৃদয় আছেন 22-32 বল থেকে 24, এবং লিটন 45 বল থেকে 27 রান। পার্টনারশিপের কথা বলছিলেন পারভেজ আহমেদিন, পারভেজ 53 রানের একটা পার্টনারশিপ চলছে এই মুহূর্তে, সেটা বেড়ে 54 রান হয়ে গেছে ইতোমধ্যে 66 বল থেকে। ব্রিলিয়েন্ট একটা সেট আপ, একটা বড় সংগ্রহের দিকে যেতে পারবে কিনা বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরে বলটাকে ফলো করেছেন লিটন কুমার দাস, বাট ডিপ পয়েন্ট অঞ্চলের দিকে, ইনফ্যাক্ট বৃত্তের ভেতরেই ফিল্ডিংটা হয়ে যাচ্ছে। একটু ডিফিকাল্ট একটা ফিল্ড সেট আপ নিয়ে বাংলাদেশকে আক্রমণ করছে ইতো এর মধ্যে অস্ট্রেলিয়া। অফসাইড প্যাক ফিল্ড সেট আপ লিটন কুমার দাসের জন্য সেটা নিঃসন্দেহী, বাট ডিপ স্কোয়ার লেগ এবং ডিপ ফাইন লেগে একজন ফিল্ডার রাখা আছে। মিড উইকেট থেকে শুরু করে পুরো কাউ কর্নার কিংবা লং অন জোনটা কিন্তু একদমই ফাঁকা। সো লিটন কুমার দাসকে সেই আমন্ত্রণটা দেওয়া আছে মিড অন এবং মিড অফের ফিল্ডারটাকে আপ রেখে, অর্থাৎ আসো আক্রমণ করো, উড়িয়ে মারো খানিকটা। তো ওই আক্রমণটাতেও কিন্তু একটু নজর রাখতে হবে লিটন কুমার দাসকে। এবং যেটা বলছিলাম, দীপ মিড উইকেট কিংবা কাউ কর্নারে কেউ নেই, বলতে না বলতেই অফ স্টাম্পের বলটাকে ড্র্যাগ করে লিটন ট্রেডমার্ক একটা পুল শট খেললেন লিটন কুমার দাস সেই লেগ সাইডে, একটা বাউন্স 4 রান লিটনের ব্যাটে। এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা স্টেটমেন্ট যে না, তুমি ফাঁকা করে আমাকে আমন্ত্রণ জানাচ্ছ শট খেলতে, আই উইল টেক দ্য চ্যালেঞ্জ। সেই পুল শটে দৃষ্টিনন্দন একটা বাউন্ডারি আদায় করলেন লিটন কুমার দাস,
0: অসাধারণ একটা শট। এবং এই ইনিংসটার যে বৈশিষ্ট্য লিটনের, আমার কাছে মনে হয় যে তিনি পেসারদের শর্ট বলটা খুব ভালো নেগোসিয়েট করেছেন। যখন যে ধরনের শট খেলা প্রয়োজন, পুল শটের 3-4 ভিন্ন ভ্যারিয়েন্ট তিনি নিয়ে এসেছেন অন্তত এই ইনিংসটাতে। পৌঁছে গেলেন 31 রানে মেরেডিথের পরের বল, এবারে লাস্টে পিক আপ, টাইমিং ভালো হয়েছে, স্কোয়ার লেগের ফিল্ডার চেয়ে দেখবেন তার মাথার উপর দিয়ে বল চলে গেছে সীমানার ওপারে। আগের বলটা ছিল একটা দৃষ্টিনন্দন চার, এ বলটায় একটা বিধ্বংসী ছক্কা। ব্যাটারের নাম সে লিটন কুমার দাস, 48 বল থেকে 37 পৌঁছে গেছেন এই ইনিংসের দ্বিতীয় 6 মাস। এবং মেরেডিথ একটু যেন খেই হারিয়ে ফেলেছেন এই ওভারটায়, রানের গতি বাড়াচ্ছে বাংলাদেশ। লিটন কুমার দাস একটু একটু করে তার স্বাচ্ছন্দ্য ফিরে পাচ্ছেন ব্যাটিংটায়, কি অসাধারণ পিক আপ।
1: একটু সামনে এগিয়ে দাঁড়িয়েছিলেন লিটন কুমার দাস, তার সেই গতি ভাঙতে, তার সেই হালকা এখনো যে সুইংটা আছে সেটা ভাঙতে, এবং কি দুর্দান্ত শট, জাস্ট স্ট্যান্ড টল, বেসটা শক্ত করে তারপরে তিনি চ্যালেঞ্জ করেই সেই স্কোয়ার লেগের ফিল্ডারটাকে তার মাথার উপর দিয়ে পাঠিয়েছেন একটা ছক্কা। একটু একটু করে শেকলটা আরো ভাঙার চেষ্টা, 1-2 এর পরিবর্তে আরো একটু বাউন্ডারি ওভার বাউন্ডারি আদায় করার চেষ্টা। এবার লো ফুল টস লেগ স্টাম্পের উপরে ক্লিক করেছেন না, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ফিল্ডার আছে। জাস্ট ওই যে লিটন দি ভিনচি, একদম সফট হ্যান্ডে যিনি সেই ফ্লিক অফ দ্য রিস্টটা করেন সেটাই করেছেন। জানেন যে বার্ট মেরেডিথের কাছ থেকে বলটা বের হয়ে গেছে হাত থেকে, বাট তিনি যদি র্যাশ শট খেলতে যান আউট হতে পারেন সেই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে বা স্কোয়ার লেগ অঞ্চলে। এই জন্যই কিন্তু জাস্ট সেন্সিবল ব্যাটিং করেছেন, নামিয়ে জাস্ট ফ্লিক অফ দ্য রিস্টে একটা রান, 126 রান সংখ্যা বেড়ে দাঁড়ালো বাংলাদেশের। 26 ওভারের শেষ বলটা নিয়ে আসবেন মেরেডিথ স্ট্রাইকের তাওহিদ হৃদয়।
0: কারেন্ট রান রেটটা বেড়েছে, পাঁচের কাছাকাছি চলে আসছে, 4.88। 26 ওভারের শেষ বলটা নিয়ে মেরেডিথ, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, আবারও শর্ট অফ লেন্থ স্টাম্পের বাইরে স্টিয়ার করেছেন তাওহিদুজ্জামান, ব্যাকফুটে দাঁড়িয়ে দারুণ ভাবে ব্যাটের ফেসটা খুলে দিলেন। ডিপ থার্ডে রয়েছেন অ্যাডাম জাম্পা, বল কুড়িয়ে দেওয়ার আগে একবারের জন্য জায়গার বদল এবং 26 ওভারের খেলা শেষ। 127 তিন উইকেটে বাংলাদেশ, লিটন 38, তাওহিদুজ্জামান 25, খরুচে একটা ওভার গিয়েছে এবং এই ইনিংসেরই সর্বোচ্চ রানের ওভারটা আমরা দেখলাম, 13 রান চলে এসছে এই ওভার থেকে যদি ভুল না করে থাকি। 19 এক্সট্রা, বারবার চোখটা সেখানেই কেন জানি পড়ে যায়, কারণ কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করে দেখি, তানজিদ তামিম তিনি 19 করেছেন, এক্সট্রাস করেছেন 19, আর তাওহিদুজ্জামান এদিকে লিটন দাস তারা একটা ভালো কন্ট্রিবিউশন দিচ্ছেন। নাজমুল হোসেন শান্ত তিনিও আজকে একটা স্টার্ট পেয়ে সেটাকে অবশ্য লম্বা করতে পারেননি। পার্টনারশিপটা বাড়ছে, 68 রানের পার্টনারশিপ লিটন দাস এবং তাওহিদুজ্জামানের মধ্যে, এখনো পেস বোলারদের দিয়েই বোলিংটা করিয়ে যাচ্ছেন। এটার সঙ্গে কি কন্ডিশনের কোন সম্পর্ক আছে কিনা আমিও সেটা আসলে বুঝতে চাইছি। যখন থেকে মেঘ করছে, ফ্লাডলাইট জ্বলছে, তখনই পেসারদের নিয়ে আসছেন জস ইংলিশ, একটা পেস বান্ধব আবহ তৈরি হয়েছে, সেরকমই একটা পরিবেশকে কাজে লাগানোর চেষ্টা চলছে এই মুহূর্তে। ডরসিস তিনি আসছেন বাহাতি পেস বোলার, রাউন্ড দ্য উইকেটে প্রথম বলটা করলেন হৃদয়ের জন্য, লান্স করেছেন, বল চলে গেছে ডিপ ফাইন লেগে, একটি রান পেয়ে যাবেন হৃদয়, পৌঁছে গেলেন তিনি 26-এ। রানের চাকাটা ঘুরছে বেশ ভালোভাবেই বাংলাদেশের জন্য, প্রজেক্টেড স্কোর 5 করে রান তুললে এখান থেকে হবে 244, 6 করে রান তুললে 267, 7 করে তুললে 291, এই পর্যায়ে থেকে বাংলাদেশ চাইবে 270-এর কাছাকাছি যেতে, যদি উইকেটটা হাতে তারা রাখতে পারে। দর্শিস তিনি প্রস্তুত আবারও ওভারের দ্বিতীয় বলটা করার জন্য, 27 ওভারের দ্বিতীয় বল প্রস্তুত সেখানে লিটন কুমার দাস, অপিং ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে এসেছেন, সাফল করে এসে বলের লাইনে গিয়ে শেষ মুহূর্তে ব্যাক অফ লেন্থের বলটাকে ডিপ থার্ডে গাইড করতে চাইলেন, তবে পয়েন্টের ফিল্ডিং হয়েছে, ডিরেক্ট হিটও করেছেন, তবে লিটন অপিং ক্রিজের ভেতরে ছিলেন সুতরাং কোন ধরনের সমস্যা হবে না। ডরসিস উইকেট পাননি, ইকোনমিক্যাল বোলিং করার চেষ্টা করছেন, তার ভ্যারিয়েশনগুলো নিয়ে এসেছেন তিনি, 128 তিন উইকেটে বাংলাদেশ।
1: 19 এক্সট্রা দেখে চমকে যাচ্ছেন আবিদ পারভেজ, বাট অস্ট্রেলিয়া ওডিআই হিস্ট্রিতে সবচেয়ে বেশি এক্সট্রা দিয়েছে, 40 এক্সট্রা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, এবং বলতে না বলতে এক্সট্রা একটা বাউন্সার, এবং সেই বাউন্সারটা কিপারকে ফাঁকি দিয়ে সেই একদমই ফাইন লেগ অঞ্চল বরাবর সেই লেগ সাইডে চলে গিয়েছিল, বেঁচে গেছেন দর্শক, সেখান থেকে এই একটা বা দুটো আই গেস রানের বেশি আসেনি, বাট এক্সট্রাকে বেড়ে দাঁড়িয়েছে 21, এবং যেটা বলছিলাম যে 40 এক্সট্রা দিয়েছিল তারা 1999 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, 10টা লেগ বাই 10টা ওয়াইড এবং 2টো নো বল। ভাগ্য ভালো যে নো বলে তখন ফ্রি হিট ছিল না, না হলে এই রানটা আরো বাড়ত। আসছেন ডরসাস পরবর্তী বলটা নিয়ে রাউন্ড দ্য উইকেটে, আবারও সেই একটা বাউন্সার দেওয়ার চেষ্টা, ব্যাক অফ লেন ডেলিভারি, তাওহিদুজ্জামান বেশ ভালো মতোই বলটাকে নামিয়ে খেলেছেন ডিপ পয়েন্টে, একটা রান নিয়ে জায়গাটা বদল হচ্ছে, বাট ওভারঅল ওডিআই ইতিহাসে সবচেয়ে বেশি 59 এক্সট্রা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
0: সর্বোচ্চ এক্সট্রাস দেয়া সেটা কোনোভাবেই কৃতিত্বের কাজ নয়, এই ওভারে আমরা এক্সট্রাস দিতে দেখলাম। ডরসাসের বল করা তৃতীয় যে বলটা ছিল এই ওভারে, সেটা ব্যাটারের মাথার উপর দিয়ে তারপর কিপারের মাথার উপর দিয়ে গেছে, অর্থাৎ একটা ওয়াইডও হয়েছিল, সেই সাথে বাই সূত্রে ব্যাটাররা দৌড়ে একটা রান নিয়েছেন, সব মিলিয়ে 2 এক্সট্রা চলে এসেছিল সেই বলটায়। চতুর্থ লিগাল বল 27 ওভারে, রাউন্ড দ্য উইকেটে আসলেন, 131.3 কিলোমিটার গতিতে বল করেছিলেন বেন ডরসাস, রক্ষণাত্মক ঢঙ্গেই খেললেন লিটন কুমার দাস, এ বল থেকে রানের কোন সুযোগ নেই। লিটন 38 রানে রয়েছেন 51 বল থেকে, তাওহিদুজ্জামান 35 বল থেকে 27, বাংলাদেশ 131 তিন উইকেটে, 27 ওভারের খেলা চলছে, মাথার উপর মেঘটা এখনো কিন্তু সরে যায়নি, ফ্লাডলাইট চলছে এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে, অস্ট্রেলিয়ানরা চেষ্টা করছে পার্টনারশিপটা ভাঙার, তবে বাংলাদেশ যে প্রতিরোধটা তারা গড়েছে তৃতীয় উইকেট পতনের পর সেটা দেখার মতো হয়েছে। আবারও শর্ট অফ লেন্থ, তবে আজকে লিটনকে এভাবে আটকানো যাবে না, কি চমৎকার একটা শট, আবারও টাচ ক্রিকেট শুধুমাত্র, বলটাকে দেখলেন প্লেস করলেন স্কোয়ার লেগ এবং ফাইন লেগের ফিল্ডারদের ঠিক মাঝখানে, 4 রান পেয়ে গেছেন লিটন।
1: আজকে নামকরণটা হয়ে যাক লিটনের, লিটনার্দো ডি ভিঞ্চি আজকে করতেই হবে নামকরণটা, যেভাবে তিনি কবজির মোচড়ে সেই পুল শট গুলো খেলছেন, জাস্ট পিওর টাইমিং, বলটাকে আসতে দিচ্ছেন ব্যাটে, বলছেন যে আসো কাম অ্যান্ড দেন আই ক্যান প্লে, এবং সেভাবেই তিনি খেলছেন। লিটন ওয়েট করছেন পরবর্তী বলটার জন্য, রাউন্ড দ্য উইকেটে এসে বোলিংটা করে যাচ্ছেন ডরসাস, ফ্লিক অফ দ্য রিস্টে এবার পাঠিয়েছেন বলটা হালকা একটু হাওয়ায় ভাসিয়ে, বিপদের কোন সম্ভাবনা নেই। দি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে আস্তে আস্তে আরো একটা রান, 136-3 উইকেটে 27 ওভার শেষে। এবং লিওনার্দো দি ভিঞ্চির ব্যাটে 43 রান, 53 বল থেকে। অপরদিকে তাওহিদ 35 বল থেকে 27।
0: যে অবস্থায় বাংলাদেশ রয়েছে, প্রজেক্টেড স্কোর 7 করে রান তুলে 297 হতে পারে। ইনিশিয়ালি বোধহয় টার্গেটটা এত বেশি দূরে না নিয়ে বাংলাদেশ 270-এর দিকে তাকিয়ে থাকতে পারে এবং সেটা একটা খুব ভালো টোটাল হতে পারে। আমরা সে ব্যাপারটা বুঝতেই পেরেছি, টের পেয়েছি। প্রথম ম্যাচটা দেখেই বোঝা গিয়েছিল 284 যথেষ্ট ছিল বাংলাদেশের জন্য প্রথম ম্যাচে। এবং দ্বিতীয় ম্যাচে আসলে অস্ট্রেলিয়া বাংলাদেশকে সেরকম বড় কোন টার্গেট দিতে পারেনি, ডিএলএস মেথডে টার্গেট রিভাইজ হয়ে যায়। তবে সেই রানটাও বাংলাদেশ শেষ পর্যন্ত খুব ভালোভাবেই চেস করতে সক্ষম হয়। আজকে কত করবে বাংলাদেশ সেটাই হচ্ছে দেখার বিষয়। 27 ওভারের খেলা শেষে 137-3 উইকেট হারিয়ে তৃতীয় ওডিআই চলছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে। যারা সাধারণত দ্বিপাক্ষিক সিরিজ খেলেই খুব কম, এর আগের দ্বিপাক্ষিক সিরিজটা ঘরের মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিল 2011 সালে এবং সেই সিরিজে 3-0 বাংলাদেশকে হারতে হয়েছিল। অস্ট্রেলিয়া একটা ডমিনেন্ট টিম ছিল সেই সময়। এবং এই সিরিজের আগেও শেষ অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ 2023 সালে বিশ্বকাপে খেলেছিল, অর্থাৎ অনেকদিন পরপর অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে বাংলাদেশ খেলার সুযোগ পায়। নতুন ওভারটা শুরু হচ্ছে, প্রথম বলটা করলেন ক্যামেরন গ্রিন, তার নিজস্ব তৃতীয় ওভার এটি। 133.1 কিলোমিটার গতিতে অফ স্টাম্পের বাইরে ফুলার লেন্থের একটা বল করেছিলেন। লিটন অফ ড্রাইভ খেললেন, তবে মিড অফে ফিল্ডার আছেন যে কারণে কোন রান পাবেন না। 136-3 উইকেট হারিয়ে 43 রানে অপরাজিত লিটন দাস 28 ওভারের দ্বিতীয় বলটা খেলার প্রস্তুতি নিচ্ছেন।
1: লিটন কুমার দাস আরো একটা বল খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি, এবং আমি বলতে হচ্ছে যে এই ব্যাটিং অর্ডারটা নিয়ে বেশ আশাবাদী। কেন সেটা বলছি একটু পরে, বোলার আসছেন পরবর্তী বলটা নিয়ে স্ট্রাইকে। এক্ষেত্রে লিটন কুমার দাস নামেই খেলেছেন অফ স্টাম্পের উপরে বলটাকে, ক্যাম গ্রিন এসছেন স্কিড করে বলটা গিয়েছিল একটু দেখা ফলেন্থে। এরপরে মোসাদ্দেক সৈকত চলে আসবেন, এবং আমি বলছিলাম যে যখন ওই যে রিভার্সিং এর ফেজটা বা ওই যে পুরনো বলের ফেজটা চলে আসবে 32 বা 33 ওভারের পর থেকে, এবং এখানেই মোসাদ্দেক সৈকত নতুন ভাবে এই ওডিআই সেটাতে আমাকে আশা জাগাচ্ছে। কেননা শেষ ডিপিএল এ আমরা দেখেছি যে এরকমই পুরনো বলে তিনি মিডল অর্ডারে নেমে, স্পেশালি 4 বা 5 নম্বরে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন, 50 করেছেন দুটো, একটা অপরাজিত 100 রানের ইনিংস তো আছে তার আবাহনীর হয়ে। তো তিনি কিন্তু জানেন আহমেদ বিন পারভেজ যে কিভাবে এই পুরনো বলে বিধ্বংসী বা আগ্রাসী ব্যাটিংটা করতে হয়, এবং এখানেই কিন্তু ওই যে আমরা একটা ফ্লেয়ার মিস করছিলাম আমাদের মিডল অর্ডারে বা লোয়ার মিডল অর্ডারে, সেই ফ্লেয়ারটা আগে মোসাদ্দেক সৈকত নতুনভাবে আমাদেরকে এনে দিয়েছে। এবং আজকে বাংলাদেশ যে ভিত্তিটা পেয়ে গেছে সেটা বলতে বলতেই লিটন আর একটা রান নিয়ে নিয়েছেন দি ব্যাকওয়ার্ডস কলেগ অঞ্চল থেকে, রান সংখ্যা বাড়লো। তো এই ভিত্তির ওপর দাঁড়িয়ে যদি অ্যাটলিস্ট এই পার্টনারশিপটা 200 বা 220 পর্যন্ত যেতে পারে 35 বা তার পরবর্তী ওভার পর্যন্ত, আই গেস মোসাদ্দেক সৈকত আজকে একটা ভালো ইনিংস খেলতে পারবেন আশা করা যায়।
0: প্ল্যাটফর্ম তৈরি হলে সেখান থেকে 300 অসম্ভব নয়। এখান থেকে কারেন্ট রান রেট 4.98, হৃদয় স্ট্রাইকে আছেন 137-3 উইকেটে। ক্যামেরন গ্রিন ভালো করছেন এই ওভারে, 3 বল থেকে মাত্র 1টা রান এসেছে। ইয়র্কার দেওয়ার প্রচেষ্টা অফ স্টাম্পের বাইরে, ওভার পিচ ডেলিভারিটা কাভারে ড্রাইভ করেছেন তাওহিদ হৃদয়, সুপার কাভারে ফিল্ডার আছেন রেন সহ বল কুড়িয়ে ফেরত দিলেন। তার আগে অবশ্য একবারের জন্য জায়গার বদলটা হল, হৃদয় পৌঁছে গেলেন 27-35 বল থেকে। লিটন কুমার দাস 56 বলে 44, তিনি থাকবেন স্ট্রাইকে। 138 রানে পৌঁছে গেছে বাংলাদেশ। ক্যামেরন গ্রিন তিনিও তার ভ্যারিয়েশন আনছেন, একটা বল 135 কিলোমিটার, পরের বলটা আবার 125, অর্থাৎ গতির যে ভ্যারিয়েশন নিয়ে আসতে হয় কিছু কাটার ব্যবহার করে গ্রিন কিন্তু সেই কাজটা করছেন।
1: উপমহাদেশের কন্ডিশনটা বেশ ভালোই জানেন ক্যামেরন গ্রিন, এই সিরিজের আগে পাকিস্তান সিরিজে খেলেছেন তিনি। এবারে লিটন কুমার দাস পুল করেছেন হাওয়ায় ভাসতে, টাইমিংটা ঠিকঠাক মতো হয়নি, বেঁচে গেছেন। ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের ফিল্ডার খানিকটা দৌড়ে এসে একটু কনফিউজ হয়ে গিয়েছিলেন, যার কারণে বলটা তার হাত পর্যন্ত পৌঁছায়নি এবং সেখানে তিনি বলটা মিস করে গেছেন। পিক ছিলেন সেখানে, অলি পিক। আজকে খেলতে নেমেছেন প্রথমবারের মতো 19 বছর বয়সী প্লেয়ার, একটু দ্বিধান্বিত থাকতে পারেন এবং সেই লাভটা আমাদেরই হয়েছে। এবং খুব ডিফিকাল্ট ক্যাচ ছিল খুব স্বাভাবিকভাবেই, লিটন কুমার দাস খুব ভালো মতো টাইমিং করতে পারেনি, বলটাও খুব গতি পায়নি। বাট ক্যামেরন গ্রিন হতাশ, হতাশ বলতেই হচ্ছে। একটুকে বলছিলাম যে আইপিএল খেলে এসছেন, সেখানেও ভালো করতে পারেননি, অস্ট্রেলিয়া পাকিস্তান সিরিজ খেলেছে সেখানেও ভালো করতে পারেনি, এবং শেষ পর্যন্ত এই সিরিজে এসে খুব একটা ভালো স্টার্ট হয়নি তার। এবং বোলিং এ যখন তিনি দেখবেন যে এরকম একটা চান্স মিস হচ্ছে যে কোনো বোলারের জন্যই একদমই হতাশাজনক। এবার তাওহিদ হৃদয় গ্লান্স করে দিয়েছেন আবারও, জাস্ট ব্যাক অফ অলেন ডেলিভারি করে যাচ্ছেন পরপর ক্যামেরন গ্রিন, বারবার আঘাত করছেন এবং লেগ বাই সূত্রে তাওহিদ হৃদয় ডিফাইন লেগ অঞ্চল থেকে বাংলাদেশ দলকে এনে দিয়েছে আরো একটা রান, 140-3 উইকেটে 28 ওভার শেষে।
0: আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি। বাংলাদেশ টসে জিতে আগে ব্যাট করছে, 140 তিন উইকেট হারিয়ে তাদের সংগ্রহটা। তাওহিদ হৃদয় এবং লিটন দাসের ইনিংস সর্বোচ্চ পার্টনারশিপটাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে। 22 রান এসছে মিস্টার এক্সট্রাস থেকে, ওভার শেষ হয়েছে 28টা, টোটাল স্কোর 140 তিন উইকেটে। এবং ভানিপানের বিরতির ডাক দিয়েছেন আম্পায়াররা, অস্ট্রেলিয়ানরাও সেই সুযোগটা নিলেন, বাংলাদেশের খেলোয়াড়রাও। দুজনের মধ্যে একজনকে দেখছি তিনি ডাগ আউটের দিকে হাঁটা দিয়েছেন, অর্থাৎ সুযোগটা নিতে চান, একটুখানি বিশ্রাম নিয়ে তিনি হয়তো আসবেন। পার্টনারশিপে দারুণ জমেছে প্রান্তর দাস, 28 রানে হৃদয়, 45 রানে লিটন দাস, দুজনকেই ফ্লুয়েন্ট মনে হয়েছে পার্টনারশিপে। খুব একটা সুযোগ দিয়েছেন ব্যাপারটা এরকমও নয়, এবং বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে আমার মনে হয় ইনিশিয়ালি তারা টার্নটা পিক করতে সমস্যা পড়ছিলেন, যে কারণে সোজা ব্যাটে না খেলে দুজনকেই দেখছিলাম বারবার সুইপটা খেলতে। আপনি অনেক সময় কিন্তু সুইপ তখন খেলবেন যখন আপনি জানেন না বলটা পিচ করে কোথায় টার্ন করবে। জ্যাম্পার বিরুদ্ধে বেশ কয়েকবার কিছু আবেদন মোকাবেলা করতে হয়েছিল লিটন এবং তাওহিদ হৃদয়কে, তবে যখন পেসাররা ফিরলেন মনে হল আরেকটু স্বাচ্ছন্দ্যে বোধহয় খেলা শুরু করেছেন হৃদয় এবং লিটন। ইট গট বেটার ফর ব্যাটিং দ্য উইকেট যখন সময় গড়িয়েছে।
1: আরো একটা ব্রেক, এবং আমরা প্রায় দেখি যে এই ব্রেকে হঠাৎ করে একটু ছন্দপতন হয় এবং তখন একটা উইকেট পড়ার সম্ভাবনা হতে পারে। তো এই যে 29তম ওভারটা শুরু হবে, এখানে একটু দেখে শুনে খেলতে হবে বাংলাদেশের এই দুজন ব্যাটারকে, বিকজ স্কোরটাকে সামনে নিয়ে যাওয়ার একটা দায়িত্ব এই দুজন ব্যাটারের কাঁধেই। তাওহিদ হৃদয় হোপফুলি তাড়াতাড়ি ফিরে আসবেন তিনি, যখনই আমরা দেখব তাওহিদ হৃদয়ের যে অগণিত ভক্ত সমর্থক আছে সবাইকে জানিয়ে দেব আমরা বাংলাদেশ বেতারের ধারাভাষ্য থেকে। তিনটা উইকেট হারিয়েছে বাংলাদেশ দল আজকে। সৌম্য সরকার প্রথম দিকেই আউট হয়ে গেছেন তিনি মাত্র 2 রান করে, তানজিদ তামিম 19 রান করে আউট হয়ে গেছেন, এবং নাজমুল শান্ত আজকে ভারপ্রাপ্ত অধিনায়ক তিনি আউট হয়েছেন 24 রান করে 50টা বল থেকে, একটু ঢুকেছেন আজকে, বাট স্টিল সেটা পুষিয়ে দিয়েছেন কিন্তু লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় এই দুজন শেষ পর্যন্ত। পরবর্তীতে মোসাদ্দেক সৈকত এবং আছেন সেখানে শেখ মাহেদি, আজকের ইনক্লুশন মেহেদি মিরাজের জায়গায়, লাইক টু লাইক রিপ্লেসমেন্ট বলতেই হয়, এবং এই জায়গাটাতেও যে আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টও কিন্তু এখন আছে। সো সেই কথাটা বললে অপরদিকে যদি আমি টিম অস্ট্রেলিয়ার দিকে তাকাই, 2023 বিশ্বকাপের পর থেকে মোটামুটি ঢুকছে অস্ট্রেলিয়া দল, স্পেশালি উপমহাদেশের কন্ডিশনে এসে যাদেরকে বলা হয় তারা আইপিএল তো বেশি খেলে, এবং তাদের জন্য এই কন্ডিশনটা উপমহাদেশের একদমই হাতের তালুর মতো চেনা হয়ে যায়, বাট সেখানেও তারা কিন্তু ইদানিংকালে বেশ ভালো ভুগছে। এবং আমি যে প্রথম দিকে কথাটা বলেছিলাম যে খুব দ্রুত তারা কিন্তু অভিষেক করিয়ে দিচ্ছেন এইজ লেভেলের ক্রিকেটারদের, কিংবা বিবিএল হয়তো খেলেছেন বিগ ব্যাশ সেটা খেলেই নামিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদটা নিতে। তো এই জায়গাটাও কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেটের সাথে একটু অপরিচিত, এবং 23 বিশ্বকাপের পর থেকে আই গেস জস হেজলউড, প্যাট কামিন্স এদেরকে ধারাবাহিকভাবে না পাওয়া এবং মিথ স্টার্ককে না পাওয়া, অস্ট্রেলিয়ার সেই গণমাধ্যমে সেই কানাঘুষোটাও চলছে, ভক্তদের মাঝখানেও চলছে যে অস্ট্রেলিয়া দল কি এই ওডিআই ফরম্যাটকে একটু হালকাভাবে নিচ্ছে কিনা। একটা বিশ্বকাপ জেতা হয়ে গেছে যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এই কথা বললেই আবার অনেক কিছু মনে পড়ে যায়। যাই হোক, বিশ্বকাপ যেহেতু চলছে তো সেখান থেকে বলতে হচ্ছে যে টেস্টে যতটা সম্ভব তারা একদমই গুরুগম্ভীর বা মনোযোগটা দেয়। প্যাট কামিন্সকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যদি ওডিআই এবং টেস্টে বেছে নিতে বলে আপনি কোনটা বেছে নেবেন বা কোনটা গুরুত্ব বেশি দেবেন, প্যাট কামিন্স কিন্তু নির্দ্বিধায় বলে দিয়েছিলেন যে আমি না, আমার কাছে একটা অ্যাশেজের সেই সিরিজটা খেলাটা বেশি গুরুত্বপূর্ণ বা বেশি মর্যাদা সম্পন্ন। তো ওইটাই কিন্তু প্রশ্নটা আবারও একটু উদ্রেক করে দিয়েছে যে তাহলে কি ওডিআই থেকে মনোযোগ খানিকটা সরে গেছে কিনা। মনোযোগ খানিকটা সরিয়ে আনি আজকে আমরা এই ওডিআইতে আবারও তাওহিদ হৃদয়, যে অগণিত ভক্ত সমর্থক শুনছেন আমাদেরকে বাংলাদেশ বেতারে, তাদেরকে জানিয়ে দিচ্ছি যে না, তাওহিদ হৃদয় সেই ব্রেকটা নিয়ে চলে এসছেন আবারও মাঠে। প্রজেক্টেড স্কোরটা এই মুহূর্তে এই রান রেটে 5 করে নিচ্ছে বাংলাদেশ, 250 খুব ভালো মতো তারা পার করে যেতে পারবে বলেই আমরা আশা করি, এবং স্পিন হয়তো নিয়ে আসতে পারেন এই মুহূর্তে জস ইংলিস। অ্যাডাম জাম্পা রেনশো বেশ ভালো বোলিং করেছেন, কুপার কোনলি তিনিও কিন্তু আসতে পারেন, বাট স্টিল আমরা মাঠে দেখছি এই মুহূর্তে রেনশোকে গিয়ার আপ হতে, এবং তিনি চলে এসছেন গিয়ার আপ হয়ে, রেনশোকে অনেকক্ষণ পরে সেকেন্ড স্পেলে তাকে ফিরিয়ে আনা হয়েছে। আই গেস একটা 10 ওভারের মতোই বা অ্যাটলিস্ট 10 ওভারের কাছাকাছি একটা বিরতি তিনি পেয়েছেন রেনশো। তো তিনি শুরু করবেন 29তম ওভারটা, 140 তিন উইকেটে বাংলাদেশ। যারা টিউন করলেন এই মুহূর্তে বাংলাদেশ বেতার, যারা নতুন করে শোনা শুরু করেছেন কিংবা আগেও যারা শুনছেন তাদের জানিয়ে দিলাম স্কোর বোর্ডটা, তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাস দুজন আছেন অপরাজিত ব্যাটার। রেনশো প্রথম বলটা করবেন তাওহিদ হৃদয়কে, না অফ স্টাম্পের বাইরে এত ঝুলিয়ে দিলে স্লো করে বল, তাওহিদ হৃদয়কে আপনি পরাস্ত করতে পারবেন না। কাট করেছেন ব্যাকফুটে, পয়েন্ট থেকে একটা রান।
0: তাওহিদ পৌঁছে গেলেন 29 রানে 38 বল থেকে। লিটন দাস আরো একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে 45 রান করেছেন 57 বল থেকে। লিটন কুমার দাস ওয়ানডে ক্রিকেটে বেশ কয়েকটা ইনিংস যাবৎ রান পাচ্ছিলেন না, প্রথম দুটো ইনিংস অস্ট্রেলিয়ার এগেনস্টে খুব একটা ভালো করতে পারেননি। আজকে তিনি তার ভালো ফর্মটা বজায় রাখার চেষ্টা করবেন এবং মাইল ফলক যদি ছুঁয়ে যান লিটনের রান বাড়া মানে বাংলাদেশের জন্য রানটা বাড়বে, বাংলাদেশেরও সুবিধা বাড়বে, বাংলাদেশও একটা ভালো টার্গেট দিতে পারবে। রাউন্ড দ্য উইকেটে বল করলেন রেনশ এবং ব্যাকফুটে থেকে লেগ স্টাম্পে থাকা বলটায় লান্স করে দিয়ে লিটন একটা রান পেয়ে যাবেন। শর্ট ফাইন লেগে ফিল্ডিং হয়েছে যদিও 46 পৌঁছে গেলেন লিটন 142 3 উইকেটে বাংলাদেশ 28 ওভার 2 বল শেষে। ওভারের 3 নম্বর বলটা করলেন রেনশ, ফুলের লেন্থের বল ছিল অফ স্টাম্পের ওপরে, অন ড্রাইভ করেছেন তাওহিদ হৃদয় এবং সেখান থেকে আরও একটা রান পাবেন, লং অনে ফিল্ডিং হয়েছে। সুতরাং এখন কিন্তু ডট বল পার্সেন্টেজ পুরোপুরি কমিয়ে আনার চেষ্টা করছেন বাংলাদেশের ব্যাটাররা, ভালো বল থেকেও যেন অন্তত সিঙ্গেল আসে, রানের চাকা ঘুরতে থাকে, খারাপ বল আসলে তো মারবেনই, সেই চেষ্টাটাও ডেফিনেটলি করবেন। রেনশর পরিকল্পনায় পরিবর্তন এসছে বোঝা যায়, তিনি প্রথম বলটা ওভার দ্য উইকেট করার পর এরপর থেকে কিন্তু টানা রাউন্ড দ্য উইকেটে আসছেন দুই ডানহাতি ব্যাটারের জন্য। এবারে লিটন প্রস্তুত ছিলেন, অফের বাইরের একটা বল সফট হ্যান্ডে ব্যাটার ফেসটা খুলে দিয়েছিলেন পয়েন্টের দিকে, তবে গ্যাপটা খুঁজে পাননি 143 3 উইকেটে বাংলাদেশ 28 ওভার 4 বলে।
1: রেনশ একটা বর্নিল ক্যারেক্টার, যেটা বলছিলাম শুরুর দিকে যে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, তিনি ইয়র্কশায়ারে জন্মেছিলেন ইংল্যান্ডের, তারপর আবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও গিয়েছিলেন থিতু হতে, বাট 10 বছর বয়সে তিনি চলে আসলেন অস্ট্রেলিয়াতে। বলতে বলতে আরো একটা রান, বেশ স্বাচ্ছন্দ্যেই রানটা আদায় করে নিয়েছেন লিটন কুমার দাস, পৌঁছে গেলেন 47-এ নিজের 14তম 50 থেকে মাত্র 3 রান দূরত্বে দাঁড়িয়ে। মিস্টার ক্লাসি তাওহিদয় স্ট্রাইকটা করবেন রেনশ, একটু ফ্লাইটের ডেলিভারি, একদমই ফ্রন্ট ফুটে ব্লক, একদম টেস্ট মেজাজে। রেনশ ডেভিড ওয়ার্নারের পরবর্তী সময়ে বেশি ডাক পাওয়া শুরু করেছেন জাতীয় দলটাতে, টেস্টও খেলেছেন তিনি 29 ওভার শেষে 144 3 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। তো তারপরেই কিন্তু রেনশর উত্থানটা আরো বেশি অস্ট্রেলিয়া ক্রিকেটে, এইজ লেভেল ক্রিকেটে বেশ পরিচিত। শেফিল্ড শিল্ডেও তিনি ডেবুতেই সেখানে 100 রানের একটা ইনিংস খেলেছেন। তো সব মিলিয়ে ব্যাটিংটা তার সবচাইতে আগে কমফোর্টের জায়গা, বাট বেশি পরিচিতি পেয়েছেন তিনি তার সেই পার্ট টাইম যে স্পিনটা, এবং সেটাকেও মোটামুটি একটা রেগুলার বানিয়ে ফেলেছেন রেনশ এই উপমহাদেশের কন্ডিশনে, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আজ 104টা ডট খেলেছে, গুড সাইন। এই যে 29টা ওভারে খেলা হয়েছে, অর্থাৎ 174টা বলে যদি আমি বলি লিগাল ডেলিভারিতে তারা খেলেছে রান মানে 11টা 4 এবং 2টো 6 ইনিংস এখন পর্যন্ত এসছে।
0: 48টা সিঙ্গল 9টা ডাবলস 104টা ডট, অর্থাৎ ডট খেলার পার্সেন্টেজ ডেফিনেটলি 60%-এর কাছাকাছি, 174 বল থেকে 100-এর উপর ডট, কিন্তু পাশাপাশি সিঙ্গলস ডাবলস এবং বাউন্ডারিগুলো বাংলাদেশ হাঁকাতে পেরেছে বলেই রান রেটটা 5-এর কাছাকাছি তারা রাখতে সমর্থ হয়েছে। ক্যামেরন গ্রিন নতুন ওভারটা নিয়ে আসলেন থানা প্রান্ত থেকে, 30তম ওভার, প্রথম বল ওভার দ্য উইকেটে অস্টাম্পের বাইরের লেন্থ বল, কাভারে ড্রাইভ করেছিলেন লিটন, গ্যাপটা খুঁজে পাননি, এ বলটাও ডট। 61 বলে 47 রানে অপরাজিত রয়েছেন লিটন দাস। তাওহিদ হৃদয় 40 বল থেকে 30, 144 3 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। ক্যামেরন গ্রিন এক প্রান্তে পেস বোলিং করছেন, অন্য প্রান্তে রেনশ তিনি তার অফ স্পিনটা করছেন। যদি জিজ্ঞাসা করা হয় অস্ট্রেলিয়ানদের পক্ষে সবচেয়ে বেস্ট বোলার কে ছিলেন এই সিরিজে, আমার মনে হয় রেনশই হবেন। প্রথম ম্যাচে 2টো উইকেট, পরের ম্যাচে 1টা উইকেট, আজকেও পেয়েছেন 2টো, সব মিলিয়ে 3 ম্যাচে 5টা উইকেট তুলে নিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার, এবং এতটা ভালো স্পিন করেছেন তাকে আসলে পার্ট টাইমার বলা যায় কিনা সেটাও এখন একটা প্রশ্নের মুখে পড়ে যায়। এবং সাব কন্টিনেন্টে আসলেই অস্ট্রেলিয়া সাধারণত তাদের দলে এই ধরনের স্পিনার্স রাখেন, ট্রাভিস হেরো তিনি বল করতে পারেন, গ্লেন ম্যাক্সওয়েল এই রোলটা অনেকদিন যাবৎ অস্ট্রেলিয়ার দলগুলোতে প্লে করেছেন, তবে এখন বোধহয় রেনশদেরই সময়। লিটন দাস এই সিরিজে মাত্র 75 রান সব মিলিয়ে, স্ট্রাইক রেট 84, কোন 50 নেই, কোন সেঞ্চুরি নেই, আজকে একটা 50 সুযোগ রয়েছে তার সামনে, 47 অপরাজিত তিনি স্ট্রাইক নেবেন।
1: করুণ দশাটা আরো ভালো মতো বোঝা যায় অস্ট্রেলিয়ান বোলারদের, সে কথা পরে আসছি, পরবর্তী বলটা বলে নিয়েই। একটা ইনসাইড এজ হলে পারত, সেখানে ব্যাটে কানায় লেগেছে লিটন কুমার দাসের, কিপারের কাছে গেছে বলটা কানায় লেগে। এই সিরিজে এখন পর্যন্ত টপ 5 বোলার্স যদি আমি বলি, 5 জনের মধ্যে কিন্তু 4 জনই পেসার, মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা এবং এলিস। ইন্টারেস্টিংলি মাঝখানে স্যান্ডউইচের মতো আছেন ম্যাট রেনশ 5টা উইকেট নিয়ে, এবং নাথান এলিসের উইকেট মাত্র 3টা, তারপরে জেভিয়ার বার্টলেট তিনি আছেন সেখানে 3টা উইকেট নিয়ে। সো এই জন্যই কিন্তু করুণ দশাটা বলছি, হ্যাঁ উপমহাদেশের কন্ডিশনে আপনি সবসময় পেসারদের কাছ থেকে সেই সার্ভিসটা তো পাবেন না বেশি উইকেটের, বাট স্টিল আপনি যখন দেখবেন যে মুস্তাফিজ এবং নাহিদ রানা বসে আছে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায়, তখন কিন্তু প্রতিপক্ষ হিসেবে এবং নামে ভারে অস্ট্রেলিয়ান যেই পেসারদের সেই ভারটা একটু হলেও আপনার কাছে কমে আসতে বাধ্য। পরবর্তী বল একদমই উইকেট টু উইকেট বেশ ভালো মতোই সলিড ডিফেন্সটা করলেন নীরেন কুমার দাস, আর একটা ডট।
0: ভালো একটা পয়েন্ট সামনে নিয়ে এসেছেন প্রান্তোষ। একটা ওডিআই সিরিজ যেখানে দুটো দলে একাধিক পেস বোলার খেলাচ্ছে, উইকেটটা অনেক সময় পেস বান্ধব আচরণ করছে, সেখানে বাংলাদেশের পেসাররা উইকেট নেয়ার সংখ্যায় অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচও হারিয়ে দিচ্ছে, এই বিষয়টা আসলে সাধারণত আমরা 6-7 বছর আগে হয়তো ভাবতে পারিনি, এখন কিন্তু সেটা ভাবছি, এখন সেটা সত্য, এখন সেটা স্বপ্ন নয়। ক্যামেরন গ্রিন টানা 4টা ডট নিয়ে খানিকটা চাপ তৈরি করছেন রিটনের উপর, একটু কি নার্ভাস ফর্টিজে ভুগছেন কিনা জানি না, অনেকক্ষণ যাবত 47-এ আটকে আছেন। ওভারের পঞ্চম বলটা নিয়ে আসবেন 30তম ওভারে ক্যামেরন গ্রিন, ওভার দ্য উইকেটে সফট হ্যান্ডে ঠেলেছেন কাভারে, একটা গতিময় ডেলিভারি 135.6 কিলোমিটার প্রতি ঘন্টায়। এক্সট্রা কিছু করার চেষ্টা করছেন না, একটা চ্যানেল মেনটেন করে বল করছেন। আজকে ইকোনমিটা তার কিন্তু অসাধারণ, চতুর্থ ওভারে আছেন, 3 ওভার 5 বল করেছেন, মাত্র 5 রান দিয়েছেন ক্যামেরন গ্রিন, তাকে কিন্তু মেরে খেলাই যায়নি বলতে গেলে।
1: একটা রাইট চ্যানেল যেটা কথা বলছিলেন, একদম অফ স্টাম্পের ওপরে বডি লাইনে বোলিংটা করছেন তিনি, খুব একটা গতি দিচ্ছেন না বলটাতে, এবং সেই গতি না দিয়ে যখন বারবার তিনি বলটা করছেন তখনই তাকে পিক করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এবং সেই কারণেই বারবার কিন্তু বাংলাদেশি ব্যাটার একটু দেখে শুনে খেলতে চাচ্ছেন তাকে। ওভারের শেষ বলটা নিয়ে আসছেন ক্যামেরন গ্রিন, শেষ বলে দেখা যাবে কিনা কোনো বাউন্ডারি, দেখা যাক। অফ স্টাম্পের উপরে না, ঠিক সেই চ্যানেলে, ক্লোজ বডি লাইন চ্যানেলে বোলিং গাইড করেছিলেন অবশ্য লিটন কুমার দাস পয়েন্টে, বাট গালি অঞ্চলে ঝাঁপিয়ে পড়ে সেই ফিল্ডিংটা হয়ে গেল। আরও একটা ডট বলের মাধ্যমে ওভারের সমাপ্তি, 30 ওভারের খেলা শেষে 144-3 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে 6 জন বোলারকে ব্যবহার করেছে টিম অস্ট্রেলিয়া, যেটা বলছিলাম যে 3-4 জন পেসার ইনফ্যাক্ট আর 2 জন মাত্র স্পিনার, বাট স্টিল পেসারদের মধ্যে শুধুমাত্র জেভিয়ার বার্কলেট একটা উইকেট পেয়েছেন, এবং ক্যাম গ্রিন এখন পর্যন্ত মোস্ট ইকোনমিক্যাল বোলার, 4 ওভারে মাত্র 5 রান দিয়েছেন, তার মধ্যে 2টোই মেডেন ওভার। এক্সিলেন্ট বিট অফ বোলিং ফ্রম ক্যামেরন গ্রিন, সময়টা একদমই ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার, পরবর্তী প্রজন্মের ওয়ান অব দ্য টপ অলরাউন্ডার হিসেবে তাকে গণ্য করা হয়, বাট সেখান থেকে তিনি এখনো সেই ডেলিভারটা করতে পারেনি, কি টেস্টে কি ওডিআইতে বা কি টি-20তে, বাট স্টিল অস্ট্রেলিয়া সে বিনিয়োগটা করে যাচ্ছে। একথা বলতে বলতেই ধারাভাষ্য কক্ষে পরিবর্তন, মাইক হাতে চলে আসবেন সবার শ্রদ্ধাভাজন চৌধুরী জাফরুল্লাহ সারাফত স্যার।
2: ধন্যবাদ প্রান্তর ডি অনয় এবং আহমেদ বিন পারভেজ তাদের চমৎকার ধারাভাষ্য দেওয়ার জন্য। নতুন করে নতুন ওভারের খেলা শুরু হবে, 30 ওভারের খেলা শেষ, 31 ওভারের খেলা শুরু হবে। অ্যাপারেন্টলি যদি বলি, ওস্তাদ ব্যাটিং আসলে করা দরকার, যেটিকে বলে দুর্দমনীয় ব্যাটিং। সেই দুর্দমনীয় ব্যাটিংয়ের মাধ্যমে 285-90 মতো বা 300 মতো রান যদি করতে পারে, তাহলে জয়ের সরণি বা জয়ের যে রংধনু সেটি স্পর্শ করা হয়তো বা সম্ভবপর হবে, এবং অস্ট্রেলিয়ার মতো দলকে যদি হোয়াইট ওয়াশ করতে পারে বাংলাদেশ, আপনারা জানেন যে এই দলটিকে খুব বেশি হোয়াইট ওয়াশ করতে পারেনি, যারা করতে সক্ষম হল যেমন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, হোল ক্যারিয়ারে যদি বলি ওয়ানডেতে মাত্র 9 বার তাদেরকে হোয়াইট ওয়াশ করতে সমর্থ হয়। সহজেই অনুমান করতে পারেন যে সেই দায়িত্বটা যদি বাংলাদেশ পালন করতে পারে, অস্ট্রেলিয়ার মতো দলকে হোয়াইট ওয়াশ করতে পারে বা ধবল ধোলাই করতে পারে, তাহলে আজ রাত হবে উদযাপনের রাত বাংলাদেশের দর্শক সমর্থকদের জন্য। কোটি কোটি লিসনার্স বাংলাদেশ বেতারের সামনে, আমি জানি তারা নিশ্চয়ই করে প্রত্যাশা করে বসে আছেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে সমর্থ হবে। দেখা যাক শেষ পর্যন্ত নখ কামড়ানো একটা অবস্থার মধ্য দিয়ে খেলাটি এগিয়ে যায় কিনা। মিডিয়া প্রান্ত থেকে ওভারের প্রথম বলটি করলেন, এবারে পুল করে দিলেন মিড উইকেট অঞ্চলে ফিল্ডার বলটি গ্যাদার করতে পারেনি। পরবর্তীতে দ্বিতীয় দফায় তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। বোলার হলেন রেনশ, ৬.১ ওভারে মেডেন নেই ২২ রান দুটি উইকেট, বল করলেন লেগ স্টাম্পের অনেক বাইরে, আম্পায়ার সঙ্গে সঙ্গে ওয়াইডের ইঙ্গিত করলেন, ফলে আরো একটি রান বাড়ল। রেনশ তার পরবর্তী বলটি করার জন্য তার বোলিং প্রান্তে তিনি ফিরে এসছেন। এই রেনশর উত্থান কিন্তু রূপকথার মতো, বল করলেন এবারে স্টাম্পের উপরে আস্তে করে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান। প্লেসমেন্টটা কিন্তু অসাধারণ, যদিও একটির বেশি রান নেওয়া সম্ভবপর হয়নি, কিন্তু এই যে গ্যাপ দেখে বলটাকে ওখানে পাঠিয়ে দিয়ে অত্যন্ত সহজেই জায়গা পরিবর্তন, এগুলো কিন্তু দেখার মতো। রেনশ বল করলেন এবারে প্যাডেল সুইপের মতো খেললেন, বল চলে গেল পয়েন্ট কভারে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে যে ব্যাটিং করা সেটি কিন্তু করে চলেছে লিটন দাস এবং তৌহিদ হৃদয়। এবারে অন সাইডে ঠেলে দিয়েই দুজন ব্যাটার তারা জায়গা পরিবর্তন করলেন। ১৪৭.৩ উইকেটে বাংলাদেশ, ৩১ ওভারের খেলা এগিয়ে। রেনশ ওভারের পঞ্চম বলটি করার জন্য দৌড় শুরু করলেন, বল করলেন অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে স্কোয়াড ড্রাইভ, বল চলে গেল ডিপ পয়েন্ট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। এই রানটি এসছে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে, তৌহিদ হৃদয় ৩২, বল করলেন এবারে ডাউন দ্য উইকেটে এসে ওয়ান সাইডে ড্রাইভ করলেন, ফিল্ডার বলের লাইনে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। ৩১ ওভারের খেলা শেষ, ১৪৮.৩ উইকেটে বাংলাদেশ। রেনশ ৭ ওভারে মেডেন নেই ২৬ রান দুটি উইকেট, এই হল তার বোলিং বিশ্লেষণ। এখনো পর্যন্ত তিনি হলেন সফল বোলার অস্ট্রেলিয়া দলের, কারণ টোটাল উইকেটের পতন ঘটে তিনটি। সৌম্য সরকার শুরুতে বোল্ড আউট হয়ে যান মাত্র ২ রান করে, তারপর যারা আউট হয়ে গেলেন তানজিদ হাসান ১৯ রান তিনি করেন, এবং নাজমুল হোসেন ভারপ্রাপ্ত অধিনায়ক ২৪ রান তিনি করেন ৫০ বল মোকাবেলা করে। বল করলেন এবারে বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, ৪ রান। এক্সেলেন্ট ফিনিশ যাকে বলে, অফ স্টাম্পের বাইরে বাক্সে বেরিয়ে যাওয়ার বুকে টেনে পুল করে দিলেন এবং বল চলে গেল মুহূর্তের মধ্যে, একেবারে ১৪৭ বুলেটের গতিতে সীমানার বাইরে। পরবর্তী বল এবং বাংলাদেশের ১৫০ রান পূর্ণ হল ১৮৭ বল মোকাবেলা করে ১৫২ মিনিট উইকেটে থেকে। দর্শক সমাগম কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে। পরবর্তী বলটি করার জন্য দৌড় শুরু করলেন, বল করলেন এবারে সুইপ করে দিলেন, বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। অ্যাডাম জাম্পা পরীক্ষিত বোলার, আইপিএলও তিনি খেলে থাকেন, এখন তিনি বল করবেন কানা প্রান্ত থেকে। ব্যাটার হলেন লিটন দাস, বল করলেন এবারে হেড ডাউন ক্লোজ ডাউন করে মোকাবেলা করলেন। রক সলিড ডিফেন্স যাকে বলে এটিও কিন্তু ডট বল। নর্মাল ক্রিকেটিং গেম খেললেই কিন্তু দলকে একটা যোগ্য স্থানে উপস্থাপন করা সম্ভব। সব সময় টপ হ্যান্ডেড ক্রিকেট খেলতে হবে, সব সময় পিক আপ শট খেলতে হবে, ব্যাপারটা এমন নয়। আরো একটি বল হয়ে গেল লেগ স্টাম্পের উপরে, কবজির মোচড়ে শর্ট মিড উইকেট অঞ্চলের দিকে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল, রান পেলেন না। স্টার পারফর্মার হলেন এই অ্যাডাম জাম্পা, কখনো কখনো অত্যন্ত ভয়ঙ্কর রূপ তিনি ধারণ করে থাকেন। বল করলেন এবারে লেগের দিকে সরে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল, এ বলে কোন রান পেলেন না। বড় ধরনের বিপদ সংকেত কিন্তু আমরা লক্ষ্য করিনি, বা হার্ট ব্রেকিং লস সেটিও কিন্তু লক্ষ্য করিনি। যখন ফর্মে থাকে একজন ব্যাটার, তার ব্যাট থেকে যে শিল্পিত রূপ বেরিয়ে আসে সেটি দেখাতে সক্ষম হন লিটন দাস। আরো একটি বল হয়ে গেল অফ স্টাম্পের বাইরে, লিটন কাট করে দিলেন, বল চলে গেল পয়েন্ট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এ বলে কোন রান পেলেন না। 32 ওভারের খেলা শেষ, 153 উইকেটে বাংলাদেশ। অ্যাডাম জাম্পা 6 ওভার মেডেন নেই, 23 রান উইকেট নেই। বার্টলেট 5 ওভার মেডেন নেই, 27 রান 1 উইকেট। মেরিডিথ 5 ওভার 31 রান উইকেট নেই। ডরসাস 5 ওভার মেডেন নেই, 32 রান উইকেট নেই। গ্রিন 4 ওভার 2টি মেডেন, 5 রান উইকেট নেই। রেনশ 7 ওভার মেডেন নেই, 26 রান 2টি উইকেট। জাম্পা 6 ওভার মেডেন নেই, 23 রান উইকেট নেই। ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ এত বড় সুযোগ অস্ট্রেলিয়ার মতো দলকে হোয়াইট ওয়াশ, ক্লিন সুইপ, ডবল ধোলাই, চুনকাম যাই বলি না কেন, সেটি করার সুযোগ এসছে বাংলাদেশ দলের সামনে। এবং দর্শক সমর্থকরা, কোটি কোটি লিসনার্স বাংলাদেশ বেতারের সামনে, তাদের প্রত্যাশা যে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মতো দল, যারা নাকি ওয়ানডে বিশ্বকাপে 6 বার চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতি অর্জন করেন, তাদেরকে বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ করতে সক্ষম হবে। বিস্ফোরক ব্যাটিং, ধ্বংসাত্মক বোলিং, উদ্যতপূর্ণ ফিল্ডিং এর মাধ্যমে একটা ধুন্ধুমার লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে, এবং তীক্ষ্ণ প্রতিদ্বন্দ্বিতার উষ্ণ স্পর্শ সেটি করে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আগের দুটি ওয়ানডের মতো হারিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রতীক্ষা ললিত স্বপ্ন সেটি বাস্তবে রূপান্তরিত হবে।

বড় ধরনের কোন বিপদ সংকেত এখনো লক্ষ্য করিনি। ওই লাইনের উপরে মাথার উপরে যখন বল থাকে তখন শট খেলতে গেলে নিয়ন্ত্রণ থাকে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবারে হাফ পুল হাফ সুইপ বল চলে গেল লং অন অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন দুটি রান। এই দুটি রান এসছে তাওহিদ, না দুটি রান এসছে লিটন দাসের ব্যাট থেকে। এখন মোকাবেলা করবেন লিটন দাস 48, লিটন দাস 73 বল মোকাবেলা করে বল করলেন। এবার অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করলেন কভার ড্রাইভ, বল চলে গেল ডিপ এক্সট্রা কভার অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। ব্যাটিং এ যে বিনোদনের সম্ভার থাকে বা ব্যাটিং যে বিনোদনের সম্ভার সেটি দেখাতে সক্ষম হলেন লিটন দাস। কি সেন্স অফ টাইমিং, পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে তিনি ব্যাটিং করেন এবং যখন শট খেলেন শটের যে পাওয়ারটা জেনারেট করা বা শটের যে কপিরাইটটা সেটি কিন্তু অসাধারণ। এখন মিডিয়া প্রান্ত থেকে বল করবেন, যিনি বল করবেন তিনি হলেন মারনাস লাবুসানি, বল করলেন। এবারে অফ সাইডে ড্রাইভ করলেন অফ ড্রাইভ, বল চলে গেল লং অফ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। পরিবর্তিত বোলার হিসেবে এসছেন মারনাস লাবুসানি, মিডিয়া প্রান্ত থেকে তিনি বল করবেন, বল করলেন। এবারে অন সাইডে ঠেলে দিয়েই একটি রান, আরো একটি রান বাড়ল। এই রানটি এসছে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। এখন মোকাবেলা করবেন মোসাদ্দেক হোসেন, বল করলেন। আস্তে করে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, এটি অবশ্য ডট বল। যত বেশি ডট বল তত বেশি মহার্ঘ, এবং ডট বল যত বেশি আদায় করে নিতে সমর্থ হবে ততই কিন্তু অস্ট্রেলিয়া দলের জন্য মঙ্গলের কারণ। বল করলেন শর্ট পয়েন্টে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল, রান হল না। 33 ওভারের খেলা শেষ, 158 তিন উইকেটে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার একজন হলেন তাওহিদ হৃদয়, অপর অপরাজিত ব্যাটার বা ব্যাটসম্যান হলেন মোসাদ্দেক হোসেন, 1-3 বল মোকাবেলা করে। মোসাদ্দেক হোসেন 4 বছর পরে প্রথম ওয়ানডেতে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং তার যে অন্তর্ভুক্তি তিনি অত্যন্ত যোগ্যতার সাথে পালন করেন। আরো একটি বল হয়ে গেল, এবারে ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করলেন কভার ড্রাইভ, বল চলে গেল এক্সট্রা কভার অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। মোসাদ্দেক হোসেন প্রথম ওয়ানডেতে তিনি করেন 86, 70 বল মোকাবেলা করে দুটি উইকেট তিনি লাভ করেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দ্বিতীয় ওয়ানডেতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান, 3 উইকেট তিনি লাভ করেন। আরো একটি বল হয়ে গেল, এবারে সামনে এগিয়ে গিয়ে কবজির মোচড়ে ঘুরিয়ে দিলেন, বল চলে গেল শর্টস স্কোয়ার লেগ অঞ্চলে। অধিনায়ক উইকেট রক্ষক ইংলিশ তিনি দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন, রান নেওয়ার মতো কোন সুযোগ নেই। অপমর বাংলার দর্শকরা তাকিয়ে কিন্তু আজ এই খেলার ফলাফলের দিকে। থানা প্রান্ত থেকে বল করলেন অ্যাডাম জাম্পা, এবারে ঘুরিয়ে দিলেন ওখানে শর্ট ফাইন লেগ অঞ্চলে, ফিল্ডার বলের লাইনে।

0: তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। বলে ব্যাটের সুমধুর স্পর্শে বল আসলে সীমানার বাইরে পাঠানো দরকার, বল করলেন। এবারে আস্তে করে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ঠেলে দিলেন, প্লেসমেন্টটা ভালো হয়নি, ফিল্ডার বলে লাইনে, এটিও কিন্তু ডট বল। সংহারপূর্ণ খেলা এটি। এই সংহারপূর্ণ খেলায় যদি ব্যাটিং এর আস্ফালন, আস্ফালনের উত্তাপ, ধ্বংসাত্মক বিস্ফোরক বোলিং ফিল্ডিং করতে পারে, আরো একটি বল হয়ে গেল, বোলারের মাথার উপর দিয়ে চলে গেল, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, একটি রান। আরো একটি রান বাড়ল। ধরে খেলার যে কোয়ালিফিকেশন সেটি কিন্তু লিটন দাস তার খুবই ভালো, তৌহিদ হৃদয়, এ পর্যন্ত তার সংগ্রহ হল 42, মোসাদ্দেক হোসেন 2-7 বল মোকাবেলা করে। বোলার হলেন অ্যাডাম জাম্পা। থানা প্রান্ত থেকে তিনি বল করবেন, প্রসারিত বাহু তুলে তিনি বোলিং করে থাকেন। দর্শকরা এখনো জয়ধ্বনি দেননি, সময় হলে তারা দিবেন, সেটি বলার অপেক্ষা রাখেন। আরো একটি বল হয়ে গেল, ডাউন দ্য উইকেটে গিয়ে শর্ট মিড উইকেট অঞ্চলে ঠেলে দিলেন, প্লেসমেন্টটা ভালো হয়নি, ফিল্ডার বলে লাইনে, এটি অবশ্য ডট বল। 34 ওভারের খেলা শেষ, 163 উইকেটে বাংলাদেশ। 2 অপরাজিত ব্যাটার একজন হলেন তৌহিদ হৃদয়, 42-50 বল মোকাবেলা করে। মোসাদ্দেক হোসেন 2-7 বল মোকাবেলা করে। টসে জয়লাভ করে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন তিনি ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কারেন্ট রান রেট হল 4.71। বোলার হলেন অ্যাডাম জাম্পা। 7 ওভার মেডেন নেই, 25 রান উইকেট নেই। এখন বল করবেন দলের অন্যতম সেরা বোলার মারনাস লাবুশানে। বল করলেন, রক্ষণাত্মক ভাবে মোকাবেলা করলেন, এটিও কিন্তু ডট বল। লাবুশানে মিডিয়া প্রান্ত থেকে তিনি বল করবেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন। এবার অফ স্টাম্পে পড়ে বাক্যে বেরিয়ে যাওয়ার মুখে স্কোয়ার ড্রাইভ, বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, 2 রান। অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দুজন ব্যাটার তারা জায়গা পরিবর্তন করলেন, বলে আরো 2 রান বাড়ল। বোলারদেরকে নিধন করে চলেছেন ওই লিটন তৌহিদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন। এবারে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ বল চলে গেল ওয়াইডিশ মিড অফ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, 1 রান। এই রানটি এসছে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। 5-10 বল মোকাবেলা করে তৌহিদ হৃদয়, 42 এখন তিনি মোকাবেলা করবেন। বোলার হলেন মারনাস লাবুশানে। বল করলেন ফ্লাইটের ডেলিভারি, ড্রাইভ করলেন কাভার ড্রাইভ, বল চলে গেল ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, 1 রান। ব্যাটারের দায়িত্ব হল বোলারকে থরো ওয়াচ করা, আর বোলারের দায়িত্ব হল ব্যাটারকে থরো ওয়াচ করা। এটি হল ক্রিকেটের নিয়ম নীতি। বল করলেন, এবারে বোলার ব্যাক ড্রাইভ, বল চলে গেল সীমানার দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, 1 রান। আরো 1 রান বাড়ল। এই রানটি এসছে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। বোলার হলেন লাবুশানে। মিডিয়া প্রান্ত থেকে তিনি বল করবেন। অপার সম্ভাবনা বাংলাদেশের সামনে, দেখা যাক সেটি তারা করতে পারে কিনা। এবারে অফ স্টাম্পে পড়ে বাঁকে বেরিয়ে গেল, বলে ব্যাটে করতে পারেনি, ওখানে ওভার শেষ, 35 ওভারের খেলা শেষ। ছত্রিশ ওভারের খেলা শুরু হবে। নানা প্রান্ত থেকে বল করবেন। এ পর্যন্ত লাবুশানের যে বোলিং বিশ্লেষণ, দুবার মেডেন নেই, 10 রান উইকেট নেই, এই হল তার বোলিং বিশ্লেষণ। 35 ওভারের খেলা শেষ, পরবর্তী ওভারের খেলা শুরু হবে। প্রজেক্টেড স্কোর এই হারে যদি চলতে থাকে 235, পাঁচ করে নিতে পারলে 240, সাত করে নিতে পারলে 270, তার মানে 280-285 পর্যন্ত করা খুব একটা কঠিন সাধ্য ব্যাপার হবে না বলে আমার অন্তত মনে হয়। যা হোক, 35 ওভারের খেলা শেষ, নতুন ওভারের খেলা শুরু হবে। দুই অপরাজিত ব্যাটার, একজন হলেন তাওহিদ হৃদয়। হৃদয় নিংড়ানো ব্যাটিং তিনি করে চলেছেন, তার সংগ্রহ হল 43। অপর অপরাজিত ব্যাটার হলেন মোসাদ্দেক হোসেন, যার সংগ্রহ হল 6। খেলার অবস্থায় আবারও ভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, আসছেন আমাদের অন্যতম ধারা ভাষ্যকার প্রান্তর ডি অন।
1: ধন্যবাদ চৌধুরী জাফর আশরাফাত। বলতে না বলতেই তাওহিদ হৃদয় অনেক উঁচুতে একটা শট খেলার চেষ্টা করেছিলেন, টপে ছিল, পুল করতে গিয়ে সফল পুলের মতো করে বলটা হাওয়ায় ভেসেছিল। দুঃখিত মোসাদ্দেক হোসেন সই করছিলেন সেখানে, এবং সেটা হাওয়ায় ভেসে সেই মিড অন থেকে একটু পেছনে যাচ্ছিল বলটা, সেখান থেকে চেষ্টাটা করা হয়েছিল ক্যাচের, বাট ক্যাচটা মিস করে গেছেন। অনেকটা কঠিন ক্যাচ ছিল সেখানে ফিল্ডারের জন্য, আই গেস সেখানে ক্যারি ছিলেন, যার কারণে তিনি লাভ দিয়েও উইকেটের পেছনে দৌড়ে বলটা আর ক্যারি করতে পারেননি। ইট ওয়াজ ভেরি টাফ। রাইলি মেরেডিথ আসছেন পরবর্তী বলটা নিয়ে, স্লোয়ার ডেলিভারি, তাওহিদ হৃদয় বলটা আলতো করে ঠেলে দিয়েছেন মিড অনে, ঠেলে দিয়ে একটা রান, বাট এর মাঝখানে মেরেডিথ যেরকম ভাবে উইকেটে পড়ে গেলেন একটু ব্যালেন্স হারিয়ে, বোঝাই যাচ্ছে যে এই উইকেটটা একটু শুষ্ক হয়ে আছে বেশি, এবং শুষ্ক হওয়ার কারণে একটু ধুলি উঠছে বা বালু উঠছে, যার কারণে পাটা আটকে গেলেও হতে যেতে পারে, এবং সেই কারণেই পড়ে গিয়েছিলেন। লাবুশানের কথা বলছিলেন চৌধুরী জাফরুল শরাফত স্যার, ওয়ান ডেতে 71 ম্যাচে 18 ইনিংস তিনি বোলিং করার সুযোগ পেয়েছেন, 11টা উইকেট আছে তার নামে, এবং আমি যদি লিস্ট এ ক্যারিয়ারের কথা বলি, 44 ইনিংসে হাত ঘুরিয়ে তিনি 25টা উইকেট নিয়েছেন। তো বোলিংটা বেশ ভালোই, তিনি পার্ট টাইম স্পিনার হিসেবে ঠেকা বোলিং এর কাজটা করতে পারেন। পরবর্তী বল নিয়ে আসছেন রাইলি মেরেডিথ, একটা আলতো ইনসাইড এজ, মোসাদ্দেক হোসেন সৈকত সামনের পায়ে ভর করে খেলতে গিয়েছিলেন বলটা, বাট ব্যাটে বলে করতে পারলেন না, ব্যাক অফ লেন্থের বলটা। মেরেডিথ একটু গতি বাড়িয়ে বাড়িয়ে বোলিংটা করছেন, এবং এই ফেজ থেকে অর্থাৎ খেলার এই পর্যায় থেকে কিন্তু একটা বল বেছে নেওয়া হয়েছে দুটো বলের মধ্য থেকে, একদম ক্রস ফুটেড অবস্থায় মোসাদ্দেক সৈকত সামনের পায়ে ভর করে খেলতে গিয়েছিলেন, একটু অ্যাঙ্গেল সিমে বলটা পিচ করেই একটু গতি হারিয়ে তারপরে বলটা আসছিল, বাট সেটাও ওই যে কবজির জোর যেটা বলি আমি অস্ট্রেলিয়ান বোলারদের, সেই কবজির জোরের কারণে 137 কিলোমিটার পর্যন্ত সেই বলের গতিটা উঠে গিয়েছিল। পরবর্তী বল নিয়ে আসছেন মেরেডিথ, নতুন পুরনো বলের কথা বলছিলাম, সে কথায় পরে ফিরছি। পুল করেছেন মিড উইকেটে ঠিক পাশ দিয়ে, বলটা যাচ্ছে কাউ কর্নার অঞ্চল দিয়ে, বল জিতবে না ফিল্ডার, শেষ পর্যন্ত ফিল্ডার জিততে পারলেন না, বলটা চলে গেল কাউ কর্নার অঞ্চল দিয়ে বাউন্ডারির দিকে। মোসাদ্দেক সৈকত তার কার্যকারিতা নিয়ে বলছিলাম যে ডিপিএল এ তিনি এই 5-6 দিকেই ব্যাটিং করেছেন, এবং সেখানে ব্যাটিং করে তার দুটো 50 স্কোর আছে, একটা অপরাজিত 100 তিনি করেছেন আবাহনীর হয়ে। তো পুরনো বলে খেলাটা খুব ভালো মতোই জানেন মোসাদ্দেক সৈকত, প্রথম ওয়ান ডেতেও সেটার পরিচয় দিয়েছেন একটা 80+ রানের ইনিংস খেলে, এবং গ্যাপটা কি নিখুঁতভাবে খুঁজে বের করেছেন। মিড উইকেট ছিল একটু সামনের দিকে, তার জন্য এবং সেখানে মিড অন রাখা ছিল তার জন্য, তার ঠিক মাঝখান দিয়ে ভি অঞ্চল বরাবর একটু অ্যাঙ্গেলে বলটা পাঠিয়েছেন সেই কাউ কর্নার অঞ্চলে। ব্রিলিয়েন্ট প্লেসমেন্ট। পরবর্তী বল নিয়ে আসছেন, হালকা একটা টপ এজ, একটা আউটসাইড এজ হয়ে যাচ্ছিল সেটা শর্ট কাভারের দিকে, কাভার অঞ্চলে দাঁড়িয়েছিলেন ক্যামেরন গ্রিন, দৌড়ে আসতে আসতে একটা ড্রপ খেয়ে গেছে তার কাছে। 171 রান ইতোমধ্যে বাংলাদেশের স্কোরবোর্ডে, বারবার স্ট্রাম্বল সিমে বোলিংটা করে যাচ্ছেন সেখানে মেরেডিথ, যার কারণে বলটা পিচ করে একটু থেমে তারপরে ব্যাটারদের কাছে আসছে। এবং এরকম কন্ডিশনে আপনি যখন লাবুসেনকে আনতে পারছেন, দুজন বাহাত ডানহাতি যেহেতু আছেন, সেখানে কুপার কনলিও কিন্তু একটা ভালো অপশন হতে পারে সেই স্পিনে, স্পেশালি যেই দিনটাতে জাম্পা কোনো উইকেট পাননি এখন পর্যন্ত, তার সেই কার্যকারিতাটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো সেইখানে হয়তো আরেকজন পার্ট টাইম স্পিনার আপনার জন্য লাভজনক হতে পারে, একটু নিচু হওয়া বল, অফস্টাম্পের বাইরে শেষ পর্যন্ত বলের লাইনে গিয়ে। মোসাদ্দেক সৈকত বয়সের খানিকটা সায়ান্নে তিনি আস্তে আস্তে যাচ্ছেন, বাট এখনো তিনি বলটা বেশ ভালো দেখছেন, লাইনে গিয়ে জাস্ট আলতো করে লেট কাট, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল থেকে আস্তে আস্তে আরো একটা রান। 172 তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে 36 ওভারের খেলা শেষে। রাইডি মেরেডিথ একটু তিনি হতাশ, এখনো পর্যন্ত কোন উইকেট পাননি এই সিরিজে, এখন পর্যন্ত বাংলাদেশিদের জয় জয়কার, বাংলাদেশি ব্যাটারদের জয় জয়কার, কোন অস্ট্রেলিয়ান ব্যাটার এখন পর্যন্ত ডাবল ফিগারে পৌঁছতে পারেননি এই সিরিজে। নাজমুল শান্ত টপ রান গেটার 132, তাহিদ হৃদয় ফলো হিম 115, মোসাদ্দেক সহিকত 113 রান করে এখন আছেন তিন নম্বর পজিশনে, ইনফ্যাক্ট চার নম্বরেও লিটন দাস 76 রান করে আছেন টোটালি এই সিরিজে। ক্যামেরুন গ্রিন তাদের মাঝখানে আছেন 77 রান নিয়ে, অর্থাৎ অস্ট্রেলিয়ান ব্যাটিং এবং তার পাশাপাশি বোলিং এর একটা দৈন্য দশা। অস্ট্রেলিয়ান হাই কমিশন, তিনি হাসন হাই কমিশনার, তিনি দেখছেন খেলাটা বসে উপভোগ করছেন সেই প্রেসিডেন্ট বক্সে। ডাউন দ্য উইকেটে খেলার চেষ্টা এসে মোসাদ্দেক সৈকত ব্যাটের কানায় লেগে একটা আউটসাইড এজ, বল চলে গেল ডিপ থার্ড অঞ্চল দিয়ে সীমানার দিকে, আরো একটা বাউন্ডারি মোসাদ্দেক সৈকতের ব্যাটে। সৈকত স্নিগ্ধ একটা শট বলতে পারবো না, ব্যাটের কানায় লেগে লাগলেও রেজাল্টটা কিন্তু হয়েছে সেই স্নিগ্ধ, অর্থাৎ আরো একটা চার বাউন্ডারি পেলেই ইনিংসের এই পথটাতে আমাদের মনের মধ্যে একটু সেই ভারটা হালকা হয় যে রানটা আরেকটু বাড়লো এবং আরেকটু বেড়ে বেড়ে রানটা অ্যাটলিস্ট যদি 200 আশের কাছাকাছি হয় খুব ভালো হতে পারে এই পর্যায়ে। বেন ডোয়ার্স আসছেন পরবর্তী বল নিয়ে, লেগস্টাম্পের বাইরের বল, হুক করেছেন, বলটা ছুটছে ডিপ পাইন লেগে বাউন্ডারির দিকে এবং বাউন্ডারি পেয়ে যাবেন, ছাপিয়ে পড়েও ফিল্ডারের আর রক্ষা হয়নি বলটা আটকানোর ক্ষেত্রে, আরো একটা বাউন্ডারি। রাইলি মেরেডিথ মাত্রই বোলিংটা করে গিয়েছিলেন, তিনি এবার ডিপ পাইন লেগে আসছে, পড়েও বলটা আটকাতে পারলেন না, ব্যাক টু ব্যাক বাউন্ডারি মোসাদ্দেক সৈকতের ব্যাটে। এবারে বলা যায় যে না, সৈকত স্নিগ্ধ একটা শট, আগেই তিনি জায়গা করে সাফল করে একটু অফস্টাম্পের উপরে ছিলেন, বেন ডোয়ার্স তাকে ফলো করে লেগ স্টাম্পের বাইরে বলটা রেখেছেন, তার আরকে দেননি, কিন্তু তার পরেও মোসাদ্দেক সৈকত ব্যাটে বলে নিয়েছেন। তো দুদিকে দুটো বাউন্ডারি পেলেন, ডিপ থার্ড এবং ডিপ ফাইন, এবার কি সামনের দিকে ভি জোনে মারবেন কিনা, না আবারও সেই লেগ স্টাম্প বরাবরই বলটা রেখেছেন, কিপার ইংলিশ ঝাঁপিয়ে পড়ে বলটা আটকাতে পারলেন না, যদিও এবার ব্যাটের সংযোগটা ঠিকঠাক মতো হয়নি বলের সাথে, একটার বেশি রান পাবেন না এই ওভারে। এখন পর্যন্ত তিনটা বল থেকে নটা রান চলে এসেছে, প্রোডাক্টিভ ওভার। যারা বাংলাদেশ বেতার টিউন করে শুনছেন আমাদেরকে ধারাভাষ্য কক্ষে, মধ্যম তরঙ্গ 630 এবং FM 104 মেগাহার্জ, তারা অবশ্যই একটু আনন্দে উদ্বেলিত হয়ে যাবেন যে 181 রান হয়ে গেছে, যদিও ওভারটা 40 ছুঁই ছুঁই, 37তম ওভারে খেলা চলছে, ডোয়ার্স রাউন্ড উইকেটেই আছেন, অফস্টাম্পের একটু বাইরে গাইড করতে গিয়েছিলেন তাওহিদ হৃদয়, কোন রান নিতে পারবেন না এক্ষেত্রে। লিরন কুমার দাস যতক্ষণ ছিলেন বেশ ভালো মতো ডাবল সিঙ্গলস গুলো বের করতে পারছিলেন। ক্যামেরন গ্রিনকে আমরা দেখতে পাচ্ছি সেই ধারাভাষ্য কক্ষ প্রান্ত থেকে, বারবার তিনি দৌড়ে গিয়ে গিয়ে তার বোলিং এর একটা ওয়ার্ম আপ করে নিচ্ছেন, অর্থাৎ এর পরের ওভারটা ক্যামেরন গ্রিন করতে আসবেন কিনা ইন্টারেস্টিং বিষয় হবে। সেই ধারাভাষ্য প্রান্ত থেকেই বোলিংটা এখন করছেন বেন ডোয়ার্স, উইকেটে তাওহিদ হৃদয়, লেগ স্টাম্পের বাইরে অনেক ওয়াইড, অনেক ওয়াইড, ডিপ পাইন লেগে একজন ফিল্ডার আছেন, তাকে তাক করেই বারবার ডোয়ার্স সেই লেগ স্টাম্প বরাবর আঘাত করতে চাচ্ছেন যাতে ব্যাটে বলে সংযোগটা খুব ভালো মতো না হয় এবং ডিপ ফাইন লেগ বা ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডারের কাছে ধরা পড়েন ব্যাটার, বাট সেই এক্সিকিউশনটা ঠিকঠাক মতো হচ্ছে না। উইকেটের মোটামুটি চারিদিকে আজকে তাওহিদ হৃদয় শট খেলেছেন, তাহিদ হৃদয়ের এখন পর্যন্ত ব্যাটিং এর যে গ্রাফটা আমরা দেখছি উন্নতির দিকে আছে, এই দিকটা তার অন্যতম একটা দিক। ডোয়াশা সুবিকেট টু উইকেট, অফ স্টাম্পের একটু বাইরে, সামনের পায়ে ভর করে তা হৃদয় ব্লক করলেন, গতি কমিয়ে এনেছেন ডোয়াশা। ইনিংসের শুরুর দিকে 135-138 কিলোমিটার গতি তুলেছিলেন, বাট এখন 130-25-32 অন এন এভারেজে বোলিং করে যাচ্ছেন। ব্যাটারদেরকে খুব একটা রুম দিচ্ছেন না, তার পাশাপাশি খুব একটা গতিও দিচ্ছেন না ব্যাটে বলা যাতে ঠিকঠাক মতো আসে। শুধুমাত্র দুটো ওয়াইড ছাড়া, যেখানে তিনি বলের সেই ডিরেকশনটা হারিয়েছিলেন, নির্দেশনাটা ঠিকঠাক মতো রাখতে পারেননি, বল দিয়ে আসছেন শেষ বল নিয়ে 37তম ওভারের লেগ স্টাম্পের অফ স্টাম্পের উপর। ইনফ্যাক্ট বলটা ছিল, আবারও নামিয়ে খেলেছেন তাওহিদ হৃদয়, তিনটা ডট দিয়ে শেষ হলো ওভারটা। ইনফ্যাক্ট পাঁচটা ডট, তার মধ্যে একটা অবশ্য ওয়াইড, অর্থাৎ চারটা কন্টিনিউয়াস ডট। এর মাধ্যমে 37তম ওভারে খেলা শেষ, 182-3 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। এর মধ্যে আবারও ছোট্ট একটা হাইড্রেশন ব্রেক, আমরা এটা প্রায় দেখছি ফিফা ওয়ার্ল্ড কাপে হচ্ছে, ইউএস এর মাটিতে যেটা হচ্ছে যে একটা হাইড্রেশন ব্রেক হচ্ছে একটা ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফের একটা পর্যায়ে। এবং এই শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি আর্দ্রতাটা, আজকে যেটা বলছিলাম 70%-এর ওপরে। তো এই আর্দ্রতায় প্রায় কিন্তু প্লেয়াররা একটু হাঁফিয়ে ওঠেন এবং সেই একটু পানি পানের একটা প্রয়োজন অনুভব করেন। তাওহিদ হৃদয় ইনফ্যাক্ট তিনি কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত, ইনফ্যাক্ট তাওহিদ হৃদয়ই হবেন, ফিজিও এসে খানিকটা স্ট্রেচ করে দিচ্ছেন তাকে, অর্থাৎ পায়ের রগে খানিকটা হয়তো টান অনুভব করছেন, যেটা পরবর্তীতে ক্র্যাম্পের কারণ হতে পারে। তো সেদিক দিয়ে কিন্তু ছোট্ট একটা ঝুঁকি, তো সেই ঝুঁকিটা এড়াতেই ফিজিও চলে এসেছেন এবং এসে তারপর তিনি ব্যাটারকে সাহায্য করছেন খানিকটা রিদম ফিরে পেতে। ইয়াস, তাওহিদ মোসাদ্দেক সৈকত ইনফ্যাক্ট তিনি মাত্র এসছেন এবং এসেই কিন্তু 19 বলে 21 করে ফেলেছেন। মোসাদ্দেক সৈকত দুর্দান্ত ব্যাটিং করেছিলেন প্রথম ম্যাচে, 86 রানের একটা ঝলমলে ইনিংসে কামব্যাক করেছিলেন বাংলাদেশ ওডিআই দলে 70 বল থেকে। 4 ছক্কার ফুলঝুরি ডাউন দ্য উইকেটে এসে যেভাবে জাম্পাকে মেরেছেন তিনি, ইনসাইড আউট শট, উইকেটের চারিদিকে তিনি শট খেলেছেন এবং স্পেশালি জাম্পাকে যেভাবে তিনি ট্যাকেল করেছেন, যেটা বলছিলাম ইনসাইড আউট, স্টেপ আউট করে স্ট্রেট ড্রাইভ কিংবা রিভার্স সুইপ, সেই কারণেই জাম্পাকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে তিনি যখন উইকেটে আসলেন। তো এখানেই কিন্তু যে অস্ট্রেলিয়াতে আগে দেখা যেত যে আক্রমণাত্মক মনোভাবটা বেশি থাকতো, তারা আক্রমণ করতে পছন্দ করত এবং চ্যালেঞ্জ করত সেই একই বোলার থেকে দিয়ে, বাট সেই ধারাটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে অনুপস্থিত।
0: প্রান্তর গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি, আউটফিল্ড মোটামুটি খানিকটা হলেও ভেজা থাকে। তো এটা হলে যেটি হয় যে বলটা কিন্তু ভেজে যখন যায় বা ভেজা মাঠে খেলা হয় তখন বলটা ভারী হয়ে যায় এবং ভারী হয়ে গেলেই কিন্তু সুইং হয় না, সুইংটা হারিয়ে ফেলে। তা আমার ধারণা যে শেষ দিকে যে ওভারগুলো খুব বেশি সুইং করবে বলে মনে হয় না, শেষ দিকের ওভারগুলো বাংলাদেশের ব্যাটাররা খুব ভালোভাবে কাজে লাগাবে এবং তারা অত্যন্ত মারমুখী ভূমিকায় অবতীর্ণ হবে। আরেকটা বিষয় হল যে যখন শর্টস খেলে কয়েকটা ক্ষেত্রে লক্ষ্য করলাম যে মাথাটা স্টিল থাকতে হয় এবং মাথাকে শরীরকে সঙ্গ দিতে হয়, তা না হলে কিন্তু বলে ব্যাটে করা যায় না। তো সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, মাথাটা যাতে স্টিল থাকে এবং মাথাকে যাতে শরীর সঙ্গ দেয় শর্টস খেলার সময়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তাহলে ওই আউট হওয়ার যে সম্ভাবনা দেখা দেয় সেটি দেখা দিবে না।
1: নিঃসন্দেহে মোসাদ্দেক সৈকত অফ স্টাম্পের একটু বাইরের বল কাট করেছিলেন, ফিল্ডিংটা দুর্দান্ত হয়ে গিয়েছিল, গালি এবং পয়েন্টের ফিল্ডারের মাঝখান দিয়ে যাচ্ছিল বল, বাট সেই চিরাচরিত অস্ট্রেলিয়ান ফিল্ডিং এক হাতে থামিয়েছেন বলটাকে, বাট রানটা থামাতে পারেননি। আপনি বলছিলেন বলটা একটু ভিজে একটু ভারী হয়ে গেছে ডেফিনেটলি, তার পাশাপাশি ওই যে আর্দ্রতা যার কারণে ঘাম, বেশি ঘাম চলে আসে এবং বোলারদের হাতটা ভিজে যায় এরকম আর্দ্র কন্ডিশনে, তো সেই কন্ডিশনটাও কিন্তু বোলারদের মানিয়ে নিতে একটু কষ্ট হয়ে যায়, হাত থেকে বলটা ছুটে যায় এবং যখনই এরকম হয় ডিরেকশন ঠিক থাকে না বলের। এবং গত ওভারে ডোয়ারশাসের ওয়াইডগুলোর কারণটাও কিন্তু ওয়ান অব দ্য রিজন, আপনি যেটা বললেন যে একটু আর্দ্র বৃষ্টি বৃষ্টি ভাব, বলটা একটু ভেজা ভেজা ভারী এবং তার পাশাপাশি এই জিনিসটা ঘাম। লেগ স্টাম্পের ওপরে তাওহিদ হৃদয় সাফল্য করে খেলতে গিয়েছিলেন, প্যারে লেগেছিল বল কিন্তু টাইমিং করতে পারেননি, লেগ বাই সূত্রেই একটা রান কি পাবেন, হিউজ আপিল ছিল সেখানে জেভিয়ার বার্টলেটের কাছ থেকে, বাট আম্পায়ার আউট দেননি। ডিআরএস টাইমার 8-7, বার্টলেট কথা বলছেন ইংলিশের সাথে 6-5-4-3, না মনে হচ্ছে না বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা ডিসিশনটা রিভিউ করাবেন।
0: আর এই মুহূর্তে প্রান্তর আরেকটা বিষয় যে আই লাইনের উপরে যখন বল করে বা মাথার উপরে যখন বল করে তখন যখন শর্ট খেলে তখন কিন্তু শর্টের টাইমিংটা ঠিক মতো হয় না। তো এই মুহূর্তে ওই বলগুলো পরিহার করা ভালো, আর একটু পরে গিয়ে শর্টসগুলো খেলা আমার মনে হয় বাংলাদেশের জন্য সেটি হবে মঙ্গলের কারণ।
1: এবং তা হয়তো তাই ব্যাটে বলে করতে না পেরে তিনি নিজে একটু হতাশ নিজের উপরে, তার ফিস্ট বামটা করলেন যদিও ব্যাটের সাথে, অর্থাৎ একটু হালকা ছোট ঘুষি মেরিয়ে বুঝলেন যে তিনি খুশি নন। রান নিতে পারেননি দেখে, ব্যাটে বলে করতে পারেননি দেখে মোসাদ্দেক সৈকত সামনের পায়ে একটু ক্রস ফুটের হয়ে তারপর শটটা খেলার চেষ্টা করছেন, যদিও একটু গতিতে বিট হয়েছেন 133 কিলোমিটার পার আওয়ার বল বার্টলেটের কাছ থেকে। উইকেটের একদম সামনে ব্যাটে বলে ডিফেন্ডটা ঠিক মতো করেছেন সেখানে মোসাদ্দেক হোসেন সৈকত। এবং ওই যে ওয়ানডে ক্রিকেটের নতুন নিয়ম, আগের যে নিয়মটা ফিরিয়ে আনা হয়েছে 2011 বা 2015 বিশ্বকাপ পূর্ববর্তী যে নিয়মটা ছিল যে একটা পুরনো বল দিয়ে খেলা হতে হবে, রিসেন্টলি এই গত বছরের বা এই বছরের আগে আমরা যতগুলো খেলা দেখছিলাম দুদিক দিয়েই দুটো নতুন বল বা দুটো একই বল ব্যবহার করা হতো, ভিন্ন ভিন্ন বল দুঃখিত, কিন্তু এখন থেকে ওডিআইতে 32তম ওভারের পর থেকে একটা বল বেছে নিতে হবে যে বল দিয়ে বাকি ওভারের খেলাগুলো হবে। লেগ স্টাম্পের ওপরে ছিল বল, জেভিয়ার বার্টলেট আবারও হিটদাটিক বল করার চেষ্টা করছেন লেগ স্টাম্পের দিকে, মোসাদ্দেক সৈকত বেশ ভালো মতো ট্যাকেল করেছেন একটা গ্লান্স করে, শর্ট ফাইন লেগে ফিল্ডিংটা হয়ে যাবে এবং এরই মধ্যে একটা রানও পেয়ে যাবেন। অস্ট্রেলিয়ান ফিল্ডাররা একটু মরিয়া উইকেট বের করতে, সেটা রান আউট হলেও হতে পারে, সেভাবে থ্রোটা করেছিলেন নন স্ট্রাইকিং এন্ডে, ভাগ্য ভালো যে ব্যাকআপটা ছিল ঠিকঠাক মতো অস্ট্রেলিয়ার, আরও একটা রান নিয়ে জায়গাটা বদল হল। বাট এই মুহূর্তে একটু হলেও সেই বাউন্ডারি বা ওভার বাউন্ডারি গেটটা খুলতে হবে বাংলাদেশের, সেই গেটটা খুঁজে পেতে হবে, সেই চান্সটা নিতে হবে, বিকজ এর পরে শেখ মাহেদি আছেন, লিটন কুমার দাস তিনিও আসতে পারেন, আবারও গতি কমিয়ে একটা বল করেছেন, ঝুঁকিতে একটা রান নিতে গিয়েছিলেন তাওহিদ হৃদয় অফ সাইডে গুডলেন্থের বলটাকে ঠেলে দিয়েই, বাট রান করতে পারলেন না। এবং আইলাইন বরাবর বল করছেন না বার্টলেট, আইলাইনের একটু নিচে করছেন বারবার, অর্থাৎ ব্যাটারকে তার স্বাভাবিক যে স্টান্স সেখান থেকে একটু ঝুঁকতে হচ্ছে এবং ঝুঁকে তারপরে শট খেলতে হচ্ছে। এই জিনিসটাও কিন্তু ব্যালেন্স করা বা টাইমিংটা ঠিকঠাক করা ব্যাটারদের জন্য এই মুহূর্তে কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে, এবং এখান থেকে আই গেস বাংলাদেশি বোলাররা পরবর্তীতে একটা ধারণা পেতে পারে যে কিভাবে মিড ওভার থেকে শুরু করে শেষ দিকে বোলিংটা করতে পারেন। এই ওডিআইতে খুব একটা বেশি টার্ন পাননি অস্ট্রেলিয়ান স্পিনাররা, যার কারণে আমরা পেসারদেরকে বারবার দেখছি বেশি বেশি করে ছোট ছোট স্পেলে বারবার ফিরে ফিরে আক্রমণ করতে। বার্টলের পরবর্তী বলটা গতি কমিয়ে অফ স্টাম্পের ওপরেই করেছেন, আলতো হাতে ঠেলে দিয়ে একটা অন ড্রাইভে ছোট্ট করে মিডন থেকে রান নিয়ে নিয়েছেন তাওহিদ হৃদয়, আরো একটা রান 186 3 উইকেট হারিয়ে দুঃখিত মোসাদ্দেক হোসেন সৈকত, আরো একটা রান 186 3 উইকেটে 38 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে। 12টা ওভারের খেলা বাকি, যেটা বলছিলাম নীরন কুমার দাস রিটায়ার্ড হার্ট, তিনি ফিরে গেছেন ডাগ আউটে, তিনি হয়তো চলে আসবেন অবশ্যই, এবং সেখানে রান নিতে গিয়েই সেই মাসেল পুলটা করেছেন তিনি, এবং হয়তো তিনি আবারও ফেরত আসতে পারেন ব্যাটিংয়ে, তার পাশাপাশি তারপরে শেখ মাহেদি আছেন ব্যাটিংটা করতে, রান করার সেই গ্রাফটা ঊর্ধ্বমুখী হতে হতে শেষ কয়েকটা ওভারে একটু কমে গেছে, তো সেখান থেকে বলাই যায় যে রানের গতিটা এই মুহূর্তে সচল করতে হবে যত দ্রুত সম্ভব। অস্ট্রেলিয়া রেনশকে ফিরিয়ে এনেছেন, ডুয়ারশাসকে তিনি রিপ্লেস করে বোলিংটা করতে আসেন অ্যারাউন্ড দ্য উইকেটে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে, মিডল্যান্ড লেগ স্টাম্প বরাবর মোসাদ্দেক সৈকত, তাওহিদ হৃদয় একটু সামনের পায়ে ভর করে ফ্লিক করেছেন মিড উইকেটে, ফিল্ডিংটা হয়ে গেল একটা মিড অন, একদমই শর্ট পজিশনে রাখা আছে শর্ট মিড অন করে মোসাদ্দেক সৈকতের জন্য, যখনই কবজির মোচড়ে তিনি রেনশকে একটু ভি পজিশনে সিঙ্গেল বের করার জন্য রানটা নিতে চাইবেন তখনই তিনি সেখানে আটকাবেন, উইকেটও পাবেন। স্লাইডের ডেলিভারি সুইপ করেছেন হাওয়ায় ভাসছে বল, 1 2 3 বলটা কি থেমে যাবে কি না, না দুজন ফিল্ডারকে বিট করলেন, করলো বলটা শেষ পর্যন্ত, এবং সেই ডিপ মিড উইকেট দিয়ে একটা বাউন্ডারি আদায় করে নিয়েছেন তাওহিদ হৃদয়, নাইসলি প্লেড স্লাইডের ডেলিভারি, আবারও টিজিং একটা লেন্থ লোভে ফেলতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়কে, কিন্তু তাওহিদ হৃদয় আগেই বলের মেরিটটা বুঝে পজিশনে গিয়েছেন, স্ট্যান্ড একদম পাটা ঠিকঠাক মতো রেখেছেন, তারপরে সেখান থেকে সুইপ করেছেন, আউটফিল্ডটা খানিকটা স্লো হয়ে গেছে, তারপরেও সে লেগ সাইড বা অফ সাইডের দিকে, এবং আজকে বলছিলাম যে আজকে স্পেকটেটর সব দিকে আছে এবং সেই মাঠের গ্যালারি থেকে শুরু করে প্রেসিডেন্ট বক্স সব দিকেই, তারকার দুটি অফ স্টাম্পের একটু বাইরে ছোট্ট একটা আলতো বাউন্স, সেখানেও তাওহিদ হৃদয় টাইমিংটা ঠিকঠাক করে যেহেতু স্লিপ নেই সেই শর্ট থার্ড ফিল্ডারকে ফাঁকি দিয়ে ডিপ থার্ড অঞ্চল থেকে ফিল্ডিং হতে হতে দুটি রান আদায় করে নিলেন এই মুহূর্তে, এবং এই দুটি রানের সাথে তাওহিদ হৃদয়ের কিন্তু পূর্ণ হয়ে গেল পঞ্চাশটা রান। তাওহিদ হৃদয় টেউকা বাও ওডিআই ইনিংসে নিজের ১৩তম ফিফটি তা তিনি পেয়ে গেলেন আজকে। ক্লাসি ইনিংস ইন্ডিড, ৪৮ ইনিংস এখন পর্যন্ত ১৫৮১ রান তাওহিদ হৃদয়ের। আফতাম সাফল করে একটু উপর থেকে কাট করেছেন, যদিও রান পাবেন না, শর্ট থার্ডের ফিল্ডার বেশ ভালো মতো রানটা আটকে ফেলবেন। আরো একটা ডট বলের মাধ্যমে এই ওভারটা করছেন রেনশ, রাউন্ড দ্য উইকেটে আসছিলেন বাট সাথে সাথে ওভার দ্য উইকেটে চলে আসলেন যখনই একটা বাউন্ডারি কনসিড করলেন, এবং তার পরপরই দেখে শুনে খেলছেন আবারও হাঁটু গেড়ে বসে স্লগ সুইপ করার চেষ্টা, হালকা খানিকটা হাওয়ায় ভেসে বল ছুটছে সেই কাউ কর্নার অঞ্চল দিকে, আস্তে আস্তে আরো দুটি রান, ইয়ার দুটি রান বেশ স্বাচ্ছন্দ্য পেয়ে যাবেন এক্ষেত্রে। তাওহিদ হৃদয় আরো দুটো রান বাড়ল বাংলাদেশের স্কোরবোর্ডে ১৯২, তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ। বা তাওহিদ হৃদয় গ্রেটফুল ইনিংস বলতে হচ্ছে, অপেক্ষা করেছেন নিজের শটের জন্য, খানিকটা ঢুকেছেন বাট তারপরেও ইনিংসটা ক্যারি করে নিয়ে গেছেন শেষ বল ৩৯তম ওভারের, সামনের পায়ে ভর করে বেশ ভালো মতো হাত ঠেকিয়েছেন বলটাকে তাওহিদ হৃদয়। আরো একটা ওভারের সেখানে সমাপ্তি হয়ে গেল ১৯৪, তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ। ইনফ্যাক্ট ৯৪, তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ, এবং তৃতীয় শেষ ওডিআইতে বাংলাদেশের মুখোমুখি। এবং সুশন রাইলি হিজ এক্সেলেন্সি, তিনি খেলা দেখতে এসছেন, অস্ট্রেলিয়ান হাই কমিশনার, উপভোগ করছেন খেলা অস্ট্রেলিয়ার জার্সিতে পরে, জার্সি পরে তিনি উপভোগ করতে এসছেন খেলাটা। তো সবদিকে একটা উৎসবের আমেজ, এবং সেই উৎসবের রং চড়িয়ে দিতে আমার সাথে যুক্ত হয়ে গেল প্রান্তরাম ইসলাম আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত। আর স্বাগত জানাচ্ছি শ্রদ্ধাভাজন মোহাম্মদ কামরুজ্জামান আপনাকে বাংলাদেশ বেতারের কমবক্স থেকে,
2: অসংখ্য ধন্যবাদ প্রান্তর দাস মনয়। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, হোয়াইট ওয়াশের ম্যাচ, অপরদিকে সান্ত্বনা একটি জয় পাবেন কি অস্ট্রেলিয়া, কি ঘটবে কি ঘটবে না সবকিছুর আদ্যপ্রান্ত বাংলাদেশ বেতারে আমরা আছি বড় একটা টিম হয়ে। তেমন একটা মুহূর্ত পার করছে বাংলাদেশ এই মুহূর্তে, তাওহিদ হৃদয়ের ৫০ রানের কমেন্ট্রি করলেন প্রান্তর, তিনি বললেন যে ১৩তম অর্ধশতক ওডিআই ক্রিকেটে। তাওহিদ হৃদয়ের জয় জয়কর, টি টোয়েন্টিতে ভাইস ক্যাপ্টেনের প্রমোশন তিনি পেয়েছেন, অপরদিকে প্রথমবারের মতো জিম্বাবুয়ের সঙ্গে যে টেস্ট ক্রিকেট হবে সেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলে লঙ্গর ভাষণ ক্রিকেটে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, হয় না সোনাই সোহাগা, সেই আনন্দে সেই খুশিতে তিনি পারফর্ম করে যাচ্ছেন, কি দারুণ একটা মুহূর্ত পার করছেন এই মুহূর্তে তাওহিদ হৃদয়। মোসাদ্দেক সৈকত দীর্ঘদিন পরে তিনি দলে ফিরেছেন, এবং ফেরার পর থেকে তার যে কন্ট্রিবিউশন, তার যে অবদান, এবং দলকে চাঙ্গা করার জন্য, দলকে এগিয়ে না যাওয়ার জন্য তার অবদান কিন্তু কম নাই। নতুন ওভার প্রথম বল অফ স্ট্যাম্পের উপরে ছোট্ট করে স্কোয়ার ড্রাইভ, পয়েন্টে ফিরলে বলে লাইনে রয়েছেন, গ্যাপ গলাতে পারলেন না, রান্নার কোন সুযোগ নেই, ডট বল, কারেন্ট রান রেট ৪.৯৫, ১৯৪ রান, তিন উইকেটে বাংলাদেশ, এখনো ১১ ওভারে খেলা বাকি রয়েছে। এই মুহূর্তে ভালো একটা জুটি ক্রিজে রয়েছেন, অ্যাডাম জাম্পা ৭ ওভার এক বল ২৫ রান কোন উইকেটে রেখা পানি, মিরপুর থানা প্রান্ত থেকে বল করলেন আউটসাইড অফ ইসলাম, ওয়ার অব দ্য ক্রিজ, কাট শট, পয়েন্টে ফিল্ডার বিট হয়েছে, ব্যাকওয়ার্ড পয়েন্টে বল দিচ্ছে সীমান থেকে, ডাবলস হবে, দৌড় দাও, প্রথম রান খুব জোরে, দ্বিতীয় রান আরো জোরে, অর্থাৎ ৬ রানকে ২ রানে কনভার্ট করলেন। ওখানে মোসাদ্দেক সৈকত তার ব্যক্তিগত রান বাড়লো, দলীয় রানও বাড়লো, মোসাদ্দেক সৈকতের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো ২৪ বল থেকে ২৫ রান, দলের রান ১৯৬, ১৯৬ রান, তিন উইকেটে বাংলাদেশ, ৪০তম ওভারে খেলা এগিয়ে। অ্যাডাম জাম্পা, মিস্টার লেগি, বিশ্ববিখ্যাত একজন বোলার বলা যেতে পারে, লেগি স্পিনার, বল করলেন এবারে লাফিয়ে ওঠা বল ব্যাকফুটে গিয়ে আলতো করে ওখানে অনসাইডে ঘুরেছেন, শর্ট ফাইন লেগ, এই রিজনে একজন ফিল্ডার রয়েছেন, কুড়িয়ে থ্রো করলেন, গ্যাপ গলাতে পারলেন না ব্যাটাররা, রান রান করার সুযোগ নেই, ডট বল, কারেন্ট রান রেটটা ৫ একটু নিচে, ৪.৯৬, ৫ একটু নিচে, হয়তো যখন ৪০ ওভার পার হবে এক্সিলেটরে একটু চাপ দেবে। পরে বল এবারে কিন্তু উইকেট টু উইকেট স্টাম্পের মধ্যে মাপা লেন্থের বল ছিল, রক সলিড ডিফেন্স, বল চলে যায় ওখানে পয়েন্ট শর্ট কাভার, এই রিজনে বলের লাইনে ফিল্ডার রয়েছেন, রানার কোন সুযোগ নেই, ডট বল। শ্রোতা বন্ধুরা, লিটন কুমার দাস তিনি রিটায়ার্ড হার্ট, অর্থাৎ অসুস্থতাজনিত কারণে তিনি এখন মাঠের বাইরে, ৪৮ রান করেছেন ৭৩ বল থেকে, হয়তো এই জুটি যদি ভেঙে যায় হু নো যে লিটন কুমার দাস এসে তার ৪৮ থেকে ৫০তে কনভার্ট করবেন, আমরা চাই না এই জুটি ভাঙুক, ভালো গুড গোয়িং চলছে। এবারে জোসেফুল টাচ স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, বল বল বল, একজন ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে থামালেন, পরবর্তী আরেকজন ফিল্ডার এসে কুড়িয়ে যতক্ষণে কিপার প্রান্তে থ্রো করলেন তার আগে ব্যাটাররা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়লো, নিশ্চিত একটি চার রক্ষা করলেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চিত একটি চার রক্ষা করলেন মোসাদ্দেক সৈকত। একবার ডাউন দ্য গ্রাউন্ডে এসে জুসি ফুল টাচ বানিয়ে সব পাটে একবার সোজা ব্যাটে ড্রাইভ করেছিলেন, চার হল না। দুর্দান্ত একটা ফিল্ডিং, দুর্দান্ত একটা ফিল্ডিং, রিলে ফিল্ডিং হয়ে গেল, এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়লো, ভালো একটি ওভার যাচ্ছে অ্যাডাম জাম্পার বলা যেতে পারে। পরে বল লেগ স্ট্যাম্পের উপরে ছোট্ট করে ফিক্সার করেছেন, মিড উইকেট বাউন্ডারিতে বল যাচ্ছে সীমানের দিকে, কুড়িয়ে থ্রো করার আগে সাতচল্লিশের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। চল্লিশ ওভারে খেলা শেষে একশো আটানব্বই তিন উইকেটে বাংলাদেশ, চল্লিশ ওভারে খেলা শেষ একশো আটানব্বই তিন উইকেটে বাংলাদেশ। তাওহিদ হৃদয় চুয়ান্ন রানে অপরাজিত, সঙ্গ দিচ্ছেন মোসাদ্দেক সৈকত। কি দারুণ একটা পার্টনারশিপ, কত রানের পার্টনারশিপ শ্রোত বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভালো একটা মুহূর্ত চলছে, একদিকে ক্রিকেট একদিকে ফুটবল, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর পর্দা কিন্তু উঠে গেছে। আজকে অস্ট্রেলিয়া, তারা অস্ট্রেলিয়া টার্কিকে দুই শূন্য গোলে পরাজিত করে তারা কিন্তু সূচনা করেছে ভালোভাবে এই বিশ্বকাপে। আর আজকে কি, আজকে হারবে বাংলাদেশের সঙ্গে, আমি বলে দিচ্ছি বাংলাদেশ জিতবে, জিতবে। হ্যাঁ, শ্রদ্ধা চৌধুরী জাফরুল্লাহ সাহাবাদ তিনি আছেন আজকে অনেকদিন পরে আমাদের সঙ্গে কমেন্ট্রি বক্সে, জিতবে জিতবে তার একটা স্লোগান রয়েছে, তিনি ইতিমধ্যে অনেক আগে প্রেডিক্ট করেছেন। যাই হোক, কিছুক্ষণ আগে অস্ট্রেলিয়া এবং টার্কির মধ্যে ফুটবল অনুষ্ঠিত হয়ে গেল, ফিফা ফুটবল। অস্ট্রেলিয়া দুই শূন্য গোলে টার্কিকে পরাজিত করে এই ফিফা বিশ্বকাপের শুভ সূচনা তারা করেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আতিথ্যতা দিচ্ছে, তিন ম্যাচ ওডিআই সিরিজে দুই শূন্যতে এগিয়েছে বাংলাদেশ। হাটুগড়ে সুইফট শট, ওয়ান বাউন্স, টু বাউন্স, ওভার দ্য রোপ, চার রান, ফ্যান্টাস্টিক শট, দারুণ ব্যাটিং, হাটু গেড়ে মুড়ে একেবারে, আমরা যাকে বলি সুইফ শট। শ্রোতা বন্ধুরা, উচ্চতা পেয়েছে, দূরত্ব পেল, ঠিক বাউন্ডারি দড়ির আগে একটা বাউন্স কে, তারপরে চলে গেল মিড উইকেট বাউন্ডারি দিয়ে বল সীমানার বাইরে, দারুণ ব্যাটিং। এরই সঙ্গেই দুইশো রান পূর্ণ হল, দুইশো একচল্লিশ বল থেকে একশো চুরানব্বই মিনিট ক্রিজে থেকে বাংলাদেশের দলীয় দুই শত রান, দুইশো দুই তিন উইকেটে একচল্লিশতম ওভার খেলায় গিয়ে ফ্লাইটে ডেলিভারি, একবারে সোজা ব্যাটে কিন্তু খেললেন, বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, রান্নার কোন সুযোগ নেই, ডট বল, রেনশো, রেনশো তিনি বোলার, প্রথম পঞ্চাশ ছাপ্পান্ন বল থেকে, দ্বিতীয় পঞ্চাশ পঁচাত্তর বল থেকে, তৃতীয় পঞ্চাশ ছাপ্পান্ন বল থেকে, চতুর্থ পঞ্চাশ চুয়ান্ন বল থেকে। পরে বল লফটেড শট, কাপনের উপর দিয়ে ছয় না চার, ওয়ান বাউন্স, ও মাই গুডনেস, ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে তিনি কিন্তু ধাক্কা দিলেন, তিনি চলে গেলেন মাঠের বাইরে, বল দেখে গেলেন ভিতরে, পরবর্তী সময় সতীর্থ এসে কুড়িয়ে কিপার প্রান্তে থ্রো, যেখানে চার রান সেখানে একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তবে আম্পায়ার তিনি কিন্তু কনভিন্স নন, আম্পায়ার হয়তো তিনি দেখবেন যে বাউন্ডারিটা না, এটা চার হবে স্যার, এটা চার হবে, এটা চার হবে, আগে দেখা যাক, ইয়েস চার রান, আগে আগে পাটা পড়েছে বাউন্ডারি দড়ির উপরে, তারপর তিনি বলে স্পর্শ করেছেন, অতএব বাউন্ডারি দড়ি এবং বল সবকিছু মিলেই শরীরটা একাকার, চার রান হয়ে গেল, ফিল্ডিংটি হল কিন্তু চার রক্ষা করতে পারলেন না। পার্টনারশিপে পঞ্চাশ, পার্টনারশিপে তেপ্পান্ন রান তাওহিদ হৃদয় এবং মোসাদ্দেক সৈকতের মধ্যে, দলীয় রান দুশো ছয় তিন উইকেটে বাংলাদেশ, চল্লিশ ওভার তিন বলে খেলা শেষে। শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত আছেন বাংলাদেশ বেতারের সাথে, তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের আজকে আমরা রয়েছি শেষ ওডিআই নিয়ে, ইতিমধ্যে বাংলাদেশ দুই শূন্যতে এগিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে। এবারে লো ফুল টস, সোজা ব্যাটে ড্রাইভ করলেন, বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, গ্যাপ গলাতে পারলেন না, রান্নার কোন সুযোগ নেই, ডট বল, কারেন্ট রান রেট বলছে পাঁচের উপরে, পাঁচ দশমিক শূন্য সাত। তাওহিদ হৃদয় বাষট্টি রানে অপরাজিত সত্তর বল থেকে, মোসাদ্দেক সৈকত ছাব্বিশ রানে অপরাজিত রয়েছে এখন পর্যন্ত, ফিফটি উইথ দ্য পার্টনার। পরে বল স্লোয়ার ডেলিভারি, একেবারে স্লোয়ার ডেলিভারি, অফ স্ট্যাম্পের ছোট্ট উপরে ছিল, ছোট্ট করে স্কোয়ার ড্রাইভ করেছেন, গালি থেকে পয়েন্ট এসে একজন ফিল্ডার কাট আপ করে যতক্ষণে নন স্ট্রাইক প্রান্তে থ্রো করলেন, তার আগে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল, দলের রান টু জিরো সেভেন, টু হান্ড্রেড সেভেন, দুশো সাত রান, তিন উইকেটে বাংলাদেশ। পরে বল এবারে অফ সাইডে বল অন সাইডে টেনে খেললেন কিছুটা পুল শটের মতো করে, মিড অন সাইড লঙ্ঘনে ডিপারে প্রোটেকশন রয়েছে, কুড়িয়ে থ্রো করার আগে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল, বড় একটি ওভার শেষ হল শ্রোতা বন্ধুরা, দশ রানের ওভার, একচল্লিশতম ওভার থেকে এসলো দুটি চারের মার, দুটি সিঙ্গেল, দুটি ডট, ঘটনাবহুল একটি ওভার শেষ হয়ে গেল, দুশো আট রান, দুশো আট রান, তিন উইকেটে বাংলাদেশ। মোসাদ্দেক সৈকত সাতাশ রানে অপরাজিত, তার সঙ্গে রয়েছে তাওহিদ হৃদয়, ফিফটি ঊর্ধ্ব একটা পার্টনারশিপ, কি দারুণ ব্যাটিং, অসাধারণ ব্যাটিং বলা যেতে পারে এই পার্টনারশিপের, দুই সিনিয়র ক্যাম্পেনার। আস্তে আস্তে মোসাদ্দেক সৈকতের কথা বলা হচ্ছে যে মোসাদ্দেক সৈকত দীর্ঘ চার বছর পরে জাতীয় দলে প্রবেশ করে প্রথম খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন। 92 রানে অপরাজিত ছিলেন এবং পরবর্তী সময় বল হাতে দুটি উইকেট পেয়েছিলেন প্রথম খেলার প্লেয়ার অব দ্য ম্যাচ। আজকেও তিনি কম যাচ্ছেন না, বেশ ভালো ভালো সাপোর্ট দিচ্ছেন তাহিদ হৃদয়কে। 50 উর্ধ্বে একটা পার্টনারশিপ এই মুহূর্তে ক্রিজে, এখনো 54 বলের ময়দানি লড়াই বাকি, 7টি উইকেট হাতে রয়েছে বাংলাদেশের, 9 ওভারের খেলা বাকি রয়েছে, 7টি উইকেট হাতে রয়েছে, ঘটে যাবে অনেক ঘটনা। শুনতে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ বেতার, সঙ্গ দিচ্ছে এই মুহূর্তে কামরুজ্জামান। পরে বল ডাউন দ্য গ্রাউন্ডে গিয়েছিলেন, পরবর্তী সময় চেক শট, শেষ মুহূর্তে ডেলিকেট একটা লেট কাট করলেন, শর্ট থার্ড ম্যানে ফিল্ডার আছেন বলে লাইনে কুড়িয়ে ফেরত পাঠালেন, গ্যাপ গলাতে পারলেন না ওখানে ব্যাটার, টেড়ে ফুড়ে এসেছিলেন মোসাদ্দেক সৈকত, কিন্তু বলটার মধ্যে খুব ক্যারিশমেটিক একটা বল ছিল অ্যাডাম জাম্পার, অভিজ্ঞ একজন সেনানি গা বরাবর বল করলেন, গ্যাপ গলাতে পারলেন না মোসাদ্দেক সৈকত, শেষ মুহূর্তে ডেলিকেট কাট, ডট বল। পরে বল লাফিয়ে ওঠা বল পুল করেছেন মিড উইকেট বাউন্ডারি দিয়ে, বল যাচ্ছে সীমানার দিকে একেবারে প্রহরী, মিড উইকেট বাউন্ডারির সামনে কুড়িয়ে থ্রো করার আগে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল, চার আসতে সিঙ্গেল আসতে ডট হচ্ছে, বেশ গুড গোয়িং। তবে হ্যাঁ, একটু এক্সিলেটারে চাপ দেওয়া উচিত, যেহেতু 7টি উইকেট বাংলাদেশের হাতে রয়েছে, স্লগ ওভারে কিন্তু খেলা পড়ে গেছে, 42তম ওভারে খেলা এগিয়ে, 209 রান 3 উইকেটে বাংলাদেশ। জাম্পার পরে বল ব্যাকফুটে গিয়ে ছোট্ট করে স্কোয়ার কাট, ব্যাকওয়ার্ড পয়েন্টে বল যাচ্ছে সীমার দিকে, একজন ফিল্ডার সামনে দৌড়ে এসে ফিল্ডিং করলেন, তার আগে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল হৃদয়ের ব্যাট থেকে, তাহিদ হৃদয়ের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 64 রান, দলের রান 210, 210 রান 3 উইকেটে বাংলাদেশ, 42তম ওভারে খেলা এগিয়ে, কারেন্ট হান্ড্রেড 5-এর উপরে 5.06। শ্রোত বন্ধুরা, 3 ম্যাচ ওডিআই সিরিজের আজকে সর্বশেষ ওডিআই অনুষ্ঠিত হচ্ছে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লফটেড শট, এ বল তুমি কই যাও, রেজাল্ট ইজ ম্যাক্সিমাম ছক্কা, এই শট দারুণ ব্যাটিং, ডাউন দ্য গ্রাউন্ড গিয়ে হাফ ভলি বানিয়ে একটা সোজা ব্যাটে খেলেছেন, একেবারে সোজা, সামনে যে সাইড স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের সামনে গিয়ে আসতে পড়ল, রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, মোসাদ্দেক সৈকতের ব্যাটিং, দারুণ ব্যাটিং, দারুণ টাইমিং, সর্বোচ্চ রানটা তিনি নিয়ে নিলেন, 88 মিটার ডিস্টেন্সের একটা ছক্কা হাঁকালেন মোসাদ্দেক সৈকত, এক লাফে তার ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 34, দলের রান 216, 216 রান 3 উইকেটে বাংলাদেশ, 42তম ওভারে খেলা এগিয়ে, কারেন্ট হান্ড্রেড আরো বাড়ল 5.18, এই ওভার থেকে ইতিমধ্যে 8টি রান ইতিমধ্যে চলে এসেছে, দুটি লিগ্যাল ডেলিভারি এখনো বাকি, অ্যাডাম জাম্পা বল করলেন অফিস টাম্বারে একটু বাইরে, টানকার বের হওয়ার মুখে উইথ দ্য টার্ন কাট শট করেছেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে বল যাচ্ছে সীমানে দিকে, কুড়িয়ে থ্রো করার আগে সিঙ্গেল উপর ভর করে আরো একটি বারের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরো একটি রান বাড়ল, এই ওভার থেকে রান এলো ইতিমধ্যেই 9, একটি 6-এর মার আর 3টি সিঙ্গেল, 6-3-9, একটি বল ডট হয়েছে, একটি লিগ্যাল ডেলিভারি এখনো বাকি, 42তম ওভারের শেষ বল, 217 রান 3 উইকেটে বাংলাদেশ, তাহিদ হৃদয় 64 রানে ব্যাটিং প্রান্তে আছেন, তিনি বল করলেন একেবারে ব্লক হলে রেখেছেন, ডিগ আউট করেছেন সোজা ব্যাটে, একেবারে মিড অফ কভার এই রিজন দিয়ে বল যাচ্ছে সীমানের দিকে, কুড়িয়ে থ্রো করার আগে স্বাচ্ছন্দের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 10 রানের ওভার শেষ হল, ভালো না, ভালোই তো, বেশ ভালো, 4টি সিঙ্গেল 1টি 6, এই 10 রানের ওভার শেষ হল, 42তম ওভারে খেলা শেষে 218 রান, 42তম ওভারে খেলা শেষে 218 রান 3 উইকেটে বাংলাদেশ, 25 রান এক্সট্রা পেয়েছে বাংলাদেশের ব্যাটিং সাইড। শ্রোতা বন্ধুরা, 3টি টি-20 ম্যাচ রয়েছে, 3টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের মাটিতে, হ্যাঁ এরপরে বাংলাদেশ দল যাবে জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলার জন্য, টেস্ট ওডিআই এবং টি-20 বিশ্বকাপের খেলা চলছে, বিশ্বকাপ আজকে ভোর 4টায় অনুষ্ঠিত হয়ে গেল, ব্রাজিল এবং মরক্কোর খেলা, সেখানে 1-1 গোলে ড্র হয়েছে সেই খেলাটি, ব্রাজিলের ভক্ত যারা আছেন তাদেরকে মন খারাপ না, মন খারাপের কিছু নেই, যারা আর্জেন্টিনা করেন তাদের জন্য রয়েছে আগামী 17 তারিখ আর্জেন্টিনা প্রথম খেলা খেলবে ফিফা বিশ্বকাপ 2026-এর ম্যাচ। যাই হোক, আমাদের মাঠে অর্থাৎ বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের 3 ম্যাচ ওডিআই সিরিজের 3 নম্বর ওডিআই। বল ওরে রে, ভালো শট, হয় না কভার ড্রাইভ, এক্সট্রা কভার ফাঁকা, বল যাবে না রাখা, দড়ি সীমানা পার, একটা ফ্যান্টাস্টিক 4 রান, আরে খেললেই হবে, ক্লাস দেখাতে হবে, ক্লাস, দারুণ ব্যাটিং, ঠিক কাভারের উপর দিয়ে খেললেন, হাওয়ায় ভাসতে ভাসতে এক বাউন্স দুই বাউন্স বিদ্যুৎ বেগে বল চলে গেল এক্সট্রা কাভার দিয়ে সীমানার বাইরে, দারুণ ব্যাটিং, চোখ ধাঁধানো ব্যাটিং, নয়ন জোড়ানো ব্যাটিং। হ্যাঁ, 69 রানে অপরাজিত তাহিদ হৃদয় বল করলেন। এবারে বাউন্সার অফ স্ট্যাম্পের উপরে ছিল, একবার টেনিস ব্যাট শট, যেভাবে তিনি একেবারে আড়াআড়ি ব্যাট খেললেন, এটা কাট শট করলে কি হতো অথবা আপার কাট, একটু তাড়াহুড়ো করে খেললেন, একের অধিক রান পেলেন না। তখন এক্সট্রা কাভার থেকে ফিল্ডিং হয়ে গেল, ব্যাটাররা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়লো, তাহিদ হৃদয়ের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 70, 70, 70 রান 75 বল থেকে, দলের রান 223, 223 রান 3 উইকেটে বাংলাদেশ 43তম ওভারে খেলা এগিয়ে। মোসাদ্দেক সৈকত 35 রানে অপরাজিত 32 বল থেকে, তিনি থাকবেন ব্যাটিং প্রান্তে। বলাদর শুরু করেছেন, বল করলেন লেগ স্ট্যাম্পের উপরে, অনসাইডে ঘুরিয়েছেন, মিড অনসাইডে বল যাচ্ছে লঙ্গনে, ঠিক বেতার কমেন্ট্রি বক্সের সামনে। যতক্ষণে কুড়িয়ে কিপার প্রান্তে থ্রো, তার আগে ব্যাটাররা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল, লাস্ট 15 বলে এসেছে 26 রান, কোন উইকেটের পতন হয়নি, 3টি 4, 1টি ছক্কা, লাস্ট 26 বলে রান রেট হচ্ছে 10.40। ভালো না? ভালোই তো, খুবই ভালো। 224 রান 3 উইকেটে বাংলাদেশ 43তম ওভারে খেলা এগিয়ে। ওইদিকে 42 আর এদিকে 3, 45 বলের ময়দানী লড়াই এখনো বাকি রয়েছে। আপনারা যুক্ত আছেন বাংলাদেশ বেতারের সাথে শ্রোতা বন্ধুরা, আমরা আছি হোম অফ ক্রিকেট মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইন সুইং, হোয়াট আ বল, দারুণ বোলিং, তার চাইতে ভালো হচ্ছে দারুণ ডিফেন্স, ফরওয়ার্ড ডিফেন্স, বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, কোনোভাবে ব্যাটারকে মুভ করার সুযোগ দিলেন না, একেবারে ইন সুইং, একেবারে ভেতর দিকে ঢুকছিল, একটু অ্যাঙ্গুলার ব্যাটার ডিফেন্স করলেন, ফরওয়ার্ড ডিফেন্স, বোলার বাঁ দিকে সরিয়ে নিজের বলে নিজেই কাট আপ করলেন, রান্নার কোন সুযোগ নেই, ডট বল। 224 রান 3 উইকেটে বাংলাদেশ, গুড গোয়িং বাংলাদেশ, দারুণ ব্যাটিং, দারুণ, এভাবে চলতে থাকলে হ্যাঁ 300 ছাপিয়ে যাবে যেভাবে খেলছে। ক্যামেরুন গ্রিন সিমিং একজন অলরাউন্ডার, ভালো বল করতে পারেন, ভালো ব্যাট করতে পারেন তিনি। বাউন্সার ওখানে ক্যাচের মতো ছিল, ক্যাচের মতো, ক্যাচটা মিস করলেন, ক্যারি করতে পারলেন না, ফিল্ডার তার একটু মন খারাপ হতেই পারে, যে এত বড় সুযোগ কে ছিল সেই 33 নম্বর জার্সি, হ্যাঁ ওখানে লাবুশেন সিনিয়র ক্যাম্পেইনার, বলটা অনেকক্ষণ হাওয়ায় ভেসেছিল, যখন তিনি বলের কাছে গেলেন তখন বলটি পড়ে গেল, ক্যারি করার মতো ছিল না, তিনি নিজেকে বিশ্বাস করাতে পারছেন না তিনি, যে এই ক্যাচটি আমি দলের অন্যতম সিনিয়র প্লেয়ার, ক্যাচটি নিতে পারলাম না, জুটিটা ভাঙতে পারলাম না। ব্যাড লাক ক্যামেরুন গ্রিনের, তবে হ্যাঁ যথেষ্ট ইকোনমি বল তিনি করেছেন, 4 ওভার 5 বল থেকে দিয়েছেন 11 রান, একটু দেখে খেলতে হবে এই ওভারটি। পরে বলে আসি, পরে বল আবার ইনসুইং করে ভেতর ঢোকার মুখে খুবই সফট হ্যান্ডে, ওখানে কভার পয়েন্টে ঠেলে দিয়ে ব্যাটাররা খুবই স্বচ্ছন্দের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল, এই ওভারটি থেকে এলো মাত্র 3 আর 4, 7 রান, 7 রানের ওভার শেষ হল। তাহলে 43তম ওভারে খেলা শেষে 225 রান 3 উইকেটে বাংলাদেশ, তাহিদ হৃদয় 71 রানে অপরাজিত, তাকে যোগ্য সঙ্গ দিচ্ছে মোসাদ্দেক সৈকত 36 রানে অপরাজিত 33 বল থেকে। ওভার শেষ, এরপরে আরো রয়েছে 7 ওভার, 7 ওভার সমান 42 বল। শ্রোতা বন্ধুরা আপনারা যুক্ত আছেন বাংলাদেশ বেতারের সাথে, বেতারের একটি বড় টিম হয়ে আমরা আছি হোম অফ ক্রিকেট মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাইভ সম্প্রচার আসছে। ধারাভাষ্যে আছেন শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত, প্রান্তর দাস অনয়, আহমেদ বিন পারভেজ, এবং এই মুহূর্তে আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি কামরুজ্জামান। প্রকৌশল তত্ত্বাবধানে আসিফ মোহাম্মদ, শব্দ নিয়ন্ত্রণে খালেদ আক্তার, আসমা আক্তার শিমু ও শামীম আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন, এবং ধারাভাষ্য অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মোহাম্মদ আহসান হাবিব। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। শুনতে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতার সবার জন্য সব সময় সবখানে। নতুন ওভারে খেলা শুরু হতে যাচ্ছে, 225 রান 3 উইকেটে বাংলাদেশ 43 ওভারে খেলা শেষে। আউটসাইড অফ স্টাম্প, ওয়াইড অফ দ্য ক্রিজ, কাট শট, কাট কাট কাট কাট কাট, ব্যাকওয়ার্ড পয়েন্ট, বল সীমানার বাইরে, 4 রান, 4 রান, 102 কিলো ধেয়ে যাও এই বল। ব্যাটলেটের এই বলটি মোয়া বানিয়ে খেললেন ব্যাটার, নিজের মতো করে খেললেন, ব্যাকহ্যান্ড স্লোয়ার আউটসাইড অফ, জায়গায় দাঁড়িয়ে তাহিদ হৃদয় নিজের মতো করে কাট করলেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট, একবার ডিপারটা পুরোটা ফাঁকা ছিল, পয়েন্টের ফিল্ডার বিট, বল চলে গেল চকিতে, চোখের পলকে সীমানার বাইরে, 4 রান, ফ্যান্টাস্টিক শট, 229 রান 3 উইকেটে বাংলাদেশ। পরে বল লেগ স্টাম্পের উপর ফুল টসের মতো করে খেলেছেন তিনি, এবারে মিড উইকেট বাউন্ডারিতে বল যাচ্ছে সীমানার দিকে, কুড়িয়ে থ্রো করার আগে স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরো একটি রান বাড়লো, দুই বল থেকে এলো পাঁচ রান। বার্টলের তার বোলিং বিশ্লেষণ, ছয় ওভার দুই বল ৩৫ রান একটি উইকেটে দেখা পেয়েছেন, ৭৬ রানে অপরাজিত তাহিদ হৃদয়। এভাবে যদি চলতে থাকে তাহিদ হৃদয়, যদি এভাবে খেলতে থাকে শ্রোতা বন্ধুরা, তাহলে তাহিদ হৃদয় তিনি কিন্তু সেঞ্চুরি দেখা পেলেও পেতে পারেন। যা হবে যা হবে না সবকিছুর বর্ণনা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তাহিদ হৃদয়ের ওডিআই ক্যারিয়ারে তিনি সেঞ্চুরি করেছেন, দৌড় শুরু করেছেন ওখানে বোলার, কুড়িয়ে ফেরত পাঠানোর আগে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল। তাহিদ হৃদয়ের ওডিআই ক্যারিয়ারে একটি শতক রয়েছে আর আজ দিয়ে তার ১৩টি অর্ধশতক ওডিআই ক্যারিয়ার তাহিদ হৃদয়। তিনি যেভাবে খেলছেন ৮০ বল থেকে ৭৬ রান, অলমোস্ট রানে বল। এদিকে মোসাদ্দেক সৈকত ৩৪ বল থেকে ৩৭ রান করেছেন, তার মানে ১০০ এর উপরে তার স্ট্রাইক রেট মেনটেন করে তিনি খেলে যাচ্ছেন। দারুণ, বেশ ভালো একটা পার্টনারশিপ এই মুহূর্তে ক্রিজে। তাহলে পার্টনারশিপ কত হলো একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, গুড গোয়িং। বার্টলেট এর পরে বল, এবার ফুল টস, লেগ স্ট্যাম্পের উপরে ছিল, অন সাইডে ঘুরেছেন, মিড উইকেট বাউন্ডারিতে বল যাচ্ছে সীমানার দিকে, কুড়িয়ে থ্রো করার আগে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যের সঙ্গে আরো এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল আর একটু চাপ দিতে হবে। ৭৮ রানের একটা মহামূল্যবান পার্টনারশিপ, ৭৮ রানের একটা পার্টনারশিপ। অপরদিকে ৭৭ রানে অপরাজিত তাহিদ হৃদয়, এদিকে তিন ওদিকে ২০, ২৩ রান দূরে ব্যক্তিগত শতক থেকে, ১৩ রান দূরে অর্ধশতক থেকে মোসাদ্দেক সৈকত। মোসাদ্দেক সৈকত ব্যাটিং প্রান্তে রয়েছেন, ব্যাটলেট ৬ ওভার ৪ বল ৩৭ রান একটি উইকেটে দেখা পেয়েছেন, কারেন্ট রান রেট ৫.৩১। পরে বল বাউন্সার, হ্যালো স্যার, ওয়াইড হবে কিনা? ইয়েস ওয়ার্ফ, আম্পায়ার তিনি দুহাত প্রসারিত করে জানালেন ওয়াইড বল, অর্থাৎ একটা বল বাড়ল, একটা রান বাড়ল, দলে রানও বাড়ল, দলে রান ২৩৩, ২৩৩ রান, তিন উইকেটে বাংলাদেশ, ৪৪তম ওভারে খেলা এগিয়ে মোসাদ্দেক সৈকত ৩৭ রানে অপরাজিত ৩৪ বল থেকে। যেটি বলছিলাম শ্রোত বন্ধুরা যে পার্টনারশিপটা কিন্তু ১৭ রানের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ১৭ রানের দিকে যেভাবে চলছে, ৭৯ রানে পাঠ। পরে বল, এবার লেগ স্ট্যাম্পের পরে ছিল, অনসাইডে ঘুরেছেন, মিড অন সাইডে বল যাচ্ছে লং অনে, ডিপারে প্রোটেকশন রয়েছে, কুড়িয়ে কিপার প্রান্তে থ্রো, ব্যাটাররা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল। এই ওভার থেকে মোটামুটি এসেছে ৫টা না ৯ রান চলে এসেছে ৫ বল থেকে, ৯টি রান চলে এসেছে, ৪টি সিঙ্গেল, একটি ওয়াইড, একটি চারের মাঠ, সব মিলে ৯টি রান চলে এসেছে আর একটি লিগ্যাল ডেলিভারি এখনো বাকি। বাংলাদেশের অন্যান্য ব্যাটাররা কে কত করেছে একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সৌম্য সরকার ২ রান করেছেন আজকে তিনি, অপরদিকে তানজিদ হাসান তামিম ১৯ রান এবং নাজমুল শান্ত ২৪ রান। এই হল তিনটি উইকেটের গল্প। লিটন কুমার দাস ৪৮ রান, রিটায়ার্ড হার্ড, স্লোয়ার ডেলিভারি, লেগ স্ট্যাম্পের উপরে ছিল, যে হাইটে আশা করেছিলেন ওখানে ব্যাটার সে হাইট পাননি, তারপরে আলতো করে শর্ট মিড উইকেটে ঠেলে দিয়েই যতক্ষণে ফিল্ডার বলে নাগালে এলেন তার আগে আরো দৌড় ১৬ রানকে ২ রানে কনভার্ট করলেন, আরো ২টি রান বাড়ল সৈকতের হৃদয়ের ব্যাট থেকে, হৃদয়ের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো ৭৯, দলে রান ২৩৬, তিন উইকেটে ৪৪তম ওভারে খেলা শেষে। হ্যাঁ, কি দারুণ একটা জুটি এই মুহূর্তে ১৭ রানের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হাজারো দর্শক সমর্থক রয়েছেন গ্যালারিতে, যখনই ডাবল ফোর অথবা ছক্কা হচ্ছে তখন গগন বিদারী চিৎকার, পুরো দর্শকরা দেশ এবং এই জুটিকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। লক্ষ কোটি শ্রোতা ভাই বোন বন্ধুরা রয়েছেন বাংলাদেশ বেতারের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে। www.betar.gov.bd এই অ্যাপসে গিয়ে আপনারা আমাদের শুনতে পারবেন, অথবা এই অ্যাপসটি ডাউনলোড করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই লাইভ ধারাভাষ্য আপনারা শুনতে পাচ্ছেন বা পারবেন। আমরা আছি তৃতীয় ওডিআই নিয়ে শ্রোতা বন্ধুরা, প্রথমবারের মতো রেকর্ড, প্রথমবারের মতো একটা ইতিহাসের হাতছানি। ইতিমধ্যেই ইতিহাস হয়ে গেছে যে ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় হয়ে গেছে। আজকে যদি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পরাজিত করতে পারে তাহলে ধবল ধুলাই হবে, হোয়াইট ওয়াশ হবে অস্ট্রেলিয়া, যা তাদের জন্য খুবই খারাপ অবস্থা। ইতিমধ্যে রিকি পন্টিং বাংলাদেশ দলকে এশিয়ার অন্যতম সেরা দল হিসেবে বর্ণনা করেছেন, ইয়ান বিশপ তারাও কিন্তু বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন, পাকিস্তান ভারত যারা বিজ্ঞ যারা ক্রিকেট নিয়ে কাজ করেন প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে তাদের ধারাবাহিক পারফরমেন্সের জন্য। আমরাও চাই যে এই অস্ট্রেলিয়া যেন মনে রাখে এবং তাদের দেশে যেন ঘন ঘন বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। নতুন ওভারে খেলা শুরু হচ্ছে, বল করলেন আত্মবিশ্বাস কনফিডেন্স জাগিনে একটা শট প্রপার টাইমিং করে গ্যাপ গলিয়ে অ্যাঙ্গুলার ব্যাটে কাভারে খেলেছেন মিড অফের ফিল্ডার তিনি চেষ্টা করলেন কিন্তু না বলের গতি তার চাইতে দ্রুত বল চোখের পলকে চলে গেল সীমানার বাইরে মোসাদ্দেকের ব্যাট থেকে মোসাদ্দেক 40 পার হয়ে গেল মোসাদ্দেকের রান 42 রানে অপরাজিত ব্যক্তিগত অর্ধশতক থেকে আর আটটি মাত্র রান দূরে 240 রান 3 উইকেটে বাংলাদেশ পরে বল এবারে ক্রস ব্যাটেড শট বাউন্সার পুল শট অফার করেছিলেন ব্যাটে বলে করতে পারেনি আগে খেলে ফেলেন মোসাদ্দেক 139.4 বলে যথেষ্ট গতি ছিল যথেষ্ট গতি এই পর্যন্ত থেকে তাহিদ হৃদয় বলছেন যে না আবেগে বিবেক হারানো যাবে না মোসাদ্দেক একটু দেখে খেলতে হবে বাস্তবতা মেনে বেসিকের পুরোই খেলতে হবে যে শটটি তিনি খেলেছিলেন কোন কন্ট্রোল ছিল না যদি কানাকাঞ্চিতে লাগতো তাহলে কিপার ছিল আশেপাশে ফিল্ডার পয়েন্ট কাভার মিড অফ এখানে এই যে শট মিড অনে কিন্তু একজন ফিল্ডার ক্যাচ হয়ে যাবে অতএব উইকেটটি কিন্তু গিফট করে আসা যাবে না হ্যাঁ তারা চেঞ্জ করে নিক পার্সেজ করে নিক তারা যথেষ্ট খাটাখাটনি করে নিক কিন্তু যে কোনো মূল্যে উইকেট সহজভাবে বিলিয়ে দিয়ে আসা যাবে না 240 রান 3 উইকেটে পরে বল পোল করেছেন শট মিড উইকেটে ফিল্ডার হাফ স্টপ করালেন মোসাদ্দেক সৈকত ক্রিজ থেকে বের হয়ে এসেছিলেন ওখানে ফিল্ডারের গতিবিধি দেখে যার যার জায়গায় তারা তা ফিরে গেলেন রান্নার কোন সুযোগ পেলেন না প্রথম বলে চার পরের দুই বলে ডট হয়েছে অর্থাৎ তিনটি বল ইতিমধ্যে হয়ে গেছে তিনটি বল থেকে একটি মাত্র স্কোরিং শট চার রানের একটা স্কোরিং শট দলে রান 240 240 রান 3 উইকেটে বাংলাদেশ 44 ওভার 3 বলে খেলা শেষে মোসাদ্দেক সৈকত 42 রানে অপরাজিত 79 রানে অপরাজিত তাহিদ হৃদয় দৌড় শুরু করেছেন ওখানে ক্যামেরন গ্রিন বেশ ভালো একজন বল করছেন এখানে কোন ফিল্ডার নেই নোম্যান স্ট্যান্ডে পড়ল অ্যাডাম জাম্পা যতক্ষণ এসে বল কুড়িয়ে আন্ডারআর্ম থ্রো করলেন কিপার প্রান্তে তার আগে ব্যাটাররা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন একটি রান বাড়ল মোসাদ্দেকের ব্যাট থেকে আগের বলে কিন্তু মোসাদ্দেক সৈকত সম্পূর্ণ পরাস্ত ছিলেন পরের বলটি যেভাবে তিনি খেললেন ভাগ্য ভালো যে শট মিড উইকেট বা স্কোয়ার লেগে কোন ফিল্ডার ছিল না এই প্রান্তে অনসাইডে যে দুজন ফিল্ডার আছেন তারা একের বাউন্ডারি দড়ির উপর দাঁড়িয়ে রয়েছেন এই করে মিড উইকেটে আর স্কোয়ার লেগ বা ডিপ ফাইন লেগে লং অন একজন ফিল্ডার 30 গজ বৃত্তের মধ্যে অনসাইডে কোন ফিল্ডার নেই দুজনই ডানহাতি অফ প্যাক ফিল্ডিং শর্ট কাভার পয়েন্ট এবং শর্ট মিড অফ এই তিনটা ফিল্ডার রয়েছে কিপারের আশেপাশে কোন ফিল্ডার নেই ডিপ থার্ড মানে একজন ফিল্ডার এবং ব্যাকওয়ার্ড পয়েন্টে একজন ফিল্ডার যাই হোক ক্যামেরন গ্রিন মনে হচ্ছে একটু ব্যথা পেয়েছেন খেলা আপাতত বন্ধ শ্রোতা বন্ধুরা আপনারা যুক্ত আছেন বাংলাদেশ বেতারের সাথে 3 ম্যাচ ওডিআই সিরিজের আমরা আছি শেষ ওডিআই নিয়ে বাংলাদেশ ইতিমধ্যেই 200-তে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইভেন দো যেদিনকে প্রথম ওডিআই বাংলাদেশ জিতল সেদিনকে বাংলাদেশের পত্রপত্রিকার লিড নিউজ করল যে দীর্ঘ 21 বছর পরে ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় হওয়ার মতো পরাজিত করেছে তারপরে এই ম্যাচটা কি হলো জিতলো বাংলাদেশ বলে যে না প্রথমবারের মতো সিরিজ জয় করেছে বাউন্সার আউটসাইড অফ কাট শট ব্যাটে বলে হয়নি তাহিদ হৃদয় তিনিও কিন্তু একই ভুল করলেন মোসাদ্দেকের মতো কেমন যেন হচ্ছে আসলে এই ক্যামেরন গ্রিন তিনি ভালো বল করছেন না আমাদের ব্যাটাররা বাংলাদেশি ব্যাটাররা ক্যামেরন গ্রিনের বল খেতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না কিছুটা বাইট রয়েছে কিছুটা ডিস্টার্বেন্স রয়েছে যার জন্য ব্যাটাররা খুব ভালো যে একটা জেল করতে পারছেন না এই বল এবং ব্যাটের যার জন্য অনেক কটা বল ইতিমধ্যে ডট হয়েছে ইতিমধ্যে 5টি বল হয়েছে 5টি বলের মধ্যে 2টি স্কোরিং শট একটা 4 রানের একটা সিঙ্গেল 3টি বল ডট 1টি লিগাল ডেলিভারি এখনো বাকি 5.38 কারেন্ট রানডেট ওভারের শেষ বল দৌড় শুরু করেছেন ওখানে ক্যামেরন গ্রিন পুল করেছেন জুৎসই পুল হয়নি হলো না জুৎসই পুল মাঝবেডিনে পুল করতে পারেনি স্কোয়ার লেগে বল যাচ্ছে সীমানের দিকে অ্যাডাম জাম্পার ডিপারে কুড়িয়ে কিপার প্রান্ত থ্রো করার আগে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন একটি রান বাড়ল 35তম ওভারে খেলা শেষ দলে রান 242 3 উইকেটে 30 বলের ময়দানি লড়াই এখনো বাকি রয়েছে 7টি উইকেট হাতে রয়েছে বাংলাদেশের এই যখন অবস্থা কণ্ঠস্বরে পরিবর্তন এখন থেকে প্রথম ইনিংসের শেষ অবধি পর্যন্ত আপনাদের সঙ্গে যুক্ত থাকবেন শ্রদ্ধ চৌধুরী জাফরুল্লাহ শরাফত
0: ধন্যবাদ কামরুজ্জামান ধ্বংসাত্মক বিস্ফোরক এবং উদ্ধতপূর্ণ ব্যাটিং কাহাকে বলে, কত প্রকার এবং কি কি, সেটি দেখিয়ে চলেছেন তাওহিদে হৃদয় এবং মোসাদ্দেক হোসেন। এবং এখন যে অবস্থা, হাতে সাতটি উইকেট, বাংলাদেশের অ্যাপারেন্টলি যদি বলি, ব্যাটারদেরকে বলকে চারে পরিণত করা, বলকে সিক্সে পরিণত করা, এটির কোনো বিকল্প নেই, এবং সেটি যতটা সম্ভব করতে পারে সেটিই হবে অস্ট্রেলিয়া দলের জন্য অমঙ্গলের কারণ। টফ হ্যান্ডেড ক্রিকেট, পিক আপ শট, প্রেজেন্স অব মাইন্ড নিয়ে ব্যাটিং করা,

তাওহীদ হৃদয়, হৃদয়ে বাংলাদেশ সেটি মাথায় রেখে এখনো পর্যন্ত ব্যাটিং করে চলেছেন। বল করলেন, এবার অফ স্টাম্পের উপরে ড্রাইভ করলেন সোজা ব্যাটে, অফ ড্রাইভ বল চলে গেল লং অফ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। এই রানটি এসছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে, 81। ভারতের বিপক্ষে, ভারতের মতো দলের বিপক্ষে তিনি 17 রান করার খ্যাতি অর্জন করেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেন 96, সেটি আবার অপরাজিত থেকে। আরো একটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফ্লিক অফ দ্য রিস্ট বল চলে গেল স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে আরো একটি ইনিংসে তাওহীদ হৃদয় করেন 82 রান ওয়ানডেতে। থানা প্রান্ত থেকে দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে অফ স্টাম্পের বাইরে সঙ্গে সঙ্গে কাট করে দিলেন, বল চলে গেল ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে। প্লেসমেন্টটা ভালো হয়নি, যে কারণে রান নেওয়াও সম্ভবপর হয়নি। ফিল্ডার বলের লাইনে, এটি অবশ্য ডট বল। বোলার হলেন বেন ডরসাস, তিনি থানা প্রান্ত থেকে দৌড় শুরু করলেন, সামনে আম্পায়ার তাকে অতিক্রম করলেন, বল করলেন লেগ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে মিড উইকেট অঞ্চলের দিকে ঠেলে দিয়ে এই 2টি রান। আরো 2টি রান বাড়ল, এই 2টি রান এসছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। 87 বল থেকে তিনি করেন 83 রান। মোসাদ্দেক হোসেন 44, মাত্র 40 বল মোকাবেলা করে এই জুটির সংগ্রহ হল 93। লাস্ট ওভার থেকে রান এসছে 6, দৌড় শুরু করলেন পরবর্তী বলটি করার জন্য বাঁ হাতি ফাস্ট মিডিয়াম বোলার। এবারে আউট, আউট, আউট, লেগ স্টাম্পের উপরে, টাইমিং এ হেরফের। উদ্দেশ্য হল বলকে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া, কিন্তু সেটি সম্ভবপর হয়নি। বাউন্ডারি লাইনের কয়েক গজ ভেতরে দাঁড়িয়েই এক চুলও কিন্তু নড়তে হয়নি, অত্যন্ত সহজেই বলটি তালুবন্দি করলেন। এরই সাথে তাওহীদ হৃদয়, এতক্ষণ পর্যন্ত যিনি অস্ট্রেলিয়া দলের যে বোলিং সাম্রাজ্য, সেই বোলিং সাম্রাজ্যকে তিনি শাসন করে চলেছিলেন, তিনি এইমাত্র আউট হয়ে 83 রান করে এইমাত্র আউট হয়ে আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরলেন। নতুন ব্যাটারি হিসেবে যিনি এসছেন তিনি হলেন শেখ মাহেদি হাসান। নতুন ব্যাটারি হিসেবে এসছেন মূল অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়, তিনি এসছেন। এবং মেহেদি হাসান তিনিও কিন্তু বড় বড় শট খেলতে জানেন, কখনো কখনো আমরা সেটি লক্ষ্য করে থাকি। এখন তিনি মোকাবেলা করবেন, বোলার হলেন ডরসাস, বল করলেন, এবার ওয়ান সাইডে পুশ করে দিয়ে এই 1টি রান। আরো 1টি রান বাড়ল, এরই সাথে ডরসাস তার আরো 1টি ওভার তিনি শেষ করলেন। এবং নতুন ওভারের খেলা শুরু হবে, অর্থাৎ 47 ওভারের খেলা শুরু হবে, 247 উইকেট বাংলাদেশ। 10 জয়লাভ করে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন, তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই মোতাবেক এখনো পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ হল 247 উইকেট।

উইকেটে লিটন দাস, যেটি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান রিটায়ার্ড হার্ট, হয়ে তিনি ড্রেসিং রুমে, দলের প্রয়োজনে হয়তোবা তাকে আবারও দেখা যাবে উইকেটে। মোসাদ্দেক হোসেন 44-40 বল মোকাবেলা করে মিডিয়া প্রান্ত থেকে দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে বলে ব্যাটে ঠিক মতো করতে পারেনি, লেগ স্টাম্পের উপরে, পরবর্তীতে ফিল্ডিং হয়ে গেল, রান হল না। বোলার হলেন রয়লি মেরিডিথ, থানা প্রান্ত মিডিয়া প্রান্ত থেকে তিনি বল করবেন। আস্তে আস্তে তার বোলিং এর শেষ প্রান্তে তিনি ফিরে গেলেন, এই মাত্র ঘুরলেন। ওদিকে প্রস্তুত ব্যাটার মাহদি হাসান, 1-2 বল মোকাবেলা করে বল করলেন, পুল করার একটা প্রচেষ্টা, সেন্টার অব দ্য পয়েন্টে নিতে পারেনি, যে কারণে টাইমিং এর হেরফের, বল চলে গেল শর্ট মিড উইকেট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাটিং করা দরকার অ্যাপারেন্টলি যদি বলি, এখন কিন্তু বলকে সিক্সে এবং চারে পরিণত করা দরকার, কারণ 50 ওভার শেষ হতে আর খুব বেশি বাকি নেই। এবারে গ্লাইভ করে দিলেন, বল চলে গেল শর্ট থার্ড ব্যাট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, 1 রান। ডট বল দেওয়া যাবে না, ডট বল দেওয়া মানে মহার্ঘ, এবং সেটি হবে অস্ট্রেলিয়া দলের জন্য মঙ্গলের কারণ। 1 রান হোক, 2 রান হোক, 6 হোক, 4 হোক, প্রতি বলে নেওয়ার চেষ্টা করতে হবে এবং টফ হ্যান্ডেড ক্রিকেট যাকে বলে সেটি খেলতে হবে। ম্যাথামেটিক্যালি সুযোগ বাংলাদেশের জন্য, এবং সেই সুযোগটি বারবার আমি শুরু থেকে বলার চেষ্টা করছি যে অস্ট্রেলিয়ার মতো দলকে ক্লিন সুইপ, হোয়াইট ওয়াশ, ডবল ধোলাই চুনকাম বা বাংলা ওয়াশ যেই বলি না কেন, সেটি করার সুযোগ। আরো একটি বল হয়ে গেল, পুল করে দিলেন, বল চলে গেল ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, 1 রান। অগ্নি স্ফুলিঙ্গ ব্যাটিং আসলে করা দরকার, ইস্পাত কঠিন মানসিকতা নিয়ে ব্যাটিং করা দরকার, দলে তরুণ খেলোয়াড়ের কোন অভাব নেই, 18 হল ভয়কে জয় করার বয়স, 19 হল অদম্যকে দমিয়ে জয় করার স্পর্ধা দেখানোর ছাড়পত্র, এবং সাফল্যের রঙিন তুলিতে কে ছবি একে দেখাবে সেটি দেখব এবং আপনাদেরকে জানাব। আরো একটি বল হয়ে গেল, এবারে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, স্লোয়ার ডেলিভারি বলে ব্যাটে করতে পারেনি, এটি অবশ্য ডট বল। এখন কিন্তু কাতারে কাতারে মানুষের ঢল আরো বাড়বে, অর্কিং ডে, অফিস শেষ করে অনেকেই মাঠে প্রবেশ করবেন, থাকুন বাংলাদেশ বেতারের সাথে, উপভোগ করুন ক্রিকেটের লাইভ অ্যাকশন। দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে হিট দ্য ডেক ফুল লেন্থে, আম্পায়ার সঙ্গে সঙ্গে ওয়াইডের ইঙ্গিত করলেন, ফলে আরো একটি রান বাড়ল, আরো একটি বল বাড়ল। ব্যাটারের যেটি করা উচিত, বোলারকে থ্রেট করা, আর বোলারের দায়িত্ব হল 250 রান পূর্ণ হল বাংলাদেশের, 281 বল মোকাবেলা করে 227 মিনিট উইকেটে থেকে। ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার বল করলেন, এবারে বোলার্স ব্যাক ড্রাইভ নন স্ট্রাইকার্স প্রান্তে উইকেটে গিয়ে লাগে, তা না হলে 4 হলেও হতে পারত, ডট বল হয়ে গেল শেষ পর্যন্ত। 47 ওভারের খেলা শেষ, 250 4 উইকেটে বাংলাদেশ।
আর তিন ওভার মোকাবেলা করার সুযোগ পাবে বাংলাদেশ। তিন ওভারে 30-35 মত রান করতে পারলে তাহলেই বাংলাদেশ কেল্লামাত বা কেল্লাফতে অস্ট্রেলিয়া দলকে করার সুযোগ তারা তৈরি করবে। এবং বাংলাদেশের যে সবচেয়ে বড় স্বপ্ন অস্ট্রেলিয়া কামরুজ্জামান, খুব বেশি দল কিন্তু তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারেনি। দক্ষিণ আফ্রিকা করে দেখাল, নিউজিল্যান্ড ইংল্যান্ড করে দেখাল, এবং তাদের হোল ক্যারিয়ারে মাত্র 9 বার হোয়াইট ওয়াশ করতে সমর্থ হয়। সেখানে যদি 10ম হোয়াইট ওয়াশটা করতে পারে বাংলাদেশ, তাহলে আজ রাত হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের দর্শক সমর্থকদের জন্য উদযাপনের রাত। এবং সেই লক্ষ্যেই বাংলাদেশের ব্যাটাররা সাধ্যমতো চেষ্টা করে চলেছেন। এবারে স্লগ সুইপ, বল চলে গেল ডিপ স্কোয়ার গঞ্জল দিয়ে সীমানার বাইরে, 4 রান, সিগনেচার মুভ যাকে বলে। এই বলটিকে যিনি চারে পরিণত করলেন তিনি হলেন মোসাদ্দেক হোসেন, 1 শট অফ 50, 49-42 বল মোকাবেলা করে। আর সমুদ্র হিমাচল যেন মিরপুরকে আন্দোলিত করে চলেছে, বল করলেন এবারে অন সাইডে ঠেলে দিয়েই 1টি রান। মিড উইকেট অঞ্চলে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এরই সাথে মোসাদ্দেক হোসেনের অর্ধশতরান পূর্ণ হল 43 বল মোকাবেলা করে 70 মিনিট উইকেট থেকে। প্রথম ওয়ানডেতে তিনি করেন 86 মাত্র 70 বল মোকাবেলা করে, 2টি উইকেটও তিনি লাভ করেন, সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবং শেষ ওয়ানডেতেও তিনি আবার অর্ধশতরান করার খ্যাতি অর্জন করেন। 4 বৎসর পরে তাকে জাতীয় দলে সুযোগ তৈরি করে দেওয়া হয় এবং তার এই সুযোগ অত্যন্ত যোগ্যতার সাথে যৌক্তিকভাবে তিনি পালন করতে সক্ষম হন। আরও 1টি বল হয়ে গেল সুইপ করার একটা প্রচেষ্টা, বলে ব্যাটে করতে পারেনি, এটি অবশ্য ডট বল। ব্যাটিং হল বিনোদনের সম্ভার এবং সেই বিনোদনের সম্ভারকে দর্শকদের সামনে উপহার দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করে চলেছেন 2 অপরাজিত ব্যাটার মোসাদ্দেক হোসেন এবং মেহেদি হাসান। এবারে সুইপ দিলেন, বল চলে গেল ব্যাকওয়ার্ড স্কোয়ারে গঞ্চলে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন 1টি রান। ওভার 48 ওভারের খেলা এগিয়ে, অর্থাৎ 47.4 ওভারের খেলা শেষ, 256 for 4 বাংলাদেশ, 84 রান করে একটু আগে তৌহিদ হৃদয় তিনি আউট হয়ে গেলেন। এবং হৃদয় নিজেদের আঙিনায় কোন রক্তক্ষরণ তিনি ঘটাননি, দর্শকদের হৃদয়ে কোনো আঘাত করেননি, 84 রান তিনি করেন। এবারে ড্রাইভ করলেন বোলার্স ব্যাক ড্রাইভ, বল চলে গেল সীমানার দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন 2টি রান। এই 2টি রান এসছে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে, 52 মোসাদ্দেক হোসেন 48 ওভারের শেষ বলটি করবেন অ্যাডাম জাম্পা, বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত বিশ্ব বরেণ্য এক বোলারের নাম। বল করলেন এবারে পুল করে দিলেন, বল চলে গেল সীমানার দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন 1টি রান। অ্যাডাম জাম্পা তার আরো 1টি ওভার, অর্থাৎ শেষ ওভারটি তিনি শেষ করলেন, তার কোঠার শেষ ওভার 10 ওভার মেডেন নেই, 48 রান উইকেট নেই।
প্রথম ওয়ানডেতেও তিনি কোন উইকেট পাননি, আজও তিনি কোন উইকেট পাননি। বার্টলেট 7 ওভার মেডেন নেই 41 রান 1 উইকেট। 48 ওভারের খেলা শেষ, 259 4 উইকেট বাংলাদেশ। বড় বলে 24-25-30 অনেক ঘটনা ঘটতে পারে, নাটকীয় ঘটনার অনেক সাক্ষী, দর্শক, সমর্থক, লিসেনার্স তারা হতে পারে। ওভারের প্রথম বলটি করার জন্য দৌড় শুরু করলেন, বল করলেন লেগ স্টাম্পের অনেক বাইরে, আম্পায়ার সঙ্গে সঙ্গে ওয়াইডের ইঙ্গিত করলেন, ফলে আরো একটি রান বাড়ল, আরো একটি বল বাড়ল। বোলার যখন বল করে তখন বলের গতিটা জেনারেট করা খুবই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে বোলার সেটি করতে পারেনি। বোলার হলেন বার্টলেট, 7 ওভার মেডেন নেই 42 রান 1 উইকেট। এবারে পুল করে দিলেন টপেজ, বল চলে গেল ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, একটি রান, একটি রান বাড়ল। ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ যদি আজ হোয়াইট টস করতে পারে, বাংলাদেশ যখন বোলিংয়ে আসবে তাদের বিস্ফোরক, ধ্বংসাত্মক, উদ্ধতপূর্ণ বোলিং, ফিল্ডিং এবং পাশাপাশি বোলিংয়ের যে আস্ফালন, আস্ফালনের যে উত্তাপ সেটি তারা ছড়াবে, সেটি দর্শক, সমর্থক, বাংলাদেশ বেতারের কোটি কোটি লিসনার্সদের প্রত্যাশা হতেই পারে। বল করলেন, এবারে টপেজ, আউটের সম্ভাবনা, আউট, আউট, আউট। কভার অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার এক চুলও তাকে নড়তে হয়নি, জায়গায় দাঁড়িয়ে তিনি বলটি তালুবন্দী করলেন, শেখ মাহাদি হাসান। 9 বল মোকাবেলা করে 3 রান করে তিনি কট গ্রিন বোল্ট বার্টলেট, তার বলে বিভ্রান্ত হয়ে তিনি আস্তে আস্তে প্যাভিলিয়ানের পথ ধরলেন। 261-5 উইকেট বাংলাদেশ, 49 ওভারের খেলা এগিয়ে। লিটন দাস রিটায়ার্ড হার্ট ব্যাটার, তিনি মাঠে প্রবেশ করলেন দলের প্রয়োজনে, তিনি 48 রান তিনি করেন এবং এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে তিনি মাঠে প্রবেশ করলেন। দেখা যাক কতটা কি করতে পারেন। লিটন দাস 4টি বলকে তিনি 4-এ পরিণত করেন, 1টি বলকে তিনি 6-এ পরিণত করেন। কারেন্ট রান রেট 5.40। বল করলেন, এবার আস্তে করে শর্ট মিড উইকেট অঞ্চলের দিকে ঠেলে দিয়ে একটি রান। অফ দা মার্কে গেলেন না 49 লিটন দাস, অন শর্ট অফ 50, একটি রান করতে পারলেই তিনি অর্ধশত রান করার খ্যাতি অর্জন করবেন। মোসাদ্দেক হোসেন 64, এখন তিনি মোকাবেলা করবেন। বাদবাকি বলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যেটি করা দরকার, বলকে 6-এ পরিণত করা, বলকে 4-এ পরিণত করা, কারণ কখন যে রহস্য ঘনীভূত হয় সেটি আগে ভাগে বলা যায় না। এবারে বলে ব্যাটে করতে পারেনি, এটি অবশ্য ডট বল, এই মুহূর্তে ডট বল আদায় করে নেওয়া এটি মহার্ঘ তো বটেই,
বাংলাদেশের জন্য সুখকর নয়। যা হোক, হয়তো বা পরের বলেই পুষিয়ে দেবেন, এরকম একটা মানসিকতা নিয়ে ব্যাটিং করে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। এখন মোকাবেলা করবেন অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর ব্যাটার মোসাদ্দেক হোসেন, 64 বল করলেন। এবারে লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে অনসাইডে ঠেলে দিয়ে একটি রান, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। একটির বেশি রান নেওয়া সম্ভবপর হল না। বাংলার কৌলিন্য, অভিজাত্য, পরম্পরা, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস, সেগুলো সবই আপনাদের জানা। এবং এক্সিকিউশনটা ভালো হওয়া দরকার, ইমপ্লিমেন্টটা ভালো হওয়া দরকার। আরো একটি বল হয়ে গেল শর্ট অফ লেন্থ, ফুল করে দিলেন, বল চলে গেল সীমানার দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, 2 রান। আরো 2 রান বাড়ল। এই 2 রান লিটন দাস তার ব্যাট থেকে এসছে, এবং লিটন দাস অর্ধশত রান করার খ্যাতি অর্জন করলেন। 50 রান তিনি পূর্ণ করলেন। দর্শক সমর্থকরা তুমুল করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করলেন। টিভি আম্পায়ার বা থার্ড আম্পায়ার তিনি দেখে নিলেন যে রান আউটের কোন সুযোগ তৈরি হল কিনা, তবে আমাদের দেখা মতে তিনি অপরাজিত, এবং অফিসিয়ালি জানিয়ে দেওয়া হল লিটন দাস তিনি অর্ধশত রান করার গৌরব অর্জন করলেন। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে লিটন দাসকে আমাদের সকলের পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ অর্ধশত রান করার জন্যে। অপরাজিত ব্যাটার তিনি আগেই অর্ধশত রান করেন, তিনি হলেন মোসাদ্দেক হোসেন, টানা প্রান্ত থেকে বাঁ হাতি ফাস্ট মিডিয়াম বোলার। ওভারের প্রথম বলটি তিনি করলেন, 50 ওভারের প্রথম বলটি তিনি করলেন, এবং তিনি হলেন বেন ডরসাস বোলার। তিনি 50 ওভারের প্রথম বলটি তিনি করলেন। পরবর্তী বলটি করার জন্য দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন। এবারে বলে ব্যাটে করতে পারেনি, একটি রান সংগৃহীত হল। উইকেট রক্ষক জস ইংলিশ উইকেট ভাঙার একটা প্রচেষ্টা তিনি চালালেন, কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হল। পরবর্তী বলটি করার জন্য বোলার তার বোলিং প্রান্তে তিনি ফিরে গেলেন, বেন ডরসাস থানা প্রান্ত থেকে বল করবেন। আর আপাতত মিডিয়া প্রান্তে যিনি মোকাবেলা করবেন তিনি হলেন লিটন দাস, বল করলেন। এবারে স্লোয়ার বাউন্সার লিটন দাস, ওয়াইড আশা করেন তিনি, কিন্তু দেখে যেটি মনে হল এটি লিগাল ডেলিভারি, হিট করতে পারতেন কিন্তু সেটি না করে। যা হোক, পরবর্তী বলটি করার জন্য দৌড় শুরু করলেন, বল করলেন, এবং বল চলে গেল ডিপ্যাকার্ড স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। হিউজ সুপার শট, হাই হ্যান্ডসাম। এই মুহূর্তে বলকে সিক্সে পরিণত করা যেটি দরকার সেটি কিন্তু পুষিয়ে দিলেন লিটন দাস, 57 তার ব্যক্তিগত সংগ্রহ।
বল করলেন। এবার স্লোয়ার ডেলিভারি সঙ্গে সঙ্গে ফাইন লেগ অঞ্চলের দিকে ঠেলে দিয়ে একটি রান, আরো একটি রান বাড়ল 58। লিটন দাস 50 ওভারের শেষ বলটি করার জন্য বেন টর্সাস তার বোলিং প্রান্তে তিনি ফিরে গেলেন। 273.5 উইকেটে বাংলাদেশ লাস্ট বল অফ দ্য ইনিংস বল করলেন। এবারে সঙ্গে সঙ্গে স্কোয়াড ড্রাইভ বল চলে গেল ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। এই রানটি এসছে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে, 274.5 উইকেটে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার লিটন দাস 58, অপর অপরাজিত ব্যাটার মোসাদ্দেক হোসেন 56। অপরাজিত থেকে 275 হল লক্ষ্যমাত্রা অস্ট্রেলিয়া দলের জন্য। এই খেলায় জয়লাভ করতে হলে কঠিন সাধ্য ব্যাপার কামরুজ্জামান, কারণ এই উইকেটে 275 রানের যে লক্ষ্যমাত্রা বা 275 রানের যে ব্যাটবন সেটি স্পর্শ করা জয়ের রংধনু বা জয়ের স্মরণীয় স্পর্শ করার জন্য সেটি হবে কঠিন সাধ্য। কারণ এই উইকেটে আমরা যেটি লক্ষ্য করলাম, বল কিন্তু পড়ে অনেক ক্ষেত্রে মন্থর গতিতে এসছে, ব্যাটাররা বলে ব্যাটে করতে পারেনি, বলে এখানে এই রান করাটা 275 রান করা এটি কঠিন সাধ্য হবে সেটি বলার অপেক্ষা রাখে না। এবং বাংলাদেশের যে বিশ্বমানের বোলিং সাইট, নামগুলো যদি বলি, মোস্তাফিজুর রহমান যিনি আগের খেলায় 3টি উইকেট লাভ করেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন, তাসকিন আহমেদ ধারাবাহিকতার এক বিস্ময়কর প্রতিভা, এবং শরীফুল ইসলাম যাকে সুযোগ দেওয়া হয়নি আগের খেলাগুলোতে, নাহিদ রানা যিনি নতুন সেনসেশন বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে, 150 এর উপরে কিলোমিটার গতিতে তিনি বল করে থাকেন, তাকে বিশ্রাম দেওয়া হয়, তার জায়গায় শরীফুল ইসলাম তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। তানভীর ইসলাম লেগ স্পিনার হল জাতীয় সম্পদ, তাই না কামরুজ্জামান? লেগ স্টাম্প অর্থোডক্স স্পিনার, মাফ করবেন, স্লিপ অফ টাং। শেখ মেহেদি হাসান রাইট আর্ম অফ স্পিনার, মোসাদ্দেক হোসেন অফ স্পিনার, আগে প্রথম ওয়ানডেতে তিনি 2টি উইকেট লাভ করেন। সব মিলিয়ে একটা বিশ্বমানের বোলিং সাইড নিয়ে বাংলাদেশ তারা বিরতির পর মাঠে নামবে এবং অস্ট্রেলিয়া দলের ব্যাটারদেরকে শুরুতে যেটি করা দরকার, শুরুতে অ্যাটাক করা এবং শুরুতে উইকেট লাভ করা, তাহলে অস্ট্রেলিয়া দলের যে গেম প্ল্যান সেটি বিনষ্ট করে দেওয়া সম্ভবপর হবে। সেদিকে লক্ষ্য রেখে বোলিং করা দরকার, সেটি যদি করতে পারে ডেফিনেটলি বাংলাদেশ, কারণ দ্বিতীয় ওয়ানডেতে কামরুজ্জামান আপনি জানেন 3 ওভার 3 রান 3 উইকেট 3 রান 3 রানে 3 উইকেট 3 ওভার, রাইট? আমি সেটি বলছি যে 3 উইকেট কোন রান করতে পারেনি, 3 ওভার মোকাবেলা করে, তো সেরকম বোলিং আসলে করতে হবে। তো সেটি যদি করতে পারে তাহলে এই খেলায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা যে জেগে উঠবে সেটিতে কোনো সন্দেহ নেই। তানজিদ হাসান 19 রান তিনি করেন, সৌম্য সরকার ভালো করতে পারেনি, 2 রান তিনি করেন 4 বল মোকাবেলা করে, নাজমুল হোসেন 24 রান তিনি করেন 50 বল মোকাবেলা করে। তারপরের ঘটনাগুলো আপনারা জানেন, মোসাদ্দেক হোসেন অর্ধশত রান করেন, লিটন দাস
তিনি অর্ধশত রান করেন এবং লিটন 58 রান করেন। তৌহিদ হৃদয় 83, মোসাদ্দেক 56 অপরাজিত থেকে। নাজমুল শান্ত, যেটি আগেই উল্লেখ করলাম, 24 রান তিনি করেন, 50 বল মোকাবেলা করে। কি মনে হয় কামরুজ্জামান কি স্বপ্ন দেখেন, কি গল্প বলবেন খেলা শেষে?

0: বন্ধুরা, মহা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আমরা অনেকদিন পরে আমাদের মাইক্রোফোনে আমাদের বেতার কমেন্ট্রি বক্সে পেয়েছি শ্রদ্ধ চৌধুরী জাফরুল্লাহ শারাফতকে। আলোচনার তুঙ্গে কিছুটা সম্প্রচার বিভ্রাটের কারণে হয়তো লাইন আমরা আলোচনার একটু বাইরে ছিলাম, আবারও ফিরে এলাম। আমরা আছি হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শ্রদ্ধা চৌধুরী জাফরুল্লাহ শারাফত, যেটি বলছিলাম যে 275 রান আপনি প্রথম থেকে কিন্তু প্রেডিক্ট করছেন, যে যেটা এই মাঠে এই স্টেডিয়ামে বিশ্ববিখ্যাত বোলারদের সামনে অস্ট্রেলিয়ার অসম্ভব না কিন্তু কঠিন, এই কঠিন কাজকে আরো কতটা কঠিন করবে আমাদের বোলাররা?
1: যেমন একটু আগে আমি তিনজন বোলারের নাম উল্লেখ করি, একজন হলেন মোস্তাফিজুর রহমান, একজন হলেন তাসকিন আহমেদ, একটু আগে আপনিও উল্লেখ করলেন শুরুতে অ্যাটাক করার মতো একজন অন্যতম সেরা বোলার শরীফুল ইসলাম, দুর্দান্ত বোলিং তিনি করে থাকেন। একটা সময় আমরা আলোচনা করতাম যে স্পিনিং উইকেট বানিয়ে স্পিনাররা ভালো বল করবে, ওই দলের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করবে, সেখান থেকে আমরা কিন্তু ফিরে এসেছি। একদম পেস সহায়ক উইকেট বানানো, এবং নাহিদ রানার বোলিং আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে উইকেটে পড়ে যেভাবে এক্সট্রা বাউন্স এবং যেভাবে উইকেটে পড়ে গতি সঞ্চারিত হয়। একটা সময় তো অস্ট্রেলিয়া দলের ব্যাটারদের প্রত্যেকটি বল আমি লক্ষ্য করলাম, হয় নাক বরাবর, না হয় চোখ বরাবর, না হয় মাথা বরাবর। একটা সময় কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা আমাদের ব্যাটারদেরকে এইভাবে বিব্রত করত। ঠিক সেটির জবাব কিন্তু এই সিরিজে আগের দুটি ওয়ানডেতে আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে। তো ওই ধরনের বল যদি আজও করতে পারে, ডেফিনেটলি অস্ট্রেলিয়া দলের ব্যাটারদেরকে বিভ্রান্ত করা সম্ভবপর হবে। এবং এই এই উইকেট, এখন থেকে এই ধরনের উইকেট বানানো নিয়মিত মিরপুরে, মিরপুরের বাইরে যে সব মাঠগুলো আছে, চট্টগ্রামে হতে পারে, সিলেটে হতে পারে, অন্যান্য যেসব মাঠে খেলা ভবিষ্যতে হবে, এই ধরনের উইকেট বানালে তাহলে বাংলাদেশ দেশের মাটিতেও ভালো খেলবে, বিদেশের মাটিতে গিয়েও ভালো খেলবে বা ভালো করবে।
0: কারণ আপনি কিন্তু এই কথাগুলো এর আগেও বলেছেন যে শুধু মিরপুর কেন্দ্রিক নয়, আমাদের যে সমস্ত ঘরোয়া লিগগুলো হয়, ঘরোয়া আসরগুলো হয়, সেগুলো আম্পায়ারিং থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে পিচ থেকে শুরু করে আন্তর্জাতিক মানের হবে, তখন খেলোয়াড়রা তাদের ধাতস্থ হবে। হঠাৎ করে তাদেরকে বাউন্স উইকেট দিলে অথবা হঠাৎ করে তাদেরকে স্পিনিং উইকেট দিলে তারা কিন্তু বিভ্রান্ত হয়, বিশ্ব ক্রিকেটে আমাদের মর্যাদা একটু ক্ষুণ্ণ হয়। আপনাদের সঙ্গে খুবই একমত। শ্রোতা বন্ধুরা, এই কথাটা শ্রোতা চৌধুরী জাফরুল্লাহ শারাফত অনেকবার বলেছেন যে ঘরোয়া ক্রিকেটের কাঠামো আরো উন্নত করতে হবে, যেখানে ঘরোয়া ক্রিকেটাররা খেলে মনে করে যে এটা আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, তখনই আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট আরো উপরে উঠে যাবে। আপনি আরো কিছু যুক্ত করতে চান?
1: যেমন আইসিসির হাই পারফরমেন্স একটা বিষয় আছে, আপনি জানেন সেখানে তিনটি বিষয় থাকে। একটি হল কোচিং পদ্ধতি সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, একটি হল প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সমান সুযোগ সুবিধার আওতায় আনা, আর একটি হল যে আরেকটি বিষয় হল যে যাও তিনটে বিষয়, তো সেগুলো যদি করতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। এবং আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে শুধু জাতীয় দলই কিন্তু বাংলাদেশের ক্রিকেট নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের একটা অংশ। বাংলাদেশের ক্রিকেটটা হল সারা বাংলাদেশের বাংলাদেশ কেন্দ্রিক ক্রিকেট, যে উপজেলা পর্যায় পর্যন্ত, যে নাম্বারটা আমি ভুলে গেলাম, যে উপজেলা পর্যায় পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা, এই উপজেলা পর্যায় পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা, সেটি যদি করতে পারে। এবং পাশাপাশি আমাদের, ধরেন আপনি বাজারে গেলেন, আপনার কি দরকার সংসারে, যে জিনিসগুলো আপনার ঘরে থাকে সেটি তো এনে কোনো লাভ নেই, যেটা নেই সেটা আপনাকে ক্রয় করতে হবে, সেই দিকে লক্ষ্য রেখে আসলে এগিয়ে যেতে হবে। এবং দেখুন, এই যে মোস্তাফিজুর রহমান তেঁতুলিয়া একটা গ্রাম থেকে উঠে এসছে, এরকম মোস্তাফিজ কিন্তু অভাব নেই বাংলাদেশে, এরকম ট্যালেন্টের কিন্তু কোন অভাব নেই বাংলাদেশে। শুধু তাদেরকে নার্সিং করা, খুঁজে বের করা এবং কাজে লাগানো। যেমন নাহিদ রানা, তাকে হঠাৎ করে জানা গেল যে একজন বোলার প্রচন্ড গতিতে বল করে, তার বল খেলাই ডিফিকাল্ট। এরকম নাহিদ রানা আপনি কিন্তু অনেক পাবেন। আর যে খেলাগুলো আমাদের হয় প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, সেখানে আসলে যে সম্মানই দেওয়া হয়, ধরেন 8,000-10,000 টাকা দেওয়া হয়, এই টাকাটা আসলে 7 গুণ 8 গুণ বাড়িয়ে দিতে হবে। আপনি যখন 1 লক্ষ টাকা দিবেন, একজন তরুণ ক্রিকেটার যখন ভাবতে শুরু করবে যে আমি এই টাকা দিয়ে বল ব্যাট প্যাট সব কিনব এবং মা বাবা ভাই বোন পরিবারকে সাহায্য সহযোগিতা করব, তখনই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের চেহারা পাল্টে যাবে। এটা করা কিন্তু খুবই জরুরি, যে কথা আমি অনেকবার এর আগে বলেছি, আবার নতুন করে বলার চেষ্টা করলাম, এই সম্মানিটা আসলে বাড়াতে হবে। এই দেখুন, এখন যে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়, এই যে মোসাদ্দেক হোসেন 700 মতো রান তিনি করেন, 17 রান তিনি করেন, তাকে 4 বছর পরে সুযোগ দেওয়া হল 2টি অর্ধশত রান, দুটি কিন্তু অপরাজিত থেকে তিনি করতে সক্ষম হলেন। এভাবেই কিন্তু বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে প্রত্যেকটি দেশ। ভারতের কথা বলেন আপনি, একটা সময় ভারত তো স্পিনারের দেশ, তারা এক সময় স্পিনিং উইকেট বানাত, যে দলই ভারতে খেলতে যেত নির্ঘাত পরাজয় বরণ করে তারা দেশে ফিরে আসতে আমরা লক্ষ্য করতাম। সেই ভারত কিন্তু সেখান থেকে বের হয়ে এসে তারা প্রত্যেকটি রাজ্যে ফাস্ট অ্যান্ড বাউন্সি উইকেট তারা তৈরি করে। দেখুন জাসপ্রীত বুমরার মতো বোলার, যিনি বিশ্বের অন্যতম সেরা জ্যোতিষ্ক যাকে বলা হয়, তার মতো বোলার বেরিয়ে এসছে, আরো অনেকে এসছে ভারতীয় বোলার, ভারতীয় টেস্ট ডিপার্টমেন্টে বা ফাস্ট বোলার বা মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে। এখন তারা পেস বোলিং এর উপরে নির্ভর করে পাশাপাশি স্পিনারদেরকেও ব্যবহার করে। তা আমাদেরও কিন্তু ওই স্পিনিং উইকেট বানাতে হবে, শুধু স্পিনাররা সুযোগ সুবিধা পাবে। ওখান থেকে যে বেরিয়ে আসা এবং ভালো উইকেট তৈরি করলে, ট্রু উইকেট, ট্রু বাউন্স যেখানে থাকে, সেখানে যে ভালো বোলিং করা যায় সেটা দেখিয়ে দিলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আজ হয়তো দেখাবে শরীফুল ইসলাম।
0: এক্ষেত্রে দারুণ স্পিনিং উইকেট থেকে বাউন্স উইকেট বা স্পোর্টিং উইকেট বা বিশ্বমানের উইকেট। টনি হ্যামিং, বাংলাদেশের নতুন পিস কিউরেটার, যিনি অস্ট্রেলিয়াতেও কাজ করেছেন, তাকে নিয়োগ দেওয়ার পর থেকে মিরপুরের মাঠের, চট্টগ্রাম সিলেটের মাঠের পুরোপুরি পিচের চিত্রনাট্য পাল্টে গেল। কতটাই তাকে মার্কস দিবেন বা তার প্রশংসা কিভাবে করবেন?
1: তাকে 10-এ-10 পাশাপাশি যাদের কথা না বললেই নয়, কেউ খুব একটা বলে না, যেমন আমরা একটু বলি, যিনি মূল প্রশিক্ষক কোনো কথা বলে না মিডিয়ার সামনে, ফেল সেমন, এক সময় ক্রিকেটের সুপার পাওয়ার, যারা দুবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতি অর্জন করে, সেই দলের সাবেক খেলোয়াড়, বাংলাদেশ দলের প্রশিক্ষক ফিল সিমন্সকে আমরা জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ। তার অধীনেই কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, অস্ট্রেলিয়ার বিপক্ষে, তার অধীনেই কিন্তু বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়লাভ করে। তার কথা কেউ বলে না, নীরবে নিভৃতে বেচারা তার দায়িত্ব পালন করে চলে। আরো অন্যান্য যারা প্রশিক্ষক, বোলিং প্রশিক্ষক, ফিল্ডিং প্রশিক্ষক, ফিজিও, তাদের সবাইকে আমরা স্মরণ করি, যারা নেপথ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবারও ফিল সিমন্সকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ। গো অ্যাহেড, গো অ্যাহেড, কিপ রকিং, লুকিং গ্রেট, গো অ্যাহেড।
0: একটু আশরাফুলের কথা বলেন, একটু আশরাফুল, এই আশরাফুলের কথা আপনি কমেন্টের সময় বলছিলেন যে আশরাফুলের সেঞ্চুরি করার পরে কিন্তু অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারিয়েছিল ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে, সেই আশরাফুল এখন বাংলাদেশের ব্যাটিং কোচ, আশরাফুলের ছোঁয়াতেই বাংলাদেশের ব্যাটিং সাইডটা পরিবর্তন হল, মানে একেবারে এই লেভেলের একটা পারফরমেন্স আশরাফুল আসার মানে পর থেকে। এটা ভাষাগত সমস্যা না টেকনিকের সমস্যা, বা আশরাফুল কিভাবে গ্রুমিং করছে, কিভাবে আশরাফুলের পারফরমেন্সটা বর্ণনা করবেন?
1: আশরাফুল তাকেও তার নামটা উল্লেখ করা হয়নি, বাট অন্য যারা প্রশিক্ষক এইভাবে আমি কভার করে যাই। মোহাম্মদ আশরাফুল হল বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার, যিনি জীবনের প্রথম টেস্টে মুরালি ধরনের মতো বিশ্বখ্যাত, বিশ্ব নন্দিত, বিশ্ব বরেণ্য বোলার, চামিন্দা বাঁশের মতো বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত বোলারের বিপক্ষে জীবনের প্রথম টেস্টে সবচেয়ে কম বয়সে তিনি শত রান করেন, সেটি এখনো অম্লান। সেই মোহাম্মদ আশরাফুল এই অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে তিনি মহাকাব্যিক ইনিংস উপহার দেন, শত রান করার গৌরব অর্জন করেন। তিনি ব্যাটিং প্রশিক্ষক এবং তিনি আসার পরে ব্যাটিং এর যে চেহারা, ব্যাটিং এর যে ধারাবাহিকতা, ব্যাটারদের ব্যাটিং এর যে টেকনিকে একটা পরিবর্তন এটি এসছে, সেটিতে কোন সন্দেহ নেই। এবং মোহাম্মদ আশরাফুলের মতো আরো যারা ফুলের অভাব নেই কিন্তু বাংলাদেশে, তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া। একটু আগে আমি যেটি বললাম যে দেশব্যাপী কোচিং পদ্ধতি চালু করা, উপজেলা পর্যায়ে পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার পরিবেশ তৈরি করা ডোমেস্টিক ক্রিকেটে বা প্রিমিয়ার ক্রিকেট লিগে তৃণমূল পর্যায়ে এবং সম্মানই বাড়িয়ে দেওয়া, এটি যদি করা হয় তাহলে আশরাফুলের মতো যারা আরো ফুল তাদেরকে যদি কাজে লাগানো হয়। দেখুন প্রশিক্ষক কিন্তু অনেকেই, রাজিন সালে সাবেক টেস্ট ক্রিকেটার, মোহাম্মদ রফিক সাবেক টেস্ট ক্রিকেটার, অনেক হান্নান সরকার, খালেদ মাহমুদ সুজন, প্রত্যেককে কাজে লাগানো যায়। তো তাদেরকে যদি কাজে লাগানো হয় তাহলে আশরাফুলের মতো তারাও কিন্তু সফলতা পাবে এবং তারাও বাংলাদেশকে অনেক ভালো সার্ভিস দিতে পারবে বলে আমার বিশ্বাস।
0: দারুণ। শ্রোতা বন্ধুরা, এত আলোচনা চলছে, গুরুত্বপূর্ণ কথা চলছে। বাংলাদেশ 275 রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য। তো আমাদের আলোচনায় উঠে আসছে যে মিরপুরের আকাশ, বাতাস, পিচের যে কন্ডিশন, আমাদের বোলারদের যে শক্তিমত্তা অথবা ফিল্ডিং এর যে শক্তিমত্তা রয়েছে, ক্যাপ্টেন্সি যে প্ল্যান রয়েছে, সেখানে অস্ট্রেলিয়া আজকের খেলায় খুব একটা পেরে উঠবে না। শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল শাফাত, আমাদের লঙ্গর ভাষণের ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ একটা সিরিজ রয়েছে, সেখানে প্রথমবারের মতো তাহিদ বিদায় জায়গা পেয়েছেন। তাহিদ বিদায় কি খুব আর্লি লঙ্গর ভাষণের ক্রিকেটে জায়গা পেল না, এই আন্তর্জাতিক ক্রিকেটে শর্ট ওভার ভাষণের ক্রিকেটে ভালো খেলতে খেলতে বিচারকরা তার উপরে আস্থা রেখেছেন?
1: দেখুন অনেকে বিপিএল খেলে বা আইপিএল খেলে তারাও কিন্তু ওয়ান ডে টেস্টে সুযোগ পায় এবং তারা ভালো করে। আপনি দেখতে হবে যে ট্যালেন্ট কতটা তার মধ্যে, সে যদি ট্যালেন্টেড ব্যাটার বা বোলার হয়ে থাকে তাহলে যদি সে ভালো পারফরমেন্স করে তাকে তখনই সুযোগ দেওয়া উচিত। এবং আমি মনে করি তাওহিদ হৃদয় সেই লেভেলেরই একজন ব্যাটার, তাকে সুযোগ দেওয়াটা যথেষ্ট যুক্তিসঙ্গত। আজও দেখুন কি ব্যাটিংটা তিনি করে গেলেন, চাপের মধ্যে যে নিজেকে উজাড় করে দিয়ে ব্যাটিং করা এবং ধরে খেলার যে কোয়ালিফিকেশন কামরুজ্জামান, সেটি কিন্তু অসাধারণ তার। এক হল উইকেট ধরে খেলা, নিজের জায়গাটা ধরে খেলা, দলের পক্ষে উইকেট ধরে রাখা এবং যে বলটিকে যেভাবে পরিহার করা দরকার, যে বলটিকে প্রহার করা দরকার সেইভাবে তিনি ব্যাটিংটা করে গেলেন। অতএব তাকে সুযোগ দেওয়াটা আর্লি আমি মনে করি না। অলরেডি ম্যাচিউর ব্যাটার কিন্তু তাওহিদ হৃদয়। আপনার মনে থাকার কথা, বাংলাদেশ কিন্তু একবারই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেটি যুব বিশ্বকাপে, মনে পড়ে? তাওহিদ হৃদয় কিন্তু সেই দলের অন্যতম সেরা সদস্য। শরীফুল ইসলাম, যিনি অন্যতম সেরা বোলার, সেই দলের অন্যতম সদস্য। পৃথিবীর অন্যান্য দেশেও আপনি দেখেন, ভারতে দেখেন, অস্ট্রেলিয়াতে দেখেন, ওই যুব দল থেকেই কিন্তু মূল দলে সুযোগ পেয়ে যায় এবং তারাই এক সময় মূল জাতীয় দলে ডমিনেট করে। অতএব বাংলাদেশেও এই তরুণরাই ডমিনেট করা শুরু করেছে এবং ভবিষ্যতেও তারা এটি অব্যাহত রাখবে।
0: অসাধারণ। ছোট বন্ধুরা, মাঠের মাঝখানে কিন্তু বাংলাদেশের ফিল্ডিং সাইড তারা একটা অঞ্চল জায়গা করে তারা তাদের ড্রেসিং রুমের সামনে প্র্যাকটিস করছেন। অপরদিকে টনি হ্যামিং এবং যিনি ফোর্থ আম্পায়ার তিনি পিচের উপরে দাঁড়িয়ে রয়েছেন। আস্তে আস্তে গ্রাউন্ড স্পিনার সরে এসেছে, যেকোনো সময় দ্বিতীয় ইনিংস অর্থাৎ অস্ট্রেলিয়ার ইনিংসে খেলা শুরু হবে। 275 রানের টার্গেট, হিউজ একটা টার্গেট শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত। ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ একটু মনে হয় কম সুযোগ পায়। আইসিসি নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছে তামিম ইকবাল, তিনি একজন খেলোয়াড় মানুষ। আমার মনে হয় যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তামিম ইকবাল আইসিসির সঙ্গে ফাইট করবেন এবং অন্যান্য বোর্ডের সঙ্গে দেন দরবার করে যে এফটিপির বাইরে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপের ফাঁকে ফাঁকে বিভিন্ন বোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর একটু খেলাটা মনে হয় বাড়াবেন বা এই ধরনের দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তিনি একটু একটু গিয়ার আপ করবেন, এটা আপনি কতটা আশাবাদী?
1: যেমন তামিম ইকবাল বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত একজন সাবেক ব্যাটারের নাম, তার ফোকাসটা কিন্তু সারা বিশ্বব্যাপী। তামিমকে চিনে না ক্রিকেট নিয়ে যারা গবেষণা করে এমন মানুষ খুঁজে পাওয়া ডিফিকাল্ট। সেখানে একটা অনেক বড় অ্যাডভান্টেজ তিনি পাবেন। আর একটা কথা হল, দ্বিপাক্ষিক সিরিজ যেটা হয় সেটা কিন্তু দুদেশের বোর্ডের সাথে আলোচনার মাধ্যমেই হয়। ওখানে যদি কূটনৈতিক তৎপরতায় সক্ষমতা দেখাতে পারে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ এই যে দ্বিপাক্ষিক বা বাইলেটারাল সিরিজ যেগুলো হয় সেক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং ঘন ঘন খেলার সুযোগ পাবে। আইসিসির কথা আপনি যেটি বললেন সেখানেও আলোচনার যথেষ্ট সুযোগ থাকবে, কারণ তামিম ইকবাল একজন বিশ্বখ্যাত ক্রিকেটার, তার যে অ্যাডভান্টেজটা তিনি সেটি কাজে লাগাবেন এবং আমার বিশ্বাস বাংলাদেশের ক্রিকেট আরও অনেক দূর তার হাত ধরে এগিয়ে যাবে।
0: দারুণ। আমাদের প্রত্যাশা মাঠ পুরোপুরিভাবে একেবারে ক্লিয়ার। সর্বশেষ প্রশ্ন করি শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত, ওডিআই ক্রিকেট শেষ হয়ে গেল, যেভাবে ডমিনেট করলো ওডিআই ক্রিকেটে, তিনটি টি টোয়েন্টি রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামের মাটিতে, সেখানে কি বাংলাদেশ এই 18% টিকিটে ডমিনেট করতে পারবে কিনা, কতটা আশাবাদী আমরা বা পুরো জাতি বা আপনি?
1: কামরুজ্জামান, দুটি খেলাই কিন্তু সীমিত ওভারের খেলা, একটা 50 ওভারের একটা 20 ওভারের। তো যেহেতু দুটি সীমিত ওভারের খেলা, আমার বিশ্বাস ওয়ানডেতে যেহেতু ভালো করে আত্মবিশ্বাস তৈরি করতে সক্ষম হয় বাংলাদেশের খেলোয়াড়েরা, টি টোয়েন্টিতে এই আত্মবিশ্বাসই কিন্তু কাজে লাগাবে। যেমন ধরুন মোসাদ্দেক হোসেন 86 নট আউট থাকা মানে পরবর্তী খেলাগুলোতে ভালো খেলার আত্মবিশ্বাসটা সে পাবে। যেমন ধরুন তৌহিদ হৃদয়, আজ তিনি কত করে নট আউট? 84 নট আউট। পরবর্তী যে খেলাটা হবে সেখানে এই তাওহিদ হৃদয় এই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়ে তিনি কিন্তু ভালো করবেন। না, তাওহিদ হৃদয় আউট, বাট আগে যার কথা বললাম তিনি নট আউট, মোসাদ্দেক হোসেন নট আউট, প্রথম ওয়ানডেতেও তিনি নট আউট 86-70 বল মোকাবেলা করে। তো নট আউট থাকলে হয় কি, পরবর্তী খেলায় ওই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়ে ভালো ব্যাটিং করার একটা সুযোগ তার সামনে তৈরি হয়। তা আমার বিশ্বাস যে টি টোয়েন্টিতেও চট্টগ্রামে বাংলাদেশ ভালো খেলবে এবং জয়লাভ করবে এবং বাংলাদেশের খেলোয়াড়েরা, তারা কামরুজ্জামান অলরেডি মাঠে প্রবেশ করলেন, অস্ট্রেলিয়া দলের দুই প্রারম্ভিক ব্যাটার তারাও মাঠে প্রবেশ করলেন, খেলা অল্পক্ষণের মধ্যেই আবারও শুরু হবে। দেখা যাক কোন দল জয়লাভ করে বাংলাদেশের সামনে, হোয়াইট অস, বাংলা ওয়াস, ক্লিন সুইপ, চুনকান, ভবল ধোলাইয়ের সুযোগ অস্ট্রেলিয়া দলের, 1-2 ব্যবধানে পরাজয়ের একটা সুযোগ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, খেলারে অবস্থায়, আবারও ভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, আসছেন আমাদের অন্যতম ধারা ভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান।
0: আরেকবার অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা চৌধুরী জাফলা শরাফত। শ্রোতা বন্ধুরা, শুভাপরাহ্ন, আরো একবার প্রীতিময় শুভেচ্ছা। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হতে যাচ্ছে। টার্গেট 275 রান, দুই উদ্বোধনী ব্যাটার, প্রারম্ভিক ব্যাটার অস্ট্রেলিয়া দলের। মাঠে প্রবেশ করেছেন একজন হলেন কুপার কনলি, অপরজন হলেন জর্জ ইংলিশ, দলীয় অধিনায়ক। দুই উদ্বোধনী ব্যাটার, মিরপুর থানা প্রান্ত থেকে খেলা শুরু হবে তাসকিন আহমেদ। উদ্বোধনী বোলার হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন দলীয় অধিনায়ক। তো যাই হোক, দেখার বিষয় যে নাজমুল হোসেন শান্ত আজকে এই দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তো উদ্বোধনী বোলার তাসকিনের কথা বলছিলাম, যে শুরুর ধাক্কাতে যেভাবে ধাক্কা দিয়েছেন, বড় রকমের একটা ধাক্কা দিয়েছেন তাসকিন এবং মুস্তাফিজ, আজকে যে সেই ধারাবাহিকতা যদি তিনি বজায় রাখতে পারেন, তাহলে শুরুর ধাক্কা কেটে ওঠাই মুশকিল হয়ে যাবে অস্ট্রেলিয়ার। ঠিক পূর্ব মুহূর্তে রয়েছে আমরা শ্রোতা বন্ধুরা, নাজমুল শান্ত তাসকিনের ঠিক বাম পাশে রয়েছেন, পরামর্শ দিচ্ছেন তার ফিল্ডিং পজিশন মিড অনে। তাসকিন হোম অফ ক্রিকেট মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ওই প্রান্ত থেকে, অর্থাৎ মিরপুর থানা প্রান্ত থেকে দৌড় শুরু করবেন। ব্যাটিং প্রান্তে জর্জ ইংলিশকে দেখতে পাচ্ছি, দৌড় শুরু করেছেন বোলার। দ্বিতীয় ইনিংসের প্রথম বল বাংলাদেশ, তাসকিন বোলার, বল করলেন অফ স্ট্যাম্পের উপরে স্ট্রেট ডেলিভারি, দারুণ বোলিং, পজিটিভ স্টার্ট বোলিং সাইড তথা বাংলাদেশ। হ্যাঁ, দারুণ বল, প্রথম বল আউটসাইড অফ, সোজা একটা ডেলিভারি ছিল, ব্যাটার দেখে শুনে কিন্তু ওখানে ছেড়ে দিলাম। টার্গেট 275 রান করতে হবে। কুপার কনলি ব্যাটার, একেবারে ব্যাকফুটে গিয়ে তিনি কিন্তু ইনসাইড আউট করে কাভারি খেলবেন না, ব্যাটটা তিনি অফার করতে গিয়ে থেমে গেলেন, পরবর্তী সময়ে তিনি উইথড্র করলেন, খেলবো না এই ভেবে। প্রথম বল ডট বল, পজিটিভ স্টার্ট ফিল্ডিং সাইড তথা বাংলাদেশের সাইডে। কুপার কনলি ব্যাটিং প্রান্তে, তাসকিন দৌড় শুরু করেছেন ওভার দ্য উইকেট, আম্পায়ার কর্তৃক চমকে বল করলেন স্কোয়ার ড্রাইভ, দারুণ ফিল্ডিং পয়েন্টে গ্যাপ গলাতে পারলেন না, শেখ মাহিদি সেখানে ফিল্ডিং করলেন, দারুণ ফিল্ডিং। যদি কোনো হলে গ্যাপ গলত, তাহলে হিসাবটা অন্যরকম হতে পারত। ব্যাক টু ব্যাক ডট বল, 275 রানের টার্গেটে এই মুহূর্তে খেলছে টিম অস্ট্রেলিয়া। 50 ওভার থেকে তাদের করতে হবে 275 রান। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের আজকে আমরা আছি সর্বশেষ তৃতীয় ওয়ান ডে ম্যাচ নিয়ে। কুপার কনলি, জর্জ ইংলিশ দুই উদ্বোধনী ব্যাটার, ইংলিশ দলকে নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়া দলকে, অপরদিকে আজকে ক্যাপ্টেন হচ্ছেন নাজমুল শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। তো শুরু করছেন বোলার, এড শট, দারুণ শট, ফ্যান্টাস্টিক শট, গুড লেন্থ আউটসাইড অফ স্টাম্প, ঠিক কাভার এবং পয়েন্টের মাঝখানে একটু আপিস করে স্কোয়ার ড্রাইভ করলেন, পাওয়ারফুল একটা ব্যাটিং। কুপার কনলি তিনি 4 রান দিয়ে তার রানের অ্যাকাউন্ট ওপেন করলেন, ইনফ্যাক্ট দলীয় স্কোর সচল হল, ব্যক্তিগত স্কোর সচল হল। আউটসাইড অফ স্টাম্প ওয়াইড অফ দ্য ক্রিজ, একটু রাইজ করলো বলটি, শপটে একটু আপিস করে কাভারের মাথা উপর দিয়ে স্কোয়ার ড্রাইভ করলেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে কোন ফিল্ডার নেই, বল চকিতে চোখের পলকে চলে গেল সীমানার বাইরে। 4 রান দিয়ে কুপার কনলি তিনি তার রানের অ্যাকাউন্ট ওপেন করলেন, দলের রান 4, বিনা উইকেটে অস্ট্রেলিয়া 3 বলের মাথায় এসে এখানে রানের অ্যাকাউন্ট ওপেন করলেন, রানের খাতা খুললেন। দৌড় শুরু করেছেন ওভারে 4 নম্বর বল নিয়ে তাসকিন ওভার দ্য উইকেট, আম্পায়ার কর্তৃক চমকে বল করলেন, অফিস স্ট্যাম্পের উপরে ছিল, ছোট্ট করে স্কোয়ার ড্রাইভ করেছেন পয়েন্টে, ফিল্ডার বলে লাইনে কুড়ি, কিপার প্রান্তে থ্রো করলেন, রান্নার কোন সুযোগ নেই। ডট বল, ডট বল, দুটি স্লিপ রয়েছে, খুব আটোশটে ফিল্ডিং, যেহেতু প্রথম পাওয়ার প্লে ওভারে খেলা চলছে, প্রথম পাওয়ার প্লে 1-10 ওভার পর্যন্ত দুইজন ফিল্ডার 30 গজ বৃত্তের বাইরে অবস্থান করতে পারবে। যাই হোক, স্লিপ তো ভেঙে গেল, স্লিপ ওখানে একটি স্লিপ, আগে দুটি স্লিপ ছিল, এখন একটি স্লিপ আনা হল। জার্সি নম্বর 16 লিটন কুমার দাস, তিনি কিছুটা ইঞ্জুরিতে ছিলেন, রিটায়ার্ড হয়েছিলেন, তিনি কিপিং করছেন, সবচেয়ে ভালো খবর এটি। লিটনের পাশে একজন ফিল্ডারকে দেখতে পাচ্ছি আমরা, লিটন পাশে রেখেছেন একজন ফিল্ডারকে, অর্থাৎ স্লিপে একজন ফিল্ডার হচ্ছে। দৌড় শুরু করেছেন ওভারে পঞ্চম বল নিয়ে, বল করলেন অফিস টাইম্পের উপরে, ওখানে কাভার ড্রাইভ করেছেন, শর্ট কাভারে পাওয়ারফুল একটা কাভার ড্রাইভ, কিন্তু ফিল্ডার বলে লাইনে একচুল পরিমাণ মুভ করতে হয়নি কাভারে, ফিল্ডারকে হাফ স্টপ করালেন, বেশি দূর যায়নি বল, সামনে

ইনিং, ডট বল 4 রান, বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া, টার্গেট 275 রান করতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, হোম অফ ক্রিকেট মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বেতার একটি বড় টিম হয়ে আমরা আছি। বল টু বলের ধারা বর্ণনা আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি কামরুজ্জামান। 3 ম্যাচ ওডিআই সিরিজ, আজকে সর্বশেষ ওডিআই, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে আতিথ্যতা দিচ্ছে। এবারে অ্যারাউন্ড উইকেট এলেন তাসকিন, বল করলেন একেবারে ইনসুইং, ইনসুইংয়ের ভেতরে ঢুকছিল আলতো করে, খুব সফট হ্যান্ডে অনডাইভ করেছেন, মিডনে বাঁ দিকে সরে এসে ক্যাপ্টেন শান্ত ফিল্ডিং করলেন, এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। প্রথম ওভারে খেলা শেষ, প্রথম ওভারে খেলা শেষে দলের রান 5, বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া। হ্যাঁ, ভালো হয়েছে না, ব্যাটিং সাইড খুব খারাপ করেছে না, বোলিং সাইড খুব খারাপ হয়েছে, বেশ ভালো হয়েছে বলবো, যে বোথ সাইড যে পজিটিভ স্টার্ট বলা যেতে পারে। তাসকিন শুরুর ওভারটি তিনি করলেন, প্রথম ওভারটি দিয়েছেন 5 রান। আজকে বাংলাদেশের ব্যাটিংটা বলি শ্রোতা বন্ধুরা, 3টি অর্ধশতকের শেষে বাংলাদেশের ব্যাটিং এ 3টি অর্ধশতক। লিটন দাস 58 রানে অপরাজিত ছিলেন, 78 বল থেকে 4টি চারের মার, 2টি ছক্কার মার। তাহিদ হৃদয় আজকে তিনি খেলেছেন 83 রানের একটা অনবদ্য ইনিংস, 88 বল থেকে 8টি চারের মার, কোন ছক্কা নেই। মোসাদ্দেক সৈকত 56 রানে অপরাজিত ছিলেন, 51 বল থেকে 5টি চার, 1টি ছক্কার মার সেখানে ছিল, 109 স্ট্রাইক রেট মেনটেন করে খেলেছেন। নাজমুল শান্ত দলীয় অধিনায়ক, তিনি খেলেছেন 24 রান। 3টি অর্ধশতকের সুবাদে বাংলাদেশ 274 রান করে নির্ধারিত 50 ওভারে। মুস্তাফিজ এসেছেন, মুস্তাফিজ স্টোয়ার অফ স্ট্যাম্পের উপরে ছিল, ওখানে খেলেছেন কাভার মিডা ফেরি, জানে মিরাপ থেকে একজন ফিল্ডার ডান দিকে সরে গিয়ে যাতে করে ফিল্ডিং করে থ্রো করলেন, তার আগে ব্যাটাররা এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল। কুপার কনলি শেষ বলে সিঙ্গেল নেওয়াতেই তিনি থাকবেন ব্যাটিং প্রান্তে, তো তিনি এই রানটি নিলেন মূলত। জর্জ ইংলিশ দলীয় অধিনায়ক কুপার কনলির কাছ থেকে কিছুটা ব্যাটিং পরামর্শ নিয়ে নিলেন যে আজকে পিচের আচরণ কেমন। প্রথমবারের মতো ইংলিশ তিনি মোকাবেলা করবেন মুস্তাফিজের বল। মুস্তাফিজ দারুণ একজন বোলার, বিশ্বমানের বোলার, আমরা অনেক প্রশংসা করি মুস্তাফিজের। যাই হোক, ম্যাচ উইনিং একজন বোলার, ম্যাচ টার্ন করার মধ্যে একজন বোলার, একজন কি বোলার, একজন ডেঞ্জারাস বোলার এই মুস্তাফিজ। আজকের দিনে তার ব্যক্তিগত প্রথম ওভার, অপর উদ্বোধনী বোলার মুস্তাফিজ, বল করলেন ক্যাচের মতো, ক্যারি করেছেন কিনা, লেগেছে কিনা। লিটন কুমার দাস নয়, শ্রোতা বন্ধু আমরা সোহানকে দিতে পেলাম, সোহান তিনি ফিল্ডিং করছেন। হ্যাঁ, সেটি আমাদের সন্দেহটা ছিল যে সোহান, নুরুল হাসান সোহান, তিনি কিপিং করছেন এই মুহূর্তে। লিটন কুমার দাস, তিনি এই যে মাঝে অসুস্থতার কথা বললাম, দারুণ ক্যারি করেছেন, ব্যাটের কানায় লাগেনি, তবে ব্যাটসম্যান ভড়কে গেছেন এটা বলা যেতেই পারে ভড়কে গেছেন ব্যাটসম্যান। কি দারুণ বোলিং ছিল মুস্তাফিজের, কোন রান নয়। ওভারে 3 নম্বর বল, দ্বিতীয় ওভার 3 নম্বর স্লোয়ার, ওখানে শর্ট কাভার পয়েন্ট, এই রিজনে একজন ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে থামানোর চেষ্টা, বলের পিছনে ধাওয়া করেছেন অন্য একজন ফিল্ডার, যতক্ষণ ট্রাভেল করে করে কিপার প্রান্তে থ্রো করলেন, তার আগে ব্যাটার একবার দুইবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, 2টি রান বাড়ল, ওখানে মিসফিল্ড হয়ে গেল, যেখানে কোন রানই নেই সেখানে মিসফিল্ডের সুবাদে আরো 2টি রান। অর্থাৎ সোহানকে এবার ফুল জার্সি দেখানো হলো যে না, লিটন নয়, উইকেটের পেছনে কিন্তু কিপিং করছেন নুরুল হাসান সোহান তিনি। তবে ক্যাচটা ক্যারি করতে পারেননি সোহান, যদি ক্যাচটা ধরতে পারতেন তিনি তাহলে কিন্তু আউট হয়ে যেত জর্জ ইংলিশ ডানহাতি, কুপার কনলি বাঁহাতি। পরে বল আবার ক্যাচের মতো, থার্ড স্লিপে কোন ফিল্ডার নেই, বল চকিতে চোখের পলকে টিপ থার্ড বান দিয়ে চলে গেল সীমানার বাইরে, 4 রান, ইজি পিকিং শট, একেবারে ইজি শট। এর আগে আমরা দেখলাম যে থার্ড স্লিপ বা সেকেন্ড স্লিপে একটি মতো স্লিপ রয়েছে, যদি সেকেন্ড স্লিপে থাকতো তাহলে এই ক্যাচটি পেতেন। বল অনেকক্ষণ এয়ারে ছিল, কানাই লেগে বল সেকেন্ড স্লিপ দিয়ে ডিপ থার্ডম্যানের বাম্পাই দিয়ে চলে গেল সীমানার বাইরে, বোনাস আকারে 4টি রান জর্জ ইংলিশের ব্যাট থেকে। তবে কনভিনসিং শট ছিল না, দলীয় রান ডাবল ফিগার, দলীয় রান 12, বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া, টার্গেট 275 রান করতে হবে। এক ওভার 4 বলে খেলা শেষ, অর্থাৎ দ্বিতীয় ওভারে খেলা এগিয়ে, ওভারে 5ম বল, মুস্তাফিজ বল করলেন অফ স্ট্যাম্পের উপরে, তো বিচ্ছত্র করে স্কোয়াড ড্রাইভ করেছেন।

ড্রাইভ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, থার্ডম্যান, এই রিজন দিয়ে বল যাচ্ছে সীমানের দিকে, কুড়িয়ে কিপার প্রান্তে থ্রো। তার আগে ব্যাটাররা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল। প্রথম ওভার থেকে এসেছে পাঁচ রান, এই ওভার থেকে এখন পর্যন্ত বেশ ভালো রান এসেছে, আটটি রান এসেছে, একটি ডাবলস, দুটি সিঙ্গেল, একটি চার রানের স্কোর, স্কোরিং শট, সব মিলে আটটি রান পাঁচ বল থেকে চলে এসেছে। তাহলে ওইদিকে পাঁচ আর এদিকে আট, তেরো রান ইতিমধ্যে চলে এসেছে, এক বলের খেলা এখনো বাকি এই ওভারে। অর্থাৎ দ্বিতীয় ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করেছেন মুস্তাফিজ, তেরো রান, বিনা উইকেটের টিম অস্ট্রেলিয়া দৌড় শুরু করেছেন। স্লো আর ক্যাচের মতো, পয়েন্টে কোন ফিল্ডার নেই, ব্যাকওয়ার্ড পয়েন্টে বল যাচ্ছে সীমান দিকে, একজন ফিল্ডারের লম্বা শেষ, ফিল্ডার চলে গেলেন মাঠের বাইরে, বল ডেকে গেলেন ভেতরে, পেছনে যে ফিল্ডার তিনি কিন্তু ইমব্যালেন্স হয়ে যান। একটি রান, দুটি রান, তিনটি রান, চার হল না, বড় একটি ওভার শেষ হল। দ্বিতীয় ওভার থেকে এলো এগারো রান, দ্বিতীয় ওভারে খেলা শেষ, দলে রান ষোল, বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া। আগের ওভারে প্রথম ওভারে এসেছিল পাঁচ রান, দ্বিতীয় ওভারে এলো এগারো রান, এই পাঁচ আর এগারো ষোল, অর্থাৎ দুই ওভারে খেলা শেষ। কারেন্ট রানরেট বলছে কাটাই কাটাই আট করে, রেকর্ড রানরেট যেটা করতে হবে সাড়ে পাঁচ করে যদি ওভার প্রতি করতে পারে টিম অস্ট্রেলিয়া, তাহলে আজকের খেলায় তারা জয়লাভ করবে। আসলে কি তাই? না, ঘটে যাবে অনেক ঘটনা, এত সহজেই ছেড়ে দেবে না বাংলাদেশ। সবে মাত্র দ্বিতীয় ওভারে খেলা শেষ হল, দ্বিতীয় ওভারে খেলা শেষে ষোলো রান, বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারে খেলা শুরু হতে যাচ্ছে মিরপুর থানা প্রান্ত থেকে, সেই উদ্বোধনী বোলার তাসকিন ব্যক্তিগত কোটার দ্বিতীয়, দলে তৃতীয় ওভারে প্রথম বল, বল করলেন লেগ স্ট্যাম্পের উপরে, গ্লান্স শট, ডিফাইন লেগ দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, প্রোটেকশন আছে ডিফারে, মুস্তাফিজ ঠিক আমাদের সামনে, বেতার কমেন্ট্রি বক্সের সামনে থেকে তিনি ফিল্ডিং করে কিপার প্রান্তে থ্রো করলেন। তার আগে ব্যাটাররা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল। কনলি তিনি ডাবল ফিগারে পৌঁছে গেলেন, তার ব্যক্তিগত রান দশ। জর্জ ইংলিশ দলীয় অধিনায়ক চরম প্রেশারে রয়েছেন, এই দলীয় অধিনায়ক তিনি নেতৃত্ব হারাবেন যখন তিনি দেশে ফিরে যাবেন, যে তারপরে আর রাস্তা রাখা যাবে না, খণ্ডকালীন সময়ও তার প্রতি আর রাস্তা রাখা যাবে না। এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তারা কিন্তু নড়ে চড়ে বসেছে যে কি অবস্থা তাদের, বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো তারা সিরিজ হেরে গেছে ওডিআই ক্রিকেটে। তিন নম্বর ওভারের দ্বিতীয় বল, ব্যাটিং প্রান্তে জর্জ ইংলিশ দলীয় অধিনায়ক, ব্যাটিং প্রান্তে ডানহাতি ব্যাটার, দারুণ শট, অফ স্টাম্পের উপরে ছিল, কভার ড্রাইভ করেছেন শর্ট কাভারে, শর্ট কাভারে ফিল্ডার বলে লাইনে, খুব পাওয়ারফুল শট ছিল, ফিল্ডিংটি খুবই ভালো, ফিল্ডার খুব ভালো ফিল্ডিং তৎপরতার সঙ্গে তিনি ফিল্ডিং করলেন। গ্যাপ গড়লেই কিন্তু ঝামেলা, কারণ ওইদিকে এখানে থার্ডম্যান আর ওইদিকে কই, ও মাই গুডনেস, মানে ব্যাকওয়ার্ড পয়েন্ট, এক্সট্রা কাভার, লং অফ, এই রিজনে বাউন্ডারি দড়ির সামনে কোন ফিল্ডার নেই। যে দুজন ফিল্ডার বাউন্ডারি দড়ির সামনে রয়েছেন একেবারে, তারা রয়েছেন ডিপ থার্ডম্যানে এবং ডিপ ফাইন লেগে, তাহলে সামনের সাইডটা অন সাইড অফ সাইড এর বাউন্ডারিটা পুরোটা ফাঁকা। পরে বলে আসি, পরে বল লেগ স্ট্যাম্পের উপরে আপিস করে ফ্লিক শট করেছেন, মিড উইকেট বাউন্ডারিতে বল যাচ্ছে সীমানা দিকে, যেটি বলছিলাম যে একটু আপিস করে খেলে চার হয়ে যাবে এবং সেটি হল। এবারে মিড উইকেট বাউন্ডারিতে বল কিন্তু বের হয়ে গেল সীমানার বাইরে, জাস্ট বাউন্ডারি দড়ি স্পর্শ করলো এবং নো বল মনে হচ্ছে যে, নো বল হয়ে গেল। ওখানে নো বল হলে টিভি আম্পায়ার তিনি কিন্তু একটি সাউন্ড করেন যে নো বলের ইশারা, তিনি ফিল্ড আম্পায়ারকে সহায়তা করেন। ফুট ফল্ট নো বল, অর্থাৎ বোলিং এ যে মার্ক রয়েছে তার অনেক ভেতর থেকে, অর্থাৎ বোলিং এর এই পাশে যে প্রান্তে পার্টি থাকলে নো হবে, সেই ধরনের একটি বলই করলেন তাসকিন, কোন কন্ট্রোল নেই, এদিকে চার হজম করলেন, এদিকে নো বল, একটা অতিরিক্ত রান, সব মিলে কোন বলই হয়নি, পাঁচ রান চলে এসেছে। এবং ফ্রি হিট, ফ্রি হিট এই এই বলে কোন ওইভাবে আউট নেই শ্রোত বন্ধুরা, ওইভাবে আউট নেই, রান আউট ছাড়া দৌড় শুরু করেছেন বোলার। এবার সপাটে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড একেবারে সোজা ব্যাটে খেললেন, লং অন দে বল বের হয়ে গেল, অর্থাৎ এক বল থেকে এলো নটি রান, ওইদিকে পাঁচ রান, এদিকে চার রান, নয় রান এলো এক বল থেকে, চারটে খানে কথা, বিশাল করুচে তাসকিনের, বিশাল করুচে হয়ে গেল, হল না এই এই ওভারটি বা এই বলের গল্পটা বাংলাদেশের পক্ষে নয়, তাসকিনের পক্ষে নয়, ভালো ওভার হল না। এই ওভার থেকে ইতিমধ্যে বেশ রান চলে এসেছে, এদিকে নয় দশ, দশ রান, তিন বল থেকে দশ রান চলে এসেছে, তিনটি লিগেল ডেলিভারি এখনো বাকি। তাসকিন পনেরো রান দিয়েছেন ইতিমধ্যে এক ওভার তিন বল থেকে, দৌড় শুরু করেছেন তাসকিন, বল করলেন বাউন্সার, অফ স্ট্যাম্পের উপরে স্কোয়ার ড্রাই, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, হ্যাটট্রিক বাউন্ডারি, তিন নম্বর চার, তাসকিন কন্ট্রোল।
কন্ট্রোল নেই। হ্যাটট্রিক চার, জর্জ ইংলিশ ওই ব্যাটার নিজের মাধুরী মিশিয়ে বানিয়ে কাস্টমাইজ করে খেলছেন, এটা আরো সুন্দর। কন্ট্রোল ক্লোজ টু দ্য ব্যাট, আহারে বটম হ্যান্ড শট, একটু ব্যাটার ফেসটা অ্যাঙ্গেল করে স্কোয়ার ড্রাইভ করলেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে চার রান, চার রানের জন্য বড় একটি ওভার শেষ করতে যাচ্ছে একটা স্কিম। তাহলে তিন চার বারো তেরো চোদ্দ রানের ওভার, এখনো দুটি বল বাকি রয়েছে, উইকেটটি হবে তা স্কিম। উইকেট বল করলেন অফিস স্ট্যাম্পের উপরে, এবারে সোজা ব্যাটে খেলেছেন, মিড অফে কিছুটা ফাম্বল, ব্যাকআপ ফিল্ডে একজন রয়েছেন, কুড়ি যতক্ষণে কিপার প্রান্তে থ্রো করলেন তার আগে গুড কাম ব্যাকই বলবো তার স্কিনের। তিনটি চার হজম করার পরে একটি ডট বল হয়ে গেল, দুই ওভার পাঁচ বলে খেলা শেষে ত্রিশ রান বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া। টার্গেট দুশো পঁচাত্তর রান করতে হবে জয়ের জন্য, দুশো পঁচাত্তর রানের টার্গেটে খেলছে, তিরাশি রানের একটা অনবদ্য ইনিংস খেলেছেন আজকে তাওহিদ হৃদয়, তিরাশি রানের একটা অনবদ্য ইনিংস খেলেছেন, ছাপ্পান্ন রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক সৈকত, লিটন কুমার দাস উইকেট কিপার কাম ব্যাটার আটান্ন রান করেছেন তিনি আজকে, শুরু করেছেন তাসকিন ওভারের শেষ বল নিয়ে, বল করলেন ওখানে ব্যাটে খেলতে পারেনি প্যাডে লেগে যায়, আপিল করলেন লেগ স্ট্যাম্পের উপরে পার্টি ছিল বিধায়, আম্পায়ার ব্যাটসম্যানকে ফেভার করেছেন, রিভিউতে যাবেন কিনা, রিভিউতে যাওয়ার মতো কোন পরিবেশ তৈরি করতে পারলেন না, ডট বলে ওভার শেষ হয়ে গেল, বড় একটি ওভার শেষ অর্থাৎ চোদ্দ রানের ওভার, চোদ্দ রানের ওভার শেষ হয়ে গেল, তিন ওভারে খেলা শেষে ত্রিশ রান বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া, তিন দশে তিরিশ, তিন ওভারে খেলা শেষ অর্থাৎ ওভার প্রতি রান রেট কাটাই কাটাই দশ করে, খুব খরুচে হয়ে গেল এই ওভারটি তাসকিনের। আগের ওভারটি মুস্তাফিজ তার ব্যক্তিগত কোটার, প্রথম ওভারটি মুস্তাফিজ ভালো কিছু করতে পারেনি, তাসকিন প্রথম ওভার থেকে দিয়েছিলেন পাঁচ রান, দ্বিতীয় ওভারে এসে দিলেন চোদ্দ রান, অর্থাৎ সর্বসাকলে তিন ওভারে খেলা শেষ, তিন ওভারে খেলা শেষে ত্রিশ রান বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া, আটটি বল ডট হয়েছে, চারটি সিঙ্গেল, একটি ডাবলস, একটি তিন রানের এবং পাঁচটি চারের মার এসেছে, পাঁচটি চারের মার, পাঁচটি চার পাঁচে কুড়ি রান এসেছে, তিরিশ রানের মধ্যে বিশ রান এসেছে বাউন্ডারি থেকে, রাইট। তো মুস্তাফিজ ব্যক্তিগত কোটার দ্বিতীয়, দলীয় চতুর্থ ওভারের প্রথম বল, বল করলেন অফিস স্ট্যাম্পের উপরে, হোয়াট আ শট ম্যান, ফ্যান্টাস্টিক কভার ড্রাইভ, এক্সট্রা কভার দিয়ে বল সীমানার বাইরে, চার রান, দারুণ ব্যাটিং, দারুণ ব্যাটিং, কাভার্ড মিড অফের মাঝখানে একটা বড় গ্যাপ, এই গ্যাপ গুলিয়ে কনলি তিনি বলকে শাসন করলেন, বলকে গাইড করলেন, বলকে পরামর্শ দিলেন এই প্রান্তে যাও, ব্যাটিং ফলো থ্রুটা দেখুন কি দারুণ ব্যাটিং, ক্লাস, খেললেই কি হবে মাঝে মাঝে ক্লাস দেখাতে হবে, সে ক্লাস দেখালেন কনলি, দারুণ ইনিংসের অস্ট্রেলিয়ার পক্ষে ষষ্ঠ চারের মাঠ, চৌত্রিশ রান বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া, পরে বল, এটা আরো সুন্দর, এটা আরো সুন্দর, ওয়ান বাউন্স টু বাউন্স বল চলে গেল সীমানার বাইরে চার রানের জন্য, চার রান, ফ্যান্টাস্টিক শট, সাত নম্বর চারে মার। তাহলে মুস্তাফিজ পরপর দুটি বলে দুটি চার হজম করলেন, তাসকিন এর আগের ওভারে, এর আগের ওভারে পরপর তিনটি চার হজম করেছিলেন, তাহলে মুস্তাফিজ করলেন পরপর দুটি বলে দুটি চার হজম করলেন তিনি, স্কোয়ার ড্রাইভ, স্কোয়ার কাট, ব্যাকওয়ার্ড পয়েন্টে বল চকিতে চোখের পলকে চলে গেল সীমানার বাইরে, সাত নম্বর চারের মার ছিল, আটত্রিশ রান বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া, পরে বল এবার স্লোয়ার, স্লোয়ার একটু রাইজ করল বলটি, এতটা স্লোয়ার যে বলের গতি একশো উনত্রিশ দশমিক এক কিলো ধেয়ে যাওয়া এই বলটি, ব্যাটার কনলি খেলার কোন চেষ্টাই করলেন না, বিপদ বুঝে যে না আগের দুটি বলে চার পেয়েছি, এই বলটি খেললে হয়তো বিপদ হতে পারে, বিধায় তিনি ছেড়ে দিলেন, ওয়েল লেফট করলেন, যেতে সহায়তা করলেন, খেললেন না, তিন ওভার তিন বলে খেলা শেষে আটত্রিশ রান বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া, টার্গেট দুইশো পঁচাত্তর রান করতে হবে, রিকোয়ার্ড রান রেট দেখাচ্ছে বারবার পাঁচ দশমিক এক শূন্য, অর্থাৎ পাঁচের উপরে রান করলে হয়ে যাবে, পরে বল এবারে স্ট্রেট সোজা একটা ডেলিভারি, হঠাৎ লাফে ওঠা বল, আবারও ব্যাটার ছেড়ে দিলেন, আবারও ব্যাটার ছেড়ে দিলেন, যে মুস্তাফিজের বল তো স্লোয়ার, যদি খেলতে যেয়ে কানাকাঞ্চিতে লেগে যায়, বলের গতিবিধি ভালো ছিল, কুপার কনলি এবং জর্জ ইংলিশ দুই উদ্বোধনী ব্যাটার ইতিমধ্যে আটত্রিশ রানের একটা মহামূল্যবান পার্টনারশিপ চলে এসেছে, কনলি তেরো বল থেকে আঠারো রানে অপরাজিত, তেরো বল থেকে আঠারো, হান্ড্রেডের উপরে তার স্ট্রাইক রেট,
জর্জ ইংলিশ 10 বল থেকে 19 রান, অলমোস্ট 200 তার স্ট্রাইক রেট। কারেন্ট রান রেট বলছে 5.12। এই ওভার থেকে দুটি চারের স্কোরিং শট, দুটি ডট বল, দুটি লিগ্যাল ডেলিভারি এখনো বাকি, অর্থাৎ 8 রান চলে এসেছে ইতিমধ্যে। দোষ শুরু করেছেন মুস্তাফিজ আমাদের প্রান্ত থেকে, বেতার কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে, আবারও স্ট্রেট সোজা একটা ডেলিভারি ছিল 129.1। আগের বলের গতি 129.1 ছিল, পরের বলের গতি ঠিক 129.1। এই বলটিও কিন্তু একইভাবে তিনি কিন্তু মেনটেন করলেন যে না, আমি খেলব না, আমি খেলব না, এই ওভারে আমার যে রিকোয়ার্ড রান রেট ছিল সেটা চলে এসেছে, অতএব যে বলটি খেলতে আমি অস্বস্তি বোধ করব আমি সেই বলটি খেলব না। খেললেন না, ব্যাট অফার করেননি, চলে গেল কিপারে 10 রানে। একটি স্লিপ রয়েছেন ওখানে, গালি পয়েন্ট একজন ফিল্ডার, অর্থাৎ ডাবল গালি পয়েন্ট, এই জায়গায় দুইজন ফিল্ডার দেখতে পাচ্ছি, শর্ট কাভার, মিড অফ, মিড অন এবং শর্ট মিড উইকেট। ওভারের শেষ বল, বল করলেন স্কোয়ার ড্রাইভ, সেই পয়েন্টের ফিল্ডার তিনি ফিল্ডিং করলেন, ডট বলে ওভার শেষ হয়ে গেল। এই ওভার থেকে এলো 8 রান, 4 ওভারে খেলা শেষ, 38 রান, বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া। 4 ওভারে খেলা শেষে 38 রান, বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া। শ্রোতা বন্ধুরা, শুনছেন বাংলাদেশ বেতার। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দলের মধ্যে 3 ম্যাচ ওডিআই সিরিজের, আমরা আছি সর্বশেষ 3 নম্বর ওডিআই নিয়ে, হোম অফ ক্রিকেট মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফার্স্ট টি টোয়েন্টি আগামী 17 জুন, সেকেন্ড টি টোয়েন্টি আগামী 19 জুন, থার্ড টি টোয়েন্টি আগামী 31 জুন। 17, 19, 21 জুন তিনটা টি টোয়েন্টি চট্টগ্রামের মাটিতে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা তৈরি থাকুন, বাংলাদেশ বেতার আসছে আপনার শহরে। ইয়াস, বাংলাদেশ বেতার আপনার শহরে আসছে টি টোয়েন্টি ম্যাচের ধারা বর্ণনার জন্য। মনে রাখবেন 17, 19 এবং 21 এই তিনটি টি টোয়েন্টি চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠিত হবে, বাংলাদেশ বেতার সে খেলা চলতি ধারা বর্ণনা সম্প্রচার করবে। পরে বল আপিস করে একটা ফ্লিক শট করেছেন মিড উইকেটের ফিল্ডার, তার বাঁ পাশে বলটি পড়ল, ক্যারি করার মতো নয়, যতক্ষণে ট্রাভেল করে ফিল্ডিং করলেন ডিফার থেকে কুড়িয়ে কিপার প্রান্তে থ্রো, তার আগে ব্যাটাররা একবার দুইবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, দুটি রান বাড়ল শরীফুলের। শরীফুল ছিলেন এই ফিল্ডার, তিনি এখনো বোলিং এ আসেননি। ব্যাটার ছিলেন জর্জ ইংলিশ, দলীয় অধিনায়ক, 11 বল খেলেছেন, 21 রান করেছেন, 11 দুকুণে 22 রান করেছেন তিনি, 21, অলমোস্ট 200 তার স্ট্রাইক রেট। অপরদিকে কনলি 15 বল থেকে 18 রান করেছেন, পঞ্চম ওভারে খেলা এগিয়ে দলের রান 40, 40 রান করেছেন দলীয় উইদাউট লস, বিনা উইকেটে টিম অস্ট্রেলিয়া। শরীফুল এবার এসেছেন, তিনি বল করলেন লেগ স্টাম্পের উপরে, ক্যাচের মতো, ম্যান আউট, আউট, আউট, আউট। শরীফুল এলেন এবং উইকেট পেলেন, উইকেট নিলেন, মিস্টার ক্যাপ্টেন গন। 40 রানের পার্টনারশিপ, উদ্বোধনী পার্টনারশিপ ভেঙে গেল লেগ স্টাম্পের উপরে। বাজে একটা ডেলিভারি ছিল, স্লোয়ার একটা ডেলিভারি, এই বলকে জর্জ ইংলিশ পানিশ করতে পারলেন না, আপিস করে ফ্লিক শট করতে চাইলেন তিনি, কিন্তু শর্ট মিড উইকেটে ফিল্ডার বলের লাইনে ছিলেন, একেবারে তার কোলের মধ্যে, হাতের মধ্যে ক্যাচটি পড়ে ফ্রিজ হয়ে গেল, জমে গেল, আউট হয়ে গেলেন মিস্টার ক্যাপ্টেন, সাজঘরের পথে রওনা হয়েছেন তিনি। 12 বল থেকে 21 রান, কট মুসাদ্দেক, বোল্ড শরীফুল, 40 রানের মাথায় প্রথম উইকেটের পতন টিম অস্ট্রেলিয়ার। হ্যাঁ, ইহাকেই বলা হয় ক্যাপ্টেনের সিদ্ধান্তকে সম্মান করা। হ্যাঁ, ক্যাপ্টেন যখনই শরীফুলকে আনলেন, ব্রেক থ্রোটা এনে দিলেন এই শরীফুল, তাহলে ক্যাপ্টেনের সিদ্ধান্ত সফল করলেন তিনি। যদিও প্রথম 4 ওভার যথেষ্ট খরুচে ছিল বাংলাদেশের দুই বোলার, অর্থাৎ এক প্রান্তে তাসকিন, তিনি বেধরক পিটুনি খাচ্ছিলেন, অন্য প্রান্তে মুস্তাফিজ খুব ভালো বল করতে পারেনি। শরীফুলকে আনলেন পঞ্চম ওভারে মাথায়, শরীফুল কাজের কাজটি করে নিলেন, একেবারে নিজে উইকেট পেলেন, দলকে উইকেট উপহার দিলেন, বড় একটা উদ্বোধনী পার্টনারশিপ ভেঙে দিলেন তিনি। নতুন ব্যাটার রেনশো, ম্যাট রেনশো 8 ইনিংস 217 রান করেছেন, খুব ভালো একটা ক্যারিয়ার নয়, সবে শুরু হলো। পরে বল লেগ স্টাম্পের উপরে, আপিল, আপিল, আপিল, আপিল, রিভিউতে যাবেন কিনা, বড় একটা আপিল, শরীফুল ক্যাপ্টেন শান্তকে কনভিন্স করতে পারবেন কিনা। এখানে নুরুল হাসান সোহানের রোলটি খুব বড়, নুরুল হাসান সোহানের রোল বড়, আম্পায়ার নট আউট দিয়েছেন, ব্যাটারকে ফেভার করেছেন, ডিআরএস টাইমার কাউন্ট ডাউন শেষ হয়ে গেল, রিভিউ নিলেন না,
আপনি আছেন? না, নিলেন না। বলছে না, যেহেতু আম্পায়ার স্কল, সেহেতু স্টাম্প মিসিং বিধায় ও হাইট একটা ফ্যাক্টর, যেহেতু আম্পায়ার স্কল নট আউট, ইম্প্যাক্টটা একটা ফ্যাক্টর হতে পারে। আম্পায়ার ইম্প্যাক্ট করলেও কিন্তু অনেক সময় নট আউট থেকে যান। তবে আম্পায়ার যেটা করেছেন যে লেগ স্টাম্প মিস করতো প্লাস হাইটের কারণে, প্লাস ব্যাটার ডাউন দ্য গ্রাউন্ডে গিয়েছিলেন, রেনশো ব্যাটার, ব্যাটার নাম্বার থ্রি, বল করল বলে স্ট্রাইক বোলার মিস্টার শরীফুল ব্যাক টু ব্যাক উইকেট একই ওভারে, রেনশো এলেন গেলেন আউট হয়ে গেলেন, 40 রানের মাথায় প্রথম উইকেটে পতন, 40 রানের মাথায় দ্বিতীয় উইকেটে পতন, ওই বোলার স্ট্রাইক বোলার মিস্টার শরীফুল, লেগ স্টাম্প একে তসনস হয়ে গেল, তিন কাঠি লড়ে গেল, বেলস পড়ে গেল, লাল বাতি জ্বলে গেল, ব্যাটার আউট হল, উদযাপন ছিল বন উল্লাস, বন উদযাপন শরীফুলের। যাই হোক, ওখানে জিতবে জিতবে, হ্যাঁ আমাদের কমেন্ট্রি বক্সের শ্রদ্ধা জাফরুল্লাহ সরাফতের একটা কমন ডায়লগ রয়েছে, জিতবে জিতবে, উনি ম্যাচের প্রেডিকশন অনেক আগেই বলে দেন। তো এখন আমাকে তিনি বলছিলেন যে জিতবে জিতবে, আমরাও চাই জিতুক বাংলাদেশ, এবং অস্ট্রেলিয়ার যে এত নাক উঁচু, এত কলার উঁচু তাদের, এবং সেই যে তাদের মধ্যে পেশাদারিত্ব এই জায়গায় একটু কম, বাংলাদেশ এটি প্রমাণ করুক যে না, আমরাও পারি আমাদের মাটিতে তোমাদেরকে একেবারে মাটিতে নামিয়ে আনতে। তো যাই হোক, আমাদের মাটিতে খেলতে হলে, আমাদের সয়েলে যদি তোমরা খেলতে আসো, এরপরে অবশ্যই আরো পড়াশোনা করে আসবা, আরো আঠোসাঠো হয়ে আসবা, আরো মোটামুটি ভাবে গ্রুমিং হয়ে তোমরা আসবা, না হলে এই অবস্থা হবে তোমাদের। অ্যালেক্স ক্যারি সবচেয়ে সিনিয়র ক্যাম্পেনার, অন্যতম অভিজ্ঞ একজন ক্রিকেটার অ্যালেক্স ক্যারি, তিনি এলেন, তিনি উইকেট কিপিংও করতে পারেন, কিন্তু জর্জ ইংলিশ নিয়ে ব্যাটিং করছেন। লেগ স্টাম্পটি কিভাবে তসনস করলেন শরীফুল, ক্লিন বোল্ড করলেন সেটি দেখানো হচ্ছে। অ্যালেক্স ক্যারি, তিনি কিন্তু বাঁহাতি বল করলেন, অফ স্ট্যাম্পের ওপরে ছিল, একটু লাফিয়ে ওঠা বল, অ্যালেক্স ক্যারি তিনি কিন্তু উইড্র করলেন, ব্যাট মাথার উপরে উঁচু করে ধরলেন, বলকে যেতে সহায়তা করলেন। নুরুল হাসান সোহান উইকেট কিপার, তিনি তালুবন্দি করলেন ডট বল, দারুণ একটি ওয়েলকাম করেছেন ক্যারিকে শরীফুল, একটু রাইজিং বল দিয়ে, একটু বাউন্সি দিয়ে তিনি কিন্তু ওয়েলকাম করলেন অ্যালেক্স ক্যারিকে। হ্যাঁ, ভিত নড়বড় হয়ে গেল শুরুতেই, যে শুরুর ধাক্কা এতদিন এনেছিলেন তাসকিন, এই শুরুর ধাক্কাটি এনেছিলেন মুস্তাফিজ, আজকে তিন নম্বর বোলার হিসেবে শরীফুল সেই কাজের কাজটি করলেন। ক্যাপ্টেনের সিদ্ধান্তকে বারবার তিনি সম্মান জানাচ্ছেন, যে সিদ্ধান্তটি ভালো ছিল। ডাউন দ্য লেগ, কেন ডাউন দ্য লেগ, এবং বড় একটি ওয়াইড, শরীফুলের এই বলটি কোন কন্ট্রোল ছিল না, ডাউন দ্য লেগ, একটু রাইজিং ডেলিভারি, সোহান ডান দিকে সরে এসে ঝাঁপিয়ে পড়ে অ্যাক্রোবায়োটিক ওয়েতে বলটি তালুবন্দি করলেন। যদি তিনি বলটি না ধরতে পারতেন তাহলে নিশ্চিত একটি ওয়াইড চার হতো। যাই হোক, একটি রান অতিরিক্ত থেকে এলো, একটি বলও বাড়ল, দলের রান 41, 41 রান, 2 উইকেটে টিম অস্ট্রেলিয়া, 4 ওভার, 5 বলে খেলা শেষে টার্গেট 275 রান করতে হবে। দুটি উইকেটের পতন হয়েছে এবং দুটি উইকেট নিয়েছেন শরীফুল, দুটি উইকেট নিয়েছেন শরীফুল, একটা ক্লিন বোর্ড আর একটি ক্যাচ, মোসাদের সৈকত ক্যাচ নিয়েছেন, জর্জ ইংলিশকে ক্যাচে আউট করেছেন হোসেন শরীফুল, অপরদিকে অপরদিকে অন্য ব্যাটারকে তিনি করেছেন কি, তিনি ক্লিন বোল্ড আউট করেছেন। এবং রেনশো, তিনি রানের খাতা খোলার আগে শরীফুলের বলে ক্লিন বোল্ড আউট হয়ে তিনি চলে গেছেন সাত গড়ের পথে। পরে বল, এবার অফিস টেম্পারের উপরে খুব সফট হ্যান্ড, এখন ডিফেন্সিভ, একটু অ্যাঙ্গুলার ব্যাটে বল চলে যায় শর্ট কাভারে, বলে লাইনে ফিল্ডার, রান্নার কোন সুযোগ নেই, ডট বল, দলের রান 41, 2 উইকেটে টিম অস্ট্রেলিয়া, টার্গেট 275 রান করতে হবে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ব্যাটিং কার্ড কনলি, তিনি 15 বল থেকে 18 রান করেছেন এখন পর্যন্ত, জর্জ ইংলিশ 12 বল থেকে 21 রানে তিনি আউট হয়েছেন, কট মোসাদ্দেক বোল্ড শরীফুল 12 বল থেকে 21 রান, এবং রেনশো তিনি ব্যাটার নাম্বার 4 হয়ে এসেছিলেন, তিনি করেছেন 2 বল থেকে 0, ক্লিন বোল্ড মিস্টার শরীফুল, অর্থাৎ দুটি উইকেটে পতন হয়েছে, দুটি কিন্তু শরীফুলের পকেটে। তিনজন বলার এখন পর্যন্ত ব্যবহার করেছেন দলীয় কাজগুল শান্ত, মোসাদ্দেক সৈকত তিনি কি আনবেন কখন, অপরদিকে শেখ মাহেদি তিনিও কিন্তু রাইট আর্ম অফ স্পিনার, তানভীর লেফট আর্ম অর্থোডক্স স্পিনার তিনিও রয়েছেন, মুস্তাফিজ আবারও এনেছেন মুস্তাফিজকে আমাদের প্রান্ত থেকে, বল করলেন স্লোয়ার, একবার অফিস স্ট্যাম্পের উপরে ছিল স্লোয়ার, একটা ডেলিভারি বলের গতিগত সোজা ব্যাটে, ফরওয়ার্ড ডিফেন্স বা ফরওয়ার্ড শট করলেন 126.6,
মুস্তাফিজ হাফিজ স্টপ করালেন, পরবর্তী সময় কাভার থেকে দৌড়ে এসে একজন ফিল্ডার ফিল্ডিং করলেন, মোসাদ্দেক সৈকত সেখানে ফিল্ডিং করছিলেন, গ্যাপ গলাতে পারলেন না ব্যাটার, রান্নার কোন সুযোগ নেই ডট বল। টার্গেট 275 রান করতে হবে টিম অস্ট্রেলিয়াকে, টিম অস্ট্রেলিয়াকে 275 করতে হবে। তো বাংলাদেশের ইনিশিয়ালি যেটা বেস্ট থ্রো সেটা একটু দেরি হয়ে গেল, তারপরে মোটামুটি ভালো কাজের কাজটি করতে পেরেছেন বোলার শরীফুল। মুস্তাফিজ আজকের দিন এখন পর্যন্ত 2 ওভার 1 বল করেছেন, 19 রান, কোন উইকেটে দেখা এখন পর্যন্ত তিনি পাননি। ষষ্ঠ ওভারে খেলা এগিয়ে মিডিয়া প্রান্ত থেকে বল করলেন এভারে লেগ মিডিলে বল, লেগ মিডিল বল ডিফেন্সিভ শট আউট অফ পার্ট অফ ব্যাটের লেগে বল চলে যায় 3 পয়েন্ট, এই রিজনে বলের লাইনে ফিল্ডার হয়েছেন, কিপার প্রান্তে থ্রো, রানার কোন সুযোগ নেই ডট বল। শ্রোতা বন্ধুরা মনে আছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 26তম আসর শুরু হয়েছে, তিনটা দেশ মেক্সিকো কানাডা এবং আমেরিকার মাটিতে। আজকে ব্রাজিলের খেলা ছিল, আপনার প্রত্যেকে দেখেছেন হয়তো ফলো করেছেন, মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। অস্ট্রেলিয়া কিছুক্ষণ আগে খেলা শেষ হয়েছে টার্কির সঙ্গে, তুরস্ককে 2-0 গোলে পরাজিত করেছে। কিন্তু আজকের ম্যাচটি এই ক্রিকেটে অস্ট্রেলিয়া কি করবে এটা জানতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকতে হবে। কুপার কর্নলি তিনি ব্যাটিং প্রান্তে রয়েছেন 17 বল থেকে 18 রান, মুস্তাফিজ বল করলেন অপেশ, ওখানে স্কোয়াড ড্রাইভ আউটার পার্ট অফ ব্যাটে লেগে বল চলে ডিপ থার্ডম্যান দিয়ে সীমানার দিকে, ডিপারে প্রোটেকশন রয়েছে, কুড়িয়ে কিপার প্রান্তে থ্রো করার আগে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যের সঙ্গে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1 রান বাড়ল। এই যে ব্যাটিং ডিসপ্লে, 2টি উইকেট ব্যাক টু ব্যাক পড়ে যাওয়ার ফলে কিছুটা থিতু হয়েছে ব্যাটাররা বলা যেতে পারে, কিছুটা একটা ভয় ধারণ বোলিং হয় না, বা এই যে রিগ্রুম হওয়া নিজেকে বা দলকে যে অপশন 2 এ নিয়ে যাওয়া, যে না আমাদের শুরুতেই আমরা ভালোই খেলেছি, 40 রান করার পরে যে 2টি উইকেটে পতন হয়েছে ব্যাক টু ব্যাক, অতএব আমাকে যে একটা ক্ষত সৃষ্টি হচ্ছে, এই ক্ষত থেকে আরেকটু নিজেকে রিগ্রুম করে নিজেকে নতুনভাবে সেট আপ দিয়ে ক্ষতটা পুষিয়ে আবার কিভাবে নতুনভাবে শুরু করা যায়। আমার মনে হচ্ছে যে এই দুজন ব্যাটার ক্যারি তিনি এখন পর্যন্ত অনেক খাতে খুলতে পারেননি, তিনি হয়তো সেদিকে মনোনিবেশ করবেন। পরে বল আবারও আউটার পার্টার ব্যাটে লেগে যায়, ওখানে থার্ড স্লিপ বা গালি এরিজেন একজন ফিল্ডার খুব পরিমরি করে ড্রাইভ দিয়ে থামালেন, হাফ স্টপ করালেন, একজন ফিল্ডার অনেক দূরে থাকাতে ব্যাটাররা দ্রুততার সঙ্গে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়ল। অর্থাৎ ক্যারি অ্যালেক্স ক্যারি মোস্ট সিনিয়র ক্যাম্পেনার এই দলের, তিনি তার রানের অ্যাকাউন্ট ওপেন করলেন। উদ্বোধনী ব্যাটার কনলি তিনি তার দুইজন সতীর্থকে হারিয়েছেন, তো তিনি থাকবেন ব্যাটিং প্রান্তে, 18 বল থেকে এখন পর্যন্ত 19 রান করেছেন দলের রান 43, 2 উইকেটে টিম অস্ট্রেলিয়া। ষষ্ঠ ওভারে খেলা এগিয়ে, টার্গেট 275 রান করতে হবে টিম অস্ট্রেলিয়াকে আজকে জয়ের বন্ধ নোংর করতে হলে, 3 ম্যাচ সিরিজের এই ওডিআই 2-0 এগিয়ে বাংলাদেশ। পরে বলে স্ট্রেট একটা ডেলিভারি ফার অ্যাওয়ে ফ্রম দ্য বডি, ওখানে ব্যাটার কনলি তিনি খেলার কোন চেষ্টাই করলেন না, কোন ধরনের চেষ্টা করলেন না, বলকে যেতে সহায়তা করলেন। যেটি বলছিলাম যে যদি এই 2টি উইকেটে পতন না হতো তাহলে কিন্তু চড়াও হয়ে খেলতেন, এখানে একটু খোলসের মধ্যে মনে হচ্ছে ঢুকে গেছে এই জুটিটি বা অস্ট্রেলিয়া দল। যাই হোক তারা আবার রিগ্রুম হচ্ছে, যেটি বলছিলাম যে ক্ষতটা সৃষ্টি হয়েছে সেখান থেকে একটু পুষিয়ে নিজেকে আর একটু মানিয়ে নিয়ে তারপরে আবার অ্যাডজাস্ট করে এগিয়ে যাওয়া, এটি হচ্ছে ক্রিকেট। অর্থাৎ এবারে বাংলাদেশ কিন্তু অ্যাটাকে রয়েছে, মুস্তাফিজ এই ওভারটি ভালো করেছে, 2টি সিঙ্গেল দিয়েছেন, পরে বল শেষ মুহূর্তে ডেলিকেট একটা কার্ড, ডেলিকেট কার্ড স্কোয়াড ড্রাইভ এই মাঝামাঝি খেলছেন, ডিপ থার্ড ম্যানে ব্যাকওয়ার্ড পয়েন্টে বল যাচ্ছে সীমান দিকে, কুড়িয়ে কিপার প্রান্তে থ্রো, 3 রানের ওভার শেষ হল, 6 নম্বর ওভার থেকে এলো 3টি রান। মুস্তাফিজ 3 ওভার শেষ করলেন, 3 ওভার থেকে দিয়েছেন তিনি 22 রান, কোন উইকেটের দেখা পাননি। ইনফ্যাক্ট দলীয় ষষ্ঠ ওভারে খেলা শেষ, 44 রান, 2 উইকেটে টিম অস্ট্রেলিয়া। এখনো অস্ট্রেলিয়াকে করতে হবে 231 রান 44 ওভার থেকে, হাতে উইকেট রয়েছে তাদের 8টি, 44 ওভার থেকে করতে হবে 231 রান, 8টি উইকেট তাদের হাতে রয়েছে। অ্যালেক্স ক্যারি ক্রিজে রয়েছেন, কিছুদিন আগে তিনি এসেছেন, এবং কুপার কনলি তিনি আছেন উদ্বোধনী ব্যাটার হিসেবে। তো দুজন সতীর্থকে তিনি হারিয়েছেন, 2টি উইকেট, 2টি শরীফুলের পকেটে। আবারও আমন্ত্রণ জানিয়েছেন শরীফুলকে, সফল বোলার এখন পর্যন্ত মিস্টার শরীফুল মিরপুর থানা প্রান্ত থেকে। কনলি ব্যাটিং প্রান্তে রয়েছেন, বল করলেন এবারে কাভার ড্রাইভ করেছেন, এক্সট্রা কাভার দিয়ে বল যাচ্ছে সীমান্ত দিকে, কেউ সেখানে নেই, গ্যাপ গালন একটা শট, প্রপার টাইমিং করে মাটি কামড়িয়ে বল চলে গেল সীমানার বাইরে, অফ স্ট্যাম্পের উপরে ছিল, একটু অ্যাঙ্গেল ব্যাটে খেলেছেন, মিড আপ এবং কাভারের মাঝখানে একটা উইন্ডো ছিল, সে গ্যাপ গলিয়ে পাঠিয়ে দিলেন কনলি সীমানার বাইরে। কি দারুণ ব্যাটিং, দারুণ ব্যাটিং, ফ্যান্টাস্টিক ব্যাটিং, আত্মবিশ্বাস জাগানে ব্যাটিং, 4-এর মার, ওয়েলকাম বাউন্ডারি কনলির ব্যাট থেকে।
দারুণ ব্যাট। শরীফুল প্রথম বলেই চার খেলেন, পরে পাঁচটি বল একটু দেখে শুনে করতে হবে। 48 রান, 2 উইকেটে টিম অস্ট্রেলিয়া। পরে বল এবারে দারুণ গুড কাম ব্যাক, উইকেট টু উইকেট স্টাম্পের মধ্যে মাপা লেন্থের বল ছিল, খুব তাড়াহুড়ো করে ফরওয়ার্ড ডিফেন্স করলেন, বোলার হাফ স্টপ করালেন, পরবর্তী সময় ব্যাকআপ ফিল্ডার হয়েছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, নলেজ টেক প্রান্তে রানার কোন সুযোগ নেই, ডট বল। নাজমুল শান্ত পরামর্শ দিয়ে যাচ্ছেন, শরীফুলকে পরামর্শ দিচ্ছেন, গ্রুমিং করছেন, তিনি নার্সিং করছেন যে কিভাবে বলগুলো করতে হবে। অস্ট্রেলিয়া 6 ওভার 2 বল থেকে তারা 48 রান করেছেন 2 উইকেটে, তো সেটি দেখানো হচ্ছে যে কতটা চার তারা হাঁকিয়েছেন, কতটা ডাবলস নিয়েছেন, সিঙ্গেল কিভাবে নিয়েছেন। শরীফুল সেই কাজের কাজটি করেছেন, সেই শরীফুল বোলার বল করলেন, আবার উইকেট টুকিটি স্টাম্পের মধ্যে মাপালেন্থের বল ছিল, সোজা বাইরে ডিফেন্স করলেন, মিড অফে বল চলে যায়, বলের লাইনে ফিল্ডার তানভীর সেখানে ফিল্ডিং করছেন, কুড়িয়ে কিপার প্রান্তে থ্রো করলেন, রানার কোন সুযোগ নেই, ডট বল। গুড বোলিং বলবো শরীফুলের, গুড কাম ব্যাক, কারণ প্রথম বল ওভারের প্রথম বলে যদি 4/6 হজম করা যায় পরের বলগুলো কিন্তু অতটা কন্ট্রোল থাকে না, তো শরীফুল পরে দুটি বলে কিন্তু দারুণ কন্ট্রোল বা দারুণভাবে তিনি বল করেছেন, দুটি বল করেছেন, দুটি ডট বল হয়ে গেছে, দারুণ বোলিং শরীফুল। এখনো 3টি লিগেল ডেলিভারি বাকি রয়েছে এই ওভারে, টার্গেট 275 রান করতে হবে টিম অস্ট্রেলিয়াকে জয়ের জন্য। 8টি চারের মার, কোন ছক্কা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংসে আসেনি, 6 ওভার 3 বলে খেলা শেষ, 48 রান 2 উইকেটে টিম অস্ট্রেলিয়া। শরীফুলের পরে বল, বল করলেন এবারে স্ট্রেট পাওয়ারফুল একটা বল ছিল, 137.2, বল পড়ার পরে একটু নিচু হয়ে যায়, যে লেন্থে বা যে হাইটে ব্যাটার কনলি আশা করেছিলেন সেভাবে যায়নি, বলটা পড়ার পরে সাই করে নুরুল হাসান সোহানের দস্তানে ঢুকে গেল, ব্যাটার একটু ঘুরে নিচ্ছেন, তিনি নিজেকে গ্রুমিং করে নিচ্ছেন, এদিকে ওদিকে তিনি চেয়ে দেখছেন যে হ্যাঁ এটা কি, এটা হচ্ছে যে নিজের মধ্যে জড়তা বা শেকিনেস কাজ করা, বা শরীফুল সবেমাত্র আগের ওভারটি করেছেন, 2 উইকেট নিয়েছেন, তার বলগুলো গুরুত্বের সঙ্গে কিভাবে দেখা যায়, হ্যাঁ একটু আশপাশ ঘুরে নিলেন এখানে কনলি ব্যাটার। শরীফুল পরে বল করবেন, তিনি পরে বল পেস কাভার ড্রাইভ, হোয়াট আ ফ্যান্টাস্টিক শট, আগের চারটি যে পার্টি মেরেছিলেন কনলি, পরের চারটি ঠিক একইভাবে একই জায়গায় একই রকম করে একই বোলারকে বেঁধে ধরে পেটালেন, বল চলে গেল সীমানার বাইরে, ফ্যান্টাস্টিক কাভার ড্রাইভ, হোয়াট আ টাইমিং ম্যান, দারুণ ব্যাটিং, খুনে ব্যাটিং যাকে বলা হয়, হ্যাঁ দারুণ। এই যে লুজ ডেলিভারি, বাজে ডেলিভারি, যারা সিনিয়র ক্যাপ্টেনার বা যারা খুব অভিজ্ঞ ব্যাটার তারা না এতটা তাড়াহুড়ো করেন না, সুযোগের অপেক্ষায় থাকেন, তো আগে দুটি বল ডট হয়েছে ড্যাজার ম্যাটার, আমার পুষে তার মতো যথেষ্ট ক্ষমতা রয়েছে, কনলি কিন্তু সেটি প্রমাণ করলেন, মাঝখানে দুটি বল ডট, পরের বলে এসে তিনি কিন্তু একটা চার হজম করলেন, আবার ওভারের শেষ বল 8টি রান চলে এসেছে, পরে বলে এবার উইকেট টুকেটে স্টাম্পের মধ্যে, গুড কাম ব্যাক, গুড কাম ব্যাক, 8 রানের ওভার শেষ হলো, ইনফ্যাক্ট 7 ওভারে খেলা শেষ, 7 ওভারে খেলা শেষে 52 রান 2 উইকেটে টিম অস্ট্রেলিয়া, 6/7/42, 7/7/49, ও ভালো তো, বেশ রান রেটটা বেশ ভালো বলা যেতে পারে শ্রোত বন্ধুরা, বেশ ভালো, অনেক ভালো রান এই মুহূর্তে, রান রেট ভালো, উইকেটে দুটি পতন হয়েছে, যাই হোক এই জুটিকে যদি ফেরানো যায়, কনলি যদি ফিরে যায় তাহলে আবার আপার হ্যান্ডে চলে যাবে বাংলাদেশ, টার্গেট 275 রান করতে হবে। যাই হোক একজন স্পিনার হাত ঘুরাচ্ছেন, কাকে দেখবো, আমার শেখ মাহিদিকে দেখবো কিনা, শেখ মাহিদি তিনি এসেছেন, যখনই মেহেদি হাসান মিরাজ তিনি এই দলে আর সুযোগ পেলেন না, মাথায় ব্যথায় পেয়েছিলেন, সেকেন্ড ওডিআইতে তিনি বমিও করেছিলেন, হাসপাতালে অ্যাডমিট হতে হয়েছিল তাকে, 24 ঘন্টা একটা ফলো আপে তিনি ছিলেন, তো তৃতীয় ওডিআইতে এসে শেখ মাহিদিকে দলে দলভুক্ত করেছেন তিনি, তো এই মাহিদি ব্যাট হাতে খুব ভালো কিছু করতে পারেননি, এখন বল হাতে পুষিয়ে দিতে তিনি পারবেন কিনা, রাইট আর্ম অফ স্পিনার তিনিও ওইভাবে বল করেন, অপরদিকে মোসাদ্দেক শেখ তিনিও রাইট আর্ম অফ স্পিনার, তানভীর হচ্ছেন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, এরা স্পিন বা ঘূর্ণি বলে কতটা কুপকাত করতে পারে এই জুটিকে বা অস্ট্রেলিয়াকে। প্রথমবারের মতো আজকে স্পিন অ্যাটাক শুরু হচ্ছে শ্রোত বন্ধুরা, ঠিক আমাদের প্রান্ত থেকে অ্যারাউন্ড উইকেটে করবেন, কনলি ব্যাটিং প্রান্তে রয়েছেন, হ্যাঁ শেখ মাহিদিকে দেখতে পাচ্ছি, বল করলেন ভেতর দিকে ঢুকছিল একটি অ্যাঙ্গুলার ব্যাটে, ওখানে কাভারে খেলেছেন, বলের লাইনে ফিল্ডার রয়েছে, রান্নার কোন সুযোগ নেই, ডট বল। টার্গেট 275 রান করতে হবে অস্ট্রেলিয়াকে, এই মুহূর্তে 52 রান 2 উইকেটে টিম অস্ট্রেলিয়া, অষ্টম ওভারে খেলা এগিয়ে, অ্যারাউন্ড উইকেট, শর্ট পিচ, ভাগ্য ভালো যে চড়া হননি ব্যাটার কনলি,
বল করলেন, ভেতর দিকে ঢুকছিল, আবারও ঠিক একইভাবে ডিফেন্স করলেন, ওই শর্ট কাভার মিড আপ এই রিজনে বল চলে যায় বলে লাইন ফিল্ডার, গ্যাপ গলাতে পারলেন না ব্যাটার, রান নেওয়ার কোন সুযোগ নেই, ডট বল, ব্যাক টু ব্যাক ডট বল। শেখ মাহেদি বোলার বল করলেন, এবারে কিন্তু ছোট্ট করে আবার পাঞ্চ, আবারও পাঞ্চ, তিন নম্বর বল একই জায়গায় খেলেছেন, ওই মিড আপ ওই কাভার এই রিজনে খেলেছেন, ফিল্ডার এই একই ফিল্ডার, তিনি ওখানে ফিল্ডিং করছেন। যাই হোক, কনলি তিনি সাধ্যমতো চেষ্টা করছেন যে গ্যাপ গলানো যায় কি না। ওভারে চার নম্বর বল, এবার উইকেট উইকেট স্টাম্পের মধ্যে মাপা লেন্থের বল ছিল, ব্যাকফুটে গিয়ে আবারও ওখানে কাভারে খেলেছেন, চার নম্বর বল একইভাবে ডিফেন্স করলেন, ব্যস্ত একজন ফিল্ডার কাভারে, ব্যস্ত ফিল্ডার কাকে দেখতে পাচ্ছি সেই জায়গায়, সঞ্জিতকে দেখতে পাচ্ছি কিনা আমরা। যাই হোক, চারটি বল চারটি ডট হয়েছে, অষ্টম ওভারে খেলা এগিয়ে, 52 রান, 2 উইকেটে টিম অস্ট্রেলিয়া। বল করলেন পঞ্চম বল অফিস ব্যাটম অফিস স্পিনার শেখ মাহেদি, একেবারে ঘুম পাড়া নিয়ে বল বলবো, মায়াবী জাদুতে একেবারে বেঁধে ফেলেছে ব্যাটারকে, ব্যাটার পাঁচটি বল পাঁচটি একই অঞ্চলে খেলেছে, ফলাফল শূন্য রেজাল্ট বলা যেত, কোন রান নয়। ওভারে ষষ্ঠ বল এবং মেড ইন ওভার, কি দারুণ বোলিং ম্যান শেখ মাহেদি, প্রথম বল মেডেন আদায় করে নিলেন, কোন রান দেননি, 8 ওভারে খেলা শেষ, 52 রান, 2 উইকেটে টিম অস্ট্রেলিয়া। দারুণ বল শেখ মাহেদি। তাহলে আগের ওভারে আগের বোলার শরীফুল বেশ ক্যাপ্টেনের সিদ্ধান্তকে সম্মান করেছেন বলা যেতেই পারে, শেখ মাহেদি তাকে ঘূর্ণি বোলার হিসেবে স্পিন বোলার হিসেবে প্রথমে আমন্ত্রণ জানালেন ক্যাপ্টেন, ঠিক মেড ইন ওভার ক্যাপ্টেনকে উপহার দিলেন, দলকে উপহার দিলেন, এ ওভারতে কোন রানই এলো না, মেড ইন ওভার, 8 ওভারে খেলা শেষে 52 রান, 2 উইকেটে টিম অস্ট্রেলিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত আছেন বাংলাদেশ বেতারের সাথে, 3 ম্যাচ ওডিআই সিরিজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার, আমরা আছি শেষ ওডিআই নিয়ে, অস্ট্রেলিয়ার সামনে টার্গেট 275 রানের। তো শুরু করেছেন শরীফুল মিরপুর থানা প্রান্ত থেকে, 9 ওভারের প্রথম বল একটু রাইজিং বল, ও মাই গুডনেস, একটা বাউন্স খেয়ে তারপরে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডারের হাতে, ক্যারি করার মতো নয়, যেই জায়গায় বলটি গোত্তা খেলো পড়লো সেই জায়গায় কোন ফিল্ডার নেই, তার ঠিক 5 গজ পেছনে একজন ফিল্ডার, তিনি ফিল্ডিং করলেন, গ্যাপ গলানো গেল না। কনলি 27 বল খেলেছেন, 27 বল থেকে 28 রান, অর্থাৎ রানে বল 27 বল খেলেছেন, 28 রান করেছেন, শতভাগ উপরে তার স্ট্রাইক রেট, 52 উইকেটে টিম অস্ট্রেলিয়া, পরপর 7টি বল ডট হল, আগের শেখ মাহেদির 6 বল, শরীফুলের 1 বল, 7 বলে কোন স্কোরিং শট আসেনি, শরীফুল 2 ওভার 1 বল 11 রান, 2টি উইকেট, পরে বল এবার উইকেট টুইকেট স্টাম্পের মধ্যে মাপা লেন্থের বল ছিল, সোজা ব্যাটে ডিফেন্স করলেন, মিডানে বল চলে যায়, তাসকিন সেখানে ফিল্ডিং করছেন, রান্নার কোন সুযোগ নেই, ডট বল, ক্যাপ্টেন মিরাফে ফিল্ডিং করছেন, ফিল্ডিং এর কিছুটা পরিবর্তন, ডিপ ফাইন লেগে মুস্তাফিজকে বলছেন যে তুই ফাইন লেগ থেকে একটু স্কোয়ারিশ পজিশনে যা। শেখ বায়েজিদ তিনি ফিজিও, তিনি কিন্তু মুস্তাফিজের কিছুটা সেবা শুশ্রূষা করছেন, অপরদিকে অন্য একজন ফিল্ডার হচ্ছেন ডিপ ফাইন লেগে, ডিপ থার্ড ম্যান এবং ডিপ ফাইন লেগ, প্রথম পাওয়ার প্লে ওভারে খেলা চলছে। তো শুরু করেছেন এখন শরীফুল, ব্যাটিং প্রান্তে কনলি উদ্বোধনী ব্যাটার, এখন পর্যন্ত ক্রিজে আছেন তিনি, বল করলেন স্কোয়ার ড্রাইভ পয়েন্টে, ফিল্ডার বলে লাইনে, দারুণ বোলিং, পরপর 3টি হ্যাটট্রিক ডট, লাস্ট 6 বল, এ ওভারে 3 বল, 9 বল থেকে কোন স্কোরিং শট এখনো আসেনি, রেকর্ড রান রেট বেড়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার, 5.37, এই হারে করতে হবে জয়ের বন্ধন নোংর করতে হলে অস্ট্রেলিয়াকে, 8টি উইকেট তাদের হাতে রয়েছে, টার্গেট 275 করতে হবে টিম অস্ট্রেলিয়াকে। 28 রানে অপরাজিত 29 বল থেকে কনলি, ক্যারি অ্যালেক্স ক্যারি 9 বল খেলেছেন, 9 বল থেকে 1টি রানে দেখা পেয়েছেন, রান আপটা আরো বড় করলেন শরীফুল, রান আপটা আরো বড় করলেন, একটি স্লিপ নিয়ে তিনি বল করছেন, ডাবল পয়েন্ট কাভার মিড অফ মিড অন শর্ট মিড উইকেট, ডি ফাইন লেগ এবং ডি থার্ড ম্যান দুজন ফিল্ডার, পরে বল এবারে গ্যাপ পেয়েছেন পয়েন্ট এবং কাভারের মাঝখানে ফিল্ডার, স্কোয়ার ড্রাইভ করেছেন, কাভার পয়েন্টে বল সীমানার বাইরে, 4 রান, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার ইনিংসের 10ম 4 মার, স্লোয়ার একটা ডেলিভারি ছিল, পিক করেছেন খুব সহজেই, পিক করতে পারলেন ওখানে ব্যাটার, হ্যাঁ একেবারে বটম হ্যান্ড শট, ব্যাকফুটে গিয়ে ব্যাটের ফেসটি একটু অ্যাঙ্গেল করে কাভার এবং পয়েন্টের মাঝখানে যে উইন্ডোটা ছিল সেই গ্যাপ গলিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, 4 রান, ওয়েলকাম বাউন্ডারি,
তাহলে দশ বলের মাথায় এসে একটি চারের স্কোরিং শট খেললেন কনোলি বা অস্ট্রেলিয়ার ব্যাটাররা। গুড গোয়িং বাংলাদেশ, খেলে যাও, রান বাড়ল, দলে রান ৫৬ দু উইকেটে। পরে বল বাউন্সার, বাউন্সার ওখানে আম্পায়ার কি ওয়ান বাউন্স অ্যালাউ করবে না? হ্যাঁ, এরপরে যদি বাউন্স দেন তাহলে অন্য হিসেব হবে। পঞ্চম বল থেকে এলো ডট বল, একটি লিগেল ডেলিভারি এখনো বাকি রয়েছে এই ওভারে। ২৭৫ রান টার্গেট অস্ট্রেলিয়ার সামনে, কারেন্ট রান রেট বলছে যে খুবই ভালো, রিকোয়ার্ড রান রেটটা ৫.৩২। এই হারি করে করতে হবে ওভার প্রতি টিম অস্ট্রেলিয়াকে জয়ের জন্য। শ্রোতা বন্ধুরা, এরপরে দল চলে যাচ্ছে চট্টগ্রামের মাটিতে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য। হ্যাঁ, তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ রয়েছে চট্টগ্রামের মাটিতে। বাংলাদেশ বেতার সে খেলার চলতি ধারা বর্ণনা সম্প্রচার করবে, আগাম আমন্ত্রণ রইল। এবারে কুইকার, খুবই দ্রুত গতি সম্পন্ন একটি বল ইনসুইং করে ভেতর দিকে ঢুকছিল, ব্যাকফুটে গিয়ে স্কোয়াড ড্রাইভ করেছেন, পয়েন্টে ফিরল, বাড়ল লাইনে, ডট বলে ওভার শেষ। অর্থাৎ দুই ওভার থেকে এলো মাত্র চার রান, এই ওভারে এসেছে চার, আগের ওভারটি ম্যাডেন ছিল। নয় ওভারে খেলা শেষে ৫৬ রান দু উইকেটে টিম অস্ট্রেলিয়া। কনোলি ৩২ রানে অপরাজিত, ৩২ বল থেকে ৩২ রানে অপরাজিত, গুড গোয়িং বাংলাদেশে বলা যেতে পারে। দ্বাদশ প্লেয়াররা মাঠে প্রবেশ করেছেন, যখনই ওভার শেষ হয় তখন কিন্তু দ্বাদশ প্লেয়াররা মাঠে প্রবেশ করেন বাংলাদেশের মাটিতে চলছে। অপরদিকে ক্যারিবিয়ান অঞ্চলে চলছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ, বাংলাদেশে চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজ, বিশ্বকাপ চলছে, ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে। শ্রোত বন্ধুরা, তিনটি দেশে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে, হ্যাঁ সেখানে চলছে। অস্ট্রেলিয়া কিছুক্ষণ আগে ২-০ গোলে জয় পেয়েছে টার্কির সঙ্গে। নতুন ওভারের প্রথম বল, দশম ওভারের প্রথম বল, ড্রাইভ করেছেন অফ ড্রাইভ, মিড অফ ছেড়ে বল লং অফে ডিপার প্রান্তে, ঠিক আমাদের প্রান্ত থেকে কিপার প্রান্তে থ্রো, এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল, একটি রান বাড়ল টিম অস্ট্রেলিয়ার, ৫৭ রান দু উইকেটের টিম অস্ট্রেলিয়া। দশম ওভারে খেলা এগিয়ে, শেখ মাহেদি আগের ওভারটি তিনি মেডেন দিয়েছিলেন, ব্যক্তিগত কোটা দ্বিতীয়, দলের দশম ওভারের এগিয়ে। অ্যালেক্স ক্যারি সিনিয়র ক্যাম্পেইনার, বড় দায়িত্ব তার কাঁধে, যদি ক্যারিকে আউট করা যায় তো সত্যি কথা বলতে কি আপার হ্যান্ডে চলে যাবে বাংলাদেশ। তো শুরু করেছেন বোলার, বল করলেন ভেতর দিকে ঢুকছিল লেগ মিডিলে বল, ব্যাকফুটে গিয়ে আলতো করে ফ্লিক শট করেছেন, স্কোয়ার লেগ দিয়ে বল যাচ্ছে সীমানের দিকে, কুড়িয়ে থ্রো করার আগে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল। কুপার কনোলি ৩৩ বল থেকে ৩৩ রান করেছেন, অ্যালেক্স ক্যারি খুবই সতর্কতার সঙ্গে তিনি শুরু করেছেন, দশ বল থেকে ২ রান করেছেন, দলের রান ৫৮, দলের রান ৫৮ দু উইকেটে টিম অস্ট্রেলিয়া। দশম ওভারে ৩ নম্বর বল, বল করলেন অফ স্টাম্পের বাইরে, লুজ ডেলিভারি, কভার ড্রাইভ, এক্সট্রা কভার দিয়ে বল সীমানার বাইরে। আরে শেখ মাহেদি, মানে প্রতিটা মুহূর্ত ধরে রেখে খেলতে হবে, আপনি কোথাও ভুলচুক করবেন অপোনেন্টটা আপনার উপরে কাউন্টার অ্যাটাক করবে, এই বলটা তার প্রমাণ। বলটি তিনি মানে ওই যে বলি না যে গায়ে লাগে না, এইভাবে এমনভাবে তিনি বল করলেন, একটা লুজ ডেলিভারি, একটা পানিশড, চার রান। পরে বল আবারও অফ স্টাম্পের বাইরে ছিল, কাট শট নিচের পাটে লেগে যায়, ইনার পাটে লেগে বল পেছনে দিকে যায়নি, সামনে আসে কাভার, কাভার পয়েন্টে রিজনে বল চলে আসে, বলের লাইনে ফিল্ডার গ্যাপ বলাতে পারলেন না, ডট বল। ১১তম চারের মর অস্ট্রেলিয়ার এটি ছিল আগের বলটি, ঠিক এই ওভার থেকে মোট ৬টি রান এসেছে, চার বল থেকে ৬টি রান, দুটি সিঙ্গেল, একটি চার, এই ৬ রান এসেছে, দুটি লিগেল ডেলিভারি এখনো বাকি। এবারে উইকেট উইকেট জাস্ট পাঞ্চ করেছেন, মিড অফ ছেড়ে বল আসছে লং অফে, মুস্তাফিজ একেবারে ডিপার প্রান্তে, ডিপ লং অনে, ডিপার প্রান্তে কুড়িয়ে যতক্ষণে কিপার প্রান্তে থ্রো, ব্যাটাররা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল। নয় ওভার পাঁচ বলে খেলা শেষে ৬৩ রান দু উইকেটের টিম অস্ট্রেলিয়া। ওভারের শেষ বল অ্যারাউন্ড উইকেট, দশম ওভারের শেষ বল আবারও ভেতরে পাটে লেগে যায়, খুব বেশি দূর যাবে না, মিড অফে বল চলে আসে, মিড অফ কাভারের রিজনে, ডট বলে ওভার শেষ হয়ে গেল, এই ওভার থেকে এলো ৭ রান। ইনফ্যাক্ট দশ ওভারে খেলা শেষ, ৬৩ রান দু উইকেটে টিম অস্ট্রেলিয়া। এখনো ২১২ রানের প্রয়োজন, ৪০ ওভার থেকে ৮টি উইকেট হাতে রয়েছে টিম অস্ট্রেলিয়ার, ঘটে যাবে অনেক ঘটনা। দ্বিতীয় ইনিংসের
মাইক্রোফোনে পরিবর্তন আসছে, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি প্রান্তর দাস অনয় আপনাকে। ধন্যবাদ মোহাম্মদ কামরুজ্জামান। বেশ কম্পিটিটিভ একটা ম্যাচ চলছে আমাদের সামনে এবং সেটা বেতার ইথার তরঙ্গের মাধ্যমে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আমরা সর্বক্ষণ। প্রান্তর দাস অনয় যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে পরবর্তী কিছুক্ষণের জন্য। 53-2 উইকেটে ছিল বাংলাদেশ এই স্টেজে 10 ওভার শেষে, অস্ট্রেলিয়া এগিয়ে আছে 10টা রানে 63-2 উইকেটে। এই মুহূর্তে ক্রিজে আছেন অ্যালেক্স ক্যারি এবং কুপার কনলি। এই কুপার কনলির কথাই বলছিলাম, অস্ট্রেলিয়ার ওয়ান অব দ্য স্টার্স, ডোমেস্টিকে রানের ফোয়ারা ছুটিয়ে তারপরে এসেছেন এই অস্ট্রেলিয়ান সাইডে। শরীফুল ইসলাম প্রথম বলটা করেছেন, অ্যালেক্স ক্যারি ছিলেন স্ট্রাইকে, ম্যাথিউ ওয়েট পরবর্তী একটা সময় সামলেছেন এই অ্যালেক্স ক্যারি। ক্যারি করে নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই উইকেট কিপিং ব্যাটিং এই অপশনটাকে। শরীফুল ইসলাম অফ স্টাম্পের একটু বাইরে বলটা করলেন, প্রথম বলটাই ডট, 2 উইকেট পেয়েছেন শরীফুল। নাহিদ রানার জায়গায় সুযোগটা পেয়ে যেভাবে দুর্দান্তভাবে তিনি নিজের জায়গাটা করে নিয়েছেন, পিক অব দ্য থিংস বলতে হচ্ছে কুপার কনলি। অপরদিকে আছেন স্ট্রাইকে অ্যালেক্স ক্যারি অন স্ট্রাইক, শরীফুল আসছেন পরবর্তী বলটা নিয়ে ওভার দ্য উইকেটে। এই বাহাদির জন্য একটা বাউন্সার ঢুকে দিয়েছেন অ্যালেক্স ক্যারি, কোন মতে সেটাকে পুল করে চাপমুক্ত করেছেন, নিজেকে পাঠিয়েছেন সেই ডিপ স্কয়ার লেগ অঞ্চলের দিকে, যদি কোনো ঝুঁকি ছিল না। একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন করেছেন কুপার কনলি অন স্ট্রাইক। আইপিএল 2026-এ পাঞ্জাব কিংসের হয়ে 13 ইনিংসে 491 রান করে এসছেন এই কুপার কনলি। 163 স্ট্রাইক রেটে সাদা বলের ক্রিকেটটা বেশ ভালোই তিনি জানেন কিভাবে খেলতে হয়। অপরদিকে পার্থ কোচার্সের হয়ে বিগ ব্যাশ লিগেও 12 ইনিংসে 209 রান করেছেন তিনি 150 স্ট্রাইক রেটে, 250 সৌজন্যে এবং 14টা ছক্কা হাঁকিয়েছেন তিনি সেই বিগ ব্যাশের আউটিংয়ে এবং 32টা ছক্কা হাঁকিয়েছেন তিনি 2026 পাঞ্জাব কিংসের হয়ে। সো ফর্মে আছেন এই ব্যাটার, দেখে শুনে তারপরে খেলতে হবে কুপার কনলিকে। একটা বাউন্সার ঠুকে দিয়েছেন আবারও এবং আম্পায়ার সংকেতটা দিয়ে দিয়েছেন শরীফুলকে, 2টো বাউন্সারের। কুপার কনলি ডাক করে গেছেন 35-33, যেটা বলছিলাম একটু আগেই, 275 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার এই সাইডটাকে বলতে হচ্ছে ওয়ান অব দ্য উইকেস্ট সাইড, নামে বলবো না বাট বলবো পারফরমেন্সে, বিকজ খুবই পুয়ার পারফরমেন্স দিয়ে গেছে, বিকজ জস ইংলিশ সেখানে আছেন, ম্যাট রেনশো আছেন অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল সার্কিটে, পরবর্তী যুগকে ওয়ার্নার তারপরে স্মিথ এই পরবর্তী যুগটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছেন এরাই। পরবর্তী বল একদম উইকেট টু উইকেট, শরীফুল ইসলাম ছেড়ে দিয়েছিলেন অফ সাইডে একটা ড্রাইভের মাধ্যমে, বাট কোন রান পাবেন না সেখান থেকে, আরো একটা ডট বল। ইনিংসটা বিল্ড আপ করতে হবে এবং যেটা বলছিলাম নামে ভারে অবশ্যই এই দলটাকে কোনো মতে এগিয়ে রাখার পিছিয়ে রাখার কথা নয়, শুধুমাত্র রিসেন্ট পারফরমেন্সে তারা খুব একটা ভালো শেপে নেই। আপনি যদি মার্নাস লাভুশনের কথা বলেন, স্টিভ স্মিথের পাশে ওয়ান অব দ্য ফাইনেস্ট ব্যাটার এবং স্পেশালি রেড বল ক্রিকেটে বা লাল বলের ক্রিকেটে বেশ ভালো, শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে আর ধারাবাহিকতাটা খুব একটা নেই মার্নাস লাভুশনের। অলিভার পিক যাকে পিক করা হয়েছে এই সাইডে অস্ট্রেলিয়ার হয়ে 2024 এবং 2026 আন্ডার-19 বিশ্বকাপ খেলেছেন, 24 বিশ্বকাপ জিতিয়েছেন অস্ট্রেলিয়াকে। টপেজ এবং টপেজটা চলে গেল ঠিক কিপারের মাথার ওপর দিয়ে, শরীফুল ইসলামের আরো একটা ব্যাক অফ হ্যান্ড ডেলিভারি এবং ভাগ্যের ছোঁয়ায় সেটা লং স্টপ অঞ্চল হয়ে চলে গেল বাউন্ডারিতে একটা দুটো ড্রপ খেয়ে। খুব একটা কনভিনসিং শট নয়, জাস্ট বলের গতি কাজে লাগিয়েছেন সেক্ষেত্রে কুপার কনলি। খুবই লাকি একটা বাউন্ডারি পেয়ে গেছেন, চেয়েছিলেন একটা পুল করতে বাট সেই মাথা বরাবর আসতে থাকা ব্যাক অফ হ্যান্ড ডেলিভারিটা বেশ ভালো মতো নেগোসিয়েট করতে না পারলেও রেজাল্টটা বের করে নিয়েছেন। আর একটা বাউন্ডারি, লাকি বাউন্ডারি অস্ট্রেলিয়ার জন্য। তো যাদের নাম বলছিলাম আমি একটু একটু করে, অবশ্যই তাদেরকে যারা অস্ট্রেলিয়ার ক্রিকেট ফলো করেন ডেফিনেটলি সবারই চেনার কথা, এই ইনিংসটাকে বিল্ড আপ করতে হবে, তার বিকল্প নেই। শরীফুল আসছেন পরবর্তী বল, এবার গতি খানিকটা কমেছেন, আউটসাইড অফ টেনে নিয়ে পুল করেছেন, হাওয়ায় ফাঁসছে বল, ফিল্ডার সীমানা দড়ি কোনোটাই খুঁজে পাবে না বলটা। আই থিঙ্ক তাহিদ হৃদয় দৌড়ে গিয়ে ফিল্ডিংটা করলেন, নোম্যান্স ল্যান্ড থেকে আরো 2টো রান নিয়ে নিয়েছেন কুপার কনলি, সব মিলিয়ে 7 রানের ওভার 72 উইকেটে। মাইটি অস্ট্রেলিয়ার সংগ্রহ 11 ওভার শেষে, অর্থাৎ কারেন্ট রান রেটে বেশ ভালো মতোই কিন্তু তারা এগিয়ে আছে
রিকোয়ার্ড রান রেটটাও এখন বেশ ধরাছোঁয়ার মধ্যে 5.2, তো এখান থেকে ইনিংসটা বিল্ড আপ করতে পারলে অবশ্যই 275 রানের টার্গেটটা খুব বেশি হওয়ার কথা না, এখনো অবশ্য 205 রান প্রয়োজন। প্রথমে ব্যাটিং করতে নেমে টস জিতে তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত তিনটা ফিফটিতে 274 রানে পৌঁছায় টিম টাইগার্স। 83 হৃদয়, 58 লিটন এবং স্পেশালি মোসাদ্দেক হোসেন সৈকত 51 বল থেকে 56, তার পাশাপাশি রেনশ এবং বার্টলেট দুটো করে উইকেট এবং ডুয়ার্সাস একটা উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া দুটো উইকেট হারালেও 11 ওভার শেষে 70 রান করে বেশ ভালো মতোই কক্ষপথে আছেন। কুপার কনলি এবং জশ ইংলিস তাদের হায়েস্ট রান গেটার এখন পর্যন্ত, কুপার কনলি 39 নট আউট এবং তার পাশাপাশি অ্যালেক্স ক্যারি 8 রান করে অপরাজিত আছেন। জার্মানির জার্সি গায়ে বসে খেলা দেখছেন অনেকে, অনেকে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা দেখছেন। ব্রাজিলের জার্সিধারীদের খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, দু একবার হঠাৎ করে ঝলক দেখতে পাচ্ছে স্টেডিয়ামে, ব্রাজিল মরক্কো রাতের ম্যাচটার জন্যই কিনা। তাসকিন রিপ্লেস করছেন শাক মেহেদিকে, অফ স্টাম্পের বাইরের বল কাভার ড্রাইভ করেছেন সরাসরি হাওয়ায় বেঁচে সব কাভারে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারের হাত তালুবন্দী হয়ে গেছেন অ্যালেক্স ক্যারি। সৌম্য সরকার ক্যারিজ অ্যালেক্স ক্যারি ভেরি ওয়েল, তৃতীয় উইকেটের পতন এক্ষেত্রে অস্ট্রেলিয়ার। তাসকিন আহমেদ এসেই উইকেটটা নিয়েছেন অফ স্টাম্পের বাইরে, ড্রাইভিং লেন্থেই বলটা ছিল কিন্তু সেই লেন্থ থেকে খানিকটা পেছনে টেনে দিয়েছেন গুড লেন্থে, যার কারণে প্রি মেরিটেটেড হয়ে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। একটু আগেই তিনি ভেবে নিয়েছিলেন যে কাভার ড্রাইভটা করবেন, ব্যাটের কানায় টাইমিংটা হয়নি, সোজা উড়ে গেছে শর্ট কাভারে সৌম্য সরকারের কাছে এবং দুর্দান্ত ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা নিয়েছেন অ্যালেক্স ক্যারি। 16 বলে 8 করে ফিরছেন অ্যালেক্স ক্যারি, সৌম্য সরকার তালুবন্দী হয়ে তাসকিনের বলে। যেটা বলছিলাম, ধারাবাহিকতার অভাব এই অস্ট্রেলিয়ান টিম। একসময় ম্যাথিউ হেইডেন, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, স্টিভেন স্মিথ ইভেন সবাই ধারাবাহিকভাবে রান করতে খুব পারদর্শী ছিলেন, ইভেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট যিনি কিনা উইকেট কিপার ব্যাটার হিসেবে এই রোলটাকে একটা আলাদা মাত্রা দিয়েছিলেন, বাট তারপরে অস্ট্রেলিয়া সেই স্বর্ণালী যুগটাকে পেছনে ফেলে একটু অধারাবাহিকতায় ভুগছেন। মানস লাবুসেন চলে আসলেন, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন এই মুহূর্তে হয়ে যাবে 22 গজে, টাইগারদের জন্য খানিকটা অস্বস্তির কারণ হতে পারে এই রাইট লেফট কম্বিনেশনটা। আরো একটা উইকেটের পতন মানস লাবুসেন, লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের নাম এবং বলা হয় তাকে রেড বল মাস্টার। তিনি নেমে যাবেন 63 ইনিংসে 1951 রান ইতোমধ্যে, বাট ওই যে বলছিলাম যে ধারাবাহিকতার অভাব, সেই অভাবটা ওডিআইতে বেশ ভালো মতোই কিন্তু প্রকাশ পেয়েছে ইতোমধ্যে। আমরা যদি রিসেন্ট ফর্মটা দেখি সেক্ষেত্রে মানস লাবুসেনের 55 রান করেছিলেন গত ম্যাচ, প্রথম ম্যাচটাতে ইনফ্যাক্ট, তার আগে 1-19-5-0 পাকিস্তানের বিপক্ষে, তারপর সাউথ আফ্রিকার বিপক্ষের সেই সিরিজে মাত্র 2 রান করেছেন তিনি 3 ম্যাচে, শেষ ম্যাচে অবশ্য ব্যাটিংটা করা হয়নি তার জন্য। তারপরে সেই 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি বলে থাকি সেখানেও বেশ ভালো খারাপ গেছে তার টাইমিংটা, 29, তারপরে 47 রানের একটা ইনিংস ইংল্যান্ডের বিপক্ষে, এছাড়া 15-6, সবকিছু মিলিয়ে সময়টা একদমই ভালো যাচ্ছে না মানস লাবুসেনের। রেড বল ক্রিকেটে আমরা যেরকম একদমই দেখি যে ধারাবাহিকভাবে রান করে থাকেন তিনি, বাট ওডিআইতে এসে বেশ ভালো মতোই ঢুকছেন মানস লাবুসেন। প্রথম বল লেগ স্টাম্পের উপরে দিয়েছিলেন, ট্রেডমার্ক স্টাইলে ঝুঁকে তারপরে সেই বলটাকে মিডল্যান্ড লেগ স্টাম্প থেকে ফ্লিক করেছেন, কোন রান পাবেন না সেখানে, আবার তাহলে যদি ঝাঁপিয়ে পড়ে ফিল্ডিংটা করেছেন, বাট হোয়াট আ ক্যাচ। একটু আগে যেটা বলছিলাম সৌম্য সরকারের, শর্ট কাভারে দাঁড়িয়েছিলেন তিনি অ্যালেক্স ক্যারিকে অফ স্টাম্পের বাইরে, সেই ড্রাইভিং জোনেই বলটা করেছিলেন, ওয়ান অব দ্য ফেভারিট শর্ট অ্যালেক্স ক্যারি, কিন্তু সেই শক্তিমত্তার জায়গায় বলটা করে তারপরে ক্যাচ বানিয়েছেন সৌম্য সরকার বেশ ভালো ফলো থ্রুতে, ইনফ্যাক্ট ক্যাচটা নিয়েছেন এবং বিদায় করেছেন অ্যালেক্স ক্যারিকে। একটা স্লিপ নিয়ে বোলিং করছেন তাসকিন লাবুসেন, অফ স্টাম্পের বাইরের বল টিজিং লেন্থে, একটু উজ্জীবিত করতে চাইছেন লাবুসেনকে শর্ট খেলতে বা খোঁচা মারতে, করিডোর অফ আনসার্টেনটি যেটাকে আমরা বলি, সেখান দিয়ে বলটা গেছে এবং লাবুসেন আবারও ব্যাটটা খেলতে গিয়েও না খেলে সরিয়ে নিয়ে স্টিভেন স্মিথের মতো তারপর ব্যাটটা নামিয়ে রেখেছেন আবার সাথে সাথে। এই ট্রেডমার্ক স্টাইলটা, টেস্ট সুলভ স্টাইলটা আমরা প্রায় দেখি এবং স্পেশালি লাল বলের ক্রিকেটে
অস্ট্রেলিয়ার এই যে দুজন ব্যাটার স্টিভেন স্মিথ এবং মানস লাভুসেন দুজনেই কাজটা করেন ডিফেন্সিভ ক্রিকেট খেলতে গেলে। এখন পর্যন্ত তাসকিন কোন রান দেননি, স্লিপ রেখে আক্রমণের চেষ্টা আসছেন তাসকিন আহমেদ কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে স্টাম্পের খানিকটা উপরে একটু রাইজিং ডেলিভারি গুড লেন্থে ব্যাকফুটে বেশ ভালো মতোই কনফিডেন্টলি একটা পাঞ্চ করে সেই ডি পয়েন্ট থেকে আস্তে আস্তে একটা রান আদায় করে নিয়েছেন মানস লাভুসেন অফ দ্য মার্ক। অস্ট্রেলিয়া 71 উইকেটে ১২তম ওভারে চতুর্থ বলটার পরে তাদের সংগ্রহ টেস্ট ক্রিকেট একদম হাইস্ট পিকে আছেন লাভুসেন। ২০১৮তে যখন ইউএইর বিপক্ষে ইউএইতে পাকিস্তানের বিপক্ষে ডাকটা পেলেন তখনই অস্ট্রেলিয়া কিন্তু সেই বল টেম্পারিং এর একটা ঝাঝালো সময় দাঁড়িয়েছিলেন। অবজার্ভ করেছেন সেখানে সুপার কনোলি, বাট ভি অঞ্চলে অর্থাৎ মিড অন থেকে দৌড়ে ঝাঁপিয়ে ফিল্ডিংটা বেশ ভালো হয়ে গেল। নাজমুল শান্ত ভারপ্রাপ্ত অধিনায়ক বেশ ভালো ফিল্ডিংটা করলেন, বোলিং ফিল্ডিং এ বেশ ভালো উজ্জীবিত, ব্যাক অফ হ্যান্ড একটা ফ্লোয়ার ডেলিভারি তাসকিনের কাছ থেকে, গতি কমিয়ে বেশ ভালো ভ্যারিয়েশনটা দিচ্ছেন তিনি। ক্যারিকে যেই জোরে একটা বল করে গতিময় একটা বল করে বিপাকে ফেলে দিয়েছিলেন ঠিক সেভাবেই তিনি ভ্যারিয়েশনটা করে আবার কুপার কনোলিকে বিপদে ফেলেছেন। অ্যারাউন্ড দ্য উইকেটে আসছেন অ্যাঙ্গেলটা কাজে লাগাতে নিঃসন্দেহে একটা স্লিপ কি রাখা যায় কিনা কুপার কনোলির জন্য, যদিও তিনি যেরকম ঝাঁঝালো ফর্মে আছেন সেই স্লিপটা আপাতত রাখছে না তাসকিন। এবং শান্ত মিলেন অফ স্টাম্পের ওপরে ফ্লিক করেছেন সেই গুলেন্দ্রের বলটা, বাট রান পাবেন না। শর্ট মিড উইকেটে ফিল্ডিং ডট বলের মাধ্যমে ওভারের সমাপ্তি তাসকিনের 71-3 ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ। বেশ ভালো মতোই ধুঁকছে এই দুই ব্যাটার অ্যালেক্স ক্যারি তাও তার স্বভাবজাত, কুপার কনোলি ইনফ্যাক্ট তার বেশ স্বভাবজাত খেলাটাই খেলে যাচ্ছেন, বাট টাফ আউটিং অবশ্যই সেখানে বাকি ব্যাটারদের জন্য আসছেন যাচ্ছেন। তো এই সময়ে একটা জুটি খুব বেশি করে প্রয়োজন, এই জুটিটাই দরকার এই মুহূর্তে অ্যালেক্স ক্যারি এবং মানস লাভুসেনের মধ্যে। ক্যামেরন গ্রিন, অলিভার পিক, জেভিয়ার বার্টলেট এই হচ্ছে তাদের বাকি ব্যাটিং লাইন আপ। তারপরেই শুরু হয়ে যাবে টেইল্যান্ড, অ্যারন জাম্পা, রাইলি মেরেডিথ এবং বেন রোয়ার্সার তাদের পরবর্তী ব্যাটার। ২০২০-২০১৯ ব্যাচ, তারপরে সেখান থেকে ২২ খেলা হয়েছে সেই আন্ডার-১৯ ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়ার, কুপার কনোলির কথা বলছি, এবং তারপরে বয়স ভিত্তিক ক্রিকেটের ধাপটা পার হয়ে এসেছেন জাতীয় দলে। শাক মেহেদি আসছেন পরবর্তী ওভারটার প্রথম বল নিয়ে লেগ স্টাম্পের উপরে মানস লাভুসেন, লেগ স্টাম্পের উপরে যে কোনো বল তার জন্য খুবই ইজি আউটিং, একদম পিকনিক ক্রিকেটের মতো ঠেলে দিয়েছেন ফ্লিক অফ দ্য রিস্টে ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের দিকে একটা রান। দর্শকদের পাশাপাশি, রেগুলার দর্শকদের পাশাপাশি অবশ্যই যেহেতু ছাত্রছাত্রীদের জন্য ফ্রি টিকেটের ব্যবস্থা করেছে বিসিবি, তো অনেক ছাত্রছাত্রী আসছেন এবং একটা অংশে দেখতে পাচ্ছি যে লাল ইউনিফর্ম পরিহিত একটা স্কুলের এক ঝাঁক কিশোর কিশোরী ছাত্রছাত্রী বসে খেলা দেখছেন, উপভোগ করছেন, হাত নেড়ে ক্যামেরাকে হাত দেখাচ্ছেন, জানান দিচ্ছেন নিজেদের। কুপার কনোলি পরবর্তী বলটা অস্ট্রেলিয়ার বাইরে থেকে জাস্ট ড্রাইভ করে খেলেছেন এবং কাট করেই, দুঃখিত, কাট করে একটা রান সেই ডিপ পয়েন্ট অঞ্চল থেকে, আর একটা রান বাড়ল অস্ট্রেলিয়ার। এই সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৭-৮৩, থ্যাঙ্কস গোস টু কুপার কনোলি, ২২ বছর বয়সী এই ব্যাটার একদিক দিয়ে আক্রমণ করে যাচ্ছেন। সো এই ব্যালেন্সটা করে যেতে হবে, আক্রমণ এবং রক্ষণের একটা মিক্সচার করে পার্টনারশিপটা করতে হবে, এট দ্য সেম টাইম ডাবলস অ্যান্ড সিঙ্গলস একই সময়ে এই জায়গাটাতে উন্নতি করতে হবে। মানস লাভুসেন সেই লেগ সাইডে বলটা ঘুরিয়েছিলেন অবশ্য শাক মেহেদির, বাট সেখান থেকে রান পাবেন না, মিড উইকেটে ফিল্ডিং হয়ে যাওয়ার কারণে ইনার সার্কেলের ভেতরে বেশ ভালো ১৮ ফিল্ডিং সাজিয়ে রেখেছে নাজমুল হোসেন শান্ত। এবার অবশ্য রানটা পাবেন মিড উইকেট এবং স্কোয়ার লেগে ঠিক মাঝ বরাবর, ডিপ মিড উইকেটের দিকে ঠেলে দিয়েছেন বলটা শেখ মাইদি, খুব একটা ফ্লাইট দিচ্ছেন না বলটাতে এই মুহূর্তে, আইলাইনের একটু নিচেই রাখছেন বারবার, কারণ জানেন যে লাভুসেন একটু ঝুঁকে ব্যাটিংটা করতে পছন্দ করেন, তো সেখান থেকে চাইলে তিনি একটু ফ্লাইট দিতেই পারেন। কুপার কনোলিকে খুব একটা দিচ্ছেন না সেক্ষেত্রে, বাট কুপার কনোলি একদমই রিস্ক ফ্রি ক্রিকেট খেলছেন এই মুহূর্তে, ১ এন্ড ২ নিয়ে
আবারও একটা রান অফ সাইডে ঠেলে দিয়ে এই ওভার এখন পর্যন্ত চারটা রান পাঁচটা বল থেকে। তো শেষ বলটা শাক মাহিদি অবশ্যই চাইবেন যে ভালো মতো শেষ করতে, এবং মাহিদির কাছ থেকে এরকম ওভার মানে আগেও বলেছি যে একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই সাদা বলের সেটআপে বাংলাদেশের জন্য ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টা, তাকে দেখে এই গতি একটু বাড়িয়ে দিয়েছিলেন মাহিদি। মিড উইকেটে খেলেছিলেন সেখানে লাভুসেন, বাট কোন রান পাবেন না এক্ষেত্রে মাহিদি। বলটা থেকে লাভুসেন আরো একটা ডট বল এই ওভারে, মোটমাট চারটা ডট চারটা সিঙ্গলের মাধ্যমে ওভারটা সমাপ্তি। ১৩ ওভার শেষে ৭৫/৩ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ। বাংলাদেশ ২৭৪ রান করে জবাবে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ৭৫ রান করে ঠিক ২০০ রান দূরত্বে দাঁড়িয়ে আছে জয়ের থেকে।

Ναι, για πρώτα. এবং বেশ ভালো একটা আবহাওয়া আজকে পাচ্ছি আমরা ঢাকাতে, একদমই বৃষ্টি সকালের পরে খুব ঝিরি ঝিরি বৃষ্টি ছাড়া আর কোন বৃষ্টি এখনো বাগড়া দেয়নি এই ম্যাচটাতে। তাসকিন আহমেদ আসছেন, কন্টিনিউ করবেন এক প্রান্ত থেকে, মাত্রই অ্যালেক্স কারের উইকেটটা নিয়েছেন, রাউন্ড দ্য উইকেটে আসছেন বোলিংটা করতে, স্টাম্পের উপরে জাস্ট ফ্লিক অফ দ্য রিস্টে পাঠিয়েছেন মিড উইকেটে, কোন রান পাবেন না। এবং লাভুসেনের বিপক্ষে আই গেস একটা স্লিপ এনে রাখাটা খুবই জরুরি, যখন লাভুসেন আসবেন স্ট্রাইকে এবং সেখান থেকে যদি ভালো একটা গেইন পান, তাসকিন এবং অফ স্টাম্পের ঠিক বাইরের বলগুলোকে যদি ভালো জায়গায় কিচ আপ করতে পারেন, তখন হয়তো স্লিপটা খুবই খুবই প্রয়োজনীয় হয়ে উঠবে সেক্ষেত্রে উইকেট পাওয়ার ক্ষেত্রে। এখন পর্যন্ত একটা উইকেটই পেয়েছেন তাসকিন, ওয়ান অফ দ্য পেস বোলিং লিডার্স তাসকিন আহমেদ আসছেন পরবর্তী বলটা নিয়ে, অ্যারাউন্ড উইকেটে থাকছেন কুপার কনরের জন্য, উইকেট টু উইকেট বল করে যাচ্ছেন। গুড থিং লেগ স্টাম্পের উপরে গ্লান্স করেছেন অ্যালেক্স ক্যারি, ডিপ পয়েন্টে কেউ নেই, আছেন না, দুর্দান্ত ফিল্ডিং, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, আই থিঙ্ক মুস্তাফিজুর রহমান ছিলেন সেখানে এবং ঝাঁপিয়ে পড়ে জাস্ট বলটাকে ট্যাপ ইন করেছেন না, তানভীর ইসলাম, দুঃখিত তানভীর ইসলাম ছিলেন একটু স্কোয়ার অফ দ্য উইকেটে, ডিপ ব্যাকে দাঁড়িয়েছিলেন, অনেকটা পথ পাড়ি দিয়ে এসে স্ট্রেচ করে বলটাকে জাস্ট ট্যাপ ইন করে তারপরে অপর দিকে ঠেলে দিয়ে নিজে পড়েছেন, তারপরে সেই সীমানা দড়ির উপরে বাউন্ডারি চেক করছেন থার্ড আম্পায়ার, বাট না, ডেফিনেটলি বাউন্ডারি হবে না, বাট লেগ বাই সূত্রে অবশ্যই দুটো গুরুত্বপূর্ণ রান পেয়ে যাবে অস্ট্রেলিয়া, ইনফ্যাক্ট তিনটা গুরুত্বপূর্ণ রান পেয়ে যাবে অস্ট্রেলিয়া, বাট দুর্দান্ত একটা এফোর্ট সেই ডিপ ফাইনাল অঞ্চল দিয়ে। এবং অ্যালেক্স ক্যারি, দুঃখিত কুপার কনলি নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে গ্লাভসটা পরে নিচ্ছেন, ব্যাটটা রেখে সময় ক্ষেপণ করছেন, আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করতে হবে তাসকিনের, যে তিনি এখন ওভার দ্য উইকেটে আসবেন, তো এত দেরি করা যাবে না যে গ্লাভস খুলে ব্যাটটা রেখে তিনি গ্লাভস ঠিকঠাক করবেন, একদমই দুটো হাতের গ্লাভস দিই, তো হয়তো আম্পায়ার তীক্ষ্ণ দৃষ্টি রাখবে, বিকজ সময়ের একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে। অফ স্টাম্পের ওদিকে ভেতর দিকে ঢুকে থাকা বল, লাভুসেন ঠিক এই বলগুলোতে একটু খাবি খান, অফ স্টাম্পের একদম ওপরে বল দিতে হয়, লেগ স্টাম্পের ওপরে ব্যাক অফ লেন্থ হোক কিংবা গুড লেন্থ ডেলিভারি হোক, সেই বলগুলোকে অনায়াসে তিনি পাঠান ডিপ স্কোয়ার লেগে, বাট এইরকম বলগুলোকে যখন অফ সাইডে গাইড করেন তখনই একটু ধুকতে থাকেন, যেরকমটা এখন হলো, বাট আরো একটা দুর্দান্ত ফিল্ডিং সেই ইনার সার্কেলের ভেতরে। এবার অবশ্য মোসাদ্দেক সৈকত ঝাঁপিয়ে পড়ে পয়েন্ট থেকে একটু গালের দিকে সরে বলটা আটকেছেন এবং ব্যাক অফ ফিল্ডিংটাও দুর্দান্ত, এই মুহূর্তে বাংলাদেশ অন টপ, যতই অস্ট্রেলিয়া পাঁচের ওপরে রান চেজ শুরু করুক, বাট তারপরেও আপনি উইকেট নিয়েছেন এবং ফিল্ডিং করে প্রতিপক্ষকে, সেটাও অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে বার্তা দিতে পারছেন, এটা একটা বড় বিষয়। আবারও সেই ব্যাক অফ লেন ডেলিভারি অফ স্টাম্পের একদম ওপরে গা বরাবর, যেটা বলছিলাম সেই লেসনগুলোই যেন তাসকিন পাঠ করে এসেছেন লাভুসেনের বিপক্ষে এবং সেই লেসনগুলোকে প্রয়োগ করছেন, ব্রিলিয়ান্ট এক্সিকিউশন, ব্রিলিয়ান্ট বোলিং ফ্রম তাসকিন আহমেদ, ডানহাতি ব্যাটারদের বিপক্ষে তিনি বরাবরই বেশ সফল রান আটকাতে পারেন, যদিও তার স্ট্রেংথের জায়গা বাঁহাতি ব্যাটারদের শরীর থেকে বাইরে বের করে যাওয়া, বের করে নেওয়া বল, যে বলগুলো সুইং করে খানিকটা বের হয়ে যায় কিংবা জোরের উপরে আসে, ডানহাতি বাঁহাতি উভয় ব্যাটারদের জন্যই তাসকিন দিনে দিনে যেরকম ভয়ানক একটা অস্ত্র হয়ে উঠছেন নিজ দলের অধিনায়কের জন্য। যেটা বলছিলাম অফস্টাম্পের বাইরের বল, লাভুসেন হালকা একটু ডিফেন্ড করতে গিয়েছিলেন, বাট ব্যাটের কানাটা মিস করে কিপারের কাছে গেছে, লিটন এবং তাসকিন দুজনেই কিন্তু বেশ উজ্জীবিত আপিল করছিলেন, বাট আম্পায়ার আউটটা দেননি, ডিআরএস টাইমার অন 10 নয়, বাট ইয়াস তাসকিন জানিয়ে দিয়েছেন যে না থাক, হয়তো ব্যাটে লাগেনি মনে হচ্ছে না, এবং নাজমুল শান্ত মেনে নিলেন, ডিআরএস টাইমার যখন 8 তখন আর নিলেন না, ডিসিশনটা রিভিউ করলেন না, দুর্দান্ত এই ডেলিভারিটার কথাই বলছিলাম, একটু অ্যাঙ্গেল সিমে বলটা গেছে এবং একদম সিমের ওপরে আপরাইট সিমে বলটা পড়েছে, যার কারণে একটু ডেক থেকে লাফিয়ে বলটা তারপরে গেছে এবং লাভুসেন আগেই প্রিজ ডার মাইন্ড ভাবে একদম অফ স্টাম্পের ওপরে এসে সামনের পায়ে ভর করেছিলেন, যেন দেখিয়ে দিচ্ছিলেন যে তিনি একটু সাফল করে এসে লেকচারের দিকে খেলবেন, তাসকিন ঠিক বিপরীত অংশে বলটা রেখেছেন, শেষ বল এই ওভারের আবার অফ স্টাম্পের ওপরে একটু ভেতরের দিকে ইনওয়ার্ড মুভমেন্ট তাসকিনের, 135 কিলোমিটার পার আওয়ারের বল দেখে শুনে নামিয়ে লেকচারে খেলেছেন, আরো একটা সফল ওভার, মাত্র তিনটা রান এসছে দাও লেগ বাই সূত্রে তাসকিনের ওভারটা থেকে, 14 বাসে সে 78 তিন উইকেটে মাইটি অস্ট্রেলিয়া, দুর্দান্ত বোলিং এর প্রদর্শনী, তার পাশাপাশি ফিল্ডিংটাও, গ্রাউন্ড ফিল্ডিংটাও দুর্দান্ত হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ 61 রানে ছিল 14 বাস শেষে, দুটো উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া রান কয়েকটা বেশি।

0: করলেও 17 রান বেশি করলে একটা উইকেট হারিয়েছে। সো দিস ইজ আ গুড সাইন, একটা কম্পিটিটিভনেস এখন পর্যন্ত ধরে রেখেছেন বাংলাদেশি বোলাররা। কুপার কনলি এবং লাভ সেন আছেন, জস ইংলিশ, ম্যাট রেনশ এবং অ্যালেক্স ক্যারি আউট হয়ে গেছেন। অপরদিকে ক্যাম গ্রিন, অলিভার পিক এবং জেভিয়ার বার্টলেট, এই তিনটা ব্যাটিং অপশনে কিন্তু বাকি আছে অস্ট্রেলিয়ানদের কাছে। অ্যালেক্স ক্যারির উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মোসাদ্দেক সৈকতকেও যদি এখন আসতে দেখি অবাক হব না, একদিকে মেহেদি এবং আরেকদিকে মোসাদ্দেক সৈকত যদি এসে অফ স্পিনটা চালু রাখতে পারেন সেদিকে খুবই ডিফিকাল্ট হবে সেক্ষেত্রে। ইনফ্যাক্ট তানভীর নিজেও চলে আসতে পারেন, তানভীর ইসলাম, এবং সেটাই হয়েছে। তানভীর ইসলাম চলে এসছেন 13 ম্যাচের ওডিআই ক্যারিয়ারে, 18টা উইকেট, এভারেস্টটাও বেশ ভালো, 18.8, ইকোনমি রেটটাও 4-এর ঘরে, মডার্ন ডে ক্রিকেটের সাথে অনেক অনেক বেশি উপযোগী। প্রথম বলটাই কুপার কনলি অফ স্টাম্পের উপর থেকে সোজা ব্যাটেই খেলেছেন, অফ ড্রাইভ করে পাঠিয়েছেন ওয়াইডিস লং অফ অঞ্চলের দিকে, একটা রান বেশ স্বাচ্ছন্দ্যে নিয়ে জায়গাটা পরিবর্তন করবেন কুপার কনলি। লাভ সেনের জন্য এখন অবশ্যই একটা পরীক্ষা বাঁহাতি অর্থোডক্স স্পিনারদের কিভাবে সামলান, এবং স্পেশালি তানভীর ইসলামকে যিনি বলটা স্কিড করে অফ স্টাম্প এবং মিডল স্টাম্প বরাবরই রাখেন, বারবার একটু স্কিড করে জোরের উপরে করেন, একটা স্লিপ এনে রাখা হয়েছে সেই মানস লাভুসানের জন্য। আসছেন তানভীর রাউন্ড দ্য উইকেটে, খানিকটা ফ্ল্যাট লেন্থের বল মিডল অ্যান্ড লেগ স্টাম্পের ওপরে, আবারও যেন বুঝিয়ে দিচ্ছেন লাভুসেন যে তিনি বলটাকে ডিফেন্ডই করবেন। ঠিক সেভাবেই রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছিলেন, ব্যাটের কানায় লেগে গিয়েছে শর্ট ফাইন লেগে, ফিল্ডারের কাছে কোন রান পাবেন না, সেক্ষেত্রে জায়গাটা ছোট্ট করে পরিবর্তন করা হচ্ছে। শর্ট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ফিল্ডার এবং শর্ট থার্ডের ফিল্ডার দুজনের মধ্যে জায়গাটা পরিবর্তন করেছেন, ভেরি ইন্টারেস্টিং। এবং সেই অফ স্টাম্পের ওপরেই বলটা রেখে খুব চিকি একটা সিঙ্গেল নিয়েছেন অফ সাইডের দিকে ঠেলে দিয়ে, লিটন কুমার দাস দৌড়ে গিয়ে ফিল্ডিংটা করলেন, একটা রানের বেশি পাবেন না লাভ সেন। সাথে সাথে সেখানে অ্যালেক্স কুপার কনলির জন্য ফিল্ডিংটা পরিবর্তন করছেন, একটু ছড়িয়ে দিচ্ছেন ফিল্ডিংটা কুপার কনলির জন্য। বাট আমি অবশ্যই কুপার কনলির বিপক্ষে একটা স্লিপ সবসময় রাখতে চাইতাম, বিকজ তানভীর ইসলাম নতুন বোলার, তার বলে থিতু হতেও একটু সময় লাগবে, এবং তার বলগুলো যেভাবে বাঁহাতির সাইড থেকে বের হয়ে যায় সাইড আর্ম অ্যাকশনে, সেখান থেকেও কিন্তু ক্যাচের সম্ভাবনা তৈরি হতে পারে। তানভীর আসছেন ওভার দ্য উইকেটে কুপার কনলির জন্য অফ এন্ড মিডল স্টাম্পের ওপরে, দুর্দান্ত ফিল্ডিং, নিজে বলে নিজে ফিল্ডিংটা করলেও একটু ফাম্বল হয়েছে, ফাম্বলটার কারণে বলটা চলে গিয়েছিল একটু মিড অফের দিকে, যার ফাঁকে একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন করলেন। কুপার কনলিকে সেই বার্তাটা আই থিঙ্ক দেওয়াটা উচিত হচ্ছে না যে কুপার কনলির ক্ষেত্রেই আমরা একটু ডিফেন্সিভ যাব, একটু সেফ ক্রিকেট খেলবো, বাট লাভুসেনের জন্য যেমন এখন একটা স্লিপ সাথে সাথে এনে রাখা হলো, এই জিনিসটাই কিন্তু কুপার কনলির বিপক্ষেও করাটা উচিত। আসছেন তানভীর, ফ্ল্যাট লেন্থ, জোরের উপর আর্ম ডেলিভারি, এটাই বৈশিষ্ট্য তানভীরের বোলিং এর। 88.8 কিলোমিটার পার আওয়ারে বোলিং করে যাচ্ছেন তানভীর ইসলাম, বেশ ভালো একটা ডিপিএল গেছে তার জন্য, 4টা উইকেট পেয়েছেন তিনি এই গত 23 তারিখেই মোহামেডানের হয়ে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে, মোহামেডানের হয়ে সেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শিরোপাটাও জিতেছেন তানভীর ইসলাম। একটু গতি কমিয়ে আরো একটা আর্মার অফ স্টাম্পের ওপরে লাভ সেন, সেই সাফল করে লেগ সাইডে ঘোরাতে পারলেন না, অফে খেলতে হল, যদিও মিড অফে তার জন্য প্রোটেকশনটা আছে। 81-3 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ 15 ওভার শেষে, এবং তার সাথে সাথেই পানির বোতল হাতে, পানির কেইস হাতে চলে আসবেন দ্বাদশ খেলোয়াড়রা মাঠের ভেতরে, অর্থাৎ সেই সংকেতটা একদম স্পষ্ট, এবং যারা শুনছেন বেতার তাদেরকে জানিয়ে দিচ্ছি পানি পানের একটা বিরতি চলে আসবে এই 15 ওভার শেষে, এবং সেই পানি পানের বিরতিতেই ইটস মাই প্রিভিলেজ এগেইন যে আমি ডেকে নিতে চাচ্ছি ধারাভাষ্য কক্ষে শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ সারাফত স্যার, আপনাকে
1: ধন্যবাদ। প্রান্তর ডি অনয় সময় যত গড়াচ্ছে জয়ের পাল্লা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ছে। এখনো প্রায় 200 রানের মতো, 200 ঠিক নয় একটু কম করতে হবে অস্ট্রেলিয়া দলকে। অ্যালেক্স ক্যারি, যিনি নাকি অস্ট্রেলিয়া দলের বা বিশ্ব ক্রিকেটের এক অন্যতম সেরা চরিত্র, একটু আগে তিনি আউট হয়ে গেলেন। সরকারের হাতে ধরা পড়ে, ওখানেই কিন্তু জয় পরাজয়ের খানিকটা হল ব্যবধান তৈরি হয় এবং বাংলাদেশের বোলাররা শুরুতে খুব ভালো বোলিং করতে পারেনি, কিন্তু পরিবর্তিত বোলার হিসেবে এসে যাকে এই সিরিজে প্রথম অন্তর্ভুক্ত।
2: প্রিয় শ্রোতা, আপনারা বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী শুনছেন। প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হবে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া। প্রিয় শ্রোতা, এর পরপরই আপনাদের আবারও আমরা নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে খেলার চলতি ধারা বিবরণী শোনার জন্য।

أشهد أن محمدا رسول الله.

0: إن رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: এ দুজন ব্যাটার তারাই মূলত অস্ট্রেলিয়া দলের ব্যাটিং এর ইউএসপি, এবং তাদেরকে যদি বিদায় করতে পারে তাহলে বাংলাদেশ দারুণ ভাবে খেলায় ফিরে আসবে। এবারে ড্রাইভ করলেন অফ স্টাম্পের উপরে, কাভার ড্রাইভ, বল চলে গেল এক্সট্রা কাভার অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। আরো একটি রান বাড়ল, 84-3 উইকেটে অস্ট্রেলিয়া। 16 ওভারের খেলা এগিয়ে, এবারে ডাউন দ্য উইকেটে এসে অন সাইডে ড্রাইভ করলেন, অন ড্রাইভ বল চলে গেল লং অন অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। 17 ওভারের খেলা এগিয়ে, 86-3 অস্ট্রেলিয়া। পরবর্তী বলটি করার জন্য বোলার মেহেদি হাসান বল করলেন, এবারে কবজির মোচড়ে স্কোয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়ে এই একটি রান। এই রানটি এসছে কনলির ব্যাট থেকে। এখন মোকাবেলা করবেন লাবুশান এ 6, 17 বল মোকাবেলা করে। বোলার হলেন মেহেদি হাসান, বল করলেন, এবারে উইকেটের লাইনে সঙ্গে সঙ্গে ফ্লিক করে দিলেন, বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চলের দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। ওভার শেষ, 16 ওভারের খেলা শেষ, 87-3 উইকেটে অস্ট্রেলিয়া। পরবর্তী ওভারের খেলা শুরু হবে, থানা প্রান্ত থেকে বল করবেন তানভীর ইসলাম, 1 ওভার মেডেন নেই, 3 রান উইকেট নেই। অপর বোলার হলেন মেহেদি হাসান, 4 ওভার 1টি মেডেন, 17 রান উইকেট নেই। বোলিংয়ে অভিনবত্ব দরকার, তানভীর ইসলাম দৌড় শুরু করলেন, বল করলেন কুইকার ডেলিভারি, সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ বল চলে গেল লং অফ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। নুরুল হাসান উইকেট রক্ষক, তিনি বল ধরে বল ফেরত পাঠালেন সতীর্থ ফিল্ডসম্যানদের হাত মারফত, বল চলে গেল বোলার তানভীর ইসলামের উদ্দেশ্যে। থানা প্রান্ত থেকে তিনি বল করবেন কনলি, তিনি মোকাবেলা করবেন, প্রস্তুত আপাতত মিডিয়া প্রান্তে, বল করলেন, এবারে ব্যাক ফুটে গিয়ে পান্স করে দিলেন, বল চলে গেল কভার এবং মিড অফ অঞ্চলের মাঝামাঝি জায়গায়, ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার মতো কোন সুযোগ নেই। তানভীর এখন তিনি বল করবেন, আর ব্যাটার হলেন কনলি, বল করলেন অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে স্কোয়ার ড্রাইভ, বল চলে গেল ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান, সুপার ফিনিশ যাকে বলে, চমৎকার টাইমিং, দেখার মতো ফুটওয়ার্ক এবং বল চলে গেল মুহূর্তের মধ্যে মাটি কামড়িয়ে সীমানার বাইরে। আরো চারটি রান বাড়ল 92-3 উইকেটে। বল করলেন এবার অফ স্টাম্পের উপরে টেনে অনসাইডে খেললেন। ডিপ মিড উইকেট অঞ্চল থেকে ডান দিকে খানিকটা দৌড়ে গিয়ে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। কাপল অফ রাউন্ডস 2টি রান সংগৃহীত হল, ফলে আরো 2টি রান বাড়ল। কনলি তিনি এই 2টি রান সংগ্রহ করলেন। এখন তিনি মোকাবেলা করবেন তানভীর ইসলাম। বল করলেন সঙ্গে সঙ্গে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, প্লেসমেন্টটা ভালো হয়নি। ফিল্ডিং হয়ে গেল তাসকিন, তিনি ফিল্ডিং করলেন। এটি অবশ্য ডট বল। উর্বর বোলিং আসলে করা দরকার এবং টপাটপ কয়েকটি উইকেটের পতন ঘটানো দরকার। বল করলেন কুইকার ডেলিভারি, কবজির মোচড়ে স্কোয়ার লেগ অঞ্চলে ঠেলে দিলেন। প্লেসমেন্টটা ভালো হয়নি, ফিল্ডার বলের লাইনে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। এরই সাথে তানভীরের আরো একটি ওভার শেষ হয়ে গেল। তার বোলিং বিশ্লেষণ, 2 ওভার মেডেন নেই, 10 রান উইকেট নেই। 94-3 উইকেটে অস্ট্রেলিয়া, 17 ওভারের খেলা শেষ, 18 ওভারের খেলা শুরু হবে। বল করবেন মেহেদি হাসান, 4 ওভার 1টি মেডেন, 17 রান উইকেট নেই। তানভীর 2 ওভার মেডেন নেই, 10 রান উইকেট নেই। মিডিয়া প্রান্ত থেকে মেহেদি হাসান, ওভারের প্রথম বলটি তিনি করবেন আর এই বলটি মোকাবেলা করবেন লাবুশানে। 8 বল করলেন, এবারে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ বল চলে গেল লং অফ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। ব্যাটার দয় তারা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে 2 ওভারের জন্য জায়গা পরিবর্তন করলেন, ফলে আরো 2টি রান বাড়ল। প্রভাবিত করে যে ব্যাটিং করা, দুর্দণ্ড প্রতাপে যে ব্যাটিং করা বা প্রতাপশালী ব্যাটিং যেটিকে বলে, সেটি এই মুহূর্তে করতে সমর্থ হল অস্ট্রেলিয়া দলের 2 অপরাজিত ব্যাটার। বল করলেন এবারে শর্ট মিড উইকেট অঞ্চলের দিকে ঠেলে দিলেন। ওখানে ফিল্ডার বলের লাইনে, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান নেই। আরো একটি বল হয়ে গেল, এবারে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ বল চলে গেল লং অফ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন 2টি রান। রানিং বিটুইন দ্য উইকেটে দারুণ ফাস্ট কিন্তু দুজন ব্যাটার, একজন হলেন কনলি, একজন হলেন লাবুশানে। বিশ্ব ক্রিকেটে ভারত হল সবচেয়ে রানিং বিটুইন দ্য উইকেটে দারুণ ফাস্ট, তারা দুর্দান্ত ব্যাটিং করে থাকে রানিং বিটুইন দ্য উইকেটে। মেহেদি হাসান বল করলেন, লেগ স্টাম্পের উপরে ঘুরিয়ে দিলেন শর্ট মিড উইকেট অঞ্চলের দিকে, ফিল্ডার বলের লাইনে, এটি অবশ্য ডট বল। বাংলাদেশ কোন বোলারের উপরে ভর করে বৈতরণী পার হবে সেটি দেখব এবং আপনাদেরকে জানাব। আরো একটি বল হয়ে গেল, এটি অবশ্য ডট বল। মহাবিরূপ তীক্ষ্ণ প্রতিদ্বন্দ্বিতার উষ্ণ স্পন্দন, সেটি আমরা লক্ষ্য করব। বল করলেন এবারে বাক্যে ভেতরে ঢোকার মুখে ব্যাকফুটে গিয়ে খেললেন, ভঙ্গি হল রক্ষণাত্মক। এরই সাথে মেহেদি হাসানের ওভার শেষ হয়ে গেল, নতুন ওভারের খেলা শুরু হবে। 74-3 যখন বাংলাদেশ, আর এখন অস্ট্রেলিয়ার হল 98-3। 18 ওভারের খেলা শেষ, 19 ওভারের খেলা শুরু হবে। বোলার হলেন তানভীর ইসলাম, থানা প্রান্ত থেকে তিনি বল করবেন। অপর স্বাচ্ছন্দ্যে বিচরণের আভাস ইঙ্গিত তিনি দিয়ে থাকেন। দ্বিতীয় ওয়ানডেতে তিনি 2 উইকেট লাভ করেন, বল করলেন। এবারে নিচু বল রক্ষণাত্মক ভাবে মোকাবেলা করলেন নুরুল হাসান, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। এগেনস্ট দ্য স্পিন, উইথ দ্য স্পিন, এভাবে যদি খেলে অস্ট্রেলিয়া দলের ব্যাটাররা তানভীর ইসলামকে তাহলে ভালো করার কথা, বল করলেন। এবারে কুইকার ডেলিভারি, সঙ্গে সঙ্গে অন সাইডে ঠেলে দিলেন, মিড অন অঞ্চলের দিকে ফিল্ডিং হয়ে গেল, রান হল না। ক্রিকেট এমন একটা খেলা যেভাবে উত্থান সেভাবেই পতন, এরকম অনেক ঘটনা ঘটে, ইতিহাস সেগুলো বলে। তবে ডেসপারেটলি উইকেট দরকার বাংলাদেশের জন্য, বল করলেন। এবারে ঘুরিয়ে দিলেন বা ফ্লিক করে দিলেন, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। যিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন তিনি হলেন শরীফুল ইসলাম, 2 উইকেট তিনি লাভ করেন। পরবর্তী বলটি করার জন্য তানভীর ইসলাম তার বোলিং প্রান্তে তিনি ফিরে গেলেন, 2.3 ওভার মেডেন নেই, 11 রান 9 উইকেট নেই। থানা প্রান্ত থেকে তিনি বল করবেন, সামনে আম্পায়ার, দৌড় শুরু করলেন, বল করলেন। এটিও কিন্তু নিচু বল, সঙ্গে সঙ্গে আস্তে করে শর্ট মিড উইকেট অঞ্চলে ঠেলে দিলেন, প্লেসমেন্টটা ভালো হয়নি, ফিল্ডার বলের লাইনে, এটিও কিন্তু ডট বল। তরুণ প্রবীণের সংমিশ্রণ দুটি দলেই, সেটি আমরা লক্ষ্য করলাম। তানভীর ইসলাম বল করলেন, এবারে সোজা ব্যাটে মোকাবেলা করলেন, বল চলে গেল মিড অফ অঞ্চলে, ফিল্ডিং হয়ে গেল, রান নেই। নিষ্প্রাণ খেলা এই মুহূর্তে, খেলায় কোনো প্রাণ নেই, উইকেটেরও পতন ঘটে না, ব্যাটারও মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয় না, অতএব দর্শকরা একেবারেই শান্ত, গ্যালারিতে সেটি লক্ষ্য করলাম, বল করলেন। এবারে বাক্যে ভেতরে ঢোকার মুখে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, বল চলে গেল লং অফ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, 1 রান। ওভার শেষ এবং অস্ট্রেলিয়া দলের 100 রান পূর্ণ হল 115 বল মোকাবেলা করে 91 মিনিট উইকেটে থেকে। আরো 175 রান তাদেরকে করতে হবে এই খেলায় জয়লাভ করতে হলে। আই ক্যাচিং পারফরমেন্স এখনো পর্যন্ত তারা একটি খেলাতেও দেখাতে পারেনি, ব্যাক ফর্ম কোয়াইট ফেল বলা যেতে পারে। একটা সময় একটু আগে প্রান্তর বলে গেলেন কয়েকজনের নামের কথা, সত্যিকার অর্থে রিকি পন্টিং সহ বা ওই সময়কার যারা, ভাবাই যায় না বোলিং ডিপার্টমেন্টের ব্রেটলির গতি, তার যে গতির তাণ্ডব বা তাণ্ডব লীলা, ম্যাগ্রা যে বুদ্ধিমান বোলার, আরো একটি বল হয়ে গেল অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে ঠেলে দিয়ে এই দুটি রান। আরো দুটি রান বাড়ল, 102-3 উইকেটে অস্ট্রেলিয়া। 20 ওভারের খেলা এগিয়ে, বোলার হলেন মোস্তাফিজুর রহমান। বিভিন্ন কাটারে তিনি বিশ্ববিখ্যাত। তেঁতুলিয়া নামক একটা গ্রাম থেকে উঠে আসা এই মোস্তাফিজুর রহমান এখন বিশ্ববিখ্যাত, বিশ্ব নন্দিত। বল করলেন অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন। ওখানে ফিল্ডার মজুদ, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান নেই। সিঙ্গলস নেওয়ার অ্যাবিলিটি ভালো অস্ট্রেলিয়া দলের, বাট যেটি দরকার বলকে সিক্সে পরিণত করা, বলকে চারে পরিণত করা, সেটি খুব একটা এই মুহূর্তে দেখা যায় না। কনলি তিনি অর্ধশত রান করার গৌরব অর্জন করেন, তার সংগ্রহ হল 53। মিডিয়া প্রান্ত থেকে মোস্তাফিজুর রহমান বল করলেন, এবারে অন সাইডে ঠেলে দিয়ে এই একটি রান। অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দুজন ব্যাটার তারা জায়গা পরিবর্তন করলেন, ফলে একটি রান সংগৃহীত হল। কে হবে বাংলাদেশ দলের পথ প্রদর্শক বা পথ প্রদর্শক, সেটি দেখব এবং আপনাদেরকে জানাব। দুর্দণ্ড প্রতাপে আসলে বোলিং করা দরকার, প্রতাপশালী বোলিং যাকে বলে। মোস্তাফিজুর রহমান যদি স্বরূপে ফিরে আসতে পারে, নিজেকে উজ্জ্বলভাবে মেলে ধরতে পারে, তাহলে যে কোনো মুহূর্তে খেলার চালচিত্র তিনি পাল্টে দিতে পারেন। এবারে ড্রাইভ করলেন, কাভার ড্রাইভ, বল চলে গেল ডিপ, এক্সট্রা কাভার অঞ্চলে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন দুটি রান। আরো দুটি রান বাড়ল, 106-3 অস্ট্রেলিয়া। 20 ওভারের খেলা এগিয়ে, ব্যাটসম্যানকে আসলে রিড করা দরকার, তার উইক জোন কোনটি সেটি খুঁজে বের করা, তারপরে আসলে বল করা দরকার। কারণ দুর্বল জায়গা খুঁজে না খুঁজে যদি বল করা হয় অনুমানের উপরে, তাহলে কিন্তু হবে না। মোস্তাফিজুর রহমান শর্ট অফ লেন্থ, সঙ্গে সঙ্গে বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান। বিস্ফোরক ফিনিশ যাকে বলে, দেখার মতো একটা শট যাকে বলে, অ্যামেজিং ফ্যাবুলাস শট যাকে বলে, এই বলটিকে চারে পরিণত করলেন কনলি। 69 আপাতত তার সংগ্রহ। বোলার হলেন মোস্তাফিজুর রহমান। মেন্টাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস কতটা কি সেটি জানি না। আরো একটি বল হয়ে গেল, একটি রান সংগৃহীত হল, ওয়াকিং রান। হেঁটে হেঁটে তারা জায়গা পরিবর্তন করলেন। এই জুটির পতন ঘটাতে হবে, যত দ্রুত সম্ভব এই জুটির ভেঙে দিতে হবে, তাহলেই বাংলাদেশ খেলায় দারুণভাবে ফিরে আসবে। মোস্তাফিজুর রহমান তার চতুর্থ ওভার তিনি শেষ করলেন, 4 ওভার মেডেন নেই, 32 রান, উইকেট নেই। 20 ওভারের খেলা শেষ, 110-3 উইকেটে অস্ট্রেলিয়া। 2 অপরাজিত ব্যাটার, একজন হলেন লাবুশানে, অপর অপরাজিত ব্যাটার হলেন কলোনি। খেলারে অবস্থায় আবারও ভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, আসছেন প্রান্তর ডি অনয়।
3: ধন্যবাদ শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত স্যার, আপনার প্রতিটি বর্ণনায় যেন মাঠের একটা চিত্রই ফুটে ওঠে সবসময় আমাদের দর্শকদের কাছে, এবং বাংলাদেশ বেতারে যারা শুনছেন দীর্ঘদিন আজকে অবশ্যই আনন্দিত হবেন। স্যারকে পেয়ে আমরা নিজেরাও অনেক আনন্দিত। বাংলাদেশ বললাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম তৃতীয় স্পেশালি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী শুনছেন আপনারা বাণিজ্যিক কার্যক্রম বেতারে মধ্যম তরঙ্গ 630 kHz এবং FM 104 MHz। তার পাশাপাশি বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে তো আমাদের আছেই কাভারেজ। এছাড়াও বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অবশ্যই চলতি ধারা বিবরণী শুনবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকে। প্রথম বলটা হয়ে গেল কুপার কনলি, বেশ স্বাচ্ছন্দ্যে দেখে শুনে তারপর বলটাকে নামিয়ে খেললেন তানভীরের অফ স্টাম্পের ওপরের বলটাকে। একটা ছোটখাটো পার্টনারশিপ তৈরির পথে এই জুটি কুপার কনলি এবং লাবুসেন। পরবর্তী বলটা অফ স্টাম্পের ওপর থেকে বেশ ভালো মতো গাইড করে পাঠিয়ে দিয়েছেন মিডুকের অঞ্চলে রানের জন্য। কুপার কনলির কথা আলাদা করে বলতেই হয়, 2022 আন্ডার 19 ব্যাচ এবং তারপর যখন 2024 ডেবু করলেন তিনি অস্ট্রেলিয়ার হয়ে, খুব একটা থিতু হতে পারেননি এবং তার ব্যাটিং পজিশনটা নিয়েও অনেকের মধ্যেই একটু দুঃখস্থতা থাকে যে তিনি পাঁচে নেমেছেন, তিনে নেমেছেন মাঝে মধ্যে, তারপর দুইয়ে, তারপরে আবার তাকে লেট মিডল অর্ডারে সবসময় কাউন্ট করা হতো, তারপরে এই সিরিজে তিনি আবার টপ অফ দ্য অর্ডারে ব্যাটিং করছেন ধারাবাহিকভাবে। নাম্বার দুই অর্থাৎ ওপেনিং এ নেমেছেন, আজকে ওপেনিং এ নেমেছেন তিনি, ব্যাকফুটে গিয়ে ক্যাচ করেছেন বেশ ভালো মতো লাবুসেন, বলটাকে পাঠিয়েছেন সুপার কভার অঞ্চলে, একটু গুটলেন জোনেই বারবার বল করতে চাইছেন তানভীর, খুব একটা ফ্লাইট দিয়ে ফুলার লেন্থেও বল দিচ্ছেন না, একটু চেপে ধরেও লেন্থটা বল দিচ্ছেন না। কেন বললাম, কারণ রেনশ ঠিক এভাবেই অস্ট্রেলিয়ান বোলিং ইনিংসের সময় সফলতা পেয়েছিলেন তানজিদ তামিমের বিপক্ষে। সো ওয়াই নট হিয়ার, তানভীর কয়েকটা বল যদি একটু লাইনটা চেপে ধরে একটু খাটো লেন্থে তারপরে গতি কমিয়ে দিতে পারেন, অস্ট্রেলিয়ানদের একটু হলেও অসুবিধা হতে পারে। আবারও স্কিডের ডেলিভারি গুড লেন্থের উপরে জোরের উপরে করছেন বলটাকে, প্রায় 90 কিলোমিটার, বলটার গতি ছুঁই ছুঁই, ব্যাকফুটে গিয়ে বেশ ভালো মতো নামিয়ে খেলেছেন। এবং কনলির কথা বলছিলাম, এর আগে মাত্র একটা ইনিংসে তিনি 61 রানের ট্রেনিংস খেলেছিলেন ভারতের বিপক্ষে অ্যাডিলেডে 2025 সালে, তারপরে খুব একটা রান তিনি পাননি সেক্ষেত্রে ওডিআই ক্রিকেটে। আজকে 53 রান, এখন আজকে 61 রান, ইনফ্যাক্ট নট আউট আছেন। তো এই রানটা নিয়ে নিলেই ওডিআই ক্রিকেটে তার সর্বোচ্চ রানটাও কিন্তু হয়ে যাবে, দেখা যাক নিজের ইনিংসটাকে ছাড়িয়ে যেতে পারেন কিনা কুপার কনলি। পরবর্তী বল নিয়ে আসেন তানভীর, একটু ছোটখাটো ব্যালেন্স করে নিয়েছেন ফিল্ডার, বলটা ধরতে গিয়ে খানিকটা টান পেয়েছিলেন হয়তো, এবং এসলেক্সাম্বের ওপর বল গম্ভীর মোচরে ঘুরিয়েছেন কুপার কনলি, গুরুলেন্দ্রের বলটাকে ডিপ স্কয়ার লেগ অঞ্চলে পাঠিয়েই একটা রান, এবং 62 রানে তিনি দাঁড়িয়ে এখন পর্যন্ত নট আউট আছেন। এবং এই ইনিংসটাকে, এবং যেটা বলছিলাম, হাঁটুতে একটা ব্যথা পেয়েছেন এর আগের বলটা ধরতে গিয়ে নাজমুল শান্ত অধিনায়ক, এবং সে হাঁটুটা একটু তিনি নিজেই একটু মাসাজ করে নিলেন, দেখলেন যে হাঁটুর কোন সংবেদনশীল জায়গায় আঘাতটা পেয়েছেন কিনা। লাবুসেন ট্রেডমার্ক সিঙ্গেল, আবারও সেই শর্টার পজিশন থেকে একটু অফসাইডে ঠেলে দিয়ে এই বলটাকে ব্যাকফুটে দুর্দান্ত একটা দৌড়ের মাধ্যমে খুবই দ্রুত গতিতে রানটা কমপ্লিট করেছেন নাজমুল শান্ত। মনে হচ্ছে না, দেখেছে হাঁটুতে একটু আগেই তিনি ঘষছিলেন, দৌড়ে এসে ফিল্ডিংটা করেছেন ক্ষিপ্র গতিতে, কিপারের কাছে বলটাও দিয়েছেন, বা তার আগেই লাবুসেন একটা রান নিয়ে স্কোরটাকে নিয়ে গেছেন অস্ট্রেলিয়ার 114-তে, 114 তিন উইকেট হারিয়ে এই মুহূর্তে 21 ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ। 5 জন বোলারকে ব্যবহার করা হয়েছে, মোসাদ্দেক সৈকতকে এখনো নিয়ে আসা হয়নি। গুড লাভ টু সি যে মোসাদ্দেক সৈকত এই কন্ডিশনে কিভাবে বোলিংটা করেন, একদিকে যেহেতু অবশ্যই কুপার কনলি আছেন তার উইকেটটা জরুরি। শেখ মাইদি 5 ওভার করে তিনি একটু বিশ্রাম নিয়েছেন, স্পেলটা শেষ করেছেন 21 রান দিয়ে, 2 উইকেট পেয়েছেন শরীফুল, তাসকিন পেয়েছেন একটা, অর্থাৎ স্পিনারদেরকে এখনো বেশ ভালো মতো ব্যবহার করছে। সিক্সথ বোলিং অপশনটাতেই কিন্তু আমরা প্রত্যেকবার একটু ঢুকি, একটু পিছিয়ে থাকি, সো ওয়াই নট মোসাদ্দেক সৈকত, তাকে দিয়েও কিন্তু চেষ্টাটা করতে পারেন অধিনায়ক নাজমুল শান্ত। এবং মোসাদ্দেক সৈকত একটা আলাদা মাত্রায় কিন্তু যোগ করতে পারেন এরকম লাইন আপে। সদ্য সমাপ্ত ডিপিএলেও তিনি হাত ঘুরিয়েছেন, সে কথায় পরে আসছি। মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনা হয়েছে, চার ওভারে 32 রান দিয়েছেন, একটু খরুচে মুস্তাফিজ, তারপরে ফিরে এসেই উইকেট টু উইকেট বোলিংটা করেছেন এবং বল খানিকটা নিচু হওয়া শুরু করেছে এবং মুস্তাফিজের এই বলটাও একটু নিচুতেই ছিল যেখানে তিনি কোন রান দেননি। একটা ডট বল দিয়ে শুরু হল ওভারটা এবং উইকেটটাও দেখছি খানিকটা একটু রাফ প্যাচেস আছে উইকেটটাতে, অর্থাৎ একটু ফাটলের আগে যেই অবস্থাটা থাকে সেই অবস্থাটায় কিন্তু এখানে উইকেটটা আছে এবং এই উইকেটে মুস্তাফিজ আরো বেশি কার্যকরী হবেন সেই আশায় মুস্তাফিজকে ফিরিয়ে আনা। গালিতে একজন ফিল্ডার দেখে বোলিং করছেন লাভসেন, অফস্টাম্পের উপরে বল, মাটিতে নামিয়ে খেলছেন লেগ সাইডে, লিটন কুমার দাস ফিল্ডিংটা করবেন, আরো একটা রানের জায়গাটা পরিবর্তন করলেন লাভসেন। মোস্তাদেক সৈকতের কথা বলছিলাম, আবাহনী লিমিটেডের হয়ে দুর্দান্ত একটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ টুর্নামেন্ট কাটিয়েছেন তিনি, ব্যাটে বলে সমান্তালে পারফর্ম করেছেন আবাহনীর হয়ে, যদিও লীগ শিরোপাটা জয় করা সম্ভব হয়নি, দ্বিতীয় হয়ে শেষ করতে হয়েছে। 11টা উইকেট পেয়েছেন তিনি 7টা ম্যাচ খেলে, তার পাশাপাশি ব্যাটিংয়েও 250, একটা অপরাজিত শতক আছে মোসাদ্দেক সৈকতের। তো ব্যাট হাতে আজকে বেশ ভালো করেছেন, বল হাতে তাকে এবার দেখার জন্য মুখিয়ে থাকব, বিকজ সবসময় এমন হয় যে ব্যাট হাতে যে ব্যাটারটা আপনাকে একটা ভালো ইনিংস উপহার দেন তিনি কিন্তু বল হাতে উজ্জীবিত থাকেন। পিক করেছেন কুপার কারলি, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, হাওয়ায় ভাসিয়ে ওয়াইডিশ লং অনের ওপর দিয়ে পাঠিয়েছেন ছক্কার জন্য, একটা স্টেটমেন্ট ছক্কা কুপার কারলির ব্যাটে, ব্রিলিয়ান্টলি পিকড আপ, একদম পায়ের সামনেই করেছিলেন মুস্তাফিজ, অফ কাটার টাইপের একটা বল এবং সেই বলটাকে লং হ্যান্ডেলের জায়গায় দাঁড়িয়ে জাস্ট লেন্থটা পিক করে বলটাকে আছড়ে ফেলেছেন কুপার কনলি। টি টোয়েন্টি ক্রিকেটে ধ্বংসাত্মক একজন ব্যাটার, সদ্য সমাপ্ত আইপিএল এ 160-এর ওপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন পাঞ্জাব কিংস এর হয়ে, তো সেই ফর্মটা অবশ্যই টেনে নিয়ে আসতে চাইবেন। 13 ইনিংসেই করেছেন 491 রান আইপিএল এ, সো হি ইজ দ্য ডেঞ্জার ম্যান নাও, একটা লেগ কাটার মতো দেওয়ার চেষ্টা, পিক করেছিলেন একটা অন ড্রাইভ করে হাওয়ায় ভাসিয়ে খানিকটা, যদিও এক ড্রপ খেয়ে গেছে সেই মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে এবং তার কাছ থেকে আস্তে আস্তে একটা রান খুব স্বাচ্ছন্দ্যে নিয়ে নিয়েছেন কুপার কনলি। হি ইজ বিকামিং ডেঞ্জারাস, নিজের সর্বোচ্চ রানের ওডিআই ইনিংস খেলছেন, খেলার পথে আছেন তিনি, 69 রান করে নিজের সর্বোচ্চ রান ইনিংসটাকে লম্বা করতে চাইবেন, একটা স্মরণীয় ইনিংস উপহার দিতে চাইবেন অস্ট্রেলিয়ানদের এবং অস্ট্রেলিয়ায় যখন এই মুহূর্তে রাত অর্থাৎ 6 ঘন্টা এগিয়ে আছে তারা আমাদের থেকে, তো সেই রাতে এরকম একটা আলো ঝলমল ইনিংস অস্ট্রেলিয়ানদের মধ্যে একটু হলেও আশা সঞ্চার করবে। 52 রানের পার্টনারশিপ এই দুজনের মধ্যে ইতোমধ্যে, যেখানে লাভসেন মাত্র 19 করে বেশ ভালো সঙ্গ দিচ্ছেন কনলিকে, কনলি এই পার্টনারশিপে 30 রান অবদান করেছেন, অবদান রেখেছেন 29 বল থেকে, তো বোঝাই যাচ্ছে যে সেই মার্কাটারি ভঙ্গিতে বা মার্কাটারি স্টাইলে কুপার কনলি কন্টিনিউ করবেন। তো এই ক্ষেত্রে একটা সিক্স বোলার বা সিক্স বোলিং অপশন কি প্রয়োগ করা যায় কিনা বা এনে একটু টুইস্ট করা যায় কিনা, একটু অবাক করে দেওয়া যায় কিনা মোসাদ্দেক সৈকতকে এনে মুস্তাফিজুর কন্টিনিউ করবেন পরবর্তী বলটা নিয়ে, আবার একটু গতি কমিয়ে বলটা করেছেন অফ স্টাম্পের ওপরে মানস লাভসেন, সেই যে লেগ সাইডে খেলার যে প্রবণতাটা সেখানে লেগ সাইডে খেলেছেন, কোন রান পাননি এবং মুস্তাফিজের কাটারগুলো কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে, 109 কিলোমিটার/আওয়ারের এই কাটারটা দেখে শুনে তারপর খেলেছেন, বাট এই উইকেটে এরকম একটু কম্পিটিটিভ উইকেটে মুস্তাফিজের এই কাটারগুলো কিন্তু একটু জোরের উপরে আসে, এটা একটা ভালো দিক যে স্লো বা স্লাগিশ উইকেটে মুস্তাফিজের এই কাটারগুলো একটু থেমে তারপর আসে। মডার্ন ডে ক্রিকেটে ব্যাটাররা এই মুস্তাফিজের কাটারগুলোকেই স্পেশালি খেলার জন্য নিজেদের মধ্যে একটা ধাতস্থতা বা একটা অভ্যাস তৈরি করেছে, স্লো পিচ বানিয়ে এই কাটারগুলো খেলতে, বাট এরকম কুইক উইকেটে বা কম্পিটিটিভ উইকেটের কথা বলছি আমি, স্পোর্টিং উইকেটে মুস্তাফিজের কাটারগুলো যখন আসে তখন একটু জোরের উপরেই কিন্তু আসে, ব্যাটার সাথে সাথে বুঝতে পারেন না, যেমন এই বলটাও একটা কাটারই লক্ষ্য করা গেছে বাট সেই কাটারটা একটু জোরের উপরে অফ স্টাম্পের উপরে ছিল, লাভসেন লেগ সাইডে ঠেলে দিয়ে একটি রান নিয়েছেন 123 উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ 22 ওভার শেষে। মুস্তাফিজ কিন্তু সেই খরুচটাই হয়ে রইলেন, 53 রানের পার্টনারশিপ 65 বল থেকে মানস লাভসেন এবং কুপার কনলি দুজনেই কিন্তু বেশ মারমুখী ভঙ্গিতে এখন এই মুহূর্তে ব্যাটিংটা করতে চাইছেন। 53 রানের পার্টনারশিপ যে কথাটা বলছিলাম 65 বল থেকে সর্বোচ্চ পার্টনারশিপটা, এবং এর পরবর্তীতে ক্যামেরন গ্রিন, অলিভার পিক, তারপরে জেভিয়ার বার্টলেট, এরাও কিন্তু আছেন, তো এই ব্যাটাররাও ধরো গতিতে ব্যাটিংটা করতে পারেন স্পেশালে যদি বলি ক্যামেরন গ্রিনের কথা, অলিভার পিককে হয়তো একটু উপরে নামানো হবে, ক্যামেরন গ্রিনকে রেখে দেওয়া হবে তার ঠিক পরেই, যিনি কিনা ফিনিশিং রোলটাতে আসবেন। ইয়েস, বলতে না বলতেই মোসাদ্দেক হোসেন সৈকত চলে আসেন, এবং তিনি আসার সাথে সাথে গ্যালারির একটা অংশে একটা তুমুল হর্ষধ্বনি শোনা গেল। 46 ম্যাচে 19টা উইকেট পেয়েছেন তিনি, ইকোনমি 5.1। তো এই যে টুইস্টের কথা বলছিলাম, সিক্স বোলিং অপশনের কথা বলছিলাম, সেই বোলিং অপশনটা কিন্তু বাংলাদেশ নিয়ে আসলো। মোসাদ্দেক সৈকত আসছেন, লাবুসেন স্ট্রাইকে থাকবেন এই মুহূর্তে, একটু ফ্লাইটের ডেলিভারি দিয়ে উইকেটের সামনে দিয়েছেন, জায়গাটা একটু এক্সপোজ করে উইকেটগুলোকে একদম সামনে মেলে ধরে, তারপর লাবুসেন ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করে বলটা অফসাইডে পাঠিয়ে একটা রান নিয়ে জায়গাটা বদল করলেন। 124/3 অস্ট্রেলিয়া, 22.1 ওভারে। মোসাদ্দেক অ্যারাউন্ড উইকেটে আসবেন নিঃসন্দেহে, সেটাই এসেছেন তিনি, কোন স্লিপ রাখেননি এক্ষেত্রে কুপার কনলির জন্য মোসাদ্দেক সৈকত। এবং গালি অঞ্চলের ফিল্ডারটা বা ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের ইম্প্যাক্ট ফিল্ডারটাকে একটু সামনে এনে দাঁড় করিয়েছেন, লিটন কুমার দাসের একটা সংকেত, সেক্ষেত্রে অফ স্টাম্পের উপরেই বলটা করবেন। ইয়াস, সেরকমটাই লক্ষ্য করা যাচ্ছিল। এবং শর্ট থার্ডে একজন ফিল্ডার আছেন কুপার কনলির জন্য, শর্ট ফাইন লেগে একজন ফিল্ডার আছেন, সেক্ষেত্রে একটা ফিল্ডার একটু শর্ট মিড উইকেটে দাঁড়িয়েছেন। এবং অপরদিকে যে তিনজন ফিল্ডার, চারজন ফিল্ডার ইনফ্যাক্ট বৃত্তের বাইরে আছেন, ফুলার লেন্থের বল কাভার অঞ্চলকে বিট করে সেই কাভার ড্রাইভটা চলে গেল এক্সট্রা কাভার অঞ্চলের দিক, একটা রান নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে জায়গাটা পরিবর্তন করলেন। মোসাদ্দেক সৈকত, যেটা বলছিলাম যে ডিপিএল এ বেশ ভালো একটা মৌসুম, এই মৌসুমে বেশ ভালো একটা কন্ট্রিবিউশন রেখেছেন লাবুসেইন, স্কুপ করেছেন, বল ছুটছে বাউন্ডারির দিকে, কে জিতবে, কে জিতবে শেষ পর্যন্ত বল? তাসকিন দৌড়ে গিয়ে একটু স্কোয়ার অফ দ্য লেগে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে দৌড়ে গিয়ে আসতে পারলেন না বলটাকে থামাতে। লাবুসেইন আগেই বলটা ট্র্যাজেক্টরি বুঝে গিয়েছিলেন লেগ সাইডে যাবে, হাঁটু গেড়ে বসে প্রথমে তিনি ফ্রন্ট ফুটটা ক্লিয়ার করলেন, তারপরে ব্যাটটাকে সামনে এনে বলের গতি কাজে লাগালেন। জানেন যে মোসাদ্দেক সৈকত অ্যাঙ্গুলার সিমে বলটাকে একটু পিচ করতে পছন্দ করেন, একটু হিট করতে পছন্দ করেন, এবং সেখান থেকেই সেই ফায়দাটা তিনি কাজে লাগিয়েছেন বেশ ভালো মতোই। 6 রান দিয়ে ফেলেছেন মোসাদ্দেক সৈকত ইতোমধ্যে। অফ স্টাম্পের উপরে বল গাইড করে দিয়েছেন এবার লেগ সাইডের দিকে মানস লাবুসেইন, আরও একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন হল দুই ব্যাটারের। এগারোটা উইকেট নিয়েছেন তিনি, 7টা ম্যাচ খেলে আবাহনী হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চলে, কথাটা বলছিলাম। ওভারঅল আমি যদি ধরি লিস্ট এ ক্রিকেটে 185 ইনিংসে তিনি কিন্তু 169 ইনিংসে বোলিং করে 157টা উইকেট নিয়েছেন। তো বেশ ভালো মতোই বোলিংটা করতে জানেন। এবারে কুপার কনলির বিপক্ষে বোলিংটা করতে আসলে সাইড স্ক্রিনে কোন একটা ঝামেলার কারণে কুপার কনলি সরে গিয়েছেন, এবং মোসাদ্দেক সৈকতকে একটু অখুশি লাগছে, বাট স্টিল এরকমটা হয়। আবারও প্রস্তুত কুপার কনলি, একদমই উইকেট টু উইকেট বল, একটু ফ্লাইটের আইল্যান্ড বর্ডারের ঠিক নিচে, দেখে শুনে কুপার কনলি একদম সোজা ব্যাটে ডিফেন্ডটা করলেন। 133 উইকেটে 23 ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ, রান তোলার যে গ্রাফটা সেই গ্রাফটা ধীরে ধীরে কিন্তু ওপরের দিকে উঠছে। সো অফকোর্স এই দিকটাতে লক্ষ্য রাখতে হবে, উইকেট দরকার এই মুহূর্তে, উইকেট গেটটা কে খুলবে, কে খুলবে সেই উইকেট গেটটা। সবাই মোটামুটি শেষ কয়েকটা ওভারের কাহিনী যদি আমি বলি, শেষ কয়েকটা ওভারে কিন্তু অস্ট্রেলিয়া বেশ ভালো রান রেট মেনটেন করে ব্যাটিংটা করছে এখন পর্যন্ত, এবং 17তম ওভারে যে 7টা রান নিয়ে শুরু হয়েছে, শেষ 3টা ওভারে কিন্তু 21 রান এসেছে অস্ট্রেলিয়ার, কোন উইকেট তারা হারায়নি। তো এটা একটা ভালো দিক, এবং এভাবে যদি ব্যাটিংটা চালিয়ে যায় এই দুই ব্যাটার, স্পেশালি লাবুসেন যেরকম স্পিনারদেরকে খেলছে, স্পিনের এগেনস্টে সবসময় লাবুসেন এবং স্টিভ স্মিথ তাদের দুই বিখ্যাত ব্যাটার, সবচেয়ে স্টাইলিশ এবং কার্যকরী বোলার ব্যাটার দুইজন, সেই ব্যাটাররা কিন্তু ভালো। সো স্পিন অপশনটাকে একদিকে রেখে অপরদিকে পেস আনবেন কিনা, এক্ষেত্রে নাজমুল শান্ত দলীয় ভারপ্রাপ্ত অধিনায়ক সেই কাজটাই হচ্ছে। ইয়াস, শরীফুলের কাছে গেছেন তিনি এই মুহূর্তে, শরীফুল অ্যারাউন্ড দ্য উইকেটে, এই কথাটা ভাবছিলাম এই ক্ষেত্রে যে তাসকিন বোলিং করছেন, খুব একটা সুবিধা করতে পারছিলেন না। মুস্তাফিজকে আনা হল একটা ওভারের জন্য, প্রান্ত পরিবর্তন করে অপরদিকে শরীফুলকে এবার আনা হয়েছে কমেন্ট্রি বক্স এন্ড থেকে। শরীফুল এসেই অ্যারাউন্ড দ্য উইকেটে যাচ্ছেন লাগোসানের জন্য। প্রথম বল উইকেট টু উইকেট, ভালো গতি ছিল বলটাতে। শরীফুল দুটো উইকেট পেয়েছেন, ঘুরলেন তার একটু রাইজিং ডেলিভারি, 134 কিলোমিটার পার আওয়ারের বল। লাবুসান একটু সামনের পায়ে ভর করে একটু ওভার কনফিডেন্স গ্রো করছিলেন শটটা খেলতে, বাট গতির কারণে একটু পিছিয়ে বলটাকে থামিয়ে খেলতে হয়েছে রক্ষণাত্মক ভঙ্গিতে। একটা ড্রপ খেয়ে গেছে কিপারের কাছে। দুর্দান্ত একটা আবহ এই মিরপুরের হোম অফ ক্রিকেটে, যেটা বলছিলাম যে দর্শকরা আসা শুরু করবে যত দিন গড়াবে, এবং যার যার কাজ শেষ করে কিন্তু সবাই আস্তে আস্তে স্টেডিয়াম মুখী হয়েছে, গ্যালারি ভরে উঠছে, ফ্লাড লাইটটা এখনো জ্বলেই আছে, হালকা একটা মেঘের আবরণ। এবং লাবুসেইন লেগ স্টাম্পের উপরে বলটাকে গ্লান্স করে পাঠিয়েছেন সেই ডিপ ফাইন লেগ বরাবর, দুটো রান নিয়ে নেবেন খুব কুইক রানিং বিটুইন দ্য উইকেট এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডিপ ব্যাটারের, যদিও পথটা অনেক দূর এবং সেই পথটা পাড়ি দিতে একটা যে পার্টনারশিপের প্রয়োজন ছিল, এই 50 অর্ধ পার্টনারশিপটা বা 50 অর্ধ পার্টনারশিপটা বেশ ভালো গ্রো হচ্ছে এই দুই ব্যাটারের মধ্যে। একটা স্পেসিফিক রিদমে ব্যাটিং করছেন এই দুজন, একজন মারছেন, একজন আবার ধরছেন, আবার একজন মারছেন তো একজন ধরছেন, তালমিলটা খুব ভালো। আবারও দুর্দান্ত গতিতেই বোলিং করে যাচ্ছেন, এরকম উইকেটেও শরীফুলের গতি একটুও কমেনি, 135 কিলোমিটার পার আওয়ারের গুড লেন্থের রাইজিং ডেলিভারিটা। মানাস লাবুসেইন নামিয়ে খেলেছেন লেগ সাইডে অফ স্টাম্পের উপরের বল, এরকম উইকেটটা বলছি কারণ আমরা মুস্তাফিজকে দেখেছিলাম কাটারগুলো যখন করছেন সেই কাটারগুলো পরেও একটু গতি আদায় করছে পিচ থেকে, পিচটা এখনো সেই ভালো আছে, খুব একটা রোদ পায়নি আজকে এই পিচটা সারাদিনে, যতটুকুই পেয়েছে মনে হচ্ছে এখনো লাইভলি আছে, ব্যাটে বলে বেশ ভালো মতো আসছে, শর্ট খেলতে পারছেন ব্যাটাররা। তো এরকম উইকেটে আপনাকে সেই ট্রাম কার্ডটা বের করতে হবে, সেই এক্সট্রা অর্ডিনারি বোলিংটা করতে হবে আপনার প্রতিপক্ষকে ঘায়াল করতে। অফ স্টাম্পের একটু বাইরের বল, আবার সেই ব্যাক অফ লেন ডেলিভারি, পেছনের পায়ে ভর করে গাইড করে দিয়েছেন একটা ড্রাইভে সেই সুপার কভার অঞ্চলে আরো একটা রানের জন্য। কুপার কনুলি কিভাবে খেলেন মুস্তাফিজকে গত ওভারে, যেভাবে পিচআপ করা একটা বলকে সপাটে ঘুরিয়ে তারপরে একটা পিক আপ শট খেলে ছক্কা আদায় করেছিলেন, এই শরীফুলের বলে আরো একজন বাহাতির বল সেই একই ঢঙে খেলবেন কিনা, এবং তার সেই ছক্কার কথা মাথায় রেখেই কিনা ওয়াইডিশ লং অনে একজন ফিল্ডার আছেন, তার জন্য কভারে একজন ফিল্ডার তৈরি আছে। স্ট্রেট ড্রাইভটা করেছেন মিড অফের ফিল্ডার, দৌড়ে সে ফিল্ডিংটা করলেন, একটা বাম্প একটা বাউন্স খেয়ে তারপর শরীফুলের মাথার উপর দিয়ে গেছে বলটা, আই থিঙ্ক নাজমুল শান্ত ছিলেন সেখানে, ফিল্ডিংটা করেছেন দ্রুত গতিতে, কিপার এন্ডে বলটা দিয়েছেন, তার মধ্যে জায়গাটা পরিবর্তন করে নিয়েছেন এই দুই ব্যাটার। আবারও কুপার কনলির কুল অ্যান্ড কম্পোজড ইনিংস সোফার, নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ওডিআই ক্যারিয়ারে 71 রান 70 বল থেকে, স্টেডি আসেন এখন পর্যন্ত, এবং কয়েকটা ফেজে যদি ভাগ করা যায় প্রথম দিকেই আক্রমণাত্মক ছিলেন তিনি ওপেনিংয়ে নেমেই, বাট তারপরে যত দিন গড়িয়েছে তত তিনি কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন, শুরুতে খানিকটা মেরে খেলেছেন, মেরে খেলে কারেন্ট রান রেটটা মেনটেন করেছেন। ও দুর্দান্ত, যেটা বলছিলাম শরীফুল, হোয়াট আ ক্যাচ ফ্রম নুরুল সোহান, লিটন কুমার দাসের পরিবর্তে তিনি নেমেছেন কিপিং করতে, একটা দ্রুত গতির বল, মানাস লাবুসেন গতিতে পরাস্ত হয়ে ব্যাটের কানায় ছুঁয়ে তারপরে গেছে কিপার সোহানের কাছে, বাট কিপার সোহানের ডান দিক দিয়ে যখন বলটা বের হয়ে যাচ্ছিল ঝাঁপিয়ে পড়ে এক হাতে বলটা ধরেছেন, বলটা ধরেই তিনি কিন্তু ছুটছেন, ভো দৌড় দিচ্ছেন এবং দিয়ে জানিয়েছেন যে তিনি ক্যাচটা নিয়েছেন, বাট স্টিল আম্পায়াররা বলছেন হোল্ড অন হোল্ড অন, আমরা একটু দেখব যে ক্যাচটা ঠিকঠাক মতো নিয়েছেন কিনা। খানিকটা অ্যাঙ্গুলার সিমের বল, পিচে পড়েই বলটা গতি পেয়েছে আরো, এবং মানাস লাবুসেইন জাস্ট ব্যাটের কানায় ছুঁয়েছিল বলটা তার, এবং নুরুল সোহান ডান দিকে ঝাঁপিয়ে পড়ে পাঁচ পাখির মতো এক হাতে তালুবন্দি করেছেন, সামনের দিকে দেখে মনে হচ্ছে তিনি তার এক হাতে গ্লাভসে বলটা নিয়েছেন এবং বলটা ঘাসের দিকে না বরঞ্চ ওপরের দিকেই ছিল তাক করা অবস্থায়, এবং পেছনের দিকের অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে এবার সামনে বানিয়ে যে বলটা তিনি বুক বরাবর রেখেছেন কিনা, কোন অংশ মাটিতে ছুঁয়ে গেছে কিনা, না
4: দেখে মনে হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার মানস লাবুসেন কট বাই সোহান বোল্ড বাই শরীফুল দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার ফ্রম বাংলাদেশ বেতার কমবক্স অ্যান্ড ও ইউটি আউট সেই যে স্ক্রিনে বড় স্ক্রিনে ফুটে উঠেছে লাল লাল অক্ষরে লাবুসেনের সমাপ্তি ইনিংসটার 134 চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া 24 ওভার শেষে মানস লাবুসেন 45 বলে 29 করে ফিরছেন সাজ ঘরে একটা দারুণ সম্ভাবনাময় পার্টনারশিপের সমাপ্তি হয়ে গেল 64 রানের এই পার্টনারশিপটা ভাঙছে শরীফুল এবং সোহানের তাল মিলে ব্রিলিয়ান্ট ক্যাচ লাবুসেইনের এই ক্যাচটা নিয়েছেন নুরুল সোহান বদলি কিপার যেটা বলছিলাম লিটন কুমার দাসের পরিবর্তে লিটন কুমার দাস ব্যথা পেয়েছিলেন একটু ক্র্যাম্প হয়েছিল তার এবং সেই কারণে নুরুল সোহান নেমেছেন গ্লাভস হাতে পরিবর্তিত কিপার হিসেবে ক্যাম গ্রিন অস্ট্রেলিয়ান ক্রিকেটে হাইলি রেটেড একজন অলরাউন্ডার ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার জয় জয়কার অনেক কারাকারি চলছে যদিও তিনি ডেলিভারটা করতে পারছেন না 32 ইনিংসে 919 রান 42 এভারেজে 4টা 50 এবং একটা সেঞ্চুরি তিনি নামছেন এবার ব্যাটিংটা করতে ওডিআই এর কথা যদি বলি বা ওডিআই এর স্ট্যাটটা যদি মাথায় রাখি একটাই তিনি 100 রান ইনিংস খেলেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাকায়েতে 2025 সালে গত কয়েকটা ওডিআই ইনিংসে দুটো 50 আছে তার একটাই বাংলাদেশের বিপক্ষেই এই মিরপুরেই এই ম্যাচের ঠিক আগে এবং তার আগে 53 রানের একটা ইনিংস পাকিস্তানের লাহোরে তার সেই পাকিস্তান সিরিজে অবশ্য খুব একটা ভালো যায়নি তার 7 রান করেছেন টোটাল 3টা ম্যাচে তার আগে যদি যায় 118 নট আউট আফ্রিকার বিপক্ষে সেই সিরিজে এরপর 3-35 তারও আগে যদি যায় 2024 সালে সেখানেও অন অফ ফর্মে আছেন তিনি যদিও তার ব্যাটিং অর্ডারটা সেই মিডল বা লোয়ার মিডল অর্ডার অনেক সময় হয়ে যায় অন্যান্য ব্যাটারদেরকে জায়গাটা করে দেওয়ার জন্য বাট ক্যাম গ্রিনের কাছে এখন সুযোগ পারফেক্ট ওডিআই সুলভ একটা ম্যাচ খেলার জন্য মোসাদ্দেক সৈকত প্রথম ওভারে 7 রান দেওয়ার পর কন্টিনিউ করছেন প্রথম দুটো ডট বল কুপার কনলি শেষ পর্যন্ত রানের খাতাটা রানের চাকাটাকে সচল করতে পারবেন আবারও একটা রান নিয়ে সেই সুইপার কভার অঞ্চলের দিকে আরো একটা রান খুবই গুরুত্বপূর্ণ সময়ে এই উইকেটটা এসেছে হ্যাটস অফ টু দ্য ক্যাপ্টেন্সি বলতেই হচ্ছে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন সেক্ষেত্রে নাজমুল শান্ত শরীফুলকে ফেরত এনেছেন একপাশে একটু গতি অবশ্যই দরকার ছিল এবং সেই গতিতেই শেষ পর্যন্ত পরাস্ত হয়েছেন ক্যামেরন গ্রিন 2017 আন্ডার 19 ব্যাচ অস্ট্রেলিয়ার হয়ে যুব বিশ্বকাপ না খেলা একজন ফাইনেস্ট ব্যাটার বা ফাইনেস্ট ক্রিকেটার অফস্টাম্পের উপরে মোসাদ্দেক সৈকতের একটু লেন্থটা চেপে ধরছেন খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে ক্যামেরন গ্রিন সেটাকে খেলেছেন মিরপুরের গ্রিন গালিচা হয়ে সেই মিডনের দিকে ঝাঁপিয়ে পড়ে নাজমুল শান্ত আটকেছেন বলটা মিড উইকেট বা শর্ট মিড উইকেট থেকে আবারও সেদিকেই গেছে অফস্টাম্পের ওপরেই রাখছেন বারবার খুব একটা বেশি রুম দিচ্ছেন না সেক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে এই ক্যামেরন গ্রিনের আগমনটা তার উইকেটটা পেলে মন্দ হয় না মোসাদ্দেকের লাস্ট বল এবারে সামনের পায়ে ভর করে বলটাকে পাঠিয়েছেন স্ট্রেট ড্রাইভে লং অন অঞ্চলের দিকে একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন করে স্ট্রাইকটা নিজের কাছে রাখবেন হাফ অফ দ্য ওয়ে 25 ওভারের খেলা শেষ এই ইনিংসের অর্ধেক অবস্থায় অস্ট্রেলিয়ার সংগ্রহ 136 চার উইকেট হারিয়ে এখনো 139 রান প্রয়োজন ইনফ্যাক্ট শেষ 25টা ওভার থেকে এই যখন খেলার অবস্থা আবারও স্বাগত জানাচ্ছি বেতারের ধারাভাষ্য কক্ষে চৌধুরী জাফরুল্লাহ শারাপত স্যারকে
5: আপনাদেরকে জানাবো থাকুন বাংলাদেশ বেতারের সাথে উপভোগ করুন ক্রিকেটের লাইভ অ্যাকশন নতুন ব্যাটার হিসেবে যিনি এসেছেন তিনি হলেন ক্যামেরন গ্রিন বল করলেন এবার অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করলেন অফ ড্রাইভ বল চলে গেল মিড অফ অঞ্চলে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন এটি অবশ্য ডট বল পরবর্তী বলটি করার জন্য বোলার শরীফুল ইসলাম তার বোলিং মার্কে তিনি ফিরে গেলেন। ওদিকে প্রস্তুত ক্যামেরুন গ্রিন, এক রান তিনি করেন চার বল মোকাবেলা করে। কনলি এখনো অপরাজিত 72, তার উইকেটটির পতন ঘটাতে পারলেই বাংলাদেশ দারুণভাবে তারা খেলায় ফিরে আসবে। বল করলেন এবারে শর্ট পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান, ডিরেক্ট হতে উইকেট ভেঙে দিলেন বটে, তবে দেখে যেটি মনে হয় সময় মতো তিনি তার জন্য যে নির্ধারিত ঠিকানা সেখানে তিনি চলে যেতে সক্ষম হন, যে কারণে যে হালকা আবেদন আমরা লক্ষ্য করলাম সেই আবেদন অনফিল্ড আম্পায়ার তিনি সমর্থন করতে পারেননি। শরীফুল ইসলাম মিডিয়া প্রান্ত থেকে তিনি বল করবেন, আর থানা প্রান্তে আপাতত মোকাবেলা করবেন ডেঞ্জারম্যান কনলি 72-73 বল মোকাবেলা করে। শরীফুল ইসলাম দৌড় শুরু করলেন, বল উইকেটে পড়ে যথেষ্ট গতি সঞ্চারিত হয়, বল করলেন জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করলেন ফার অ্যাওয়ে ফ্রম দ্য বডি, শরীরটাকে বলের উপরে না নিয়ে গিয়ে ব্যাট চালালেন, যে কারণে বল ব্যাট কোনটাই সাড়া দেয়নি। উইকেট রক্ষক নুরুল হাসান একেবারে ইংলিশ প্রিমিয়ার লীগের গোলরক্ষকের মতো তিনি যেভাবে একটু আগে বলটিকে গ্লাভস বন্দী করলেন সেটি চোখে না দেখলে

এবারে সঙ্গে সঙ্গে পুল করে দিলেন, বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। ইউ সিক্স ম্যাক্সিমাম সুপার শট, দারুণ একটা সিক্সের মার এই মাত্র উপহার দিলেন কনলি। একেবারে ওয়েল সেট ব্যাটার বা ব্যাটসম্যান হলেন কনলি, বল করলেন এবার অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে কাট করলেন, বল চলে গেল ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে। প্রথম দফায় বলটি গ্যাদার করতে পারেনি, দ্বিতীয় দফায় বলটি গ্যাদার করে বল ফেরত পাঠালেন সতীর্থ ফিল্ডসম্যানদের হাত মারফত, বল চলে যাবে ওই বোলার শরীফুল ইসলামের উদ্দেশ্যে। যখন তিনি বল করেন, তৃষিত চোখ, যুদ্ধংদেহী চেহারা তার মধ্যে পরিলক্ষিত হয়, অ্যাগ্রেসিভ একটা ভাব কিন্তু লক্ষ্য করা যায়। মিডিয়া প্রান্ত থেকে বল করলেন, এবারে কিন্তু এক্সট্রা বাউন্স, কোন ক্রমে ব্যাটার কিন্তু বলটিকে মোকাবেলা করলেন, বল চলে গেল ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। ওভার শেষ 145, 4 উইকেটে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ছিল এই মুহূর্তে 127, 3 উইকেটে। উইকেট একটি বেশি পতন ঘটে অস্ট্রেলিয়া দলের, বাংলাদেশের রান একটু কম, 145, 127 ব্যবধান হল এরকম। তবে উইকেটের দিক থেকে বাংলাদেশ একটি উইকেট কম হারায়। ইতিহাস, অভিজাত, পরম্পরা বাংলার ক্রিকেটের অনেক পুরনো। অস্ট্রেলিয়া তারা বিশ্ব ক্রিকেটের এক অন্যতম পরাশক্তি, কোনো সন্দেহ নেই। এই পরাশক্তিকে পরাভূত করে বাংলাদেশ তারা ইতিমধ্যে পরপর দুটি ওয়ানডেতে জয়লাভ করে সিরিজ জয়লাভ করতে সক্ষম হয়, বল করলেন একেবারে উইকেট টু উইকেট, কবজির মোচড়ে শর্ট মিড উইকেট অঞ্চলে খেলে দিলেন। প্লেসমেন্টটা ভালো হয়নি, ফিল্ডিং হয়ে গেল, রান পেলেন না, বল করলেন একটি রান, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, অকিং রান বলা যেতে পারে, হেঁটে হেঁটে জায়গা পরিবর্তন করলেন, ফলে একটি রান সংগৃহীত হল। এই রানটি এসছে ক্যামেরুন গ্রিনের ব্যাট থেকে, গ্রিন 4 8 বল মোকাবেলা করে কনলি। এখন তিনি মোকাবেলা করবেন 79, বল করলেন অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে স্কোয়ার ড্রাইভ, বল চলে গেল ডিপ পয়েন্ট এবং মিড উইকেটের মাঝামাঝি জায়গায়, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। মহাযজ্ঞের উৎসব এটি, আরো একটি বল হয়ে গেল, এবারে ব্যাক ফুটে গিয়ে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, বল চলে গেল লং অফ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান, আরো একটি রান বাড়ল। বোলিং এর রণহুঙ্কার বাস্তবে রূপান্তরিত হয় কিনা সেটি দেখব, এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাব। বোলারের দায়িত্ব হল ব্যাটারকে কনফিউজড করা, থ্রেট করা, সেটি এবারে ড্রাইভ করলেন, কাভার ড্রাইভ, বল চলে গেল ডিপ এক্সট্রা কাভার অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। ইউ সিক্স

0: maximum. Hi, handsome. এই মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়া দল তারা দারুণ ভাবে খেলায় ফিরে এসছে। এই বৃহত্তর রঙ্গমঞ্চে আসলে কোন দল জয়লাভ করবে সেটি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আরো একটি বল হয়ে গেল, রক্ষণাত্মক ভাবে মোকাবেলা করলেন, এটি অবশ্য ডট বল। ওভার শেষ, আরো একটি ওভারের খেলা শেষ হয়ে গেল। 154 উইকেটে অস্ট্রেলিয়া। এখন বল করবেন পরিবর্তিত বোলার তাসকিন আহমেদ, 4 ওভার 1টি মেডেন, 20 রান, 1 উইকেট। এই হল তার বোলিং বিশ্লেষণ। মোসাদ্দেক হোসেন 3 ওভার মেডেন নেই, 18 রান, উইকেট নেই। এখন মিডিয়া প্রান্ত থেকে তাসকিন, তিনি দৌড় শুরু করলেন, লম্বা রান আপ, সামনে আম্পায়ার তাকে অতিক্রম করলেন, বল করলেন উইকেট টু উইকেট, ফ্রন্ট ফুটে গিয়ে কবজির মোচড়ে শর্ট মিড উইকেট অঞ্চলের দিকে ঠেলে দিলেন। ওখানে তানভীর, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রানও হল না। এখন যদি উইকেটের পতন ঘটাতে না পারে তাহলে কিন্তু হার্ড ব্রেকিং লস হয়ে যাবে বাংলাদেশের, সময়ের অপেক্ষা শুধু। ক্রিকেটে একটা কথা আমরা বলে থাকি, ইম্পসিবল ইজ নাথিং। আরো একটি বল হয়ে গেল, 1টি রান, দুজন ব্যাটার তারা জায়গা পরিবর্তন করলেন, ফলে 1টি রান সংগৃহীত হল। তাসকিন তার পরবর্তী বলটি করার জন্য তার বোলিং প্রান্তে তিনি ফিরে গেলেন। একটা ফায়ার স্পেল দরকার আসলে, এক ওভারে 2টি বা 3টি উইকেটের পতন ঘটানো দরকার, তাহলেই কিন্তু বাংলাদেশ খেলায় ফিরে আসবে। টপ অব দ্য বক্স খুব একটা বল করতে লক্ষ্য করিনি তাসকিন, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, আম্পায়ারকে অতিক্রম করলেন লেগ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিলেন, বল চলে গেল লং লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান। সুপার ফিনিশ যাকে বলে, আলগা ধরনের বল, এ ধরনের বল করে আসলে ব্যাটারকে বিভ্রান্ত করা যায় না এবং অত্যন্ত সহজেই বলটিকে গ্যাপ দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। তাসকিন পরবর্তী বলটি করার জন্য দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে চোখ বন্ধ করে ব্যাট চালালেন, জায়গায় দাঁড়িয়ে বলে ব্যাটে করতে পারেনি, ব্যাটারকে বিট করতে সক্ষম হলেন। এই ধরনের বল আসলে করা দরকার, বল উইকেটে পড়ে রাইজ করবে, কখনো কখনো নাক বরাবর, চোখ বরাবর, কখনো কখনো ইয়র্কার লেন্থে বল করা, স্লোয়ার ডেলিভারি দেওয়া, ভেরিয়েশন থাকতে হবে বোলিং এ। একই ধরনের বল করলে ব্যাটার ধাতস্থ হয়ে যায়, তখন শর্টস খেলা তার জন্য ইজি হয়ে যায়। আরো একটি বল হয়ে গেল, বোলার্স ব্যাক ড্রাইভ, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, 1টি রান। রান আটকানো বড় কঠিন এই মুহূর্তে, যেটি করা দরকার বল ভেতরে আনা, লেন্থ ঠিক রাখা, কখনো কখনো লেন্থ কমিয়ে দেওয়া, এই ধরনের ভেরিয়েশনগুলো দরকার, সেটি এই মুহূর্তে অনুপস্থিত। জয়ের চাবিকাঠি রাশ নিয়ন্ত্রণ, যাদের হাতে তার মধ্যে তাসকিন, মুস্তাফিজ, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন তারা হলেন অন্যতম। বল করলেন ভালো লেন্থের, একেবারে উইকেট টু উইকেট, দিস ইজ দ্য লেন্থ। এই লেন্থে আসলে বল করা দরকার, তাহলে ব্যাটসম্যান পরাস্ত হবে বা পরাভূত হবে। তাসকিন তার আরো একটি ওভার তিনি শেষ করলেন, 164 উইকেটে অস্ট্রেলিয়া। বাংলাদেশ তারা প্রথমে ব্যাট করে 274 পাঁচ উইকেটে, যে কারণে জয়ের সরণি বা জয়ের রংধনু সেটি স্পর্শ করার জন্য অস্ট্রেলিয়া দলের জন্য লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় 275। নতুন ওভারের খেলা শুরু হবে, গ্যালারিতে সবাই দীর্ঘশ্বাস করবেন, এটি স্বাভাবিক, কারণ এখনো পর্যন্ত আরো যে কয়েকটি উইকেটের পতন ঘটানো দরকার সেটি পারেনি বাংলাদেশের বোলাররা। অনন্দ সুন্দর বোলিং আসলে করা দরকার, থানা প্রান্ত থেকে বল করলেন। এবারে স্কোয়ার লেগ অঞ্চলের দিকে ঠেলে দিয়ে এই একটি রান, আরো একটি রান বাড়ল, এই রানটি এসছে কনলির ব্যাট থেকে 92। ধীরে ধীরে 17 রানের দিকে তিনি এগিয়ে অপরাজিত ব্যাটার হলেন গ্রিন, যার সংগ্রহ হল 6 12 বল মোকাবেলা করে। বল করলেন, এবারে সোজা ব্যাটে মোকাবেলা করলেন, প্লেসমেন্টটা ভালো হয়নি, ফিল্ডিং হয়ে গেল, রানও হল না। 161 উইকেটে অস্ট্রেলিয়া। আরো একটি বল হয়ে গেল, এটি অবশ্য ডট বল। নুরুল হাসান উইকেট তিনি ভেঙে দিলেন, কোন লাভ হল না, তার এই প্রচেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হল। পরবর্তী বলটি করার জন্য বোলার তার বোলিং প্রান্তে তিনি ফিরে গেলেন, বোলার হলেন তানভীর ইসলাম, 4.3 ওভার মেডেন নেই, 17 রান উইকেট নেই। বল করলেন, অফ স্টাম্পে পড়ে বাঁকে ভেতরে ঢোকার মুখে লেগের দিকে সরে গিয়ে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, ফিল্ডার ওখানে মজুদ, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। বোলিং হুঙ্কার আসলে দেখানো দরকার, এবারে পুল করে দিলেন, বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা। নিয়ন্ত্রণের বাইরে চলে গেল খেলা, কারণ দুজন ব্যাটারি অত্যন্ত মারমুখী ভূমিকায় অবতীর্ণ, কোন বোলারই কিন্তু এই মুহূর্তে বিন্দুমাত্র প্রাধান্য বিস্তার করতে পারেনি অস্ট্রেলিয়া দলের দুই ব্যাটারের উপরে। খুব সাদামাটা বোলিং এই মুহূর্তে লক্ষ্য করলাম। তানভীর ইসলাম থানা প্রান্ত থেকে বল করলেন, আবারও কিন্তু পুল করে দিলেন, বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান। ক্লিনিক্যাল ফিনিশ যাকে বলে। ওভার শেষ, তানভীর ইসলামের 171 চার উইকেটে অস্ট্রেলিয়া। নতুন ওভারের খেলা শুরু হবে। মিরপুর আন্দোলিত করার মতো কোন ঘটনা এই মুহূর্তে ঘটেনি, অনেকটা ঘুমন্ত গ্যালারি বলা যেতে পারে, বা বলা যেতে পারে একেবারে শ্মশানের নিরবতা। দর্শকদের মধ্যে কোন প্রাণ নেই, প্রাণ তখনই ফিরে আসবে যদি কোন বোলার এক ওভারে দুটি তিনটি উইকেটের পতন ঘটাতে পারে। পানি পানের একটা বিরতি আমরা লক্ষ্য করলাম। মাঠ কর্মীরা উইকেটের যে পরিচর্যা করা সেটি তারা করে নিচ্ছেন। পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে যে বোলিং করা সেটি এই মুহূর্তে খুব একটা দেখা যায় না। অগ্নিস্ফুলিঙ্গ বোলিং আসলে করা দরকার, বোলিং ধামাকা যেটিকে বলে, কিন্তু সে ধরনের বোলিং এই মুহূর্তে লক্ষ্য করিনি। ইনোভেটিভ বোলিং যাকে বলে সে ধরনের বোলিং এই মুহূর্তে লক্ষ্য করিনি। দর্শকদের উপস্থিতি আনন্দ ঘন পরিবেশ তৈরি করে এবং দর্শকরা কিন্তু অনেকেই এসছেন, অনেক আশা নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে। অবশ্যম্ভাবী পতন রোধ করার লক্ষ্যে বোলাররা সাধ্যমতো চেষ্টা করা উচিত এবং তাদের যে রণহুঙ্কার সেটি বাস্তবে রূপান্তরিত হবে কিনা সেটি আপনাদেরকে জানাব। কারণ কখন যে রহস্য ঘনীভূত হয় সেটি ক্রিকেট খেলায় বলা মুশকিল। মিরপুর থেকে গ্রাস এই খেলায় অন্তত কেড়ে নিতে পারে কিনা অস্ট্রেলিয়া সেটি দেখার বিষয়। আগের দুটি খেলায় তারা খুব বাজেভাবে হেরে যায়, বাংলাদেশের নিকট পাত্তাই পায়নি, কিন্তু শেষ খেলাটিতে তারা এখনো পর্যন্ত ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। 171 চার উইকেটে অস্ট্রেলিয়া। বাংলাদেশ এই সময় তারা ছিল 144-3 উইকেটে। রানের দিক থেকে অস্ট্রেলিয়া এগিয়ে, উইকেটের দিক থেকে বাংলাদেশ এগিয়ে। পরবর্তী ওভারের খেলা শুরু হবে। পানি পানের বিরতি শেষ হওয়ার পরে খেলা যে শুরু হবে তার অর্থবহ ইঙ্গিত আমরা লক্ষ্য করলাম। পথটা অনেকটা দুর্গম, এই দুর্গম পথ পাড়ি দিতে হলে যেটি একটু আগে উল্লেখ করলাম, এক ওভারে দুটি বা তিনটি উইকেটের পতন ঘটানো দরকার। অগ্নিগর্ভ মিরপুর সংহারপূর্ণ খেলায় কোন দল জয়লাভ করবে এখানে উপস্থিত দর্শকরা সেটি দেখার অপেক্ষায়। হৃদয় বিদীর্ণ হয়ে যাওয়ার মতো কোন ঘটনা ঘটবে সেটি দর্শক সমর্থক লিসনার্স তারা সেটি আশা করে না। নতুন ওভারের খেলা শুরু হবে। তাসকিন আহমেদ মিডিয়া প্রান্ত থেকে তিনি বল করবেন, আর আপাতত থানা প্রান্তে যিনি মোকাবেলা করবেন তিনি হলেন কনলি। 92 বল করলেন, প্রথমে বলের গতিরোধ করলেন, পরবর্তীতে ব্যাকআপ ফিল্ডার, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, ব্যাটার দয়ে তার জায়গা পরিবর্তন করলেন। 30 ওভারের খেলা এগিয়ে 173-4 উইকেটে অস্ট্রেলিয়া। তাসকিন ম্যাজিক দরকার আসলে, কখনো কখনো তিনি সেটি করে থাকেন। চিত্তাকর্ষক খেলার অন্তিম পরিণতি হতে যাচ্ছে কিনা সেটি আপনাদেরকে জানাবো। এবারে ড্রাইভ করলেন, বল চলে গেল লং পঞ্চল দিয়ে সীমানার বাইরে 4 রান। সিগনেচার মুভ যাকে বলে, এক্সেলেন্ট টাইমিং, অদ্ভুত ধরনের ফুটওয়ার্ক, বল চলে গেল একেবারে AK-47 বুলেটের গতিতে মাটি কামড়িয়ে সীমানার বাইরে। তাসকিন বল করলেন অফ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে স্কোয়ার ড্রাইভ, বল চলে গেল ডিপ পয়েন্ট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন 1 রান। বিন্দুমাত্র প্রাধান্য বিস্তার করতে পারেনি এই মুহূর্তে বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়া দলের ব্যাটারদের উপরে। আগের দুটি খেলায় যে বিশ্বমানের বোলিং এক্সিবিশন বা প্রদর্শনী আমরা লক্ষ্য করলাম, সেটি কিন্তু এই খেলায় অনুপস্থিত। তাসকিন বল করলেন অফ স্টাম্পের উপরে, শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, প্লেসমেন্টটা খুব একটা ভালো হয়নি, ফিল্ডার বলের লাইনে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রানও হল না। পরবর্তী বলটি করার জন্য তাসকিন তার বোলিং প্রান্তে তিনি ফিরে এসেছেন, খুব চিন্তিত মনে হয় তাকে, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, এবারে শর্ট অফ লেন্থ পুল করে দিলেন, সেন্টার অফ দা পার্টে নিতে পারেনি, যে কারণে মারে তেমন জোর নেই, শর্ট মিড উইকেট অঞ্চলে ফিল্ডিং হয়ে গেল, তানভীর তিনি ফিল্ডিং করলেন, রানও হল না। তাসকিন তিনি মিডিয়া প্রান্ত থেকে বল করবেন, 121 বলে দরকার 97 রান, হাতে 6টি উইকেট, খুব একটা কঠিন সাধ্য কোনো ব্যাপার না, তবে যেটি বারবার বললাম যে এক ওভারে 2-3টি উইকেটের পতন ঘটালে আবার চালচিত্র পাল্টে যাবে। আরো একটি বল হয়ে গেল মিড উইকেট অঞ্চলের দিকে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল, রানও হল না। ওভার শেষ 97 রান দরকার, 120 বল মোকাবেলা করে জয়ের সরণী বা জয়ের রংধনু স্পর্শ করার জন্যে। আপাতত খবর হল 178-4 উইকেটে অস্ট্রেলিয়া, 2 অপরাজিত ব্যাটার, একজন হলেন কনলি যার সংগ্রহ হল 99 অন শট অফ 100, অপরাজিত ব্যাটার তার সংগ্রহ হল
1: প্রিয় শ্রোতা শুনছিলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী, যা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। আমরা আবারও খেলায় ফিরব, তবে এখন সময় হল স্থানীয় ইংরেজি খবরের। খবরের পরপরই আমরা আবার আপনাদের ফিরিয়ে নিয়ে যাব বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। The newly established intensive care units, ICUs, have been officially launched in 10 district headquarters hospitals of the country. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakwat Hussain inaugurated the ICU activities in Narayanganj General Hospital today. At the same time, the remaining 9 hospitals of the country were connected virtually. These ICUs have been established under the Emergency Response and Pandemic Preparedness ERPP project. Joshua 250 beds General Hospital, Bagerhat General Hospital and Chuadanga Bagerhat General Hospital and Chuadanga General Hospital included of 10 hospitals. Health Ministry sources said each ICU unit has been provided with necessary pediatric ventilators, oxygen concentrators and other modern medical equipment. Manpower has also been appointed to operate those units. With the launch of the new ICUs, it will be possible to ensure high-quality critical care services for critical patients at the district level. A view actions meeting on the dengue prevention was held at the Shohid Altaf Auditorium of Nagur Bhavan in Khulna City today. The meeting informed that dengue is a viral fever which is spread by Aedes mosquitoes. Severe fever, headache and muscle pain, reddish rashes on the body are the symptoms of dengue fever. Administrator of KCC Nazrul Islam Monju attended it as the chief guest. Presided over by the Chief Executive Officer of KCC Rajib Ahmed, the meeting was held at the Secretary of KCC Mohammad Reza Rashid, Chief Engineer Moshiuzzaman Khan, Chief Revenue Officer Rahima Sultana Bushra and the officials of the concerned departments. A meeting of the District Law and Order Committee was held at the Deputy Commissioner's Conference Room in Joshua today. The meeting laid emphasis on active cooperation of the general people along with the administration in making Joshua a safe, peaceful and livable district and maintaining law and order. Besides, the meeting urged parents and teachers to play a more responsible role in controlling drugs in the district, maintaining social harmony and making students focus on their studies. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the Police Super, Administrator of Chila Purishad, Additional Deputy Commissioner General, President of Press Club and concerned officials were present at the time. Meanwhile, a similar meeting was held at the Deputy Commissioner's Conference Room in Meherpur today with the Deputy Commissioner in the chair. The meeting discussed on overall law and order situation in the district, online gambling, drug control, crime prevention and public safety. A district-level startup, science project and innovation idea showcasing program was held at the Shishu Academy Complex in Jinnedah today. Deputy Commissioner Mohammad Noman Hussain attended it as the chief guest, while Administrator of Chila Purishad, Advocate M.A. Mujid and Additional Police Super Sheikh Billal Hussain as a special guest. Presided over by the District Education Officer, the function was attended by the senior officials of the District Education Office and local elite. An anti-corruption painting and essay competition was organized at the Laboratory School in the Kolhapagan area of Chinaitha district today. Presided over by the President of the District Branch of the Corruption Prevention Committee, the function was attended by the Head of the Bengali Department of Government KC College and Assistant Teachers of the Government Boys School, including officials of the concerned department. About 50 students of the different schools of the district took part in it. The District Corruption Prevention Committee arranged. Finally, weather focused valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rashai, Pabna, Bogra, Faridpur, Dhaka, Tangail, Momenshing, Borishal, Potuakhali, Kumilla, Noakhali, Chattogram, Coxbazar, and Silet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
3: জন্যই কিন্তু তানভীরকে কন্টিনিউ করিয়ে যাওয়া হচ্ছে, সেই কথায় পরে আসব। তানভীর আসবেন এবার কনলির বিপক্ষে বোলিংটা করতে, কনলি একটু স্ট্রেচ করে ঠিক মতো পানি খেয়ে আবার দাঁড়িয়েছেন ব্যাটিংটা করতে। সময় ক্ষেপণ একটু হয়েছে অবশ্যই, সেটা হিতে বিপরীত হতে পারে অস্ট্রেলিয়ার জন্য। একটু ফ্লাইটের ডেলিভারি পিছে পড়ে খানিকটা স্কিট করে আসছিল কমলির ব্যাটে, লং অনে ঠেলে দিয়ে আরো একটা রান, 94 রান প্রয়োজন এই মুহূর্তে। ক্যামেরন গ্রিনের কথা বলছিলাম, ভেরি ইন্টারেস্টিং, লেফট আর্ম স্পিনারদের বিপক্ষে 10 বার তিনি আউট হয়েছেন তার এন্টায়ার ক্যারিয়ারে, এবং 3 বার এরই মধ্যে তিনি রান আউটও হয়েছেন। সব মিলিয়ে 21 বার তিনি, 22 বার ইনফ্যাক্ট তিনি আউট হয়েছেন তার এই 33 ইনিংসের ব্যাট করা ক্যারিয়ারে, এবং বাকি সময় তিনি নট আউট ছিলেন। এই কারণেই কিন্তু তানভীরের মতো একজন স্লো লেফট আর্ম অথরক স্পিনারকে দিয়ে বারবার পুশ করিয়ে যাওয়া হচ্ছে। তানভীরের কিন্তু এখনও এই ওভারটার পরে 4টা ওভার বাকি থাকবে। ক্যামেরন গ্রিন আবারও একদমই নির্ভেজালভাবে একটা রান নিয়ে জায়গাটা বদল করলেন শেষ বল বেশ স্বাচ্ছন্দ্যে, ঠেলে দিয়ে লং অফের দিকে একটা স্ট্রেট ড্রাইভে একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন করে স্ট্রাইকটা নিজের কাছে রাখলেন কুপার কনলি। 31 ওভার শেষে 183/4 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ। নাজমুল শান্তকে কোনো না কোনো উপায় বের করতে হবে কনলির উইকেটটার জন্য স্পেশালি। এক প্রকার তিনি কোন সুযোগই দেননি ফিল্ডারদেরকে, আজকে এন্টায়ার এই ইনিংসটা নিজে ক্যারি করে নিয়ে গেছেন, এবং এই কারণে তার ইনিংসের মাহাত্মটা অবশ্যই বেড়ে যাচ্ছে। 183/92 রান প্রয়োজন, 100 নিচে নামিয়ে এনেছে অস্ট্রেলিয়া এই রান চেজের বাকি প্রয়োজনীয় রানটাকে। কত স্মুথলি তারা এগিয়ে যেতে পারে সেই রান চেজে সেটাই কিন্তু এবার দেখার বিষয়। পরবর্তীতে ব্যাটারদের মধ্যে অলিভার পিক আছেন, জেভিয়ার বার্কলেট আছেন, বেন ডোয়ার্সাস আছেন। ইনসাইড আউট শট কভার ড্রাইভটা খেলেছেন কুপার কনলি, মাটিতে নামিয়েই সেটা স্ট্রেট গেছে কভার অঞ্চলের ফিল্ডারের কাছে জ্যাক মেহেদি, তিনি বোলিংটা করছেন। আশেপাশের বাড়ির ছাদে দেখতে পাচ্ছি অনেকেই সেখান থেকে খেলা দেখছেন, উপভোগ করছেন, একদম গা ঘেঁষা স্টেডিয়ামে যাদের বাড়ি। অনেক সময় চিন্তা হয় যে এরকম একটা আশেপাশের বাড়িতে বাসা নিতে পারলে মন্দ হয় না। আরো একটা রান ডিফেন্সিভলি ফ্লিক করেছেন লেগ সাইডে, একটু নিজেকে অক্সিজেন দিচ্ছেন কুপার কনলি। এতক্ষণ হিউমিড কন্ডিশনে, এই আর্দ্র কন্ডিশনে ঘামে ভিজে ব্যাটিংটা করছেন, তার জন্যও ব্যাটিং করাটা খুব খুব ডিফিকাল্ট হয়ে চলেছে। 50 রানের একটা পার্টনারশিপ দাঁড়িয়ে গেছে এই দুজনের মাঝখানে। ক্যামেরন গ্রিন তিনিও হাত খুলে খেলা শুরু করেছেন, তার সামনে অফ স্পিনার একজন, সো বোঝাই যাচ্ছে যে কতটা ধ্বংসাত্মক হতে পারেন। ফ্ল্যাট লেন্থে বোলিং করছেন, আই লাইন লেভেলের নিচে নামিয়ে, যার কারণে খুব একটা বেশি কিন্তু চড়াও হতে পারছেন না শেখ মাহেদির বিপক্ষে ক্যামেরন গ্রিন। 6ষ্ঠ ওভারে বোলিং করছেন শেখ মাহেদি, বেশ ইকোনমিক্যাল বোলিংটা করে চলেছেন। এখন আবারও সে নিচে নামিয়ে অফ স্টাম্পের উপরে বল করেছেন, মিড উইকেটের ফিল্ডারটাকে পার করতে পারছেন না ফ্লিক করে ক্যামেরন গ্রিন, একটু অস্থির হয়ে উঠবেন নিঃসন্দেহে। আরো একটা বল নিয়ে আসছেন শেখ মাহেদি, সামনের পায়ে ভর করে এবারে অবশ্য স্টিয়ার করে দিয়েছেন সেই লং অন বরাবর। জোড়া ডট বলের পরে একটা সিঙ্গেল, একটু হাফ ছেড়ে যেন বাঁচলেন ক্যামেরন গ্রিন শেখ মাহেদির বিপক্ষে। এটাই কিন্তু তার স্ট্রং জোন শেখ মাহেদির, তিনি বাঁহাতি ডানহাতি উভয় ব্যাটারদের বিপক্ষে সব্যসাচী বোলিংটা করেন, দুদিকেই মানিয়ে নিতে পারেন। অ্যারাউন্ড দ্য উইকেটে আসছেন, আবার সেই ফ্ল্যাট লেন্থ একটু জোরের উপরে করেছিলেন লেগ স্টাম্পের একটু বাইরে, কুপার কনলি সরে গিয়ে একটা স্ট্রেট ড্রাইভ করার চেষ্টা, বাট শেখ মাহেদির কাছেই বল, কোন রান নয়, ব্রিলিয়েন্ট ওভার, মাত্র 2 রানের ওভার। 185/4 উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ 32 ওভার শেষে। অস্ট্রেলিয়া যেখানে এক্সট্রাতে রান বিলিয়ে গেছে, বাংলাদেশ মাত্র 5 রান দিয়েছে এক্সট্রাতে। ডিসিপ্লিন বোলিং এখন পর্যন্ত মুস্তাফিজ বাদে, মুস্তাফিজের 5টা ওভার বাকি আছে, তিনি 41 রান দিয়েছেন, কোন উইকেট পাননি, একটু খরচে আজকে, বাদ বাকি বোলাররা সেটা পুষিয়ে দিয়েছেন। মোসাদ্দেক যদিও 3 ওভারে 18 রান দিয়েছেন, এবং শেখ মাহেদি 6 ওভারে 23, তানভীর 6 ওভারে 32। তানভীর ইসলামকে দিয়ে কন্টিনিউ করছেন, ডাউন দ্য উইকেটে খেলতে এগিয়ে আসলেন ক্যামেরন গ্রিন, বাট বলটাকে খানিকটা নিচে নামিয়ে খেললেন, হালকা উঠেছে সেখানে লং অনে যাওয়ার আগে। আরো একটা রান, সেন্সিবল ব্যাটিংটা করছে এখন টিম অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটার কুপার কনলি এবং ক্যামেরন গ্রিন। জানেন যে অলিভার পিক ছাড়া পরবর্তীতে কিন্তু খুব বেশি কেউ নেই। তো অবশ্যই এই পার্টনারশিপটাকে আরো বড় করতে হবে। ইতোমধ্যে সেখানে বাংলাদেশের একটা পার্টনারশিপ দাঁড়িয়ে গেছে। ফ্ল্যাট লেন্থের বল, ও স্ট্রেট ড্রাইভ করেছিলেন খানিকটা হাওয়ায় ভাসিয়ে, তানভীর রিয়্যাক্ট করতে দেরি করে ফেলেছেন, বুঝে উঠতে পারেননি যে বলটা হাওয়ায় ভেসে তারপর আম্পায়ার ঠিক পাশ দিয়ে গেছে সেই স্ট্রেট অঞ্চলে। যদিও একটা রানের বেশি পাবেন না সেখানে, বাউন্ডারিটা পার করতে পারেনি, বাট আঙুলের নখে আই থিঙ্ক খানিকটা ব্যথা পেয়েছেন, একটু ফেটেও গেছে কিনা নখটা। ফ্লাইটের ডেলিভারি একদম ফুলার লেন্থের বল, সোজা ব্যাটে খেলেছিলেন বাট টাইমিংটা ঠিকঠাক মাঝ বরাবর রাখতে পারেননি। তানভীর একটু লেট রিয়াক্ট করেছেন, বুঝে উঠতে পারেননি এবং যখন বুঝেছেন হাতটা পেতেছেন তার আঙুল ছুঁয়ে বলটা আম্পায়ারের পাশ দিয়ে গেছে স্ট্রেট অঞ্চলে। নাজমুল শান্ত ইমিডিয়েটলি ফিজিওকে ডেকে এনেছেন মাঠে, আঙুলটা কেটেও যেতে পারে অথবা তিনি ব্যথাও পেয়েছেন। অবশ্যই আগে স্প্রেটা করে তারপরে বাকি কাজগুলো করবেন ফিজিও। একটা চান্স ছিল, অনেকক্ষণ পরে একটা চান্স দিয়েছেন রুপার কমলি, বা সেই চান্সটাও হাতে রাখতে পারলেন না। এবং এরই ফাঁকে দুই দল সেই হাইড্রেশন ব্রেকটাও নিয়ে নিচ্ছেন, চূড়ান্ত গরম তো, সেই গরমে একটু গলা ভেজাতে এবং স্ট্র্যাটেজি ঠিক করতে। আমরা ক্যামেরুন গ্রিন এবং কুপার কনলিকে দেখছি, কি ধরনের শট তারা খেলবে সেটার যেন একটা ছক কষে নিচ্ছেন। কুপার কনলি কভার ড্রাইভে দুর্দান্ত, অফ সাইডে দুর্দান্ত, বলছিলাম যেটা 50% অফ শট তিনি অফ সাইডে খেলেছেন, এবং ক্যামেরুন গ্রিন যেন সেটাই হাত দিয়ে সেই কভার ড্রাইভটাই বারবার বুঝাচ্ছেন যে কিভাবে খেলো তুমি বা কিভাবে সেই শটটাকে মাস্টারি করতে হয়। অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য রাইজিং স্টার্স এবং সাবকন্টিনেন্টের মাটিতে যে দুর্দান্ত ইনিংসটা খেলেছেন এখন পর্যন্ত, অপরদিকে ক্যামেরুন গ্রিনও ওশেনিয়া অঞ্চলে অর্থাৎ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সার্কিটে তিনি ভালো করবেন স্বাভাবিক, বাট দ্বিতীয় সর্বোচ্চ রান তিনি এই সাবকন্টিনেন্টেই করেছেন এই এশিয়ান কন্ডিশনে। তো ক্যামেরুন গ্রিন এই কন্ডিশনে ব্যাটিং করাটা বেশ উপভোগ করেন, যদিও আইপিএলটা খুব যে ভালো গেছে গ্রিনের সেই ২৫ লাখ রুপির মত যে ভালো গেছে সেটা বলা যাচ্ছে না, বাট স্টিল হি ক্যান বি ডেঞ্জারাস অ্যাট এনি গিভেন ডে। 186 রান করে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া, জয় থেকে মাত্র 88 রান দূরত্বে। বাংলাদেশ নারী দলও কিন্তু আজকে নেমে গেছে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে। সেই আপডেটে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি যে আজকের এই শেষ ওডিআইয়ের পরে কিন্তু দলগুলো মুভ করবে চট্টগ্রামে, সেখানে 17, 19 এবং 21 জুন টি-20 ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যে টি-20 ম্যাচগুলোর সরাসরি বাংলা ধারা বিবরণী আপনারা শুনতে পারবেন বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষ থেকে। শ্রদ্ধেয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি আছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের সাথে বসে খেলাটা উপভোগ করছেন, এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান তিনিও আছেন আজকে খেলা উপভোগ করতে সরাসরি এই স্টেডিয়াম থেকে। ক্রীড়া বান্ধব একটা সরকার এবং তামিম ইকবাল যিনি কিনা মাত্র সদ্য নির্বাচিত বিসিবি প্রেসিডেন্ট, তার কাঁধে উঠেছে এই ক্রিকেট খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে, তো সেই দিকে কোনো কমতি রাখছেন না। ইতোমধ্যে আমরা স্টেডিয়ামে অনেক অনেক উন্নয়ন দেখতে পেয়েছি, একটা ক্রিকেটার্স লাউঞ্জ হওয়ার কথা সেই লাউঞ্জের কাজও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, এবং সেটা এই অস্ট্রেলিয়া সিরিজেই খুব করে চেয়েছিলেন তামিম ইকবাল উদ্বোধন করতে, বা সেটা সম্ভব হয়নি হয়তো পরের কোন সিরিজেই। ভারত যেহেতু আসছে, আসার কথা অগস্ট সেপ্টেম্বরের সেই সিরিজে, সেখানেই হয়তো আমরা দেখতে পাব একদমই অত্যাধুনিক এই ক্রিকেটার্স লাউঞ্জকে। লেডি লাক জাইমা রহমানের লাকটা কি জয় নিয়ে আসতে পারবে কিনা সেখানে বাংলাদেশের জন্য। 187 অস্ট্রেলিয়া, তানভীর সেই যে নখে বা হাতে আঙুলে ব্যথা পেয়েছেন সেটাই শুশ্রূষা করা হচ্ছে ফিজিও ডেকে, এবং সেই যে সময় কাট অফ টাইম, সেই কাট অফ টাইমের দিকেও কিন্তু বাংলাদেশ দলকে নজর রাখতে হবে। আই গেস তিনি আঙুলেই ব্যথাটা পেয়েছেন, হয়তো নখটা ফেটে গেছে তার, সেই জায়গাটাতেই স্প্রে করে এরপরে একটা ট্যাপ করে দেওয়া হবে তার আঙুলটাতে, এরকম কিছু একটা করে তানভীর আবারও বোলিং মার্কে ফেরত যাবেন এটা আশা করা যায়। এবং ইয়ার খেলাটা কিন্তু আবারও শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার এই ইন্টারন্যাশনাল থার্ড ইন্টারন্যাশনাল ম্যাচটা আপনারা শুনতে পারছেন বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষ থেকে। মতন তরঙ্গ 630 কিলোহার্টজ এবং FM 104 মেগাহার্টজ। তার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর সব জায়গায় আমাদের কিন্তু কাভারেজটা আছে। এছাড়াও আপনারা বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারবেন, বেতারের ওয়েবসাইট থেকেও শুনতে পারবেন আপনারা। তানভীর প্রস্তুত হয়ে গেছেন ক্যামেরুন গ্রিনের বিপক্ষে, বোলিংটা করবেন, ব্যাকফুটে গিয়ে এবারে কাট করেছেন। ক্যামেরুন গ্রিন বেশ স্বাচ্ছন্দ্যে ডিপ পয়েন্ট থেকে একটা রান পেয়ে যাবেন, জায়গাটা পরিবর্তন করবেন। এই সিঙ্গল ডাবলসগুলোই কিন্তু ড্রাই ডাউন করতে হবে বাংলাদেশকে ম্যাচে ফিরতে হলে। কুপার কনলি যেরকম ধিতু হয়ে গেছেন, ক্যামেরুন গ্রিনও ধিতু হওয়ার পথে। যেটা আমি বলছিলাম যে 33টা ইনিংস তিনি ব্যাটিং করেছেন ওডিআইতে, তার মধ্যে তিনি 11 বার নট আউট থেকেছেন এবং বাকি 22 বারের মধ্যে 3 বার রান আউটের শিকার হয়েছেন। বাদ বাকি সময়ে 10 বার কিন্তু তিনি লেফট আর্ম বোলার, সেটা স্পিন হোক কিংবা পেসার কিংবা বাহাতি লেগ স্পিনার অর্থাৎ চায়নাম্যান, তাদের এগেনস্টে আউট হয়েছেন। তো এই কারণে কিন্তু তানভীরকে দিয়ে বারবার এই দিকের ওভারগুলোতে বোলিং করে নেওয়া হচ্ছে এবং তানভীরও বেশ ভালো মুভমেন্ট পাচ্ছেন বলে। রাইটের ডেলিভারি একটু ভিতরের দিকে ঢুকছিল গত বলটা, এই বলটা সোজাসুজি কুপার কনলির ঠিক সামনে ছিল, স্ট্রেট ড্রাইভে লং অন থেকে আরও একটা রান পেয়ে যাবেন। 103 বল থেকে 86 মাঝামাঝির যেই ওভারটা অর্থাৎ সেই যে 24 থেকে 32 ওভারটা এখন চলছে, এই মিডওয়েতেই কিন্তু অস্ট্রেলিয়া কিছু ছোট ক্যামিউ ইনিংস পেয়েছে। লামুসেন নিজেও যদিও রানাবল খেলতে পারেননি, তারপরেও কিন্তু বাউন্ডারিজ আদায় করেছেন। ক্যামেরুন গ্রিন তিনিও এসে হাত খুলে মারা শুরু করেছেন। ফ্ল্যাট লেন্থের বল, ওই যে একটা ক্লাসিক টার্ন পেয়েছিলেন আউটওয়ার্ড টার্ন, বাট সেটা ব্যাকফুটে গিয়ে যখন কাট করেছেন গ্রিন, কাভার অঞ্চলের ফিল্ডার মিস করে গেছেন এবং সুইপার কাভার থেকে ফিল্ডিং হতে হতে দুটো রান নন স্ট্রাইকিং এন্ডে থ্রোটা হয়েছে। বাট আই গেস কুপার কনলি একটু সেখানে ব্যালেন্সটা হারিয়ে পড়ে গেছেন এবং পায়ে ব্যথা পেয়েছেন খুব সম্ভবত। ভেরি ভেরি ক্রুশিয়াল টাইম, আবারও ফিজিও চলে আসছেন, আম্পায়ার গিয়ে বলছেন কুপার কনলিকে ইজ এভরিথিং অল রাইট, বাট কুপার কনলি একটু বাজেভাবেই ব্যালেন্সটা হারিয়ে পড়েছেন। পায়ে অবশ্যই টান খেয়েছেন তিনি এবং তিনিও লিটন কুমার দাসের মতো রিটায়ার্ড হার্ট হয়ে ডাগ আউটে ফিরবেন কিনা কিছুক্ষণের জন্য, সেটা কিন্তু এবার দেখার বিষয় এবং আপনাদেরকে শুনিয়ে দেওয়ার বিষয়। খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেজ যেটা কথা বলছিলাম, এই মুহূর্তে সময় ক্ষেপণ আবারও করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে, বিকজ একটু আগে তানভীরের জন্য ঠিক সেম কাজটা করা হয়েছিল, একটা ব্রেক পড়েছিল এবং তার পরপর আবার এই কুপার কনলির সৌজন্যে আরো একটা ব্রেক, 6 জন বোলারকে ব্যবহার করা হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে আজকে 33 ওভারে খেলা শেষে রানটা 191, 4 উইকেট হারিয়ে বাংলাদেশের, এবং অপরদিকে বাংলাদেশ উইমেন্স টিম তারাও কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে আজকে উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের 5ম ম্যাচ খেলতে নামছে, নিজেদের প্রথম ম্যাচ অবশ্যই নেদারল্যান্ডসের দেওয়া 140 রানের টার্গেটে ব্যাট করতে নেমে গেছে বাংলাদেশ নারী দল। সেখানে তারা ইতোমধ্যে 101 রান করতে সক্ষম হয়েছে 4টা উইকেট হারিয়ে 14তম ওভার শেষে, অর্থাৎ 36 বল থেকে প্রয়োজন 39 রান খুবই সম্ভব বিশ্বকাপে নিজেদের একটা জয় পেতে। তো সব দিক মিলিয়ে কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ব্যস্ত সময় যাচ্ছে পুরো সার্কিটে। যেটা বলছিলাম যে জিম্বাবুয়ে এ দল মাত্রই সফর করছে এবং তারা 3 ম্যাচের ওডিআই সিরিজ 2-0 হেরে এরপরে 4 দিনের আনঅফিসিয়াল টেস্ট খেলতে সিলেটের দিকে গেছে, যেখানে বাংলাদেশ ইমার্জিং দল তাদের মুখোমুখি হবে। তার পাশাপাশি বাংলাদেশ জাতীয় পুরুষ দলের তো খেলা চলছেই, আজকের এই তৃতীয় এবং শেষ ওডিআই পরে দুটো দলে কিন্তু চলে যাবে সাগরিকায় অর্থাৎ চট্টগ্রামে, সেখানে বীর শ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে। এছাড়া বাংলাদেশ নারী দলের তো আছেই, বিশ্বকাপ চলছে সেখানে, গুড লাক বাংলাদেশ উইমেন্স টিম। এবং তার পাশাপাশি বাংলাদেশ দল এরপরে চলে যাবে জিম্বাবুয়েতে, জাতীয় দল, জাতীয় পুরুষ দল, এবং তারপরে সেখান থেকে দেশের মাটিতে ভারতের জাতীয় দল আসবে খুবই গুরুত্বপূর্ণ সারা বলের ক্রিকেট একটা সিরিজ খেলতে। এবং যেভাবে কুপার কনলি দৌড়ে তো গিয়ে দ্বিতীয় রানটা কমপ্লিট করতে গিয়ে একটু ব্যালেন্স হারিয়ে রানটা ফিল আপ করে তারপরে ফলোথ্রুতে পড়ে গিয়েছিলেন, মনে হচ্ছিল যে বেশ ভালোভাবেই রগের টান খেয়ে তারপরে পড়েছেন ফলোথ্রুতে, এবং সেখান থেকে বড় বিপদ না হলেও তার পাটা বেশ ভালো মতো ক্র্যাম্প হলেও হতে পারে, সেখান থেকে একটা বেসিক মেডিকেশন নিয়ে তারপরে দাঁড়িয়েছেন, প্রাথমিক চিকিৎসাটা নিয়ে দাঁড়িয়েছেন তিনি আবারও ব্যাটিংটা করতে, তার এই উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রীড়া বান্ধব সব ডিরেক্টররা আছেন, আজকে খেলা দেখছেন এই তৃতীয় ইম্পর্টেন্ট ওডিআইটা, যেখানে যে সিরিজটা অলরেডি বাংলাদেশ জিতে গেছে, ঐতিহাসিক একটা সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে ওডিআইতে প্রথম সিরিজ জয় বাংলাদেশের, আগাম অভিনন্দন। বাট সেই কেকের মধ্যে একটা চেরি হতে পারে আজকের এই তৃতীয় ওয়ানডেটার জয়, যেই ওয়ানডে তারা জয় করলে একটা হোয়াইট ওয়াশ করতে পারবে, যেটাকে আমরা বাংলা ওয়াশ বলি আদর করে। শেখ মাহিদি আসছেন, কুপার কমলিকে বলটা করলেন, কুইকা ডেলিভারি, একটু ফ্লাইটেড দিয়েছেন, 90 কিলোমিটারের কাছাকাছি বল, বেশ ভালো মতো কাভার ড্রাইভ করেছেন, তার পছন্দের শট কাভার ড্রাইভ, এবং সেখান থেকে একটা রান বের করে নিয়েছেন, 83 রান প্রয়োজন এই মুহূর্তে 101 বল থেকে অস্ট্রেলিয়ার এই ম্যাচটা জিততে এবং সেই বাংলা ওয়াশটাকে নিজেদের বাঁচাতে। 192 চার উইকেটে ওয়ান অব দ্য ফাইনেস্ট ব্যাটার্স কুপার কনলি, যেভাবে তার গেমটাকে তিনি ডেভেলপ করছেন, উন্নতি করছেন দিনকে দিন, ভবিষ্যৎ প্রজন্মের তারকা হিসেবে আই গেস আমরা বাংলাদেশ থেকে তাওহিদ হৃদয় তাকে তো বলতেই পারি, তার পাশাপাশি সেখানে অবশ্যই অস্ট্রেলিয়ার এই কুপার কনলি। তো সবকিছু মিলিয়ে নতুন মশালটা সামনে এগিয়ে নিয়ে যেতে এই ধরনের ক্রিকেটাররা সামনে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখবেন, সামনে পায়ে ভর করে ক্যামেরন গ্রিন ঠেলে দিয়েছেন বলটাকে ওয়াইড লং অনের দিকে, বেশ স্বাচ্ছন্দ্য একটা রান নিয়েছেন, 1.1 এই বলটা ডট হবে কিনা, 99 বল থেকে 82 রান প্রয়োজন, একদমই গেটেবল রানাবল দরকার এখন জাস্ট অস্ট্রেলিয়ার এই ম্যাচটা জিততে। অলিভার পিক এর পরেই আছেন, শেষ স্বীকৃত ব্যাটার আই গেস, তারপরেই লেট মিডল অর্ডারটা বা টেল ইনটা শুরু হয়ে যাবে, আলতো একটা আউটসাইড এজ সুপার কর্নারের অফ স্টাম্পের একটু বাইরে বল, কাভার ড্রাইভ করতে গিয়েছিলেন শেখ মাহিদি, স্লিপ না থাকায় উইকেটটা পাননি, শর্ট থার্ডে ফিল্ডারের কাছে গিয়েছে বলটা, হালকা উড়ে এক ড্রপ খেয়ে, তো সেই ছন্দটা রয়ে গেছে, 1-0, 1-0, একদমই বাইনারি মোডে চলছে অস্ট্রেলিয়ার এই ইনিংসটা এই মুহূর্তে, খুব ঝুঁকি নিচ্ছেন না দুজন ব্যাটার, অ্যারাউন্ড দ্য উইকেটে শেখ মাহিদি, পরবর্তী বল ভালো লাইনের লেন্থে বোলিংটা করছেন শেখ মাহিদি, স্পিডে বোলিংটা করছেন, এই বলটা যেমন 91 কিলোমিটার পার আওয়ারের বল, নিজের সপ্তম ওভারের শেষ বলটা নিয়ে আসবেন, মাত্র 25 রান দিয়েছেন শেখ মাহিদি, ভালো একটা নোটে শেষ করতে পারবেন কিনা এটাই এবার দেখার বিষয়। লেগ স্টাম্পের একটু বাইরে, একটু ওপেন স্টান্সে উইকেটটা এক্সপোজ করে উইকেট ছেড়ে দাঁড়িয়েছেন কুপার কনলি, আক্রমণ করার সমস্ত সংকেত সেখানে আছে, যদিও লেগ সাইডে ঘুরিয়ে কোন রান পাননি এই বলে, 193 চার উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ 34 ওভার শেষে, শেখ মাহিদির আরও একটা সফল ওভার, 7 ওভার থেকে 25 রান দিয়েছেন, আই থিঙ্ক এই প্রেশারটা একদিকে অবশ্যই দিয়ে যেতে হবে মাইটি অজিদেরকে। অনেকক্ষণ পর্যন্ত তানবীর এবং শেখ মাহিদি এই দুজনই বোলিংটা করে যাচ্ছেন, সো অপর প্রান্তে যে কোনো মুহূর্তে একজন পেসারকে নিয়ে আসতে চাইবেন নাজমুল শান্ত, মোসাদ্দেক প্রজেক্টটা খুব যে ভালো ফল দিয়েছে বলা যায় না, বাট এই যুগের ওডিআইতে আপনি 6 ইকোনমিতে 3 ওভারে 18 রান দেবেন ইটস ফাইন, এটা বলাই বাহুল্য, বাট স্টিল আরও 2-1 ওভার মোসাদ্দেক থেকে বের করে তারপরে আপনার পেসারদের কাছে যাওয়া উচিত, তাসকিনের 4টা ওভার বাকি আছে, মোস্তাফিজের 5টা বাকি আছে, মোস্তাফিজুর যদিও কস্টলি হয়ে গেছেন এবং ইয়াস বলতে না বলতেই পেসারদের কাছে যাবেন এবং সেখানেই গেছেন নাজমুল শান্ত, শরীফুলকে নিয়ে এসছেন, দুজন ক্লান্ত ব্যাটার, থিতু হলেও খানিকটা ক্লান্ত, এই কারণেই গতি দিয়ে ভরকে দিতে চাচ্ছেন নাজমুল শান্ত, সেই কারণে শরীফুলের কাছে যাওয়া, নিজের আর 4টা ওভার বাকি শরীফুলের, নিজের শেষ পেলেই হয়তো আসলেন, 1টা বল বেছে নেওয়া হয়েছে এবার, 2 প্রান্তে 2 বল দিয়ে 32 ওভার পর্যন্ত খেলা হবে, তারপরেই কিন্তু 1টা বল, যে কোনো 1টা বল বেছে নেওয়ার কারণে বলটা বেশি পুরনো হবে, রিভার্স সুইং পাবে, তো তাসকিনের ওভারগুলো অবশ্যই একটু শেষের দিকে জমিয়ে রাখা আছে তার 4টা ওভার, প্রথম বল অ্যারাউন্ড দ্য উইকেটে এসে ক্যামেরন গ্রিনের দিকে অ্যাঙ্গেল করার চেষ্টা, অফ সাইডে ঠেলে কোন রান পাবেন, 1টা রান পাবেন এক্ষেত্রে ক্যামেরন গ্রিন, কুপার কনলির দিকে গেছে এবার স্ট্রাইক, 106 রানে অপরাজিত আছেন, দুর্দান্ত ইনিংস সেটা বলতেই হয় বারবার, এবারে ওভার দ্য উইকেট যাবেন নিঃসন্দেহে শরীফুল ইসলাম, তার বিপরীতে একটু কঠিন হয়ে যাচ্ছে ম্যাচটা বাংলাদেশের, বাট এই মুহূর্তে 1টা বা 2টা উইকেট পুরো ম্যাচের মোড়টাই কিন্তু পাল্টিয়ে দিতে পারে, এবং যে কোনো সময় এই উইকেটটা দরকার, খুবই দ্রুত দরকার এই সময়, আওয়ার ড্রাইভ, বেশ স্বাচ্ছন্দ্যে শরীফুল পিচ আপ করাচ্ছেন বলটা বারবার, গতি একটু হারিয়েছেন নিজেও, 120 কিলোমিটার পার আওয়ারে অফ করার দেওয়ার চেষ্টা করছেন, এবং কুপার কনলি বেশ স্বাচ্ছন্দ্যে একটা রান নিয়ে নিয়েছেন। এরপরে অলিভার পিক আছেন, অলিভার পিক তিনটা ওডিআই খেলা অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার। এরপরে জেভিয়ার বার্টলেট, তার হাতেও মোটামুটি শট আছে, এরপরেই টেলেন্টটা শুরু হয়ে যাবে অস্ট্রেলিয়া। তো এই জুটিটাই শেষ রেকগনাইজড জুটি, শেষ 30 বল থেকে 18 রান এসছে অস্ট্রেলিয়ার, কোন উইকেট তারা হারায়নি, খুবই গুরুত্বপূর্ণ এই ফেসটা ছিল, এবং কোন বাউন্ডারিও কিন্তু ওভার বাউন্ডারিও কিন্তু আদায় করতে পারেনি অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন অফস্টাম্পের বাইরে কাট করেছেন বলটাকে, একটু গতি বাড়িয়েছেন শরীফুল রাউন্ড দ্য উইকেটে এসে, এবং স্ল্যাশ করে বেশ সাবধানতার সাথেই খেলেছেন, কারণ জানেন উইকেটের পেছনে ক্যাচ আউটটা হতে পারে এই ক্ষেত্রে ক্যামেরন গ্রিন, বাট সেই ঝুঁকিটা নিয়েই বলটাকে পাঠিয়েছেন সেই ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে, একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন হয়েছে। ফ্লাড লাইট অন, একদমই সন্ধ্যা হবে হবে অবস্থা, এবং এরকম আলো আধারিতে ব্যাটিং করাটা অনেক সময় একটু অ্যাডজাস্টমেন্টের বিষয় হয়ে দাঁড়ায়। আসছেন শরীফুল পরবর্তী বলটা নিয়ে, আবারও সেই কাটার অফ স্টাম্পের একটু বাইরে, কুপার কনলি বেশ ভালো মতো গাইড করে দিয়েছেন, বল ছুটছে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে, শেষ পর্যন্ত স্লাইডিং এফোর্টে বাউন্ডারির উপর একদম পাশ থেকে বলটাকে ঠেলে দিয়েছেন ফিল্ডার, রিলে করে সেই পয়েন্ট অঞ্চল ধরে যিনি দৌড়ে আসছিলেন, এবং সেখান থেকে আস্তে আস্তে দুটি রান বেশ স্বাচ্ছন্দ্যে পেয়ে যাবেন কুপার কনলি। স্ট্রাম্বল সিমে বলটা করছেন, একটু হিটটা দেখে সিমের উপরে বা প্রাইট সিমে বলটা করতে চেষ্টা করছেন, এক্ষেত্রে সৌম্য সরকারের দুর্দান্ত ফিল্ডিং ছিল, তারপরে ফলশ্রুতি রিশাদ আরও একজন বদলি প্লেয়ার, তিনিও এসে ফিল্ডিংটা করেছেন, ভালো ফিল্ডিংটা প্রত্যাশিত। রিশাদ সুযোগ পাননি এই সিরিজে, হয়তো টি টোয়েন্টি সেট আপে থাকবেন নিঃসন্দেহে, একটা ওয়াইড বাউন্সার শরীফুলের কাছ থেকে, একটু গতি বাড়িয়েছেন বাট তারপরেও প্রত্যাশা মতো গতিটা সেখানে তৈরি করতে পারেননি শরীফুল। অফ স্টাম্পের বাইরে দিয়ে গেছে বল, 198 দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া, আর 2 রান দূরত্ব দাঁড়িয়ে 200 রান থেকে, 77 রান প্রয়োজন 91 বল থেকে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার। বেশ ভালো মতো দেখে শুনে তারপর খেলতে চেষ্টা করছেন এক্ষেত্রে কুপার কনলি, নিজের উইকেটের মূল্যটা বোঝেন তিনি, এবং এই জিনিসটাই একজন ব্যাটারের খুব খুব বেশি করে প্রয়োজন, নিজের উইকেটের মূল্যটা বোঝা, পরিস্থিতি বোঝা। ফুল করেছেন এবারে, হাওয়ায় ভাসছে বল, ফিল্ডার আছে কিনা, একটু ডিপে আছেন সেখানে, নো ম্যানস ল্যান্ডে পড়বে বলটা ডিপ মিড উইকেটের একটু আগে, এবং আবারও দুটো রান নিয়ে দলীয় 200 রানটা পূর্ণ করবেন কুপার কনলি, নিজের দলের 200 রান অস্ট্রেলিয়ার 4 উইকেট হারিয়ে 35 ওভার শেষে কুপার কনলি দাঁড়িয়ে আছেন 111, নেলসন মার্ক 104 বল থেকে, এবং গ্রিন ক্যামেরন গ্রিন 32 বল থেকে 36 রানে দাঁড়িয়ে আছেন, 75 রান প্রয়োজন 90 বল থেকে। এই যখন খেলার অবস্থা, ধারাভাষ্যে আবারও স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ সরাফত স্যারকে।
0: ধন্যবাদ প্রান্তর, 200 রান পূর্ণ হল অস্ট্রেলিয়া দলের, এবং এই 200 রান পূর্ণ করার ক্ষেত্রে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি হলেন কুপার কনলি, যার সংগ্রহ হল 111, 104 বল মোকাবেলা করে। এখন বল করবেন শেখ মেহেদি হাসান, বল করলেন, এবারে ডাউন দ্য উইকেট গে ড্রাইভ করলেন, বোলার নিজেই ফিল্ডিং করলেন, রান নেওয়ার মতো কোন সুযোগ নেই। মেহেদি হাসান মিডিয়া প্রান্ত থেকে দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে উইকেটের লাইনে অনসাইডে ড্রাইভ করলেন, অন ড্রাইভ বল চলে গেল ওয়াইডিশ মেডন অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। মেহেদি হাসান তার পরবর্তী বলটি করার জন্য বোলিং মার্কে তিনি ফিরে এসছেন, 7.2 ওভার একটি ম্যাডেন, 26 রান, উইকেট নেই। এবারে অফ স্টাম্পের উপরে ড্রাইভ করলেন, কাভার ড্রাইভ বল চলে গেল এক্সট্রা কাভার অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রানও হল না। মেহেদি হাসান বল করলেন, এবারে রান পাবেন কারণ বল চলে গেল লং অফ অঞ্চলের দিকে, ডান দিকে কয়েক পা দৌড়ে গিয়ে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। ব্যাটারদ্বয় তারা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, 202-4 উইকেটে অস্ট্রেলিয়া। 35.4 ওভারে তাদের আপাতত সংগ্রহ। বল করলেন আউট, আউট, আউট, বটন বোল্ড হয়ে গেলেন ঘুমন্ত। মিরপুর যেন জেগে উঠেছে, অগ্নিগর্ভ মিরপুর সংহার পূর্ণ এই খেলায় শেষ পর্যন্ত অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর জুটির পরিসমাপ্তি ঘটল, এবং যিনি পরিসমাপ্তি ঘটালেন তিনি হলেন শেখ মেহেদি হাসান। তার বলে বিভ্রান্ত হয়ে ক্যামেরন গ্রিন 27 রান করে 35 বল মোকাবেলা করে কটন বোল্ড হয়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন। এটি আর একটু আগে হতে পারত, সেটি হয়নি, যেটি হয়নি সেটি বলে কোনো লাভ নেই। 112 কনলি তার সংগ্রহ, নতুন ব্যাটার মাঠে প্রবেশ করলেন, কে সেটি দেখা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব। ২০২-5 উইকেটে অস্ট্রেলিয়া, 202 রান তারা করে ফেলেন 5 উইকেটে। অলিভার পিক তিনি এসছেন নতুন ব্যাটার হিসেবে, অলিভার পিক নতুন ব্যাটার হিসেবে তিনি এসছেন। কনলি তিনি এখনো অপরাজিত 112। শেষ পর্যন্ত শেখ মেহেদি হাসান তিনি এই ধ্বংসাত্মক জুটির পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হন। দীর্ঘস্থায়ী জুটি সেটি ভেঙে দিতে তিনি সক্ষম হন। মাঠে চাঁদের হাট বসেছে, ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তিনিও এসছেন খেলা দেখার জন্যে, অর্থমন্ত্রী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি এসছেন, অনেকেই এসছেন খেলা দেখার জন্য। আরো একটি বল হয়ে গেল ওভার শেষ, 202-5 উইকেটে অস্ট্রেলিয়া। আর দুটি উইকেটের পতন ঘটানো দরকার, তাহলেই কিন্তু একটা ধ্বংসস্তূপের মধ্যে পড়ে যাবে অস্ট্রেলিয়া দল। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে বের করে আনার মতো আর তখন কেউ থাকবে না। দেখা যাক আর দুটি তিনটি উইকেটের পতন ঘটাতে পারে কিনা। 202-5 উইকেটে অস্ট্রেলিয়া, কনলি 112 বল করলেন, অফ স্টাম্পে পড়ে বাক্যে ভেতরে ঢোকার মুখে ঠেলে দিয়েই একটি রান। দুজন ব্যাটার তারা হেঁটে হেঁটে জায়গা পরিবর্তন করলেন, ফলে একটি রান সংগৃহীত হল। ক্রিকেট ইজ এ গেম অফ অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনে যদি ঘাটতি থাকে তাহলে ভালো ফলাফল করা যায় না। সূর্যের মতো প্রখর বিষণ্ন বদনে এগিয়ে চলেছে, আরো একটি বল হয়ে গেল, এটি অবশ্য ডট বল। বাংলাদেশের বোলিংয়ের দাসত্ব মেনে চলতে এখনো পর্যন্ত লক্ষ্য করিনি অস্ট্রেলিয়া দলের ব্যাটারদের, আরো একটি বল হয়ে গেল, এটি অবশ্য ডট বল। ক্রমাগত ভাবে বোলিং করে চলেছেন তানভীর ইসলাম না মোসাদ্দেক হোসেন, আরো একটি বল হয়ে গেল, এটিও কিন্তু ডট বল। মোসাদ্দেক হোসেন প্রথম ওয়ানডেতে তিনি দুটি উইকেট লাভ করেন, 86 রানস তিনি করেন অপরাজিত থেকে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বল করলেন, এবারে ড্রাইভ করলেন, বোলার ফিল্ডিং করলেন, রানও হল না। বল করলেন, এবারে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং হয়ে গেল, এটিও কিন্তু ডট বল। ওভার শেষ, মোসাদ্দেক হোসেন তার আরো একটি ওভার তিনি শেষ করলেন। এখন

203-5 উইকেট অস্ট্রেলিয়া, 37 ওভারের খেলা শেষ, 38 ওভারের খেলা শুরু হবে, বল করবেন মেহেদি হাসান, 8 ওভার 80 মেডেন, 27 রান 1 উইকেট, মোসাদ্দেক হোসেন 4 ওভার মেডেন নেই 19 রান উইকেট নেই। এই জুটির সংগ্রহ হল 1, বল করলেন, এবার বোলার নিজেই ফিল্ডিং করলেন, রান হল না। মেহেদি হাসান দৌড় শুরু করলেন, বল করলেন, এবার ওয়ান সাইডে ড্রাইভ করলেন, বল চলে গেল লঙ্গন অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। এই রানটি এসছে কনলির ব্যাট থেকে, 114। অলিভার পিক যার এখনো পর্যন্ত কোন রান তিনি সংগ্রহ করতে পারেনি। আরো একটি বল হয়ে গেল, বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। এই বলটিকে চারে পরিণত করলেন, অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট, এবং বল চলে গেল মুহূর্তের মধ্যে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরো একটি বল হয়ে গেল, এবারে খেললেন, ভঙ্গি হল রক্ষণাত্মক, এটি অবশ্য ডট বল। শেখ মেহেদি হাসান বল করলেন, ফ্লাইটের ডেলিভারি, অন সাইডে ড্রাইভ করলেন, বল চলে গেল লঙ্গন অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। সাফল্য উদযাপন বরাবরই বাধাবল্যহীন, অনুপ্রেরণার সঞ্জীবনী, খেলতে যখন এসছে দুটি দল সর্বোচ্চ উত্তাপটাই নিতে হবে, এই লড়াই থেকে বের হবে বারুদ পোড়া গন্ধ। আরো একটি বল হয়ে গেল একটি রান, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, ব্যাটারদ্বয় তারা জায়গা পরিবর্তন করলেন, ওভার শেষ, 210-5 উইকেটে অস্ট্রেলিয়া, কনলি 115, পিক 5-9 বল মোকাবেলা করে। শরীরী ভাষায় সুস্পষ্ট আত্মবিশ্বাস দুটি দলেরই, এবং জয়ের ক্ষুধা বাড়ানো প্রতিপক্ষ দুটি, বল করলেন, এবারে বোলার্স ব্যাক ড্রাইভ, বল চলে গেল সীমানার দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। এই রানটি এসছে কনলির ব্যাট থেকে, 116। অলিভার পিক এখন তিনি মোকাবেলা করবেন, যার সংগ্রহ হল 5-9 বল মোকাবেলা করে। থানা প্রান্ত থেকে বল করলেন, এবার ব্যাকফুটে গিয়ে মোকাবেলা করলেন, বল চলে গেল পয়েন্ট কভারের দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রানও হল না। আরো একটি বল হয়ে গেল, এবারে অন সাইডে ড্রাইভ করলেন, বল চলে গেল লঙ্গন অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান। অলমার্ক শট যাকে বলে, একবারে মাটি কামড়িয়ে বল চলে গেল বুলেট গতিতে সীমানার বাইরে, এক ঝড়ে এলোমেলো হয়ে যাওয়া বোলিং আসলে করা দরকার। আরো একটি বল হয়ে গেল দুটি রান, ব্যাটারদ্বয় তারা দুবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, মিরপুরের আকাশে সম্ভাবনার কোন

0: সূর্য কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করিনি। সময়টা শুধু যে উপভোগের সেটি বলা যাবে না, আরো একটি বল হয়ে গেল, এটি অবশ্য ডট বল। পরবর্তী বলটি করার জন্য বোলার তার বোলিং প্রান্তে তিনি ফিরে গেলেন। বোলার হলেন মোসাদ্দেক হোসেন, বল করলেন। এবার ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলা, বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, এ বলে কোন রান পেলেন না। ওভার শেষ 217/5 অস্ট্রেলিয়া। কনলি এখনো অপরাজিত, 116/111 বল মোকাবেলা করে। অলিভার পিক তিনিও কিন্তু অপরাজিত, জয়ের জন্য দরকার 58 রান, 66 বলস থেকে তাদেরকে করতে হবে, উইকেট ফেলতে হবে, উইকেট ফেলার কোন বিকল্প নেই। কনলি 116, এখনো তিনি অপরাজিত। লাবুসানে 29, গ্রিন 27, ইংলিশ খুব একটা ভালো করতে পারেনি। মেহেদি হাসান তিনি এখন বল করবেন, ওভারের প্রথম বলটি করলেন, এবারে ড্রাইভ করলেন 1 রান, দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন। ব্যাটার দয় তারা একবারের মতো জায়গা পরিবর্তন করলেন। পরবর্তী বলটি করার জন্য বোলার মেহেদি হাসান, এটি তার কোঠার শেষ ওভারের খেলা, 9.1 ওভার, 1টি মেডেন, 35 রান, 1 উইকেট, বল করলেন অফ স্টাম্পের বাইরে, পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল, রান হল না। মেহেদি হাসান 10 ওভারের 3 নম্বর বলটি তিনি করলেন, এবারে ড্রাইভ করলেন অফ স্টাম্পের বাইরে, কভার ড্রাইভ, বল চলে গেল ডিপ, এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন 1টি রান। আনরিডেবল বল খুব একটা লক্ষ্য করিনি, বল করলেন। এবারে অফ সাইডে ড্রাইভ করলেন, লং অফ অঞ্চল থেকে দৌড়ে গিয়ে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন 1টি রান। খেলাটা বিজনেসে চলে এসছে, সেটি অস্ট্রেলিয়া দলের পক্ষে মেহেদি হাসান মিডিয়া প্রান্ত থেকে বল করলেন। এবারে ডাউন দ্য উইকেটে গিয়ে খেললেন, অনেকটা ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলা, ফিল্ডিং হয়ে গেল, রান হল না। মেহেদি হাসান দৌড় শুরু করলেন, বল করলেন একই ধরনের বল, অফ স্টাম্পে পড়ে বাক্যে ভেতরে ঢোকার মুখে কভারের দিকে ঠেলে দিলেন, ওখানে ফিল্ডার মজুদ, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। নতুন ওভারের খেলা শুরু হবে, 220/5 অস্ট্রেলিয়া, জয়ের স্মরণী বা জয়ের রংধনু স্পর্শ করার জন্য দরকার 55 রান, 60 বল 55 রান, রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর নাটকীয় ঘটনার জন্ম দেওয়া, সেটি করতে পারেনি বাংলাদেশের বোলাররা। শেষ পাওয়ার প্লের খেলা, আম্পায়ারের সংকেত আমরা লক্ষ্য করলাম, মোস্তাফিজুর রহমান বল করলেন, এবার অফ স্টাম্পের উপরে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ বল চলে।
1: শ্রোতা বন্ধু শুনছিলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ধারা বিবরণী। বাংলাদেশ বেতার খুলনা, আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ, পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ বেতার খুলনা, খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম শরীফ। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার থেকে মুক্ত। ভাই হাকি। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না সে আমার উম্মত নয়। মুসনাদে আহমদ। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। মুসনাদে আহমদ। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: লেবাকে শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশি বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আবুল কালাম আজাদ। দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নবস্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাত হোসেন আজ নারায়ণগঞ্জ জেলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এসব ICU-র কার্যক্রম উদ্বোধন করেন। খুলনা বিভাগের যশোর ২৫০ সজ্জা জেনারেল হাসপাতাল, বাগেরহাট জেলা হাসপাতাল এবং চুয়াডাঙ্গা জেলা হাসপাতালে ICU চালু হয়েছে। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গায় সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, সিভিল সার্জন, আবাসিক মেডিকেল অফিসার ও সিনিয়র চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ICU ইউনিটে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে এসব ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এসব ICU চালুর ফলে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের উন্নত মানের ক্রিটিক্যাল কেয়ার সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরের হাসপাতালের উপর চাপ কমবে এবং স্থানীয় পর্যায়ে দ্রুত কার্যকর চিকিৎসা সেবা পাওয়া যাবে। ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক এক মত বিনিময় সভা আজ নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ডেঙ্গু একটি ভাইরাসে জনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। তীব্র জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশিতে ব্যথা, শরীরে লালচে দানা ডেঙ্গু জ্বরের লক্ষণ। সাধারণ চিকিৎসাতেই এ জ্বর সেরে গেলেও হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে বিধায় এই মশার দমনই ডেঙ্গু রোগ প্রতিরোধের অন্যতম উপায়। মশার বংশবিস্তার রোধে ঘরে অথবা ঘরের আশেপাশে পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেয়া, ব্যবহার শেষে হাই কমোড ঢাকনা বন্ধ করা, মশার আক্রমণ থেকে রক্ষা পেতে ফুল প্যান্ট ও ফুল হাতার কাপড় পরিধান করা এবং জ্বরে আক্রান্ত রোগীকে মশারির মধ্যে রাখা গেলে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া অনেকাংশে সম্ভব। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিতে সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান প্রকৌশলী মসুজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ শামিউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও মহানগরীর প্রায় ১১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ পরিবহন সেক্টরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা ছাত্রীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সীমান্তে পুশিন বন্ধে বিজিবির কঠোর অবস্থান বজায় রাখা, বাস টার্মিনাল স্থানান্তর, যানজট নিরসনে বাস থামার স্থান চিহ্নিতকরণ, মাদক বিরোধী অভিযান জোরদারকরণ, সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান জোরদারকরণ, সরকারি খাসি জমি উদ্ধার, অনলাইন জুয়া নিষিদ্ধ ঘোষিত, ছাত্রলীগের তৎপরতা বন্ধে পুলিশের ব্যবস্থা জোরদারকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে পুলিশ সুপার, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে অনুরূপ এক সভা আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, জেলা সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল ও মোটরসাইকেলের লাইসেন্স তদারকি সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসকের সভাপতিতে পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক ও স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ও বিজ্ঞান মেলা আজ সাতক্ষীরার নবরণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কালসার আজ প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। জেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা শিক্ষক সমিতির সভাপতি সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রাম আজ যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ICT প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। জেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় জেলার ৮টি উপজেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট, নতুন ব্যবসায়িক স্টার্টআপ পরিকল্পনা এবং সৃজনশীল ধারণা প্রদর্শন করেন। মেধা, বিজ্ঞান, প্রদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ শীর্ষক কর্মসূচির আওতায় মেহেরপুরে জেলা পর্যায়ের বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সবশেষ আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যাব খেলার ধারা বিবরণী শোনার জন্য, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: খেলতে গিয়েছিলেন সজোরে হাঁকিয়ে, বাট শেষ পর্যন্ত ব্যাটে বলে করতে পারলেন না। আরো একটা ডট বল, পরপর 3টা ডট বল প্রেশারে এই মুহূর্তে, এবং সেই প্রেশারটা কাটিয়ে উঠতে পারবেন কিনা এক্ষেত্রে কুপার কনলি, সেটা চিন্তার বিষয়। বাট কনলি যেভাবে খেলছেন, নিঃসন্দেহে এই ইনিংসটা ওডিআই ক্রিকেটের জাদুঘরে ঢুকে যাবে, এবং এরকম একটা ইনিংস অনেকদিন পর্যন্ত উদাহরণ দেবেন অন্যান্য ব্যাটাররা এবং সামনের প্রজন্ম যারা আসবে ব্যাটিং করতে। নাজমুল শান্ত ফিল্ডিং এ আরো একটা পরিবর্তন করছেন কনলের জন্য, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ডিপে যিনি দাঁড়িয়েছিলেন তাকে এনে রাখা হয়েছে শর্টার পজিশনে। ডিপ স্কোয়ার লেগে একজন, ডিপ মিড উইকেটে একজন আছে, অফ সাইডে কেউ নেই, সেখানে পিক করেছেন, পিক শট সেখানে, ও মাটি গড়িয়ে বলটা যাচ্ছিল ডিপ মিড উইকেট দিয়ে, এবং সেখানে ফিল্ডার অনেকটা দৌড়ে এসে বলটা ধরেও পিছলে গিয়েছেন, এবং বলটা তার হাত ফসকে চলে গেল ডিপ মিড উইকেট বাউন্ডারির দিকে। একটা উপহার পাওয়া বাউন্ডারি বলতেই হচ্ছে, গিফটেড বাউন্ডারি, গুড লেন্থের বল, ব্যাক ফুটে দাঁড়িয়ে পুলটা করেছিলেন সেখানে, বাট ফিল্ডিংটা ভালো হয়নি, আশানুরূপ হয়নি। 4-4 রান, গুরুত্বপূর্ণ রান এই মুহূর্তে, ও আই থিঙ্ক তানভীর ছিলেন সেখানে, আসছেন শরীফুল, আগ্রাসী মনোভাব, অফ স্টাম্পের বাইরের বল, একটু আগে কিন্তু তেড়ে ফুড়ে গিয়েছিলেন শরীফুল, এবং এটাও পুল শট করতে গিয়েছিলেন, এবং সেই কারণেই কিন্তু বিটেন হয়ে গেছেন শরীফুলের এই স্লোয়ারটা থেকে। দেখে মনে হচ্ছিল বলটা অনেক গতিতেই গেছে, কিন্তু সেই স্পিড মিটারে স্পষ্ট বলটা অনেকটাই গতি হারিয়েছিল, যার কারণে টাইমিংটা হয়নি ঠিকঠাক কুপার কনলির। আরো একটা ওভারের সমাপ্তি এই সিরিজে, মোস্ট রানে আমি বলছিলাম যে বাংলাদেশিদের জয় জয়কার, কিন্তু আছে কুপার কনলি এই ম্যাচেই 100 করে সবাইকে ছাড়িয়ে উপরে উঠে বসে আছেন, সর্বোচ্চ রান সংগ্রাহক থাকবেন তিনি এই সিরিজ শেষে, 166 রান করেছেন তিনি 3 ম্যাচ মিলিয়ে, এবং এই ইনিংসেই এখন পর্যন্ত 127 করে ফেলেছেন, এবং ম্যাচটা শেষ করতে একাই 100 বলতে হচ্ছে। মোসাদ্দেক সৈকত 157, দ্বিতীয় সর্বোচ্চ তাওহিদ হৃদয়, তৃতীয় সর্বোচ্চ 154, নাজমুল শান্ত 132 এবং ক্যামেরন গ্রিন 104। অর্থাৎ 3-3 জন মাঝখানে বাংলাদেশি থাকলেও কাদের কাজটা আজকে কুপার কনলি এই শেষ ম্যাচে এসেই করে দিলেন বোধ হয়। নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে টিম অস্ট্রেলিয়া 30 রান দূরত্বে দাঁড়িয়ে তারা ম্যাচটা জিতে নিতে, তাসকিনকে শেষ পর্যন্ত ফিরিয়ে আনা হল, একটু দেরি হয়ে গেল কিনা, রিভার্স সুইংটার কার্যকারিতা পেতে একটু আগেই তাকে আনা উচিত ছিল, এবং যখন এই দুই ব্যাটার থিতু হয়ে গেছে এই সময়ে এসে কতটা এফেক্টিভ হবেন। অলিভার পিক দাঁড়িয়ে আছেন, ফুল করেছেন, অফ স্টাম্পের বাইরে টেনে নিয়ে বলটাকে হাওয়ায় ভাসছে, বল আবারও নো ম্যানস ল্যান্ডেই পড়েছে, কেউ নেই সেখানে। তানজিদ তামিম অনেকটা দৌড়ে এসে ডিপ মিড উইকেট থেকে তারপর ফিল্ডিংটা করলেন একটু সামনের দিকে এগিয়ে, আরো 2 রান তাসকিন আহমেদ উইকেটের নেশায় বা উইকেটের আশায় আক্রমণ করে যাবেন, বলের গতিও বাড়িয়েছিলেন খানিকটা, টাইমিংটা অতটা ঠিকঠাক মতো হয়নি, বাট আই গেস অস্ট্রেলিয়ার এই দুই নতুন ব্যাটার, নতুনই বলবো কারণ ইন্টারন্যাশনাল সার্কিটে তাসকিনের কম্পারিজনে ছোটই বলতে হবে, তারা একটু এক্সাইটেড হয়ে যাবেন, চাইবেন যে বড় বড় স্কায়ার শট খেলতে, স্কায়ার শট খেলে ম্যাচটা শেষ করতে তাড়াতাড়ি, কিন্তু তারপরেও বলতে হবে যে আপনাদের সময় এখনই, ম্যাচ জিতিয়ে বের হয়ে ফেরা একদম রিস্ক ফ্রি ভাবে। আবারও উইকেটটা কিন্তু ছেড়ে দাঁড়িয়েছিলেন অলিভার পিক, তাসকিনকে আমন্ত্রণ জানাচ্ছিলেন যে কাম, আপনি বলটা করেন স্টাম্প বরাবর, এবং টাইমিংটা করেছেন দুর্দান্ত, কাট শটটা বেশ ভালো মতো খেলে ডিপ পয়েন্ট থেকে একটা রান আদায় করে নিয়েছেন 27 রান পর্যন্ত 34 বল থেকে। মাঝখানের ওভারগুলো মোসাদ্দেক সৈকতকে দিয়েই করিয়ে নেওয়া হয়েছে, বাট আই গেস তাসকিনকে একটা বা 2 ওভার হলেও একটা ছোট্ট স্পেলে দেওয়া যেত, সেখানে রিভার্স সুইংটা তিনি আগে থেকে যদি পাওয়া শুরু করতেন। একটু তুলনামূলক অনভিজ্ঞ এই অস্ট্রেলিয়ান দুই ব্যাটারের বিপরীতে সেটা কার্যকর হতে পারত। তাসকিনের এই আগমনটা একটু দেরি হয়ে গেল কিনা সেটা চিন্তার বিষয়। উইকেট বের করতে পারলে অবশ্য কোন সমীকরণই থাকবে না এবং ফিল্ডিং পজিশনটা আবারও পরিবর্তন করা হল। কুপার কনলির উইকেটটা খুব করে চাই, আবারও সেই ভুল করতে গিয়েছিলেন। একটু গতি কমানো একটা বাউন্সার, আম্পায়ার সংকেত দিয়েছেন, ইয়েস একটা বাউন্সারের সংকেত দিয়েছেন, আরেকটা বাউন্সার তিনি করতে পারবেন এই ওভারে, সেই সংকেতটা একদম স্পষ্ট। সেটা কখন করবেন তাসকিন, অলিভার পিককেই করবেন কিনা, কারণ পিককে সেই হুকটা করতে গিয়েছিলেন সেখানে, কুপার কনলি করতে পারেনি, বাট অলিভার পিক যে পুলটা করতে গিয়েছিলেন সেখানে একটু মিসটাইমড হয়ে গিয়েছিল। সো তার বিপরীতেই সে আরেকটা বাউন্সার চেষ্টা করবেন কিনা এটাই এখন দেখার বিষয়। 27 রান প্রয়োজন আর কুপার কনলি দেখে নিচ্ছেন ফিল্ডিং পজিশনটা তার জন্য। ডিপ পয়েন্টে একজন, বৃত্তের ভেতরে ইনার সার্কেলে, 1-2-3 অফ সাইডে, মিড অফ, কভার এবং পয়েন্ট, আসছেন তাসকিন। এইবারে হুকটা করেছেন, ব্যাটে বলে ঠিকঠাক মতো হয়েছেন এবং কমেন্ট্রি বক্স প্রান্তে আছড়ে এসে বলটা সাইড স্ক্রিনের সামনেই পড়ল। এই শটটাই প্র্যাকটিস করছিলেন কুপার কনলি, একটা বিশাল ছক্কা উইকেটের পেছনে। এই বার্তাটাই দেয় যে তারা কতটা স্ট্রং পুল বা হুক খেলতে, পুরো শরীরটা ঘুরিয়েছেন তিনি এই হুক শটটা খেলতে, ব্যাটে বলে করেছেন এবং তারপরে দুর্দান্ত একটা পিক শট সেখান থেকে ছক্কাটা আদায় করেছেন। যেটা হয় যে ভারতীয় কন্ডিশনে খেলে অভ্যস্ত কনলি উইকেটের পেছন থেকে অনেক শট বের করতে হয়, বিকজ বাকি গ্রাউন্ডগুলো লং অন বা লং অফে বা কাভার একটু বড় থাকে ভারতীয় সেই মাঠের বাউন্ডারিগুলো। তো সেই উইকেটের পেছনে বা স্ট্রেট গ্রাউন্ডে খেলে অভ্যস্ত বান রানের পার্টনারশিপ এই দুই ব্যাটারের মধ্যে। এবারও জায়গা করে পুল করেছেন, হাওয়ায় ভাসছে, ভেসে ভেসে চলে গেল বলটা সেই দর্শক ছাদিতে। পরপর দুটো ছক্কায় এই ম্যাচটা যেন এক পেশে করে দিলেন কুপার কনলি। 150টা পেয়ে যাবেন কিনা, 143 রানে পৌঁছে গেছেন এই কুপার কনলি। সামনের পাটা ক্লিয়ার করেছেন, ব্যাকফুট স্ট্রং এবং সেখান থেকে পুল শটটা আদায় করেছেন সেই ব্যাক অফ হ্যান্ড ডেলিভারিটাকে ব্যাটের মাঝ বরাবর নিয়ে 94 মিটারের দূরত্বের এই ছক্কাটা হাঁকিয়েছেন কুপার কনলি। দুর্দান্ত দুটো ছক্কা তার ব্যাটে, 15টা রান দরকার। তাসকিন আসছেন, একটু যেন কাঁধটা নুয়ে গেছে, অ্যারাউন্ড দ্য উইকেটে সেই বল করে যাচ্ছেন, আবারও সেই সামনের পাটা ক্লিয়ার করে সুইপ ড্রাইভ, হাওয়ায় ভাসছে ছক্কা এবং ইয়েস ছক্কা, ছক্কার হ্যাটট্রিকে এই ওভারটা শেষ করলেন কুপার কনলি ব্যাট হাতে। এবং তাসকিন শেষ পর্যন্ত অনেক অনেক খরুচ একটা ওভার করলেন, 20 রান 21 রানের ইনফ্যাক্ট একটা ওভার। অস্ট্রেলিয়া মাত্র 9 রানের দূরত্বে দাঁড়িয়ে 266.5 উইকেটে, কুপার কনলির দূরত্বে দাঁড়িয়ে 1 রানের নিজের ব্যক্তিগত 150 রান থেকে। ঠিক এই মুহূর্তে জয়ের বন্দরে যখন অস্ট্রেলিয়া, তখন ধারাভাষ্যের বন্দরে অভিজ্ঞ শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ সারাফত স্যারকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি।
4: ধন্যবাদ প্রান্তর, জয়ের একেবারে রংধনু বা স্মরণীয় স্পর্শ করার অপেক্ষায় অস্ট্রেলিয়া। শুধু সময়ের ব্যাপার, কারণ পরপর 3টি বলকে তারা 6-এ পরিণত করে খেলাটাকে বলা যায় যে গেম ওভার। এখন মিডিয়া প্রান্ত থেকে বল করবেন, যিনি বল করবেন তিনি হলেন শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম ওভারের প্রথম বলটি তিনি করবেন, মিডিয়া প্রান্ত থেকে তিনি দৌড় শুরু করলেন, বাঁ হাতে ফাস্ট মিডিয়াম বোলার বল করলেন, উইকেটে পড়ে যথেষ্ট গতি সঞ্চারিত হয়। উইকেট রক্ষক নুরুল হাসান তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন সতীর্থ ফিল্ডসম্যানদের হাত মারফত, বল চলে যাবে বোলার শরীফুল ইসলামের উদ্দেশ্যে। সব্যসাচী পারফরমেন্স বা প্রত্যুত পণ্যমতির পরিচয় দিল অস্ট্রেলিয়া দলের ব্যাটার বা ব্যাটসম্যানরা। শরীফুল ইসলাম বল করলেন, আউট, আউট, আউট। শেষ পর্যন্ত অলিভার পিক তিনি আউট হয়ে গেলেন। বোলার হলেন শরীফুল ইসলাম। আগের ওভারে তিনটি বলকে সিক্সে পরিণত করে, সেক্ষেত্রে বোলার হলেন তাসকিন আহমেদ। ওখানেই আসলে ব্যবধানটা অনেকখানি বেড়ে যায়। আমি বারবার যেটি বলার চেষ্টা করলাম যে কাউকে না কাউকে বা কোন বোলারকে ফার স্পেল বোলিং করতে হবে, এক ওভারে দুটি বা তিনটি উইকেটের পতন ঘটাতে হবে, তাহলেই বাংলাদেশ খেলায় ফিরে আসবে। আদারওয়াইজ এই খেলা চলে যাবে অস্ট্রেলিয়া দলের অনুকূলে। 266 for 6 অস্ট্রেলিয়া 45.2 ওভারে তাদের আপাতত সংগ্রহ। লক্ষ্যমাত্রা হল 275। কনলি এখনো কিন্তু তিনি অপরাজিত, 150 রান থেকে মাত্র একটি রান দূরে। 149-131 বল মোকাবেলা করে বার্টলেট নতুন ব্যাটার হিসেবে তিনি এসছেন। তিনি এখন মোকাবেলা করবেন শরীফুল ইসলাম। 8.2 ওভার মেডেন নেই 47 রান 4 উইকেট। বল করলেন আউট শরীফুল ইসলাম। তার বলে কট বাহাইন্ড হয়ে গেলেন, বলে আরো একটি উইকেটের পতন। এই কথাটি আমি অনেকক্ষণ ধরে বলে এসেছিলাম যে কোন না কোন বোলারকে ফার স্পেল বোলিং করতে হবে, এক ওভারে দুটি বা তিনটি উইকেট লাভ করতে হবে। সেটি সময় মতো হল না। শেষ দিকে এসে শরীফুল ইসলাম পরপর দুটি উইকেট লাভ করলেন, কিন্তু রান তো খুব বেশি বাকি না। জেভিয়ার বার্টলেট এক বল মোকাবেলা করে শরীফুল ইসলামের বলে কট পয়েন্ট হয়ে তিনি প্যাভিলিয়ানের পথ ধরলেন। জয়ের জন্য দরকার 9 রান 27 বল। দেখা যাক, চেষ্টার কোন ত্রুটি নেই। বিশেষ করে শরীফুল ইসলাম তিনি 5টি উইকেট লাভ করেন, 8.3 ওভার মেডেন নেই 47 রান 5 উইকেট। একজন বোলার 5টি উইকেট লাভ করলেন, অন্য বোলাররা তাহলে কি করলেন? তার মানে সাপোর্ট পাননি। তাকে যদি আর একজন বোলার কেউ উইকেট লাভ করার ক্ষেত্রে সাপোর্ট দিতে পারতেন, তাহলে এই খেলায়ও জয়লাভ করা সম্ভবপর হত। বল করলেন এবং আবেদন, কিন্তু আম্পায়ার এই আবেদন তিনি সমর্থন করতে পারেননি বা এই আবেদন তিনি গ্রহণ করতে পারেননি। 266 for 7 অস্ট্রেলিয়া। কনলি এখনো অপরাজিত, 149। নতুন ব্যাটার হিসেবে যিনি এসছেন তিনি হলেন বেন ডরসাস। বেন ডরসাস এক বল মোকাবেলা করে তিনি কোন রান করতে পারেননি। শরীফুল ইসলাম স্লোয়ার ডেলিভারি বলে ব্যাটে করতে পারেনি, এটি অবশ্য ডট বল। শরীফুল ইসলাম সাধ্যমত চেষ্টা করেছেন, তিনি দলকে জয়ের সরণী স্পর্শ করানোর ক্ষেত্রে, বাট অন্য বোলাররা তেমন একটা উইকেট লাভ করার ক্ষেত্রে সমর্থন করতে পারেনি। শরীফুল ইসলাম মিডিয়া প্রান্ত থেকে বল করলেন, এবারে স্কোয়ারলেগ অঞ্চলের দিকে ঠেলে দিয়ে এই একটি রান। ওভার শেষ, শরীফুল ইসলাম তার ওভার তিনি শেষ করলেন। ন ওভার মেডেন নেই 48 রান 5 উইকেট, 267 উইকেট অস্ট্রেলিয়া। কনলি এখনো অপরাজিত 149 বল মোকাবেলা করে। ইংলিশ তিনি 21 রান করেন। লাবুসানে 29, গ্রিন 27, পিক 27। এই মোটামুটি উল্লেখযোগ্য ঘটনা। এখন মোস্তাফিজুর রহমান থানা প্রান্ত থেকে তিনি বল করবেন। আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবারে খেললেন, বল চলে গেল কভার পয়েন্টে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। মোস্তাফিজুর রহমান অভিজ্ঞ বোলার, প্রিমিয়ার বোলার তাকে বলা হয় বা স্পেশাল বোলার তাকে বলা হয়। আজ অবশ্য উইকেট লাভ করতে পারেনি। 7.1 ওভার মেডেন নেই 51 রান, উইকেট নেই। আর একটি বল হয়ে গেল, বোলার ফিল্ডিং করলেন, এটি অবশ্য ডট বল। ক্লাসিক জিনিসের দাম কখনো কমে না। কনলি হল ক্লাসিক জিনিস, তাকে পরাভূত করা সম্ভবপর হল না। বাদ বাকিদের মোটামুটি 7 জনকে প্যাভিলিয়ানের পথ ধরালেন বাংলাদেশের বোলাররা। 47 ওভারের খেলা এগিয়ে মোস্তাফিজুর রহমান বল করলেন, এবারে পয়েন্টের দিকে ঠেলে দিলেন। ওখানে মেহেদি হাসান তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। মোস্তাফিজ দাফিজ তিনি এখন বল করবেন আর ব্যাট করবেন অপরাজিত ব্যাটার মোস্তাফিজুর রহমান। এবং কটন বোল্ডের সম্ভাবনা, মোস্তাফিজুর রহমান কি করলেন, হাতে পড়ার পরও বলটি তিনি তালুবন্দি করতে ব্যর্থ হলেন, বলে নতুন করে প্রাণ ফিরে পেলেন বা নতুন করে জীবন ফিরে পেলেন। এক হাতে সাধ্যমতো চেষ্টা করেও বলটি তালুবন্দি করতে ব্যর্থ হলেন মোস্তাফিজুর রহমান। এবারে ফুল করে দিলেন, সেন্টার অফ দ্য পার্টে নিতে পারেনি। বেশ কিছুক্ষণ ধরে গগনে বল থাকলেও ফিল্ডার নেই, ওখানে কোনো মানুষ নেই, শেষ পর্যন্ত দৌড়ে গিয়ে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। ব্যাটার দয় তারা জায়গা পরিবর্তন করলে। সংহারপূর্ণ খেলায় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দল তারাই জয়লাভ করার ঠিকদার প্রান্তে। 19 বল 6 রান জয়ের জন্য দরকার। মোস্তাফিজুর রহমান বল করলেন, এবারে সঙ্গে সঙ্গে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান। মিরপুর থেকে গ্রাস কেড়ে নিচ্ছে কিন্তু অস্ট্রেলিয়া দল। শরীফুল ইসলাম 5টি উইকেট তিনি লাভ করেন। মোস্তাফিজুর রহমান 54 রান দিয়ে তিনি কোন উইকেট পাননি। তার জাস্ট এই আগের ওভারটিতে পটান বোল্ডের একটা সুযোগ এসেছিল, 18 বল 5 রান, কনলি 149, 131 বল মোকাবেলা করে 277 উইকেট অস্ট্রেলিয়া। 47 ওভারের খেলা শেষ, 48 ওভারের খেলা শুরু হবে। শরীফুল ইসলাম মিডিয়া প্রান্ত থেকে আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবারে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালালেন, কোন ফুটওয়ার্ক লক্ষ্য করিনি। উইকেট রক্ষক নুরুল হাসান তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রানও হল না। শরীফুলের কোঠার শেষ ওভারের খেলা অর্থাৎ 10 ওভারের বোলিং তিনি করে চলেছেন। মিডিয়া প্রান্ত থেকে তিনি তার পরের বলটি করার জন্য দৌড় শুরু করলেন। শরীফুল ইসলাম বাঁ হাতি ফাস্ট মিডিয়াম বোলার, একই ধরনের বল, বলে ব্যাটে করতে পারেনি, ব্যাক ফুটে গিয়ে ড্রাইভ করার একটা প্রচেষ্টা, এটিও কিন্তু ডট বল। 16 বল 5 রান, আবার মনে করিয়ে দেই তাসকিন তার একটি ওভারে পরপর 3টি বলকে সিক্সে পরিণত করেন, ওখানেই বাংলাদেশ ব্যাক ফুটে চলে যায়। শরীফুল ইসলাম 16 বল 5 রান, কাট করে দিলেন পয়েন্ট অঞ্চলে ফিল্ডার বলের লাইনে, অসাধারণ প্রত্যয় নিয়ে, আত্মনির্ভর প্রত্যয় নিয়ে কৃতজ্ঞ চিত্তে বলটি তালুবন্দি করলেন, বলে আরো একটি উইকেটের পতন। বেন ডরসাস এই মাত্র তিনি আউট হয়ে আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরলেন, বাট কনলি কিন্তু এখনো অপরাজিত, 149 তার সংগ্রহ, 278 উইকেটে অস্ট্রেলিয়া। জয়ের স্মরণীয় স্পর্শ করার জন্য দরকার 275, 48 ওভারের খেলা এগিয়ে। শরীফুল ইসলাম 6টি উইকেট তিনি লাভ করেন, একজন বোলার একাই 6টি উইকেট লাভ করেন, আর একজন বোলার যদি উইকেট টেকিং বোলার হিসেবে ভূমিকা পালন করতেন তাহলে অস্ট্রেলিয়াকে হোয়াইট অস করা সম্ভবপর হত। নতুন ব্যাটার হিসেবে এসছেন অ্যাডাম চাম্পা, বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্ববরেণ্য এক বোলারের নাম, বল করলেন, এবারে অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকার মুখে শর্ট পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, এটি অবশ্য ডট বল। ২78 উইকেটে অস্ট্রেলিয়া, আর যদি 2টি উইকেটের পতন ঘটাতে পারে তাহলে বাংলাদেশ এই খেলায় জয়লাভ করবে, এখন সেটি করতে পারবে কিনা সেটি কঠিন ব্যাপার। 14 বল 5 রান, আউটের সম্ভাবনা হাতে পড়ার পরও বলটি তালুবন্দি করতে ব্যর্থ হলেন, এত সহজ বল একেবারে রসগোল্লার মতো, রাজভোগের মতো, গালগোপ্পা বল যাকে বলে, সেই বলটিও তালুবন্দি করতে ব্যর্থ হলেন। সপ্তম উইকেট হতে পারত শরীফুল ইসলামের। আউটার পাটে লেগে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বলটি তালুবন্দি করতে ব্যর্থ হলেন। শরীফুল ইসলাম একেবারে মিরপুর স্টেডিয়ামকে তিনি যেন জাগিয়ে দিলেন। ঘুমন্ত গ্যালারি কিন্তু জেগে উঠেছে, বাট ফিল্ডাররা যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার সেটি তারা দিতে পারেনি। শরীফুল ইসলাম বল করলেন, রক্ষণাত্মক ভাবে মোকাবেলা করলেন, এটিও কিন্তু ডট বল। 12 বল 5 রান, 48 ওভারের খেলা শেষ, 278 উইকেটে অস্ট্রেলিয়া। শরীফুল ইসলাম 48 রানে তিনি 6টি উইকেট লাভ করেন। আর উইকেট সংখ্যা আরো বেশি হতে পারত যদি ফিল্ডিং ভালো হতো। ভালো ফিল্ডিং এর অভাবে তার উইকেট সংখ্যা আরো বাড়ানো সম্ভব পর হল না। বারবার কেন যেন মনে হয় যে তাসকিনের 1 ওভারে পরপর 3টি বলকে সিক্সে পরিণত করে। ওখানেই কিন্তু বাংলাদেশ ব্যাকফুটে চলে যায়, কারণ পরপর 3টি বলকে খেলার এই অবস্থায় সিক্সে পরিণত করা এটি বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকারক একটা বিষয়। মোস্তাফিজুর রহমান 8 ওভার মেডেন নেই, 54 রান, উইকেট নেই। রুদ্ধশ্বাস, শ্বাস রুদ্ধকর নাটকীয় ঘটনার জন্ম দিয়ে খেলা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। বল করলেন, এবারে স্লোয়ার বাউন্সার, আম্পায়ার ওয়াইডের ইঙ্গিত করলেন, বলে আরো 1টি রান বাড়ল। অর্থাৎ 4 রান দরকার জয়ের জন্যে। মোস্তাফিজুর রহমান তার ওভারের এই ওভারের দ্বিতীয় বলটি করার জন্য বোলিং মার্কে তিনি ফিরে গেলেন। থানা প্রান্ত থেকে তিনি দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার স্টাম্পের বাইরে স্কোয়ার ড্রাইভ, বল চলে গেল পয়েন্ট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। এ বলে কোন রান নিলেন না, নিতে চাইলে 1টি রান নিতে পারতেন, কারণ বলকে 4 পরিণত করেই তারা জয়লাভ করতে চায়, কারণ এখনো 11 বল বাকি। কোনলি তিনিও এখনো অপরাজিত, অনেকক্ষণ ধরে তিনি 149 বন্দী। এবারে নিচু বল, বলে ব্যাটে করতে পারেনি, ব্যাটার হলেন কনলি, কুপার কনলি, 149। এই থ্রেডটা যদি একটু আগে করতে পারত তাহলে এই খেলায়ও জয়লাভ করা সম্ভবপর হত। ফিল্ডিংটার একটু টাইট ফিল্ডিং যদি হত, অনেক যদি কিন্তু উপরে আসলে নির্ভর করে। 10 বল 4 রান, মোস্তাফিজুর রহমান বোল্ড হিম। শেষ পর্যন্ত কুপার কনলি 149 তিনি থেমে গেলেন, 134 বল মোকাবেলা করে 149 রান করে মোস্তাফিজুর রহমান। তার বলে ফোল্ড আউট হয়ে তিনি আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরলেন। একটি ড্রিম ডেলিভারি, একটি স্বপ্নের ডেলিভারি বাংলাদেশকে জয়ের সরণি তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 271 9 উইকেটে অস্ট্রেলিয়া, 9 বল 4 রান, হাতে মাত্র 1টি উইকেট। অতএব একটি ড্রিম ডেলিভারি, একটি স্বপ্নের ডেলিভারি কিন্তু গুড়িয়ে দিতে পারে অস্ট্রেলিয়া দলকে। ব্যাটার হলেন বেন জনসন, না ব্যাটার হলেন রাইলি মেরিডিথ। নতুন ব্যাটার হিসেবে তিনি এসছেন। আর অপরাজিত ব্যাটার হলেন অ্যাডাম জাম্পা। রাইলি মেরিডিথ এখন তিনি মোকাবেলা করবেন। বোলার হলেন মোস্তাফিজুর রহমান। একটি ভালো বল কিন্তু অস্ট্রেলিয়া দলের ইনিংসের পরিসমাপ্তি ঘটাতে পারে। রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর নাটকীয় ঘটনার জন্ম দিয়ে খেলা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। নেল পয়েন্টিং ফিনিশ যাকে বলে, বা নখ কামড়ানো ফিনিশ যাকে বলে, ঠিক সেরকম একটা পরিবেশ তৈরি করতে সমর্থ হয় মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম। থানা প্রান্ত থেকে দৌড় শুরু করলেন, বল করলেন আবেদন, ব্যাটসম্যান সম্পূর্ণ পরাস্ত, বলে ব্যাটে করতে পারেনি, একবারে চোখ বন্ধ করে তিনি ব্যাট চালালেন। কোথায় বল, কোথায় ব্যাট, দেখারও সুযোগ পাননি। প্রেসার কাকে বলে, কত প্রকার এবং কি কি, সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যায়। বড় ধরনের বিপদ সংকেত কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের উপরে। দেখা যাক থার্ড আম্পায়ার কি সিদ্ধান্ত দেন। ডিসিশন পেন্ডিং, রিভিউ নেওয়া হল। মোস্তাফিজুর রহমান বাঁহাতি ফাস্ট মিডিয়াম বোলার, ব্যাটের আল্ট্রাইজ ব্যবহার করা হল, ব্যাটে লাগেনি। রিভিউ বিনষ্ট হয়ে গেল, ব্যাটসম্যান অপরাজিত। এখন লক্ষ্যমাত্রা হওয়া উচিত উইকেটটা লাভ করা। সরাসরি বোল্ড আউট করে দিতে পারলে আর এসব রিভিউ টিভিউ এগুলোর কোনো দরকার নেই, বা কট আউট হতে পারে, অনেক ধরনের আউট হতে পারে। মোস্তাফিজুর রহমান বল করলেন, এটিও কিন্তু ডট বল। এখন আর কোনো বলই খেলার মতো সুযোগ পাচ্ছে না অস্ট্রেলিয়া দলের ব্যাটাররা। প্রত্যেকটা বল একেবারে কামানের গোলার মতো এসছে। 271 9 উইকেটে অস্ট্রেলিয়া, 7 বল 4 রান। এখনই কিন্তু উইকেটটার পতন ঘটানো দরকার, কারণ এরপরে আর 1টি ওভারের খেলা হবে। সে ওভারে কে বল করবেন, কি ঘটবে না ঘটবে, সেটি পরের ব্যাপার। এই ওভারে যদি মোস্তাফিজুর রহমান, এটি তার নবম ওভারের শেষ বলটি তিনি করবেন, তার এই ওভারের শেষ বলটিতে উইকেটের পতন ঘটে কিনা সেটি দেখার বিষয়। দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে পয়েন্ট অঞ্চলে চলে গেল, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, একটি রান সংগৃহীত হল। ওভার শেষ, শেষ ওভারে দরকার তিন রান, 272 উইকেটে অস্ট্রেলিয়া। সাসপেন্স, থ্রিল, অ্যাকশন, ড্রামা, ক্লাইম্যাক্স, এন্ট্রি ক্লাইম্যাক্স কোনটারই কিন্তু কমতি নেই খেলার মধ্যে। এই শেষ প্রান্তে এসে বা শেষান্তে এসে ঘুমন্ত মিরপুর যেন জেগে উঠেছে, অগ্নিগর্ভ মিরপুর, এবং দর্শকদের মধ্যে প্রাণ ফিরে এসছে। একটা সময় হতাশার অভিব্যক্তি তাদের মধ্যে লক্ষ্য করলাম, এখন কিন্তু দর্শক গ্যালারি একেবারে জেগে উঠেছে, যেটি বলার অপেক্ষা রাখে না। তাসকিন আহমেদ মিডিয়া প্রান্ত থেকে তিনি বল করবেন, দৌড় শুরু করলেন, আম্পায়ার অতিক্রম করলেন, বল করলেন, এটি ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে।

আরও একটি রান বাড়ল, 5 বল 2 রান। তাসকিন 7.1 ওভার মেডেন নেই 55 রান 1 উইকেট। একটি ওভারে তিনি তার একটি ওভারে 3টি বলকে সিক্সে পরিণত করেন। ওখানেই বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যায়। অ্যাডাম জাম্পা তিনি এখন মোকাবেলা করবেন, বোলার হলেন তাসকিন। মিডিয়া প্রান্ত থেকে দৌড় শুরু করলেন, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার বল করলেন, এটিও কিন্তু ডট বল। 4 বল 2 রান। এখন ডট বলও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ খুব বেশি বল নয়, 4টি বল। 4টি বল এর মধ্যে যদি 3টি ডট বল হয় সেটিও কিন্তু একটা ঘটনা। শক্তিশালী নার্ভ সেটি খুবই দরকার। চাপের মধ্যে নিজেকে উজাড় করে দিয়ে যে বোলিং করা, ফিল্ডিং করা, সেটি খুবই জরুরি। বল করলেন এবং বল চলে গেল এবং খেলা শেষ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া তারা সান্ত্বনাসূচক 1টি ওয়ানডে খেলায় বা একদিনের আন্তর্জাতিক খেলায় বা শেষ ওডিআই খেলায় জয়লাভ করতে সমর্থ হল। তার মানে বাংলাদেশ 2-1 অস্ট্রেলিয়া দলকে হারিয়ে দিয়ে সিরিজ জয়লাভ করতে সমর্থ হল। অভিনন্দন বাংলাদেশ দলকে, অভিনন্দন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন, পাশাপাশি দলের সাথে যারা সংশ্লিষ্ট প্রত্যেকটি খেলোয়াড়, দলের প্রশিক্ষক ফিল সিমন্স, ব্যাটিং প্রশিক্ষক মোহাম্মদ আশরাফুল, বোলিং প্রশিক্ষক হিসেবে যারা দায়িত্ব পালন করে থাকেন, ভিডিও হিসেবে যিনি দায়িত্ব পালন করে থাকেন, অর্থাৎ বাংলাদেশ দলের সাথে যারা সংশ্লিষ্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি জনাব তাবিব ইকবাল, তাকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ। অর্থাৎ বাংলাদেশ দলের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ। এই কথা আপনাদেরকে জানিয়ে প্রকৌশল তত্ত্বাবধানে আসিফ মোহাম্মদ, শব্দ নিয়ন্ত্রণে আবুল বাশার এবং শামীম আহমেদ, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ, প্রযোজনায় জনাব মোহাম্মদ আসান হাবিব। ধারাভাষ্যে আমরা 4 জন, মোহাম্মদ কামরুজ্জামান, প্রান্তর দাস অনয়, আহমেদ বিন পারভেজ এবং চৌধুরী জাফরুল্লাহ সারাফাত, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, চৌধুরী জাফরুল্লাহ সারাফাত আপনাদেরকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে চলুন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যায় বাংলাদেশের ক্রিকেটের প্রাণ কেন্দ্র ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে।

0: স্টুডিওতে আপনারা সবাই ভালো থাকুন, খুব ভালো, খোদা হাফেজ, বিদায়, বাবাই।
1: নাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারাবিবরণী সম্প্রচার করা হল। খেলার চলতি ধারাবিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ এবং এফএম 104 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর এফএম 88.8 মেগাহার্টজ, কক্সবাজার এফএম 100.8 মেগাহার্টজ, বরিশাল এফএম 105.2 মেগাহার্টজ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ, বান্দরবান এফএম 92 মেগাহার্টজ, কুমিল্লা এফএম 103.6 মেগাহার্টজ এবং রাঙামাটি এফএম 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হল। এছাড়াও খেলার চলতি ধারাবিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও শুনতে পেয়েছেন।
2: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারাবিবরণী এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হল। এ মুহূর্তে আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। প্রিয় শ্রোতা, এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা কজন, জাহাঙ্গীর আলম, ওয়াহিদা খানম এবং আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে।

শনি ভাই বোনেরা দূরভারে শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। এবারে গানটি নেওয়া হয়েছে দোলা ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন সালমা জাহান।

0: জঙ্গলি ছায়াছবির এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। দুর্বারে আজ আপনাদের সাথে ছিলাম আমরা কয়েকজন, আমি কামাল চৌধুরী,
1: আমি লালা পারভিন কেয়া
2: এবং আমি বৈশাখী।
0: জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি শাকিল আহমেদ। ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ছয় উইকেটে পরাজিত করে শুভ সূচনা করেছে। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাবে বাংলাদেশ নারী দল ১৯ ওভার ১ বলে ৪ উইকেটের বিনিময়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ইংল্যান্ডের মেঘলা আকাশ সাক্ষী হল এক নতুন মহাকাব্যের, যেখানে ডাচদের দেয়া রানের দেয়াল ভেঙে বাংলার বাঘিনীরা লিখল রূপকথার এক নতুন অধ্যায়। আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশের নারী ক্রিকেটারদের ঐতিহাসিক জয়। বার্মিংহামের এসবাস্টনের মাটিতে বাংলাদেশের নারী দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, মঞ্চটা ছিল আবেগের, চাপটা ছিল পাহাড় সম। টস জিতে ডাচ অধিনায়কের ব্যাটিং এর সিদ্ধান্তকে শুরুতেই বেশ যৌক্তিক মনে হচ্ছিল। বাবেজ ডি লিডের ব্যাটে ভর করে যখন রানের চাকা ঘুরছিল, ঠিক তখনই বাংলাদেশের স্পিন ও পেসের যুগলবন্দি যেন ডাচদের ইনিংসের লাগাম টেনে ধরে। রাবেয়া খানের ঘূর্ণি বলের মায়াজাল আর মারুফা ফারিহাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডাচদের রানের গতি থমকে যায়। যদিও শেষ উইকেটের লড়াইয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানের একটি চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় নেদারল্যান্ড। ১৪০ রানের লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে, যা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ছিল এক হিমালয় জয় করার সমান। কিন্তু বাংলার বাঘিনীরা এদিন মাঠে নেমেছিল ইতিহাস বদলাতে। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে শুরুতেই চাবুকের মতো কিছু স্ট্রোক প্লে সেই চাপ উড়িয়ে দেয়। এরপর ২২ গজে যেন এক শান্ত চতুর শিল্পীর মতো হাজির হন শারমিন আক্তার। ৩২ বলে ৩৭ রানের এক দায়িত্বশীল, নিখুঁত ও নান্দনিক ইনিংস খেলে জয়ের পথটা সুগম করেন তিনি। ম্যাচ যখন শেষ ওভারে চরম রোমাঞ্চে রূপ নিল, ৬ বলে দরকার মাত্র ৩ রান, গ্যালারিতে তখন পিন পতন নীরবতা। ডাচ পেসার আইরিস জুইলিং বল হাতে ছুটলেন, আর স্ট্রাইক প্রান্তে থাকা স্বর্ণা আক্তার যেন এক নিমেষে হয়ে উঠলেন প্রমেথিয়াস। ১৯.১ ওভারে জুইলিং এর বলকে সজোরে বাউন্ডারির ওপারে পাঠিয়ে এক বাস্টনের গ্যালারিতে তুললেন উল্লাসের সুনামি। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের অনন্য নজির। দলের পক্ষে জুয়াইরিয়া ফেরদৌস ৫০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন শারমিন আক্তার। বল হাতে মারুফা আক্তার ২টি, ফারিহা তৃষ্ণা, সঞ্জিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, ঋতুমণি একটা করে উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের উইকেটে বাঘিনীদের এই ডগ ফাইট প্রমাণ করল এই জয় শুধু দুটি পয়েন্টের নয়, এই জয় বিশ্বমঞ্চে লাল সবুজের বুক চিতিয়ে দাঁড়ানোর গর্জন।
0: এদিকে দিনের অপর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভারে ২ উইকেটে ৩৪ রান করেছে। আগামীকাল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের কোন খেলা অনুষ্ঠিত হবে না। এদিকে ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে ১ উইকেটে পরাজিত করায় হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেল সফররত অস্ট্রেলিয়া। ফলে ২-১ সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে উইকেট হারিয়ে ২৭৪ রান করে। দলের পক্ষে তৌহিদ হৃদয় সর্বোচ্চ ৮৩, লিটন কুমার দাস অপরাজিত ৫৮ এবং মোসাদ্দেক হোসেন অপরাজিত ৫৬ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ৪৯ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে ৪৮ রান দিয়ে ৬টি উইকেট দখল করেন। আগামী বুধবার চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে আজ কিংস্টনে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩৭ রানে পরাজিত করে তিন ম্যাচে সিরিজে ১-১ সমতা আনল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৮ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান করতে সক্ষম হয়। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল ৬:৩০ দুই দলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ জার্মানি ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। রাত দুইটায় জাপান নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া আগামীকাল ভোর পাঁচটায় আইভরি কোস্ট ইকুয়েডরের এবং সকাল আটটায় সুইডেন তিউনিশিয়ার বিপক্ষে খেলবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় স্কটল্যান্ড 1-0 গোলে হাইতিকে এবং অস্ট্রেলিয়া 2-0 গোলে তুরস্ককে পরাজিত করে। খেলাধুলা খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বাংলাদেশ বেতার সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: প্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করছি সবাই সুস্থ আছেন, সচেতন জীবনযাপন করছেন, পুষ্টিকর খাবার আর নিরাপদ পানি সুস্থ থাকতে খুবই প্রয়োজন। আর পরিবারের সদস্য সংখ্যা কম থাকলে পরিবারের সবার প্রতি সমান মনোযোগ দেওয়া সম্ভব হয়। আর তাই পরিকল্পনার মাধ্যমে ছোট পরিবার গড়ে তোলা সচেতনতার অন্যতম প্রকাশ। আমরা চাই আপনারা প্রত্যেকে সচেতনভাবে ছোট এবং সুখী পরিবার গড়ে তুলুন ঘরে ঘরে। আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সে আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল এবং আমাদের নিয়মিত আয়োজন। চিঠি এবং ইমেল অন্যান্য সপ্তাহের মতো আজও পেয়েছি। বরাবরের মতোই চিঠি এবং ইমেলের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডাকবাক্স পর্বে।
0: চিঠি দিয়ে শুরু করছি। প্রথম চিঠিটি পেয়েছি ঘাটাইল টাঙ্গাইলের বন্ধু সম্রাট এম ডি ফারুক মুঘল আপনার কাছ থেকে। আপনি লিখেছেন, 2 জুন তারিখে প্রচারিত সুখী সংসার অনুষ্ঠানে জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আলোচনাটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও সময় উপযোগী। উক্ত অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি যদি ডকুমেন্টারি আকারে কিছু মায়ের সাক্ষাৎকার প্রচার করা হয় যারা দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে যে ভয়, সংকোচ ও ভ্রান্ত ধারণা রয়েছে তা অনেকাংশে দূর হবে বলে আমি মনে করি।
1: সম্রাট এম ডি ফারুক মুঘল, আপনার চিঠির জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানিয়েছেন যে গত 2 জুন তারিখে সুখী সংসার অনুষ্ঠানে যে আলোচনাটি উপস্থাপন করা হয়েছিল সেটি ছিল তথ্যবহুল ও সময় উপযোগী। একই সাথে আপনি মতামত জানিয়েছেন যে এই সাক্ষাৎকারের সাথে একটি মাঠভিত্তিক প্রতিবেদন বা সাক্ষাৎকার প্রচার করা হলে ভালো হতো। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এ ধরনের অনুষ্ঠান সুখের ঠিকানা পর্বে প্রচারিত হয় প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার। মাঠ পর্যায়ে সেবাগ্রহীতাদের সাক্ষাৎকার সেখানে উপস্থাপন করা হয়। আশা করি আপনি শুনবেন।
0: চিঠি লিখেছেন শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি লিখেছেন, গত 10ই মে তারিখে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান শুনে তেমন খুশি হতে পারিনি এবং আপনি সেই সাথে আপনার খুশি না হওয়ার কারণগুলো সম্পর্কেও আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যেমন গানের পুনরাবৃত্তি, একই গীতিকারের প্রাধান্য এবং উপস্থাপনা বিষয়ে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন।
1: শিকদার ইসাক আলী, আপনি 10ই মে তারিখে আমাদের কথা আমাদের গান শুনেছেন কিন্তু অনুষ্ঠানটি আপনার কাছে ভালো লাগেনি বলে জানিয়েছেন। আমরা সাধারণত আপনার কাছে ভালো লাগার কথা জেনেছি এতদিন। অনেকদিন পর আপনি লিখলেন যে একটি অনুষ্ঠান আপনার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি তার কিছু কারণও আপনি উল্লেখ করেছেন। আমরা গুরুত্ব সহ আপনার মতামত বিবেচনা করছি। ইতিমধ্যে এই অনুষ্ঠানের প্রযোজককেও তা জানানো হয়েছে। আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল পাঠিয়েছেন কৃষ্ণ কর্মকার কৌশিক মঠপাড়িয়া পিরোজপুর থেকে। লিখেছেন, বাংলাদেশ বেতারে জনপ্রিয় গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রচারিত অনুষ্ঠানসমূহ। খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন চলার একমাত্র মাধ্যম বললে কম হবে না। বাংলাদেশ বেতারে জনপ্রিয় গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। এখান থেকে প্রচারিত অনুষ্ঠানসমূহ খুব গুরুত্বপূর্ণ এবং জীবন চলার পথে অনেক জরুরি একটি মাধ্যম। এই সেল থেকে প্রতিনিয়ত আমি তথা আমার পরিবার মিলে একসাথে অনুষ্ঠান উপভোগ করি এবং সেই মোতাবেক নিজের জীবন গঠন করার চেষ্টা করছি, আত্মীয় স্বজনদেরকে উদ্বুদ্ধ করছি। আমি একটি সুখী পরিবার গঠন করতে পেরেছি। ধন্যবাদ সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য। আমি যেসব অনুষ্ঠান শুনে থাকি, এসগরি ছোট পরিবার, কথা গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, ফোন ইন অনুষ্ঠান, গুণীজনের কথা, তারুণ্যের কণ্ঠ, ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি ইত্যাদি যতই শুনি ততই যেন নিজে মুগ্ধ হচ্ছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার লেখা শেষ করছি।
1: কৃষ্ণ কর্মকার কৌশিক, বেশ কিছুদিন পর আপনার ইমেল পেলাম, ভালো লাগলো। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে সুন্দর জীবন গঠন করতে পেরেছেন জেনে আমাদের ভালো লাগলো। অনেকগুলো অনুষ্ঠান আপনি শুনেন বলেও আমাদেরকে জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ ইমেলের জন্য।
0: মোসাম্মদ কে আক্তার মোচাগঞ্জ দিনাজপুর থেকে ইমেল করেছেন। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের জনপ্রিয় ইউনিট হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে জানতে পেরেছি নিরাপদ প্রসব, মা ও শিশুর অধিকার, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ সম্পর্কে জানতে পেরেছি। এই সেল সমাজ, দেশ ও মানুষের কল্যাণের জন্য যা করে চলেছে তা অতুলনীয়। উপযুক্ত বয়সে বিবাহ, সন্তান লালন পালন সম্পর্কে নানান তথ্য পেয়ে থাকি। এই সেলকে আমার ও আমার পরিবারের ডাক্তার ও স্বাস্থ্যকর্মী হিসেবে বেছে নিয়েছি। ভুল চিকিৎসা থেকে নিজে এবং পরিবারকে মুক্ত রাখতে পারছি। এই সেল সুন্দর জীবন গড়ে তুলতে সাহায্য করে। বাল্যবিবাহ রোধে এই সেলের গুরুত্ব অপরিসীম। পরিশেষে ধন্যবাদ জানাই এই সেলকে ও বাংলাদেশ বেতারকে।
1: আপনাকেও ধন্যবাদ কিয়া আক্তার। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে কিভাবে উপকৃত হচ্ছেন তা আপনি লিখে জানিয়েছেন, অনেক ভালো লাগলো আপনার ইমেল পড়ে।
0: শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন। আপনি লিখেছেন, কথা গানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান, তারুণ্যের কণ্ঠ, এসো গড়ি ছোট পরিবার, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, সুখের ঠিকানা, সুখী সংসার, স্বাস্থ্যই সুখের মূল, আপনি কেমন আছেন সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ও গঠনমূলক পরামর্শ পেয়ে যাচ্ছি এই সেল থেকে। বেতারের এমন নিঃস্বার্থ ভালোবাসায় সত্যি আমরা ধন্য ও কৃতজ্ঞ।
1: মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ। থাকবেন এই সেলের সাথে, বাংলাদেশ বেতারের সাথে।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব। প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আর আমাদেরকে যারা ইমেল করতে চান, আমাদের ইমেল আইডি betarphnc1207@gmail.com এবং আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আমাদের কয়েকজন বন্ধু প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে তাদের মতামত জানিয়ে আমাদেরকে ইমেল করেছেন। সাপাহার নগা থেকে আলী আহমেদ আরিফ, 2 জুন তারিখে আপনি আপনার স্ত্রী মিসেস সঞ্জিদা সরকার এবং আপনার আম্মাকে নিয়ে সুখী সংসার শুনেছেন। ওইদিন সুখী সংসার অনুষ্ঠানে অস্থায়ী এবং স্থায়ী পদ্ধতি নিয়ে আলোচনা তুলে ধরা হয়। আপনার কাছে ভালো লেগেছে জনসংখ্যার গান এবং বেতার কার্টুন, সেটাও ভালো লেগেছে। আফিয়া খানম, জুলি সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে 5ই মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে দুগ্ধদানকারী মায়েদের প্রতিদিনের খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন। সুলতানশাহী গোপালগঞ্জের আরেক বন্ধু ফয়সাল আহমেদ শিপন, আপনার 2টি ইমেল পেয়েছি। 6 জন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করণে করণীয় এবং 8ই জুন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে আপনি গুরুত্বপূর্ণ নির্দেশনা ও পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন। বিএম কৌশিক আহমেদ সুজন, সুলতানশাহী গোপালগঞ্জ থেকে আপনি 7ই জুন সুখের ঠিকানা অনুষ্ঠানে হার্ট ব্লকের কারণ, লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা বিষয়ে পরামর্শগুলি সময় উপযোগী ছিল বলে জানিয়েছেন। মোহাম্মদ রাসেল শেখ, শিবালয় মানিকগঞ্জ থেকে 8ই জুন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে আলোচনা শুনে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন।
1: আলী আহমেদ আরিফ, আফিয়া খানম, জুলি, ফয়সাল আহমেদ শিপন, বিএম কৌশিক আহমেদ সুজন এবং মোহাম্মদ রাসেল শেখ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং যেসব অনুষ্ঠান শুনেছেন সেগুলো ভালো লাগার কথা জানিয়ে আমাদের কাছে ইমেল করেছেন। আশা করি সামনের দিনগুলোতেও একইভাবে শুনবেন এই সেলের অনুষ্ঠান এবং মতামত জানিয়ে আবারও লিখবেন।
0: বন্ধুরা, এবারে জানিয়ে দিই সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে এবং ইমেলটি লিখে পাঠিয়েছেন নার্গিস আক্তার দৌলতপুর মানিকগঞ্জ থেকে।
1: দৌলতপুর মানিকগঞ্জের শ্রোতাবন্ধু নার্গিস আক্তার, আপনি আমাদের কাছে সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছেন যেখানে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে আপনি আপনার নিজস্ব মতামত জানিয়েছেন। অনেক ভালো লেগেছে আপনার ইমেলটি এবং সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে। আমরা ইমেলের অংশ থেকে পড়ছি।
0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল জনগণের ডাক্তার হিসেবে কাজ করছে অত্যন্ত চমৎকারভাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ মানুষ, যিনি হয়তো অর্থাভাব কিংবা দূরত্বের কারণে শহরের বড় ডাক্তারের চেম্বারে যেতে পারছেন না, তিনি বেতারের অনুষ্ঠান শুনেই জানতে পারছেন সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা। বেতারের বিভিন্ন ফোন ইন ও লাইভ অনুষ্ঠানে দেশের নামী দামি বিশেষজ্ঞ চিকিৎসকদের আমন্ত্রণ জানানো হয়, যেখানে সাধারণ মানুষ সরাসরি ফোন করে তাদের শারীরিক সমস্যার কথা বলতে পারেন এবং তাৎক্ষণিক সমাধান পান। এটি যেন ঘরের কোনায় বসে কোনো ফি বা সিরিয়ালের ঝামেলা ছাড়াই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার মতো এক পরম সুযোগ। বিশেষ করে করোনাকালীন ক্রান্তিলগ্ন, ডেঙ্গুর প্রকোপ কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। এর বাকি অংশ শুনবেন পবিত্র এশা নামাজের আজানের পর।
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও করিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: সময় এই সেলটি দিন রাত সচেতনতামূলক বার্তা প্রচার করে আক্ষরিক অর্থেই লাখো মানুষের জীবন বাঁচায়। কখন কি করতে হবে, কোন লক্ষণে হাসপাতালে যেতে হবে তা নিখুঁতভাবে বুঝিয়ে দিয়ে এটি প্রতিটি পরিবারের নিজস্ব পারিবারিক চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়। পাশাপাশি সমাজ ও পরিবারের এমন কিছু সংবেদনশীল বিষয় থাকে যা নিয়ে মানুষ সাধারণত প্রকাশ্যে কথা বলতে দ্বিধাবোধ করে, আর ঠিক এই জায়গাটিতেই বেতার কাজ করে একজন নীরব পরামর্শক বা গোপন বন্ধুর মতো। বয়সন্ধিকালের পরিবর্তন, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কিংবা মানসিক স্বাস্থ্যের মতো বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে যে এক ধরনের নিরবতা ও সংস্কার কাজ করে, বেতারের এই সেলটি অত্যন্ত শালীন ও বিজ্ঞানসম্মত উপায় তা মানুষের সামনে তুলে ধরে। হয়তো জনসমক্ষে নিজেদের কথা বলতে পারছেন না, কিন্তু তিনি একাকী রেডিওর সামনে বসে বেতারের পরম পরামর্শে নিজের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো নিতে পারছেন। গ্রামীণ সমাজে প্রচলিত নানা স্বাস্থ্যগত ভ্রান্ত ধারণা দূর করতে এই সেলটি রূপক, নাটক ও কথিকার মাধ্যমে মানুষের মনস্তত্ত্বে ইতিবাচক পরিবর্তন আনে। যুগ যুগ এরকম সচেতনতামূলক অনুষ্ঠান আমাদের উপহার দিয়ে যান সেই কামনা করে শেষ করছি।
4: নার্গিস আক্তার, আমরা আপনার ইমেইলটি পড়লাম। আপনি মূলত দুটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলকে জনগণের ডাক্তার এবং বিশ্বস্ত নীরব পরামর্শক হিসেবে বিবেচনা করছেন। কেন করছেন তাও আমরা শ্রোতাদের উদ্দেশ্যে পড়ে শোনালাম। আপনার মতামত জেনে আমাদের খুবই ভালো লেগেছে। আপনি আরো উল্লেখ করেছেন যে এর পাশাপাশি পুষ্টি তথ্য পাওয়া যাচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে, যা শ্রোতাদেরকে উপকার করছে। অনেক অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য, অভিনন্দন আরো একবার।
3: আরও ইমেল রয়েছে আমাদের কাছে, ইমেল থেকে পড়ছি। মোহাম্মদ মেহেদী হাসান, বোচাগঞ্জ দিনাজপুর থেকে। আপনি জানিয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠানই খুব ভালো, শিক্ষণীয়। সব থেকে ভালো লাগে সাপ্তাহিক নাটকগুলো। এই নিউ মিডিয়ার যুগে এসেও বাংলাদেশ বেতারের জনপ্রিয়তা অতুলনীয়। বেতারের এই ধারাবাহিকতা বজায় থাকুক সবসময়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সমাজ ও দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে পরিবার পরিকল্পনা ও সুন্দর জীবন গড়ে উঠেছে তা হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। পরিশেষে এই সেলের সবাইকে ধন্যবাদ জানাই সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য।
4: মেহেদী হাসান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং এসব অনুষ্ঠান থেকে কি উপকার পাচ্ছেন তাও আপনি সুন্দর করে লিখে জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
3: ইয়াসমিন আক্তার, পশ্চিম সেওতা মানিকগঞ্জ সদর থেকে ইমেল করেছেন এবং আপনার ইমেইলের মাঝে আপনি কিভাবে আপনার চিন্তা চেতনায় পরিবর্তন এসেছে, উপকৃত হয়েছেন সেই বিষয়গুলো দীর্ঘ আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন। সেখানে রয়েছে নারীর আত্ম সচেতনতা ও প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব ও গর্ভকালীন যত্ন, পুষ্টি জ্ঞান ও সুষম খাদ্যাভ্যাস, নবজাতকের যত্ন ও শিশুর প্রথম 1000 দিন এবং মানসিক স্বাস্থ্য ও সামাজিক অধিকার, এই বিষয়গুলো নিয়ে।
4: ধন্যবাদ শ্রোতা বন্ধু ইয়াসমিন আক্তার, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে কিভাবে উপকৃত হচ্ছেন, কোন কোন বিশেষ দিকগুলো আপনি জানছেন এবং সেগুলো মেনে চলার চেষ্টা করছেন সেগুলো আপনি উল্লেখ করেছেন, অনেক অনেক ধন্যবাদ ইমেলের জন্য।
3: প্রিয় শ্রোতা, এবারে প্রাপ্তি স্বীকারের পালা। আরও যারা ইমেল করেছিলেন পলাশতলী জয়পুরহাট সদর থেকে মোহাম্মদ আজমাইন হোসেন, মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে ইমেল করেছেন এবং মোহাম্মদ আব্দুর রহমান পাংশা রাজবাড়ী থেকে।
4: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজ হাতে সময় নেই, আগামী সপ্তাহে একই সময়ে আবার কথা হবে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের লেখা ইমেল এবং চিঠি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
3: প্রিয় শ্রোতা, আপনাদের সৃজনশীল চিঠি এবং ইমেল পড়ে আমরা উৎসাহিত হই এবং জানতে পারি আপনাদের মনের কথা। আপনাদের মনের কথা জানার অপেক্ষায় আমরা রইলাম এবং সবসময়ের জন্য প্রত্যাশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
5: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ কার্যক্রম চালু, উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচু মানের গবেষণার আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির মধ্যে লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলা। যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11টায় জার্মানি কুরাসাওয়ার এবং রাত 2টায় নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। এবং মিরপুরে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে এক উইকেটে পরাজয় সত্ত্বেও 2-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেলে পুনরায় শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় দুবাই সিটি পুলিশ ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে এবং সেখানে আটক রেখেছে। সালাউদ্দিন আহমদ বলেন, বেনজির আহমেদকে আগামী এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ ও দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেফতার আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পথে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর আওতায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জাতীয় সংসদকে জানান, সারাদেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, একটি পাইলট প্রকল্পের অধীনে ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, আগামী অর্থ বছরে দেশব্যাপী একটি সমীক্ষা সম্পন্ন হওয়ার পর সরকার সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে। যোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম সংসদকে জানান, রূপপুরে অবস্থিত বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরের আগস্ট মাসের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে। এদিকে আজ সংসদে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হয়। সংসদের বৈঠক আগামীকাল বেলা 3টায় আবার বসবে। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নতুন স্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময় দেশের বাকি 9টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত ছিল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসার আলো পৌঁছে দিতে আরও এক ধাপ এগিয়ে গেল দেশের স্বাস্থ্য খাত। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় দেশের 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ চালু করেছে সরকার। আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবল সহ এসব ইউনিটের কার্যক্রম রবিবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিল মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতালের আইসিইউ ইউনিটগুলো। এ সময় মন্ত্রী বলেন, নতুন এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট জেলা শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা নিজ এলাকাতেই উন্নত মানের চিকিৎসা সেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে। মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। সারা দেশে শুধু মেয়েদের জন্য 1,500 শয্যার 2টি বিশেষায়িত হাসপাতাল করা হবে। এছাড়া সারা দেশে 1,000 শয্যার 20টি হাসপাতাল করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনকর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বেশি বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছিলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ সত্তার বিকাশ ঘটানোর পাশাপাশি গণতন্ত্রকে উত্তম শাসন ব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন জিয়াউর রহমান।
3: তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি জিয়াউর রহমানকে অনন্য করে রেখেছে। গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষ তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন। এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে।
0: আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যমকে সবসময় পৃষ্ঠপোষকতা করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
4: শহীদ জিয়াউর রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। যে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজের আয়না হিসেবে কাজ করে, সেই আয়নাকে তিনি পরিচ্ছন্ন রেখেছেন, যাতে স্বয়ংক্রিয়ভাবেই রাষ্ট্র এবং সমাজ জনগণের কাছে সার্বক্ষণিকভাবে তার প্রতিবিম্ব প্রতিফলিত থাকে। বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সসম্মানে স্মরণ করতে হবে।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 1975 সালে সংবিধানের চতুর্থ সংশোধনী এবং সংবাদপত্র বাতিলের কালো আইনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যম যে অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল সেখান থেকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, কেবলমাত্র নিজের সততা, মূল্যবোধ, চেতনা ও দেশপ্রেমের ওপর ভর করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীর সংকটকালীন সময়ে এগিয়ে এসেছিলেন। আগামী মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের 4.5 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে শিগগিরই মিড ডে মিল দেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক ও নৈতিক মূল্যবোধের অধিকারী হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ডক্টর আনাম হোসেনুল হক মিলন বলেন, শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছে সরকার। কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দুর্নীতিরোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে গণমানুষের কাছে নিয়ে যেতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তিনি আজ সচিবালয়ে নজরুল বর্ষ পালন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, চলতি বছরের 25শে মে থেকে আগামী বছরের 25শে মে পর্যন্ত নানা আয়োজনে নজরুল বর্ষ এবং আগামী 18 থেকে 20শে জুন দেশের সকল জেলা ও 74টি উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। তিনি বলেন, নজরুল বর্ষ শুধু কর্মসূচি পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় কবির সাহিত্যকর্ম ও সঙ্গীত নিয়ে গবেষণা কাজের উদ্যোগ নেবে সরকার। নিতাই রায় চৌধুরী বলেন, দেশে গত 17 বছরে কাজী নজরুল ইসলামের কোন অবদান তুলে ধরা হয়নি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প সংক্রান্ত এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তর অনুষ্ঠিত এই সভায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী সেবা, পরিচালন কাঠামো ও সামগ্রিক কার্যকারিতা নিয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন সেতু এবং রেলপথ নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং সড়ক পরিবহন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য পরিদর্শন করেছেন। তিনি আজ সচিবালয়ে পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন সহ

0: উপযুক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন সহ সাজ্জাদুলের উদ্ভাবিত বিভিন্ন পণ্য দেখেন ও মুগ্ধ হন। প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব কথা জানান। পণ্য পরিদর্শনকালে সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব এসব উদ্ভাবনী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন। ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং এর উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, বিজ্ঞান শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী বিনিয়োগ বৃদ্ধি করার পাশাপাশি বিজ্ঞান মনস্ক সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাবিবুর রশিদ সহ 30 আসামির সাজার 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2A আজ এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। এই রায়ে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ, শাস্তি নির্ধারণ যুক্তিসহ বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বিষয়টি উত্থাপন করলে রামিসা মামলার আপিল গ্রহণ করা হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি আজ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি সম্পন্ন হলে হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক উপাদান পাবে বলে তিনি দাবি করেন। তেহরান এই সময়সীমা নিয়ে আপত্তি জানালেও আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে। পাকিস্তান গতকাল জানায়, চুক্তিটি 24 ঘণ্টার মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েল আবার বিমান হামলা শুরু করেছে। লেবাননের সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা মাজদাল জৌন শহরের দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যদের উপর রকেট হামলা চালিয়েছে। ফ্রান্সের এভিয়ান লেবেতে গ্রুপ অব 7G7 শীর্ষ সম্মেলনের আগে আজ জেনেভায় G7 বিরোধী হাজার হাজার বিক্ষোভকারীর সমাবেশ করার সম্ভাবনা থাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জেনেভার কেন্দ্রস্থলে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য বিশ্ব নেতারা এই সম্মেলনে যোগ দেবেন, যেখানে অনুষ্ঠান চলাকালীন সম্ভাব্য অশান্তির উদ্বেগ রয়েছে। এই শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্যের সংঘাত, ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক উত্তেজনা সহ প্রধান বৈশ্বিক বিষয়গুলোর উপর আলোকপাত করা হবে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ জার্মানি কুরাসাওয়ের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত 11টায় ম্যাচটি শুরু হবে। রাত 2টায় জাপান নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া ফিলাডেলফিয়ায় আগামীকাল ভোর 5টায় আইভরি কোস্ট ইকুয়েডরের এবং মেক্সিকোতে সকাল 8টায় সুইডেন তিউনিশিয়ার বিপক্ষে খেলবে। খেলার খবর। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় শীর্ষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে 1 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেল সফররত অস্ট্রেলিয়া। ফলে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 274 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 49 ওভার 3 বলে 9 উইকেট হারিয়ে 277 রান করে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে 48 রান দিয়ে 6টি উইকেট দখল করেন। ক্রিকেটের আরও খবর। ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 6 উইকেটে পরাজিত করে শুভ সূচনা করেছে। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 139 রান করে। জবাবে বাংলাদেশ নারী দল 19 ওভারে 1 বলে 4 উইকেটের বিনিময়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।

0: ওয়েস্টহামের এসবাস্টনের মাটিতে বাংলাদেশের নারী দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। মঞ্চটা ছিল আবেগের, চাপটা ছিল পাহাড় সম। টস জিতে ডাচ অধিনায়কের ব্যাটিংয়ের সিদ্ধান্তকে শুরুতেই বেশ যৌক্তিক মনে হচ্ছিল। বাবেজ ডি লিডের ব্যাটে ভর করে যখন রানের চাকা ঘুরছিল, ঠিক তখনই বাংলাদেশের স্পিন ও পেসের যুগলবন্দী যেন ডাচদের ইনিংসের লাগাম টেনে ধরেন। রাবেয়া খানের ঘূর্ণি বলের মায়াজাল আর মারুফা ফারিহাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডাচদের রানের গতি থমকে যায়। যদিও শেষ উইকেটের লড়াইয়ে 20 ওভারে 8 উইকেটে 139 রানের একটি চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় নেদারল্যান্ডস। 140 রানের লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে, যা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ছিল এক হিমালয় জয় করার সমান। কিন্তু বাংলার বাঘিনীরা এদিন মাঠে নেমেছিল ইতিহাস বদলাতে। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে শুরুতেই চাবুকের মতো কিছু স্ট্রোক প্লে সেই চাপ উড়িয়ে দেয়। এরপর 22 গজে যেন এক শান্ত চতুর শিল্পীর মতো হাজির হন শারমিন আক্তার। 32 বলে 37 রানের এক দায়িত্বশীল, নিখুঁত ও নান্দনিক ইনিংস খেলে জয়ের পথটা সুগম করেন তিনি। ম্যাচ যখন শেষ ওভারে চরম রোমাঞ্চে রূপ নিল, 6 বলে দরকার মাত্র 3 রান, গ্যালারিতে তখন পিনপতন নীরবতা। ডাচ পেসার আইরিস জুইলিং বল হাতে ছুটলেন, আর স্ট্রাইক প্রান্তে থাকা স্বর্ণা আক্তার যেন এক নিমেষে হয়ে উঠলেন প্রমেথিয়াস। 19.1 ওভারে জুইলিংয়ের বলকে সজোরে বাউন্ডারির ওপারে পাঠিয়ে এসবাস্টনের গ্যালারিতে তুললেন উল্লাসের সুনামি। দলের পক্ষে জুয়াইরিয়া ফেরদৌস 50 রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ 37 রান করেন শারমিন আক্তার। বল হাতে মারুফা আক্তার 2টি, ফারিহা তৃষ্ণা, সঞ্জিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, ঋতুমণি 1টা করে উইকেট নিয়েছেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 35 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধের সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ কার্যক্রম চালু, উদ্বোধন করলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচু মানের গবেষণার আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী। গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির মধ্যে লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলা। যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11টায় জার্মানি কুরাসাওয়ের এবং রাত 2টায় নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। এবং মিরপুরে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 1 উইকেটে পরাজয় সত্ত্বেও 2-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি কাউসার বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ একের পর এক পূরণ করছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করে বিএনপি যেসব নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করা শুরু করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্পোর্টস কার্ড বিতরণ, কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুফ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন ও পুনর্খনন কর্মসূচি পুনরায় চালু, ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান ইত্যাদি। এরই ধারাবাহিকতায় সরকার আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করল, যেটি হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। এর আওতায় আগামী 5 বছরে 25 কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। গতকাল কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাখা এক বক্তব্যে তিনি দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানান। দেশের সকলের কাছে তিনি এই আহ্বান রাখেন, তারা যেন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে এই বিষয়টি মাথায় রেখে এখন থেকেই যেখানে সম্ভব একটি করে বৃক্ষের চারা রোপণ করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বৃক্ষরোপণ অভিযানটি সফল হলে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম একটি পরিষ্কার ও দূষণমুক্ত পরিবেশে বাস করবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যাসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগজনিত অভিঘাতে জর্জরিত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার সচেষ্ট। এ উদ্দেশ্য সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে, তার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উল্লেখযোগ্য। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই কর্মসূচি পরিচালনা করবে। প্রথম ধাপে 49টি জেলার 149টি উপজেলায় 1.5 কোটি চারা রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হলে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা যেমন সম্ভব হবে, তেমনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 3.5 লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে সরকার আগামী অর্থ বছরে এই খাতে বাজেটে 26% অর্থ বরাদ্দ দাঁড়িয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। মূলত জলবায়ু পরিবর্তনের অভিঘাতের গভীরতা ব্যাপ্তি বিবেচনায় এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী সম্প্রতি সংসদে 2026-27 সালের প্রস্তাবিত অর্থবছরে পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন খাতে 2,240 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করেন, যা 2025-26 অর্থবছরে ছিল 2,144 কোটি টাকা। 2026-27 অর্থবছরে এই বরাদ্দ দিয়ে ব্লক বাগান, স্ট্রিপ বাগান, ম্যানগ্রোভ বাগান ও বসতবাড়িতে বনায়ন করা হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে নির্বিচারে বনভূমি ধ্বংস ঠেকানো যাবে। গাছ পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশ বিশুদ্ধ রাখবে। জলবায়ু পরিবর্তনের কারণে বেড়ে যাওয়া তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হ্রাস করবে। উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বা অন্যান্য বনভূমি যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব থেকে লোকালয়কে রক্ষা করবে। একটি গাছ শুধু ছায়া বা ফলের উৎস নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার নীরব অঙ্গীকার। তাই সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসলেই বর্তমান সরকারের সবুজ বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগ সফল হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: সাবিনি ইয়াসমিনের কণ্ঠে দেশাত্মবোধ গান শুনলেন। আর এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফ এম 88.8 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠানে, যা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: সাবিনি ইয়াসমিনের কণ্ঠে দেশাত্মবোধ গান শুনলেন। আর এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফ এম 88.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠানে, যা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: মোহাম্মদ মোজাক্কেরের সাজানো কথায় দেশাত্মবোধক গানটি শুনলেন মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে।
1: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি ফুটবল ফ্ল্যাশ, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন বেলা দুটো বেজে চল্লিশ মিনিটে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা একটা বেজে পাঁচ মিনিটে। চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি, দেশাত্মবোধক গান শুনবেন সকাল আটটা বেজে পনেরো মিনিটে, দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে, বেলা দুটো বেজে তিরিশ মিনিটে এবং রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটে। এছাড়াও আরও শুনতে পাবেন রাত নটা বেজে কুড়ি মিনিটে বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল আটটা বেজে তিরিশ মিনিটে। এছাড়া আধুনিক গান শুনবেন শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল নটা বেজে পাঁচ মিনিটে। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল তিনটে বেজে পাঁচ মিনিটে। নজরুল সঙ্গীত দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে, শিল্পী রিলিনা বিশ্বাস। পল্লীগীতি নাজদিন সুলতানার কণ্ঠে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে। পাঁচমিশেলি গানের অনুষ্ঠান শুনবেন বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে এবং সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে। আল্লাহ পাকিস্তানে হামদ এবং নাতি রাসুল শুনবেন দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে, সন্ধ্যে ছটা বেজে চল্লিশ মিনিটে এবং সন্ধ্যে ছটা বেজে বাহান্ন মিনিটে। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেগাহার্জে এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون

0: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
1: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। আয়োজন সোমবারের একেবারে প্রান্তিকে আমরা চলে এসেছি। এবার বিদায় বলতে হবে। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।